107 FM Rainbow এই মুহূর্তে আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীতের কথায়, রবীন্দ্র গানে এই মুহূর্তে রবীন্দ্রসঙ্গীত শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সময়টা টিকটিক করতে করতে যখন এগিয়ে চলেছে, তখন অনেকগুলো গান শোনার পরে তখন মনে হয় এই যে রবীন্দ্র গান, যা আমাদের মনের মাঝে এক অদ্ভুত জায়গা করে নিয়েছে, যে জায়গায় মনে হয় এই একেবারে ভোরবেলা, সত্যিই তাই, হালকা শিশির আর আকাশের যখন একটু একটু করে বদলাচ্ছে আকাশের পরিস্থিতি, প্রচণ্ড বৃষ্টির পরে হালকা মেঘ, ভেজা তুলোর মতো মেঘ, নীল আকাশ, মনটাকে একেবারে অন্যরকম করে দেয়। কারণ শিউলি ফুলের গন্ধ কিন্তু একটু একটু করে বাড়তে শুরু করেছে। মন আমাদের একেবারেই অন্যরকম হয়ে আছে, কারণ সেটা পুজো পুজো গন্ধ এর মধ্যেই আমরা পেয়েছি। আর সেখানেই কেমনভাবে যেন আমাদের মনের মাঝে সেই যে নয়ন ভুলিয়ে তিনি চলে আসেন আমাদের মাঝখানে।

ওনোর সেভেন এফএম রেইনবো প্রচার তরঙ্গে একেবারে সকালের গান, মনের মনি কোঠায় থাকা রবীন্দ্রসঙ্গীত আনন্দধ্বনি অনুষ্ঠানে শুনছেন এই মুহূর্তে।

অমূল ধবল পালে লেগেছে এমনই হাওয়া, তার গান আমাদের সত্যি অদ্ভুত মাতিয়ে রাখত। আমরাও ভাবতাম এই যে অদ্ভুত এক সময়, যে সময়ে অদ্ভুত পালে আমাদের হাওয়া লেগেছে, আমাদের মনে প্রাণে হাওয়া লাগে, মনে প্রাণে আমাদের অদ্ভুত এক সময়ের আমাদের মনের মধ্যে এনে দেয়। এই সময়টা ভাবতে শেখায় এই সকালে। প্রকৃতি যখন অন্য কথা বলে তখন আমরাও ভাবি সত্যি আমাদের কাছে এরকম কত কথাই আছে, কত কিছুই আছে আমাদের জানার বোঝার। আর সেটা বুঝতে বুঝতেই ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে জানিয়ে দেয় সময় কিন্তু একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হচ্ছে। আবারও কোনো একদিন এরকম গানের ডালি নিয়ে চলে আসব তোমাদের সঙ্গে গান শুনতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর এই গানটি শুনতে শুনতেই আপাতত বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: সকালে ছুটে ছুটে অফিসে ট্রেন বা হাওড়া থেকে ঘুরতে যাওয়ার ট্রেন ধরা, বা কোনো বিপদের খবরে আলো ফুটতেই বেরিয়ে পড়া গন্তব্যে, কখনো আনন্দ, কখনো আশঙ্কা, কখনো বিরক্তি, কখনো শুধুই ছুটে চলা, আর চলার সঙ্গে ট্রেনে চড়ার অভিজ্ঞতা সবার জীবনেই আছে। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয়ে এবার রইল ভোরের ট্রেনে চলার স্মৃতি, অভিজ্ঞতা বা অনুভূতি। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে 9903659992। আমাদের ইমেল অ্যাড্রেস AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA, AIRFM Rainbow Kolkata@gmail.com। অক্টোবর মাসের বিষয় আমরা রাখলাম ভোরের ট্রেন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই, শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই, ভোরাই 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সুপ্রভাত। 107 FM রেইনবোতে আজ আপনার সঙ্গী হলাম আমি অরুণিমা। শুনছেন ভোরাই, আর ভোরাইয়ের শুরুতেই জানাই আজকে একটা বিশেষ দিন, আজ প্রবীণদের দিন। আজ ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পারসন্স। জাতিসংঘ আন্তর্জাতিকভাবে আজকের দিনটা প্রতি বছর মানে 1 অক্টোবর তারা সিদ্ধান্ত নেয় যে পুরোপুরি প্রবীণদের কথা ভেবেই আজকের দিনটা কাটানো হবে। 1990 সাল থেকে প্রবীণদের সুরক্ষা, প্রবীণদের

স্পিকার, এই সব নিশ্চিত করার পাশাপাশি বার্ধক্যের সমস্যা, নানান রকম সমস্যা তো থাকে বার্ধক্যে মানুষের, আর সেগুলোর প্রতিকার কিভাবে করা যায় তা নিয়ে বিশ্বব্যাপী একটা গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে 1991 সাল থেকে আজকের দিনটা পালন করা শুরু হয়। তো আজকের দিনের ইতিহাস ভূগোল তো বলবই, সেই সঙ্গে সঙ্গে আপনাকেও একটু চোখ খুলে তাকাতে বলবো আপনার পরিবারের বা পরিবারের বাইরের, আপনার পাড়ার, আপনার ব্লকের যে সমস্ত বয়স্ক মানুষেরা আছেন, অনেক সময় দেখা যায় যে তারা একা, তাদের হয়তো আর্থিক সঙ্গতি সবার অভাব আছে তা নয়, তাদের আর্থিক সঙ্গতি রয়েছে, কিন্তু অনেক সময়ই দেখা যায় যে তাদের ছেলেমেয়েরা বাইরে থাকেন, তাদের সম্পর্কে খোঁজ খবর নিতে পারেন না, একমাত্র ভরসা যারা হেল্প করেন আর কি, এদের বাড়িতে এসে কাজকর্ম সব করে দিয়ে যান, তাদের যদি কোনো কারণে শরীর খারাপ হয় তখন সেই একলা বৃদ্ধ বা বৃদ্ধা মানুষটির কি অবস্থা হয় ভাবুন তো। হয়তো নানান রকম রোগে তার শরীর জর্জরিত, তিনি যা করতে চাইছেন সেই কাজগুলো তিনি করতে পারছেন না, একলা তাকে কাটাতে হচ্ছে একটা ফ্ল্যাটে বা একটা বাড়িতে। সেই মানুষগুলোর একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, এটুকু তো আমরা করতেই পারি তাই না। আজকে বয়সের যে মাপকাঠি সেটা নিয়ে কথা হবে, মানে এই যে প্রবীণ মানুষেরা সবাই যে একই রকম হন তা তো না, অনেকে 80 বছরেও দিব্যি দৌড়ে দৌড়ে পাড়ার এই গলি থেকে ওই গলি ঘুরে বেড়াচ্ছেন, সমস্ত কিছু করছেন, তারা তাদেরকে দেখলে মনে হয় এজ ইজ জাস্ট এ নাম্বার। কিন্তু এমন অনেক মানুষ আছেন দেখা গেল যে হয়তো 2 বছর আগে রিটায়ার করেছেন কিন্তু তিনি একদম বার্ধক্যে ঢুকে পড়েছেন। তো এই সমস্ত কিছু নিয়েই কথা হবে, তবে এখন আপনার জন্য আসতে চলেছে একটা গান, ভূপেন্দার চন্দ্রানী আর অভিজিতের গাওয়া গুরুদক্ষিণা ছবি থেকে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোতে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর সময় এখন 6:18। আজ ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পারসন্স, তো সেই জন্য প্রবীণদের ভালোবাসা জানানোর, শ্রদ্ধা জানানোর, তাদের পাশে দাঁড়ানোর কথা বারবার মনে করিয়ে দেওয়ার দিন আজ। প্রবীণরা তো সমাজের গুরুত্বপূর্ণ অংশ, এবং আমি একটা রিসার্চ দেখছিলাম কিছুদিন আগে যে আগামী 25 বছর পরে বা 20 বছর পরে প্রবীণরাই কিন্তু সবচেয়ে বেশি থাকবেন দেশ জুড়ে, পৃথিবী জুড়ে। তো আজকের যারা নবীন, যারা দেখছেন যে তাদের বাবা মায়েরা, হ্যাঁ, তারা প্রবীণদের সাথে কীরকম ব্যবহার করছেন সেটাই কিন্তু তারা শিখবে। কাজেই প্রবীণদের সাথে ভালো ব্যবহার করাটা এবং তাদের পাশে দাঁড়ানোটা ভীষণ জরুরি আমার তো মনে হয়, কারণ 20-25 বছর বয়স বাদে আমরাও কিন্তু এই জায়গাটাতেই পৌঁছবো। প্রবীণরা সমাজের ভীষণই গুরুত্বপূর্ণ অংশ, তাদের সম্মান করা, অধিকার, কল্যাণ নিশ্চিত করার বার্তা ছড়িয়ে দিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করাও উচিত। প্রবীণদের অবদান, অভিজ্ঞতা ও জ্ঞানকে সম্মান জানানো যায়, তাদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা সম্পর্কে সমাজে সচেতনতা বাড়ে কিন্তু এতে। পরিবার ও সমাজে প্রবীণদের প্রতি যত্ন, সহমর্মিতা ও দায়িত্ববোধ গড়ে ওঠে। একাকিত্ব, অবহেলা, বয়সের বৈষম্য, এই সমস্ত সমস্যাগুলো নিয়ে আলোচনা ও সচেতনতা তৈরি করা খুব জরুরি। তরুণ প্রজন্ম প্রবীণদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার সুযোগ পায়। মানে প্রবীণরা তো জীবনের অনেকগুলো বছর তারা নানান কাজে ব্যস্ত থেকে তাদের কাজের দিনগুলো কাটিয়ে ফেলেছেন, কাজেই তাদের অভিজ্ঞতার ঝুড়িটা বিশাল বড়। কাজেই সেই অভিজ্ঞতার ঝুড়ি থেকে কিছু অভিজ্ঞতা সংগ্রহ করে নিজের জীবনটাও কিন্তু অনেক সহজ করে ফেলা যায়, কারণ তারা সহজ করার রাস্তাটা অলরেডি শিখে গেছেন। আরও কথা রয়েছে আজকের দিনটাকে নিয়ে, কিন্তু তার আগে আপনার জন্য আসতে চলেছে লতা মঙ্গেশকরের কণ্ঠে একটি গান। শুনুন গানটি, ফিরছি গানের পর।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়। আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে। আর আজ তো একটা বিশেষ দিন, আজ ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পারসন্স, প্রবীণদের দিন। তো প্রবীণদের বোধহয় সবচেয়ে অবহেলার মানুষ এই প্রবীণরাই, প্রতিটা পরিবারে প্রবীণরা যারা প্রবীণ হয়েছেন আর কি, তাদের কিন্তু সেইভাবে গুরুত্ব থাকে না, তারা নিজেরা সেটা ভাবেন। এবং শারীরিক ক্ষমতাটা অনেকটা কমে গেলে স্বাভাবিকভাবেই যারা তখন মানে অল্প বয়সী, যারা কাজ করছেন কর্মক্ষম এবং সমস্ত কিছু সামলাচ্ছেন, তাদের সময়টা আসে। আর এইটা নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়। প্রবীণদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তাদের যে আসলে বয়সটা অনেকটা বেড়ে গেছে, তাদের বিভিন্ন ব্যাপারে ছেলে মেয়েদের ওপর নির্ভর করতে হচ্ছে, বা নির্ভর সেরকম করতে না হলেও তাদের জীবনটা একরকম নিয়মে চলেছে, এখন ছেলে মেয়ের জীবনটা অন্যরকম নিয়মে চলছে। তিনি যদি সেই স্কুল কলেজের বাচ্চা ছেলে বা মেয়েটির জীবনের মতো জীবনটাকে নিয়ন্ত্রণ করতে চান তাদের জীবন, তখন একটা সমস্যা তৈরি হয়, দূরত্ব তৈরি হয় সেই সমস্যা থেকে। তো এগুলো কিন্তু ওভারকাম করা যায়, আমরা চেষ্টা করলেই মুখোমুখি কথা বলে এই সমস্যাগুলো থেকে বেরোতে পারি। কিন্তু সবচেয়ে বড় সমস্যা কি জানেন, আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমি সল্টলেকে থাকি, তো এখানে বহু প্রবীণ মানুষ আছেন যারা একটা সময় বিরাট চাকরি বাকরি করতেন, রিটায়ার করেছেন, তাদের কিন্তু আর্থিক অসচ্ছলতা নেই। তাদের যেটা রয়েছে, তাদের ছেলেমেয়েরাও সমান সাকসেসফুল, তারা বেশিরভাগই দেশে থাকেন না, বিদেশে থাকেন। তারা বাবা মার দেখাশোনা করার জন্য, বাবা অথবা মা একলা রয়েছেন, দেখাশোনা করার জন্য কাউকে রেখেছেন। হ্যাঁ, মানে তাদের হয়তো খেটে কাজকর্ম কিছু করতে হচ্ছে না, শারীরিক অসুবিধে সেসব দেখারও লোকজন রয়েছে। তো এরকমই এক ভদ্রলোক আমাদের পাশের বিল্ডিংয়েরই, তো ওনার ছেলে অস্ট্রেলিয়ায় থাকে, মেয়ে USA-তে থাকে, কাজেই তাদের পক্ষে তো সম্ভব না, তারা নিজেদের কাজকর্ম সব কিছু নিয়ে ব্যস্ত। এবং তার বাবাও, তাদের মা চলে যাবার পর তারা চেষ্টা করেছে নিয়ে যাবার বিদেশে, কিন্তু ঠান্ডার ভয়ে, ওনার শ্বাসকষ্টের সমস্যা আছে, উনি যাবেন না। তো কিছুদিন আগে ওনার বাড়িতে যিনি আসেন, দুজন আসেন আর কি, সমস্ত কাজকর্ম করে দিয়ে যান তারা, যিনি বিকেলবেলা আসেন তিনি প্রায় বিকেল 4 থেকে দরজা নক করছেন, তারপর চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, কি হলো কি ব্যাপার। এরপরে যেটা হলো, বিল্ডিংয়ের যারা রয়েছেন আর কি, তারা থানায় খবর পাঠালেন, থানা থেকে এসে দরজা খোলা হলো, দরজা খোলার পর দেখা গেল যে কিছুই না, ভদ্রলোকের নানা রকম মেডিসিন চলে, নানান সমস্যা রয়েছে। তো উনি ওষুধ খেয়ে, খাবার দাবার খেয়ে, ওষুধ খেয়ে, মানে ব্রেকফাস্ট করার পরে, এই ভদ্রমহিলা তখনও একবার এসেছিলেন আর কি, খাবার দাবার সব রেডি করে রেখে গিয়েছেন, ব্রেকফাস্ট করার পরে ওই যে ঘুমিয়ে পড়েছেন, বিকেল 4 অবধি কিন্তু উনি ঘুমোচ্ছেন, এবং ঘুমটা এমন সাংঘাতিক যে সবাই দরজা পিটিয়ে ফেলেছে, উনি শুনতে পাননি, শেষ অবধি দরজা ভেঙে তাকে জাগানো হলো আর কি। এই সমস্ত সমস্যাগুলো কিন্তু থেকেই থাকে, সেই জন্য একটু সচেতন হওয়া, একটু যোগাযোগ রাখা। আমি একটা জিনিস দেখি আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে যারা বয়স্ক মহিলা আছেন আর কি, মানে যাদের 70 ওপর বয়স, তারা একা থাকেন বা কেউ রয়েছে বাড়িতে, তবুও এরা না প্রত্যেক বুধবার কোথাও একটা, কারুর একটা ফ্ল্যাটে বসেন বা কারুর একটা বাড়িতে বসেন, গান বাজনা করেন, গল্প করেন, এগুলোরও তো জীবনে মানে খুবই প্রয়োজন, তাই না? মানুষ তো একলা বাঁচতে পারে না। আর এটার ফলে যেটা হয় যে প্রত্যেকের খবরটা থাকে, আরে ও এলো না তো, ওর কী হয়েছে, তখন দল বেঁধে তারা যাচ্ছেন। তো এইভাবেই কিন্তু জীবনটাকে ভাবা যায় আর কি, যাতে প্রত্যেকটা মানুষই আনন্দে থাকতে পারেন। প্রবীণ বলে যে তারা একেবারেই মানে অকেজো হয়ে গেছেন, তারা কোনো আনন্দের শরিক হতে পারবেন না, তা তো নয়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: সকালে ছুটে ছুটে অফিসে ট্রেন বা হাওড়া থেকে ঘুরতে যাওয়ার ট্রেন ধরা, বা কোনো বিপদের খবরে আলো ফুটতেই বেরিয়ে পড়া গন্তব্যে, কখনো আনন্দ, কখনো আশঙ্কা, কখনো বিরক্তি, কখনো শুধুই ছুটে চলা, আর চলার সঙ্গী ট্রেনে চড়ার অভিজ্ঞতা সবার জীবনেই আছে। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয়ে এবার রইল ভোরের ট্রেনে চলার স্মৃতি, অভিজ্ঞতা বা অনুভূতি। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে 9903659992। আমাদের ইমেল অ্যাড্রেস AIRFM Rainbow কলকাতা, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata@gmail.com। অক্টোবর মাসের বিষয় আমরা রাখলাম ভোরের ট্রেন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
2: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর আজ প্রবীণদের দিন, তাকে নিয়েই কথা হচ্ছে। বয়সের মাপকাঠি, বয়সের মাপকাঠিতে কে প্রবীণ কে প্রবীণ নন, সারা পৃথিবী জুড়ে নানান রকম বয়সের প্রবীণ হিসেবে ঘোষণা করা হয়। যেমন আমাদের দেশে বেসরকারি ক্ষেত্রে 58 বছর হলেই কিন্তু সে রিটায়ার করে যায়, কিন্তু 58 বছরের মানুষ বেশিরভাগ সময় ভীষণই কর্মক্ষম থাকেন, তারা হয়তো অন্যান্য কাজ শুরু করে দেন, আর 60 বছরে রিটায়ার করেন বাকি মানুষেরা। এদিকে পৃথিবীর অনেক দেশ আছে, যেমন USA 65 বছরে রিটায়ার করেন মানুষ, আবার ইউরোপের কান্ট্রিগুলোতে বেশিরভাগ জায়গাতেই রিটায়ারমেন্টের বয়স হচ্ছে 67। তো এরকমও হয়, মানে যে সদ্য 50 পেরোনো ছেলেটি বা মেয়েটি, মানে যারা মহিলা, এবং মানে তাদের যে বয়স হয়েছে তারা সেইভাবে ভাবতে পারছেন না, আবার সেই সঙ্গে তারা ভাবছেন যে আর তো মাত্র 10 বছর। আবার তারই বন্ধু যে বিদেশে থাকে, সে হয়তো ফোন করে জানাচ্ছে আর বলিস না, আরও কত বছর, এই যে 17টা বছর, কী করে

কাজ করব আমি জানি না, তো এই ব্যাপারগুলো তো থাকবেই, মানে দেশভেদে প্রবীণ হওয়ার বয়সটা একটু আলাদা হয়, তবে মোটামুটি ষাটের আশেপাশেই হয়ে থাকে এটা। তো 60 বছর বয়সে যে মানুষ পুরোপুরি একেবারে কর্মক্ষমতা হারিয়ে ফেলেন তা তো নয়, সমস্যাটা শুরু হয় আরও 10 বছর পর থেকে। তবে একটা কথা বলতে পারি, আমাদের ভারতীয় উপমহাদেশের যে দেশগুলো, মানে ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, এই ভুটান, এই সমস্ত দেশে কিন্তু সাধারণভাবে বাবা মায়েরা সন্তানদের সঙ্গেই থাকেন, মানে একই বাড়িতে থাকেন, এরম তো বহু ক্ষেত্রেই দেখা যায়। আমার একটা ইন্টারভিউর কথা মনে পড়লো, অনেক পুরনো, তখন ঐশ্বরিয়া রাই মিস ওয়ার্ল্ড হয়েছেন, কোনো একটি বিদেশের চ্যানেল তাকে জিজ্ঞেস করেছিল যে তুমি তোমার বাবা মার সাথে থাকো এখনও, তোমাদের দেশে এরকম হয়? তো তখন ঐশ্বরিয়া রাই খুব সুন্দর উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ, বাবা মার সাথে থাকি, তবে এটার অ্যাডভান্টেজও আছে, আমাকে বাবা মার সাথে ডিনার করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না। সত্যিই তাই, মানে পৃথিবীর অসংখ্য দেশে প্রবীণরা এবং নবীনরা তারা আলাদা থাকেন। যুক্তরাষ্ট্রে 2026 সালের তথ্য অনুযায়ী 65+ বয়সীদের মাত্র 2% প্রাপ্তবয়স্ক সন্তানদের বাড়িতে থাকেন, অধিকাংশই নিজেদের বাড়িতেই থাকেন। হ্যাঁ, তার মধ্যে অনেক ছেলে মেয়ে রেগুলার খোঁজ খবর নেওয়া, বাবা মা চলাফেরা না করতে পারলে তার বাজার টাজার করে দেওয়া, ডাক্তার দেখানো, এই সমস্ত দায়িত্বগুলো নিয়ে থাকেন, কিন্তু তাদের সংখ্যা হচ্ছে মাত্র 25%। বাকি যারা, তারা সেই সব বাবা মায়েরা বছরে 2-3টে দিন অপেক্ষা করে থাকেন যে তাদের সন্তানরা হয়তো বাড়িতে আসবেন, তাদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন। সে অনেক সময় দেখা যায় যে তারা আসতে পারে না নিজেদের ব্যস্ততার কারণে, এমনকি ফোনও করে উঠতে পারে না। তো এই যে সমস্যার একটা জায়গা, এই যে একলা হয়ে যাওয়া, শরীর অশক্ত হয়ে যাওয়া এবং সন্তানদের পাশে না পাওয়া, প্রচণ্ড একটা একাকিত্বের মধ্যে ঢুকে পড়া, সেক্ষেত্রে কিন্তু একটা মানসিক সমস্যারও শুরু হয় বয়স্ক মানুষদের ক্ষেত্রে। আজকের দিনে কিন্তু প্রবীণ মানুষদের অসহায়ত্ব দেশ, আর্থিক অবস্থা, স্বাস্থ্য ও পারিবারিক পরিস্থিতি অনুযায়ী অনেকটাই ভিন্ন। তবে বিশ্ব জুড়ে একটা সাধারণ সমস্যা, মানে কিছু সাধারণ সমস্যা দেখা যায়, যেটার কথা একটু আগে বললাম, একাকিত্ব, সন্তান বা আত্মীয়রা দূরে থাকলে অনেক প্রবীণ একদম সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন, কারণ তার তখন শরীরে সেই ক্ষমতা নেই যে আমি এক্ষুনি ভাবলাম বেরোবো, এক্ষুনি বেরিয়ে যাব, সেই জায়গাটা থাকে না। আবার পেনশন বা সঞ্চয় না থাকলে দৈনন্দিন খরচের জন্য অন্যের ওপর নির্ভর করতে হয়, বিশেষ করে সন্তানদের ওপরই নির্ভর করতে হয়, এবার তারা যে সবসময় সময় মতো সেই সাহায্যটা দেবে সেটারও তো কোনো নিশ্চয়তা নেই না। মানে ছোট্ট ছেলেটি বা মেয়েটি যখন বাবার কাছে, বাবার ক্ষমতার বাইরে থাকা কোনো জিনিস চেয়েছে ছোটবেলায়, বাবা অনায়াসে সেটা দেওয়ার চেষ্টা করেছেন, অনায়াসে কখনোই হয়নি, প্রচুর চেষ্টা করেই সেটা দেওয়ার চেষ্টা করেছেন এবং দিয়েছেন, অথচ সেই বাবা মা বৃদ্ধ হলে সেই ছেলে মেয়েরাই সেই বাবা মাকে বোঝা ভেবেছে। এটা শুধু পৃথিবীর অন্য দেশের কথা না, আমাদের দেশেও কিন্তু একই রকম ছবি আজকাল দেখতে পাই। তো এই জায়গাটাই কিন্তু ভয়ের জায়গা, এই মানুষগুলো একলা হয়ে যাওয়া, বৃদ্ধাশ্রমে চলে যাওয়া। বৃদ্ধাশ্রম কিছু মানুষের জন্য ভীষণই জরুরি, যেমন ধরুন যাদের ছেলেমেয়েরা দূরে থাকে, যাদের দেখাশোনা সেইভাবে কেউ নেই, হ্যাঁ, সেখানে বৃদ্ধাশ্রমে গেলে তাদের একটা প্রপার টেক কেয়ার করা হয়, তারা ঠিকভাবে থাকতে পারেন, ডাক্তার এসে তাদের চেক আপ করান, সমস্ত কিছু তাদের ঠিকঠাক সময়ে চলে। কিন্তু শুধুমাত্র দায়িত্ব এড়ানোর জন্যও কিছু সন্তান তাদের বাবা মাদের বৃদ্ধাশ্রমে পাঠান, এটা কিন্তু একেবারেই মেনে নেওয়া যায় না, তাই না? তো এই কথাগুলো বলতে বলতে একটা গানই মনে পড়ল, নচিকেতা চক্রবর্তীর গাওয়া বৃদ্ধাশ্রম, সেই গানটাই এবার আপনার জন্য 107 FM রেনবোয়ে। আমি অরুণিমা, ফিরছি গানের পর।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

শুনছেন ভোরাই 107 FM রেনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। সময় এখন 6:48, আর আজকে প্রবীণদের দিন, তাদেরকে নিয়েই কথা হচ্ছে। তবে এই যে প্রবীণ মানুষেরা, তাদের মধ্যে কিন্তু অনেক মানুষই আছেন যারা মানে এটা প্রমাণ করে দিয়েছেন, এজ ইজ জাস্ট আ নাম্বার। এই কথাটার অর্থ হলো মানুষের ক্ষমতা, স্বপ্ন, কর্মশক্তি, এগুলো তো শুধু বয়স দিয়ে মাপা যায় না। মানুষের জীবনে বয়স বাড়ে, কিন্তু ইচ্ছাশক্তি, প্রতিভা বা নতুন কিছু করার আকাঙ্ক্ষা থাকলে যে কোনো বয়সেই কিন্তু মানুষ সফল হতে পারেন। আমরা অনেক সময় মনে করি তরুণ বয়সটাই জীবনের সেরা বয়স, এই সময় মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু সারা পৃথিবী জুড়ে একটা চিকেন, একটা ব্র্যান্ডেড চিকেন, আমরা সবাই সেই মানে সেই চিকেন খেয়ে থাকি আর কি। হ্যাঁ, তো তাদের ফ্রায়েড চিকেন সারা পৃথিবী জুড়ে বিখ্যাত, আর সেই ফ্রায়েড চিকেন যিনি বানিয়েছিলেন, মানে প্রথম যিনি বানানো শুরু করেন, যিনি ওই ব্যবসাটা শুরু করেছিলেন, তার নাম হচ্ছে কর্নেল হ্যারল্যান্ড স্ট্যান্ডার্স। জীবনের অনেক পরে, মানে 60 বছর বয়সের পরে, উনি রিটায়ারমেন্টের পরে উনি কিন্তু এই ব্যবসাটা শুরু করেছিলেন, এবং তারপরে তো সারা পৃথিবী জুড়ে সেই ব্যবসা ছড়িয়ে পড়ে। কাজেই কাজ শুরু করার কোনো বয়স নেই। শরীরের শক্তি যদি থাকে, তাহলে মনের শক্তিটাকে সব সময় না জাগিয়ে রাখতে হবে। এমন অনেক প্রবীণ মানুষকে আমি একজনের কথা বলতে পারি, আমরা ফ্রেঞ্চ ক্লাস করতে যেতাম, তখন আমরা গ্র্যাজুয়েশন করছি আর কি, হ্যাঁ 18-19 বছরের ছেলেমেয়ে সব, সেখানে ওই বয়সী ছেলেমেয়ের সংখ্যাই বেশি। হ্যাঁ, বড় জোর কিছু মানে এলিট পরিবারের বউ, তারা ওই 30-31, তার বেশি নয়। হ্যাঁ, সেখানে দুই ভদ্রলোক আসতেন, তাদের বয়স একজনের 67, একজনের 68, তারা অনেক দিন আগে রিটায়ার করেছেন, তারা তার আগে জার্মান ভাষা শিখেছেন, এবার ফ্রেঞ্চ শিখতে এসেছেন, তারা অনেক জায়গায় ঘুরে বেড়ান, দুই বন্ধু। হ্যাঁ, তো এদেরকে দেখে আমাদের এত ভালো লাগতো, আমরা তখন আলোচনা করতাম আমরা যখন বুড়ো হয়ে যাব না আমরা এরকমই করব। তো জানি না আমাদের ওই বয়সটায় পৌঁছানোর পরে ওই ইচ্ছাশক্তি থাকবে কি না, কিন্তু এটা সত্যি তারিফ করার মতো। বলুন, আরেকবার আমার মনে আছে আমরা দেরাদুনে গেছি, সেই দেরাদুনে গিয়ে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল, ভদ্রলোক এবং তার চার বন্ধু, তারা চার মানে পাঁচজনই রিটায়ার করে গেছেন বেশ কয়েক বছর আগে, ওনারা সাইকেলে করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান আর কি, মানে সাইকেলে করে ওনারা হরিদ্বার থেকে দেরাদুন এসেছেন, বেশ খানিকটা রাস্তা, সেখান থেকে মুসাউরি যাবেন, ভাবুন, পাহাড়ের ওপর দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন অত বয়স্ক মানুষ। হ্যাঁ, তারা মানে ভয়ঙ্কর মানসিক জোর, শারীরিক ক্ষমতা সবই রয়েছে। তো ওনাদের সাথে যখন আলাপ হলো, ওনাদের সাথে কথা বলতে বলতে জেনেছিলাম যে এই ব্যাপারটা তারা অনেক বছর ধরে করছেন, মানে তাদের যখন 40 বছর বয়স ছিল সেই সময় থেকেই তারা সাইকেল নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, আর এখন তাদের 66-67 বছর বয়স, এখনও তারা ঘুরছেন। তো তার মধ্যে একজন বললেন যে 70 হয়ে গেলে বন্ধ, আর করবো না, কিন্তু 70 অবধি তারা সাইকেলে করে পাহাড়ে চড়বেন, পাহাড়ি মানুষ তারা, তবুও কি ভয়ঙ্কর মনের ইচ্ছে, যে সেটা ভাবুন। আর একটা কথা বলি, কখনো না নিজেকে একলা ভাববেন না, নিজের একটা সার্কেল তৈরি করুন। এখন তো সোশ্যাল মিডিয়া আছে, পুরনো বন্ধুবান্ধবদের খুঁজে বার করুন না ফেসবুক থেকে, তাদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করুন হোয়াটসঅ্যাপে, রেগুলার যোগাযোগ রাখুন, আর এলাকায় তো নিশ্চয়ই চেনা জানা মানুষ আছে, তাদের সাথেও যোগাযোগ রাখুন। আর যারা অল্প বয়সী শুনছেন তাদের প্রত্যেককে বলছি, যারা আমাদের মানুষ করেছেন, বড় করেছেন, ভালো জিনিসগুলো আমাদের দিয়েছেন, নিজেরা খাননি, নিজেরা পরেননি, তাদের প্রতি কিন্তু আমাদের দায়িত্ব আছে, সেই দায়িত্ব এড়ানো যাবে না। যতই কর্মব্যস্ততা থাকুক, যতই আমরা বিদেশে থাকি, যাই করি, একটা হোয়াটসঅ্যাপ কলে পয়সাও লাগে না, একটা মানে ভিডিও কল করে রোজ নিজের বাবা মাকে দেখা যে তারা কি অবস্থায় আছেন, এটা কিন্তু ভীষণ জরুরি। সমস্ত কাজের মাঝেও কিন্তু এটা করতেই হবে, এটা আমাদের করা উচিত, এটা আমাদের কর্তব্য, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আজকে অনেক কথা হলো আজকের এই বিশেষ দিনটাকে নিয়ে। প্রবীণ মানুষেরা ভালো থাকুন, খুব ভালো থাকুন, এটা মন থেকে চাই। আর এখন নমস্কার কলকাতার দিকে এগোতে এগোতে একটা পুরনো অথচ চিরনতুন গান আপনাদের জন্য রেখে গেলাম, তুমি আমার মা।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় লোকসেবা আয়োগ UPSC-র শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। 1926 সালে UPSC প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে গত বছরের 1 অক্টোবর বর্ষব্যাপী যে উদযাপনের সূচনা হয়েছিল এই অনুষ্ঠানটি তারই সমাপ্তি পর্ব। মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনে আয়োজিত G20 বাণিজ্যমন্ত্রীদের বৈঠকের ফাঁকে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল পোল্যান্ডের অর্থমন্ত্রী আন্দ্রেস দোমানস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল এই বৈঠককে ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেন। 1939 সালের আজকের দিনে অল ইন্ডিয়া রেডিও বিদেশি শ্রোতাদের জন্য প্রথম সম্প্রচার বা প্রথম বহির্বিশ্ব কার্যক্রম শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানির নাৎসি সরকারের অপপ্রচার প্রতিহত করতে বিদেশি শ্রোতাদের জন্য রেডিও সম্প্রচার শুরু করে অল ইন্ডিয়া রেডিও। ব্যাংকার্স বুকস এভিডেন্স অ্যাক্ট 2026 আজ থেকে কার্যকর হতে চলেছে। গত 13 আগস্ট রাষ্ট্রপতির সম্মতিক্রমে এই আইনটি 1891 সালের সংশ্লিষ্ট আইনটিকে প্রতিস্থাপন করবে। জিম্বাবুয়ের রাজধানী হারারের দক্ষিণ পূর্বাঞ্চলীয় মারণ্ডেরা জেলায় 6 জন যাত্রীসহ একটি হেলিকপ্টার গতকাল ভেঙে পড়েছে। এই দুর্ঘটনায় সম্ভবত কেউই বেঁচে নেই বলে আধিকারিকরা জানিয়েছেন। দক্ষিণ কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে 2 ছাত্রের মধ্যে বই ছেঁড়া নিয়ে ঝামেলার জেরে গতকাল এক পড়ুয়াকে ছুরি দিয়ে আঘাত করে আরেকজন পড়ুয়া। আহত পড়ুয়া নবম শ্রেণীর ছাত্র। ঘটনার পর তাকে দ্রুত বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। পুরুষদের ক্রিকেটে গতরাতে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের একদিনের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে। ভারতের অধিনায়ক শুভমান গিল ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: গুড মর্নিং, নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা আজ আপনার সঙ্গী। কালকেও ঘুম ভাঙিয়েছি, আজকেও ঘুম ভাঙাতে চলে এসেছি। ঠিক 16 দিন আগে জুড়ে গেলাম আপনার সঙ্গে, মানে পুজোর আর মাত্র 16 দিন বাকি। আমরা তো কবে থেকেই কাউন্টডাউন শুরু করে দিয়েছি, তো আজকে না চাতে নয়, আজ কফিতে দিন প্রথম চুমুক, পুজোর মাসের প্রথম দিনের আড্ডা চমুক। ফিরছি একটু পরেই সঙ্গে নিয়ে দিনের ডায়েরি। আর এখন রাখলাম আপনার জন্য যে গানটা, সে গানটা হাটি হাটি পাপার টাইটেল ট্র্যাক পলক মুছলের কণ্ঠে। শুনুন 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: খুললাম দিনের ডায়েরি 107 FM রেইনবো, নমস্কার কলকাতায়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর দিনের ডায়েরি খুলে প্রথমেই যেটা জানাবো, পরিবার বা পরিবারের বাইরের বয়স্ক মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। আজ ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পার্সনস, কাজেই প্রবীণ মানুষেরা যাতে ভালো থাকেন সেই চেষ্টাটা একজন ভালো নাগরিক হিসেবে আমাদের থাকা উচিত। আরেকবার এই জন্য মনে করিয়ে দিলাম। আর কফি খেয়েছেন? আজকে চায়ের কথা একদম বলবো না, তার কারণ আজকে সারাদিন কফি খান, ইন্টারন্যাশনাল কফি ডে আজ, সেই সঙ্গে সঙ্গে আজ ভেজ খান, তার কারণ ওয়ার্ল্ড ভেজিটেরিয়ান ডে আজ। আর মিউজিককে সঙ্গী করুন, আমাদের সঙ্গে থাকুন, কারণ ইন্টারন্যাশনাল মিউজিক ডেও আজ। তো কতগুলো দিন আজকে ভাবুন তো, মানে সাংঘাতিক সাংঘাতিক দিনের সব সমাহার আজকে। তো এবার তাহলে বন্ধ করি দিনের ডায়েরি। আর দিনের ডায়েরি বন্ধ করার পর আপনার জন্য যে গানটা আসতে চলেছে সেটা উর্মি চৌধুরী, লহনা দাস এবং অয়ন বিশ্বাসের গাওয়া। আর এটা যদিও একেবারে প্রচলিত লোকগান, কিন্তু অন্যভাবে গাওয়া হয়েছে দুগ্গা ছবিতে। শুনুন 107 FM রেইনবোয়ে
3: দিনের ডায়েরি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

আচ্ছা, আজকে কি আপনার জন্মদিন? তাহলে আপনি কি জানেন আপনি কোন কোন সাংঘাতিক সব মানুষদের সঙ্গে নিজের জন্মদিন শেয়ার করছেন? আপনি তো সাংঘাতিক লোকমশাই। আপনার জন্মদিন আপনি কার সঙ্গে শেয়ার করছে জানেন? আজ শচীনদেব বর্মনের জন্মদিন, অভিনেতা শিবাজি গণেশনের জন্মদিন, ইতিহাসের পাতার যোধাবাই, যার ছায়া খানিকটা যোধা আকবর সিনেমায় দেখেছেন, সম্রাট আকবরের ওয়াইফ, যার পরবর্তীকালে নাম হয়েছিল মারিয়াম উজ জামানি, তারও আজ জন্মদিন। কাজেই আপনি সাংঘাতিক সব মানুষদের সঙ্গে নিজের জন্মদিন শেয়ার করছেন। আর এই যে এত কথা বলছি, এত কথা বলার মধ্যে মধ্যে আমার একটা জিনিসই মনে হচ্ছে যে প্রত্যেকের, মানে যারা আজ জন্মেছেন, প্রত্যেকের জীবনটা উজ্জ্বল হয়ে উঠুক, প্রত্যেকের জীবনটা খুব ভালো কাটুক, এটাই আমি মন থেকে চাই। 107 FM রেইনবোর তরফ থেকে সবাইকে জানাই হ্যাপি বার্থডে।

0: আজ শচীন কর্তার জন্মদিন, তারই গাওয়া আমি টাকডুম টাকডুম বাজাই 107 FM রেনবয়। ফিরছি গানের পর।
1: আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম টাকডুম বাজাই, সব ভুলে যাই সব ভুলে যাই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাওয়া অফিসের হালচাল,
3: হালচাল 107 FM রেইনবো। নমস্কার কলকাতায়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 7:22 এখন হাওয়া অফিসের হালচাল বলবো। কি বলছে আবহাওয়ার পূর্বাভাস, যেটা জানানোর আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে আংশিক মেঘলা আকাশ, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি কম। সর্বনিম্ন 27.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 96%, সর্বনিম্ন 59%। গত 24 ঘন্টায় না, বৃষ্টি হয়নি। আরও একটা আনন্দের ব্যাপার, আমাদের যে সমস্ত মৎস্যজীবী বন্ধুরা সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন তাদের জন্য আলাদা করে কিন্তু কোনো রকম সতর্কবার্তা নেই। তাহলে জানিয়ে দিলাম তো আপনাকে
2: হাওয়া অফিসের হালচাল,
3: হালচাল। হাওয়া অফিসের হালচাল জানার পর চলুন নির্জন যমুনার কূলে চলে যাই তিমির বিশ্বাসের সঙ্গে।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

শহরের ইতিকথা 107 FM রেনবোর নমস্কার কলকাতায়। শহরের ইতিকথা রোজ আমরা নিয়ে আসি, আর এই শহরের ইতিকথা হলো কলকাতা শহরের মধ্যে লুকিয়ে থাকা আরেকটা কলকাতাকে খুঁজে বার করা। আজও সেই চেষ্টাই করব। তো শহরের ইতিকথায় আমি অরুণিমা আজ আপনাদের জানাব কলকাতা পুলিশ মিউজিয়ামের কথা। এই হেরিটেজ ভবনটি 1814 সাল নাগাদ নির্মিত হয়েছিল, আর এটা ভারতের বিখ্যাত সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের নিজের বাড়ি ছিল এক সময়। তিনি এখানে তার ইউরোপীয় বন্ধুদের আমন্ত্রণ জানাতেন এবং সতীদাহ প্রথা বিলোপের মতো নানা গুরুত্বপূর্ণ সামাজিক সংস্কারের পরিকল্পনা বৈঠক এই বাড়িতেই করা হয়েছিল। 1830 সালে

0: ইংল্যান্ডে পাড়ি দেওয়ার আগে তিনি এই সম্পত্তিটি নিলাম করে দেন। 1874 সালে ব্রিটিশ সরকার বাড়িটি ভাড়া নিয়ে এখানে সুকিয়া স্ট্রিট থানা চালু করে। পরবর্তীকালে 1918 সালে সরকার একেবারে পাকাপোক্তভাবে এই বাড়িটা কিনে নেয়। 1928 সালে থানাটা অন্য জায়গায় স্থানান্তরিত হওয়ার পর এটা পুলিশের সিনিয়র অফিসারদের কোয়ার্টার ও অফিস হিসেবে ব্যবহার করা হতে থাকে। 1996 সালে এই ঐতিহাসিক বাড়িটিকে আনুষ্ঠানিকভাবে কলকাতা পুলিশ মিউজিয়াম হিসেবে উদ্বোধন করা হয়। সুকিয়া স্ট্রিটে বাড়িটা দেখে আসতেই পারেন, আমাদের কলকাতা শহরের মধ্যে এরম কত কী লুকিয়ে রয়েছে যা আমরা জানি না, আর সেই সব জানানোর কথাই কিন্তু মানে দায়িত্বটাই কিন্তু শহরের রীতিকথায়। তো শহরের রীতিকথার পর আপনার জন্য কী আসতে চলেছে বলছি একটু পরে।
1: শহরের ইতিকথা।
0: শহরের ইতিকথার পর তিনেককে তিন গানের হ্যাট্রিক। তিনেককে তিন গানের হ্যাট্রিকে প্রথম গান যোধা আকবর ফিল্ম থেকে, কারণ যোধাবাইয়ের আজ জন্মদিন, ইতিহাসের পাতা থেকে জানা গেছে এটা। সোনু নিগম আর মধুশ্রীর গাওয়া প্রথম গানটা, তার পরের গানটি গিয়েছে তিমির বিশ্বাস ও সৌম্যলতা আচার্য, ফিরিয়ে দিও না গো রাই, আর তার পরের গানটা বলছি একটু পরে। শুনতে থাকুন 107 FM রেইনবো, নমস্কার কলকাতা, আমি অরুণিমা, ফিরছি তিনটে গানের পর।
2: FM Rainbow Tee 3

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: তিনটে গানের পর ফিরে এলাম আবার নমস্কার কলকাতায়, আমি অরুণিমা 107 FM রেইনবোয়ে। আর সময় এখন 7:47। এইবার যেটা আনন্দের খবর আপনাকে জানাবো সেটা হচ্ছে পুজোর মরশুমে যাত্রীদের জন্য সুখবর, একাধিক রুটে এসি ট্রেনের অতিরিক্ত স্টপেজ ঘোষণা করেছে। আজকে মানে 1 অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হবে। স্টপেজ বাড়ানো হয়েছে শিয়ালদা বনগাঁ রানাঘাট এসি লোকালেরও। আপ ট্রেনটি শিয়ালদা ছাড়ে, শিয়ালদা থেকে সন্ধে 6:14 ছাড়বে, বামুনগাছিতে পৌঁছবে 7:02, গোপালনগর পৌঁছবে 8:19, সেটি রানাঘাট পৌঁছবে 8:43। পরের দিন সকালে ডাউন রানাঘাট বনগাঁ শিয়ালদা এসি লোকালটা গোপালনগরে পৌঁছবে 7:34, বামুনগাছিতে পৌঁছবে 8:43, ট্রেনটি শিয়ালদা পৌঁছবে 9:38। কি আনন্দ হচ্ছে না শুনে, হঠাৎই স্বাভাবিক, পুজো এসে গেছে আর তো মাত্র 16 দিন, মানে আমরা কবে থেকে কাউন্টডাউন শুরু করেছি আর শুরু করতে করতে প্রায় মেরে নিয়েছি। আর এই পুজোর আসবো আসবো মানে পুজো এসে গেল এই সময়টা যে মনটা অকারণেই কি খুশি হয়ে থাকে সে তো বুঝতেই পারছেন, আমি কথায় কথায় হি হি হা হা করে ফেলছি, আপনারাও নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে। তো এই আনন্দের রেশটাকে নিয়েই চলুন ফ্ল্যাশব্যাক সঙে ফিরে যাই, এমন একটা গান যে গানটা পুরনো হয়েও কোনো দিন হবে না পুরনো, অঞ্জন দত্তের বেলাবোস আপনার জন্য 107 FM রেইনবোয়ে।
1: FM রেইনবোতে Rainbow Flashback Song.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। আর সময় এখন 7:54। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, পরের ঘন্টায় এগোব। কিন্তু এগোতে গিয়ে আমার মনে হলো পুজোর তো আর মাত্র 16 দিন বাকি, তো এই সময় আমাদের স্কিনটা বাইরে ঘুরে ঘুরে অফিস করে বাচ্চা স্কুলে নিয়ে গিয়ে, বা যারা অল্প বয়সী তারাও কলেজ করে টোরে স্কিনটা ডাল হয়ে গেছে, ট্যান হয়ে গেছে, পার্লারে তো যাওয়া হচ্ছেই কিন্তু সেটা তো আর রোজ হয় না। তো রোজ এই স্কিনটাকে ব্রাইট করার উপায়টা কী? 2 টেবিল স্পুন লেমন জুস, মানে লেবুর রস নিয়ে নেবে, তার সঙ্গে পাতিলেবুর রসের মধ্যে 1 টেবিল স্পুন হানি নেবে। এই যে পাতিলেবুর রস আর হানি মানে মধু ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে 15 মিনিট রেখে দাও। 15 মিনিট পরে এটা ধুয়ে ফেলো। এই লেমনের মধ্যে থাকে ভিটামিন সি, যেটা আমাদের স্কিনকে উজ্জ্বল করে এবং ট্যান কমাতে সাহায্য করে, আর মধু স্কিনটাকে নরম করবে। তো এটা অ্যাপ্লাই করে দেখতে পারো স্কিন ভালো রাখার জন্য, কারণ পার্লারে হয়তো প্রত্যেকেই যাচ্ছে, তো পার্লারে গেলেও সেটা তো পুজোর আগে আগে একদিন, আর এই রকম সময় 15 দিন আগে একদিন এটা হতে পারে, কিন্তু মাঝখানে যে স্কিন কেয়ারটা সেক্ষেত্রে এই প্যাকটা ইউজ করা যেতে পারে। আরেকটা জিনিস প্রাচীন কাল থেকে অসংখ্য মানুষ ব্যবহার করে আসছেন, সেটা হচ্ছে টক দই। টক দইয়ের সাথে 1 চিমটে হলুদ দেবে, খুব কম, নাহলে মুখটা হলদে হলদে হয়ে যাবে। তারপর সেটা মুখে লাগিয়ে 10 মিনিট রেখে যখন শুকিয়ে আসবে ডোলে ডোলে তুলতে হবে, এতেও কিন্তু স্কিন খুব ব্রাইট হয়। যাই হোক, কী করে সাজুগুজু হবে সেটা তো বলে দিলাম, আর রেখে গেলাম অনুপম রায়ের গাওয়া মালা চন্দনে। তো মালা চন্দন শুনুন, আমি অরুণিমা, ফিরছি গান খবর, তারপর সঙ্গে নিয়ে নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টা।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় লোকসেবা আয়োগ ইউপিএসসির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। 1926 সালে ইউপিএসসির প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে গত বছরের 1 অক্টোবর বর্ষব্যাপী যে উদযাপনের সূচনা হয়েছিল এই অনুষ্ঠানটি তারই সমাপ্তি পর্ব। মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনে আয়োজিত G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের ফাঁকে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল পোল্যান্ডের অর্থমন্ত্রী আন্দ্রেজ ডোমিনিস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল এই বৈঠককে ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেন। দিওয়ালির আগে সম্পূর্ণভাবে আতশবাজি নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এম এম সুন্দরেশ এবং পিবি বড়ালের বেঞ্চ বলেছেন, দিওয়ালির সময় নির্দিষ্ট কিছু আতশবাজি ব্যবহারের অনুমতি দেবে আদালত। দুবাই থেকে ইসরায়েলের তেল আভিভগামী একটি বিমানে ক্যাপ্টেন স্মিথ মাচ্চারকে ছুরিকাঘাত করার অভিযোগে সৌদি কর্তৃপক্ষ ওমানের এক পাইলটকে গ্রেফতার করেছে। গতকাল ওমানের ওই কোপাইলট ফ্লাইটের প্রধান পাইলটকে ছুরিকাঘাত করার ফলে 2 মিনিটেরও কম সময় বিমানটি 17,000 ফুটেরও বেশি নেমে যায়। তবে যাত্রীরা এবং বিমানকর্মীরা ককপিটের ভেতরে প্রবেশ করে আক্রমণকারীকে নিরস্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিপদের মুখে গুরুতরভাবে আহত হওয়া সত্ত্বেও ক্যাপ্টেন স্মিথ মাচ্চার অন্যদের জীবন রক্ষায় অপরিসীম সাহস ও অবিচল সংকল্পের পরিচয় দিয়েছেন। জিম্বাবুয়ের রাজধানী হারারের দক্ষিণ পূর্বাঞ্চলীয় মারোন্ডেরা জেলায় 6 জন যাত্রীসহ একটি হেলিকপ্টার গতকাল ভেঙে পড়েছে। এই দুর্ঘটনায় সম্ভবত কেউ বেঁচে নেই বলে আধিকারিকরা জানিয়েছেন। দক্ষিণ কলকাতা সাউথ পয়েন্ট স্কুলে 2 ছাত্রের মধ্যে বই ছেঁড়া নিয়ে ঝামেলার জেরে গতকাল এক পড়ুয়াকে ছুরি দিয়ে আঘাত করে আরেক পড়ুয়া। আহত পড়ুয়া 9ম শ্রেণীর ছাত্র। ঘটনার পর তাকে দ্রুত বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। এ মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 8:07 এখন, নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায় ঢুকে পড়েছি আর পুজোর মাত্র 16 দিন বাকি। মনের মধ্যে কিরকম একটা ঢাকঢোল বাজা শুরু হয়ে গেছে, তাই না? পুজো আসছে আসছে এই সময়টা এতটা বেশি আনন্দের হয় যে বলার নয়। আপনাকে বলি, গান মিলান্তিতে গানের রিকোয়েস্ট করতে পারেন, সেই জন্য 9903653992 এই নাম্বারে মেসেজ করুন। আর অবশ্যই মেনশন করে দেবেন কোন গান কার গাওয়া, আর আপনার নিজের নাম লোকেশনটা লিখতে কিন্তু ভুলবেন না। তো প্রচুর কিছু বলে দিয়েছি, আর এইবার যেটা করতে চলেছি সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই একটা সুন্দর গান শোনাবো, আর গান শোনানোর পর ফিরে আসব আপনার কাছে সঙ্গে নিয়ে মর্নিং মান্ত্রা। শুনতে থাকুন 107 FM রেইনবো, রয়েছে শাহানা বাজপাইয়ের গাওয়া সাজো সাজো এমন করে 107 FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: মর্নিং মন্ত্র,
4: মর্নিং মন্ত্র,
5: সকাল সকাল কানে মন্তর দেব। সময় এখন ঠিক 8:12, 107 FM রেইনবো, নমস্কার কলকাতায়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর মন্তর দেওয়ার জন্য চলে এসেছি। মন্তরটা কি, পুজোর বেড়ানোর প্ল্যান হয়ে গেছে তাই তো? আর আপনি ভালো আমি জানি, কিন্তু জানেন তো একটা কথা আছে, বেশি ভালো ভালো না, বেশি ভালো হতে যাবেন না, তাহলে লোকে বোকা বানিয়ে চলে যাবে। বোকা বানিয়ে আপনার বন্ধুরা প্রত্যেক বছর রেস্টুরেন্টের বিল, গাড়ি ভাড়া সব আদায় করবে, আর পেমেন্টের সময় দেখবেন তারা একটু সরে গেছে। এই যা, ওয়ালেটে তো টাকাই আনিনি, আর বলিস না, আজকাল অনলাইন দিতে দিতে এমন অবস্থা না, ওয়ালেটে টাকাই থাকে না। আরে বাবা, ওয়ালেটে নেই তো অনলাইনেই পেমেন্ট করো না। আপনি কিন্তু ওই যে দয়াময় ভদ্রলোক হয়ে বসে থাকবেন না, আমি বলে দিলাম, আপনি চুপচাপ থাকবেন। তারপরে দেখবেন যে যখন কেউই কিছু বার করার চেষ্টা করছে না টাকা পয়সা, তখন আপনি বলবেন একটা কাজ কর, পুরোটা হিসেব কর কতটা হয়েছে, যে যতটা পারছিস দিয়ে দে। আমি আমার পোর্শনটা এক্ষুনি দিয়ে দিচ্ছি, নিজের পোর্শনটুকু তক্ষুনি দিয়ে দিন, মানে চারজন থাকলে চার দিয়ে ডিভাইড করে নিজেরটুকু দিয়ে দিন, বাকিটা তারা বুঝে নেবে। তারপরে যদি মানে দোকানের লোক বা গাড়ির লোক এসে জিজ্ঞেস করে, তখন আপনি বলবেন যে না, আসলে টিম লিডার আমি না, অন্য কেউ যে প্রচণ্ড চালাক, যে সব ব্যাপারে সর্দারি করে, তাকে দেখিয়ে বলবেন যে ওই টিম লিডার, ওর কাছেই সব আছে। আমি খুব বাজে বুদ্ধি দিলাম, কিন্তু জানেন তো এগুলো না ঠেকে শেখা, কিছু মানুষ দেখে শেখে, কিছু মানুষ ঠেকে শেখে। আমি না প্রচণ্ড ঠেকে শিখেছি এগুলো, সেই জন্য আমি চাই না আমার বন্ধুরাও বোকা বনে যাক। মনে থাকবে তো মন্ত্রটা?
3: মর্নিং মন্ত্র,
4: মর্নিং মন্ত্র।
5: আর মন্ত্রের পরে গানটা তো শোনাতেই হবে, অরিজিৎ সিং এর গাওয়া একটা খুব মিষ্টি রোম্যান্টিক নাম্বার আসছে আপনার জন্য, হিরোগিরি থেকে কে তুই বল। শুনুন গানটা, ফিরছি গানের পর 107 FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। সময় এখন ঠিক 8:19, আর এখন যে ঘটনাটা জানাতে চলেছি সেটা বহু বহু বছর আগের, কিন্তু

বাঙালি হিসেবে আমাদের প্রত্যেকের গর্ব হবে এই ঘটনাটা শুনলে। শরতের আকাশ তখন ঢাকের কাঠি আর শঙ্খধ্বনিতে মুখরিত। জানবাজারের রাজবাড়িতে আগমন ঘটেছে মহামায়ার, চারিদিকে আনন্দের আমেজ, ভক্তির জোয়ার। কিন্তু সেই আবহমান যে আনন্দে আচমকাই সাহেবদের চোখ পড়েছিল, ঢাকঢোল বাজিয়ে শোভাযাত্রা করা চলবে না, ফতোয়া জারি করল ইংরেজ পুলিশ। কিন্তু যিনি স্বয়ং মা ভবতারিণীর অনন্য সাধিকা, যার ধমনীতে প্রবাহমান প্রতিবাদ আর অদম্য সাহসের রক্ত, সেই রানী রাসমণিকে থামায় কে? শ্বেতাঙ্গদের রক্তচক্ষু উপেক্ষা করেই সেদিন গর্জে উঠেছিল জানবাজার। 1790 সালে জানবাজারের এই ঐতিহাসিক পুজোর সূচনা করেছিলেন রানীর শ্বশুর প্রীতিরাম দাস। পরবর্তীকালে 1836 সালে সংসারের পাশাপাশি পুজোটাও নিজের হাতে তুলে নেন রানী রাসমণি। রাজা রামমোহন রায় থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো তৎকালীন দিকপালদের পদধূলিতে ধন্য হতো এই রাজবাড়ি। এই বাড়ির পুজোর মহিমা অনন্য। তো একচালার প্রতিমা গঠনে থাকে শিল্প নৈপুণ্যের স্পর্শ। এবার আসল ঘটনাটা বলি। তো পুজোর শোভাযাত্রা ঘিরে একটা চরম বিতর্ক হলো। সাহেবদের নির্দেশ, শোভাযাত্রায় বাদ্যযন্ত্রের গর্জন বন্ধ করতে হবে। ব্রিটিশদের পরাক্রমের সামনে তো তখন বড় বড় রাজা জমিদার তাদের হাঁটু কাঁপছে। অথচ রানী রাসমণি ছিলেন সম্পূর্ণ ভিন্ন ধাতুতে গড়া। তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন, এ পুজো জগজ্জননীর মায়ের আরাধনার পথে বাধা দেওয়ার এখতিয়ার কারুর নেই। সাহেবদের ফতোয়াকে বুড়ো আঙুল দেখিয়ে দ্বিগুণ শব্দে ঢাকঢোল বাজিয়ে শোভাযাত্রা বের করার নির্দেশ দিলেন রানী। কিন্তু সেবার পুজো শোভাযাত্রা ঘিরে চরম বিতর্ক বাঁধল। সাহেবদের নির্দেশ, শোভাযাত্রার বাদ্যযন্ত্রের গর্জন বন্ধ করতে হবে। কিন্তু বন্ধ তো করলেনই না রানী, পরিণামে জুটল 50 টাকার জরিমানা। রানী নীরবে সেই জরিমানা মেটালেন, কিন্তু তা অন্যায়ের কাছে আত্মসমর্পণ ছিল না, ছিল একটা মোক্ষম কৌশলের প্রথম ধাপ। এরপরই আসল খেল দেখালেন জানবাজারের রানী রাসমণি। বাবুঘাট থেকে জানবাজার পর্যন্ত তার নিজস্ব মালিকাধীন রাস্তার মুখে তিনি বসিয়ে দিলেন বিরাট গরান কাঠের বেড়া। নথিপত্র আইনি দলিলে সেই রাস্তার সার্বিক মালিকানা ছিল রানীরই, ফলে রাতারাতি বন্ধ হয়ে গেল সাহেবদের গাড়ির চলাচল। অচল হয়ে পড়ল শহরের অন্যতম প্রধান বাণিজ্য পথ। রানী বুঝিয়ে দিলেন, ক্ষমতা থাকলেই ন্যায় বিচার হয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। বিপাকে পড়ে নতি স্বীকার করতে বাধ্য হলেন ব্রিটিশ প্রশাসন। সসম্মানে রাস্তা খুলে দেওয়ার অনুরোধ নিয়ে ছুটল পুলিশের বড় কর্তারা, ফেরত দেওয়া হলো জরিমানার টাকাও। ভাবুন, মানে কতটা গর্ব হয় এমন একজন রানী আমাদের শহরে ছিলেন। জানবাজার খুবই কাছে, নিউ মার্কেটের পাশে। জানবাজারে রানী রাসমণির বাড়ি একবার ঘুরে আসতে পারেন। কিন্তু আমার এই ব্যাপারটা জানানোর সঙ্গে সঙ্গে এই কথাটা মনে এলো। আর এই যে এত কথা বলছি, এত কথা বলার মাঝে মাঝে আমার আরেকটা কথাও মনে পড়ছে, সেটা হচ্ছে যে আপনারা এখনও পর্যন্ত মেসেজ করতে পারেননি। নিশ্চয়ই ভাবছেন যে অরুণিমা কখন টপিক দেবে। তো টপিক তো অবশ্যই দেব, আর টপিক দেওয়ার জন্যই বসে আছি। আর আজকে তো বিশেষ দিন, মানে অসংখ্য রকমের বিশেষ দিনের সমাহার। তো আমি এর মধ্যে থেকে আজকে বেছে নিলাম ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পার্সনস, মানে প্রবীণ মানুষদের দিন আজ। তো আপনার বাড়িতে বা আশেপাশে কোনো প্রবীণ মানুষ যদি থেকে থাকেন, এবং সেই প্রবীণ মানুষের কোনো উপকারে, সামান্য কোনো উপকারেও যদি আপনি কোনো দিন এসে থাকেন, সেই কথা আমাদের জানান। কারণ আপনার কথা শুনে বহু মানুষের ইচ্ছে হবে কাউকে না কাউকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে, সেই অশক্ত মানুষগুলোর পাশে লাঠি হয়ে দাঁড়াতে। 9903652992 হচ্ছে নাম্বার, এই নাম্বারে মেসেজ করুন। আর এখন জাগো উমা, রূপঙ্কর বাগচির কণ্ঠে উমা ছবি থেকে এই গানটা আপনার জন্য 107 FM রেনবোয়ে। ফিরছি গানের পর।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর মেসেজ আসা শুরু হয়ে গেছে। নিবেদিতা সেন শাওড়াফুলি থেকে লিখেছেন, গুড মর্নিং অরুণিমা, দারুণ দারুণ আজ মর্নিং মন্ত্রটা। আমার বাড়ির পাশে আছেন, তাদের ছেলেরা আছেন, তবুও কোনো টাকা পয়সার প্রয়োজন হলে বলি যে সংকোচ করবেন না, তারা আমাদের প্রতিবেশী, এটা আমাদের কর্তব্য। খুব বয়স্ক আর প্রায়ই ভোগেন ওরা। আর এর পরের মেসেজ আমায় পাঠিয়েছে উৎপল মাইতি বেহালা, লিখেছেন, নমস্কার কলকাতা উইথ অরুণিমাদি, আজ পয়লা অক্টোবর, আজ প্রবীণদের দিন, আজকের অনুষ্ঠান খুব সুন্দর, মনোমুগ্ধকর হয়েছে, সাথে গান আর অনুষ্ঠান পরিচালনা নতুন করে নাইবা বললাম, প্লিজ বলো, আমার শুনতে ভালো লাগে। আজকের মন্ত্রটা টিট ফর ট্যাট, বুদ্ধিটা হয়তো শুনতে অনেকের খারাপ লাগবে, কিন্তু সত্যি ঘটনা। অনেকেই অন্যের ঘাড়ে বন্দুক রেখে চালাতে ভালোবাসে, যদি না ঠকো এইসব বুদ্ধি আসবে না, ওই জীবনে অন্তত একবার ঠকা খুব জরুরি। আমি সবসময় ওনাদের ভালো করার চেষ্টা করি, প্রবীণদের বিপদের সময় সবসময় পাশাপাশি থাকি, সব রকম হেল্প করি আর ভবিষ্যতেও করব। ওনাদের সাথে কথা বললে অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমি গুরুত্ব দিই না, আমি ওনাদের থেকে তাদের অভিজ্ঞতাটা নেবার চেষ্টা করি। খুব ভালো কাজ করো উৎপল। আর তারপরের মেসেজ আমাকে যে পাঠিয়েছে সে হচ্ছে রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে, গুড মর্নিং দিদি, মর্নিং মন্ত্র দারুণ। আমি ছোট ছোট কাজে প্রবীণ মানুষকে সাহায্য করি, কোনো কাজে সাহায্য করে দিই বলে এই কদিন আগে ট্রেনে একজন আমায় বললেন, আমার ব্যাগটা একটু নামিয়ে দেবেন, স্টেশনে খুব ভিড় তো নামতে অসুবিধে হয়, আমি সেটা নামিয়ে দিলাম। এইভাবে ছোট ছোট করে সাহায্য করি, আবার আমার সাধ্যমতো 10-20 টাকা দিই কোনো অসহায় মানুষ দেখলে। এবারের মেসেজ যিনি পাঠিয়েছেন যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, সুপ্রভাত আর যে অরুণিমা দিদি ভাই, নমস্কার সহ প্রভাতী শুভেচ্ছা জানাই। আমি সব সময় প্রবীণদের পাশে থাকার চেষ্টা করি, আমি নিজে তাদের পাশে থেকে কি করেছি সেটা কিন্তু লিখলাম না, এটা আমার কর্তব্য বলে মনে করি। আজ মর্নিং মন্ত্র খুবই প্রাসঙ্গিক, অসাধারণ। আজ ভোরাই আপনার সুমিষ্ট গলাতে প্রবীণদের সুরক্ষা এবং তাদের বার্ধক্যের সমস্যা ও প্রতিকার নিয়ে অসাধারণ অনুষ্ঠান ও মন ছুঁয়ে যাওয়া সঙ্গীতগুলো শুনলাম, ভীষণ ভালো লাগলো, অসাধারণ উপস্থাপনা, খুবই ভালো, সুস্থ থাকবেন আর যে দিদি ভাই। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়ে বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। আরও অনেক রিকোয়েস্ট এসছে, মানে গানের রিকোয়েস্ট, সেই সঙ্গে সঙ্গে অনেক মেসেজও এসছে। আর আমি এখন যে গানটা শোনাতে চলেছি, আমি এর মেসেজ আগে পাইনি, মৌসুমি পাত্র শীল গঙ্গাসাগর থেকে শুনতে চেয়েছে তুমি যদি থাকতে, কুমার শানুর কণ্ঠে, এই গানটাই এবার রইল। আর যারা গানের রিকোয়েস্ট করতে চান সেই সঙ্গে সঙ্গে মেসেজও পাঠাতে চান, একটাই নাম্বার 9903653992। ফিরছি গানের পর, শুনতে থাকুন 107 FM রেইনবো।
0: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: ফুড ফান্ডা,
4: ফুড ফান্ডা 107 FM রেনবো, নমস্কার কলকাতায়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর ফুড ফান্ডাতে আজকে কোরিয়ান একটা রোল শেখাবো। ভাববেন না শুধু আমাদের কলকাতাতেই এগ রোল হয় বা চিকেন রোল হয়, পৃথিবীর অন্য অন্য জায়গাতেও কিন্তু রোল খুব জনপ্রিয় একটা খাবার। আর কোরিয়ান সব কিছুই তো এখন জনপ্রিয়, কে পপের গান থেকে শুরু করে সমস্ত কিছুই আর কি। কোরিয়ান ড্রামা, কে ড্রামা, সেই সঙ্গে সঙ্গে মানে কে ড্রামা দেখতে দেখতে আপনি যদি একটা কোরিয়ান এগরোল খান কেমন লাগবে? কলকাতায় বসে মনে হবে কোরিয়াতে বসে আছি, তাই না? যাই হোক, আজে বাজে কথা না বলে সহজে এই রান্নাটা করা যায়। আপনি তো জানেনই আমি খুব

0: সহজ রেসিপি দিই, কারণ আমি ভীষণ কুঁড়ে, আমার খেটে খুঁটে রান্না করতে ইচ্ছে করে না, কিন্তু খেতে ভালোবাসি, টেস্টি ফুড, সেই জন্যেই এই রান্নাটা বলছি। তো এই এগরোলটা বানানোর জন্য ডিম লাগবে তিনটে, গাজর 2 টেবিল চামচ, কুচি করে স্প্রিং আনিয়ন, স্প্রিং আনিয়ন কিনতে পাওয়া যায় দেখবেন, পেঁয়াজ পাতা আর কি, হ্যাঁ, তো ওটা 2 টেবিল চামচ, কুচি কুচি করে নেবেন, নুন স্বাদ মতো, গোলমরিচ সামান্য, তেল 1 চা চামচ। এবার কি করে বানাবেন, ডিমটা ফেটিয়ে গাজর, স্প্রিং আনিয়ন, লবণ ও গোলমরিচ মেশান। ননস্টিক প্যানে অল্প তেল দিয়ে পাতলা করে ডিমটা ঢালুন, ডিমের এক পাশ সেট হয়ে গেলে ধীরে ধীরে রোল করুন, আবার সামান্য ডিমের মিশ্রণ ঢেলে আগের রোলের সঙ্গে জড়িয়ে নিন, পুরোটা রোল হয়ে গেলে টুকরো করে পরিবেশন করুন। বাবা, এটা তো ডিমের রোল হলো আর কি, মানে এর মধ্যে কিন্তু ময়দা ফয়দা কিচ্ছু নেই, শুধুই ডিমের রোল, তবে এটা খেতে ভালো লাগে। আমি একদিন ট্রাই করেছি, আপনাকে বলার আগে আমি বেশিরভাগ সময় এই সহজ জিনিসগুলো বাড়িতে ট্রাই করে আসি, তো আমার বেশ ভালোই লেগেছে, মন্দ নয়। আর স্প্রিং আনিয়নটা দেওয়ার ফলে একটা অন্যরকম স্মেল এসছে, ভালোই লাগে আর কি। যাই হোক, বলে দিলাম তাহলে, কোরিয়ান এগ রোল। আর ফুড ফান্ডার পর গান মিলান্তিতে গানের রিকোয়েস্ট করেছে রানী চক্রবর্তী। বাবা, রানী চক্রবর্তী আমাকে রিকোয়েস্ট করেছেন বজবজ থেকে, উনি শুনতে চেয়েছেন আশা ভোঁসলের কণ্ঠে পোড়াবাসী শুনলে মন। আহ, এইসব গান শুনলেই না সেই ছোটোবেলার পাড়ার পুজোর প্যান্ডেল মনে পড়ে যায়। আপনারাও এইরকম পুজো প্যান্ডেলে সুপারহিট গানগুলো একটু আমায় রিকোয়েস্ট করে পাঠান তো।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর প্রচুর মেসেজ এসে গেছে জানেন তো, বেশ কয়েকটা পড়ে ফেলার চেষ্টা করি। সোমেন যাদবপুর থেকে লিখেছেন, সুপ্রভাত অরুণিমা, আজ প্রবীণ নাগরিক দিবস উপলক্ষে সকল প্রবীণ নাগরিকদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। তারা সবাই সুস্থ থাকুন ও ভালো থাকুন। টপিকে বলি, আমার পাশের বাড়িতে এক দাদু একা থাকেন, ছেলেমেয়েরা সব বিদেশে থাকে, উনি বাজারে যেতে পারেন না। আমি যখন বাজারে যাই, দাদুকে জিজ্ঞাসা করি, দাদু তোমার বাজার কিছু লাগবে? ওনার যখন যেটা লাগে আমি এনে দিই। উনি যে কী খুশি হন বলে বোঝাতে পারবো না, আমাকে আশীর্বাদ করেন। আমার মনে হয় প্রবীণ মানুষদের পাশে থাকার জন্য কোনো টাকা পয়সা লাগে না, লাগে একটু সময়। যদি বলি দাদু কেমন আছো, তাহলেই কিন্তু ওদের দিনটা ভালো হয়ে যায়। আজকের মর্নিং মন্ত্র দুর্দান্ত ছিল, ভালো থেকো, সোমেন যাদবপুর। সোমেন, তুমি ভীষণ ভালো একটা কাজ করো। আর এর পরের মেসেজ আমাকে যে পাঠিয়েছে, সে হচ্ছে সৌভিক সরকার ফ্রম কসবাহালতু, লিখেছে, সুপ্রভাত দিদি, আজ ভোরাইতে প্রবীণদের নিয়ে খুব সুন্দর শিক্ষামূলক আলোচনা হলো। বিশেষ করে আমাদের জেনারেশন ও পরের জেনারেশনের তাদের সম্মান দেওয়া উচিত। আর মর্নিং মন্ত্র ছিল ক্ষণার বচন, জীবনে কাজে একদম লাগবে দিদি। টপিকে বলি, আমি একবার প্যান্ডেমিকের সময় এক বয়স্ক, মানে দাদু দিদার মতো হয়, তার ওষুধ ও রান্নার সরঞ্জাম পৌঁছে দিতাম, খোঁজ খবর নিতাম আমি। ওই সময় যারা সত্যি সত্যি এই কাজগুলো করেছে, তোমার মতো যারা করেছে, তারা যে কী ভালো কাজ করেছে। তার কারণ ওই সময় মানুষ ভীষণ অসহায় ছিল, আর বৃদ্ধ মানুষেরা তো আরও একটু বেশিই অসহায় ছিলেন। শুভেন্দু সরকার নাকতলা গড়িয়া থেকে, খুবই মজা ও দুঃখ পেয়েছিলাম আজ, বলছি, মেট্রোতে আমাকে সিনিয়র সিটিজেন সিট থেকে উঠিয়ে দিল আর একজন 60 বছরের যাত্রী, কারণ আমি নাকি এটি যোগ্য নই। কি করে বোঝাই, আমিও তো 63, আধার সঙ্গেই ছিল, একটু বুড়োটে দেখতে অপেক্ষা করতে হবে। চুলে রং করাটা ছেড়ে দিন, খানিকটা মেকআপ হয়ে যাবে। এই রে, আমি জানি না, আন্দাজে বললাম, অনেক সময় দেখি এই কাণ্ডটা। আর কষ্ট করে 60 পেরিয়ে গেছে, তবুও তারা দাঁড়িয়ে থাকেন, কিচ্ছু করার নেই। ছিপছিপে চেহারা, তো ছিপছিপে চেহারার লোকেদের এমনি একটু কম বয়স লাগে, তাই না? তার পরের মেসেজ, লালমোহন বাজি মাঝি জালাল সি বউবাজার হাওড়া থেকে লিখেছেন, এই যা, একদম ভুলেই গিয়েছিলাম বয়স্কদের সাহায্যের কথা শুনে মনে পড়ে গেল। আমাদের পাড়ার এক বয়স্ক মহিলা আমায় দেখে বলেন, বাবা আমাকে 500 মুড়ি কিনে দেবে? তবে আজ নয়, অন্য দিন। আমি তাকে বলেছিলাম, ঠিক আছে দেবো, দেওয়া হয়নি, ভুলেই গিয়েছিলাম, আজ দেবো, ঠিক দেবো, আজ ভুল হবে না, একদম যেন ভুল না হয়। আরও বেশ কয়েকটা মেসেজ এসছে, সবকটা আমি এক্ষুনি পড়ছি না, পরে নিশ্চয়ই পড়ব। আর এক্ষুনি যে গানটা শোনাতে চলেছি, গান মিলান্তিতে মন মাঝিরে অরিজিৎ সিংয়ের গাওয়া বস ফিল্ম থেকে, এই গানটা শুনতে চেয়েছে আমাদের বন্ধু টুমটুম রায়। টুমটুম আমাকে ফোন, মানে মেসেজ করেছে হালতু থেকে, মা কি সুন্দর নাম, টুমটুম। টুমটুম, তোমার জন্য গানটা রইল।
4: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর 9/11 মতো মর্মান্তিক দুর্ঘটনা প্রায় নিশ্চিত ছিল, বিমানে থাকা 180 জন যাত্রী তো বটেই, আরও শয়ে শয়ে মানুষের প্রাণ যাওয়ার আশঙ্কা ছিল। সে সময় নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অসীম সাহসিকতার নিদর্শন রাখলেন ভারতীয় পাইলট স্মিথ মাচ্ছার। সতীর্থের ছুরিকাঘাতে বিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় তিনি লড়ে গেলেন অগুন্তি প্রাণ বাঁচানোর জন্য। সুস্থভাবে অবতরণের পর তাকে হিরোর তকমা দিচ্ছে যাত্রীরা। এই ঘটনাটা তো আপনারা জানেনই, বুধবার গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে বোয়িং 737 ম্যাক্স বিমান হাইজ্যাক। দুবাই থেকে তেল আভিভের দিকে রওনা দিয়েছিল এই বিমানটি, খানিকক্ষণের মধ্যেই বিমান থেকে হাইজ্যাকের সংকেত পাঠানো হয়। এরপরই বিমানটি যাত্রাপথ বদল করে সৌদির অভিমুখে উঠতে থাকে। তো এই রকম একটা সন্ত্রাসী হামলার চেষ্টার মধ্যে আমাদের ভারতীয় পাইলট স্মিথ মাচ্ছার যে কাজ করেছেন, সত্যি তার জন্য আমরা সবাই তাকে স্যালিউট জানাই। ভারতীয় হিসেবে এই মুহূর্তে আমার প্রচণ্ড গর্ব হচ্ছে, আমি জানি আপনারও হচ্ছে। আর এখন এই গর্বের মধ্যে মধ্যেই আপনাকে আরেকবার মনে করিয়ে দিই, পরের ঘন্টার দিকে এগিয়ে যাচ্ছি। পরের ঘন্টায় হ্যালো ডক্টরে চলে আসবেন কিন্তু আপনাদের মধ্যে এমন একজন মানুষ যিনি সবসময় চেষ্টা করেন সঠিক পথের দিশা দেখাতে, তিনি সাইকোলজিস্ট মোহিত রণদীপ। আর উনি প্রবীণ মানুষদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলবেন আজ। আর এখন শ্রেয়া ঘোষালের গাওয়া চল রাস্তায় সাজি ট্রাম লাইন 107 FM রেনবয়। ফিরছি গানের পর আর খবরের পর। 107 FM রেনবয় শুনতে থাকুন।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় লোকসেবা আয়োগ UPSC-র শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। 1926 সালে UPSC-র প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে গত বছরের 1 অক্টোবর বর্ষব্যাপী যে উদযাপনের সূচনা হয়েছিল এই অনুষ্ঠানটি তাঁরই সমাপ্তি পর্ব। বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, গুরুত্বপূর্ণ প্রযুক্তি এবং অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেন। সমাজ মাধ্যমে বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথাবার্তা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের সম্মেলনের ফাঁকে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন। একটি পারস্পরিক লাভজনক বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দিওয়ালির আগে সম্পূর্ণভাবে আতশবাজি নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি MM সুন্দরেশ এবং বিচারপতি PB বরালের বেঞ্চ বলেছেন, দিওয়ালির সময় নির্দিষ্ট কিছু আতশবাজি ব্যবহারের অনুমতি দেবে আদালত। একই সঙ্গে আদালত সব ধরনের আতশবাজির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং অবাধে বাজি পোড়ানো নিষিদ্ধ করার দুটি আবেদন নাকচ করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সৈন্যদল পাকাপাকিভাবে ইরাক ত্যাগ করছে। এর ফলে আনুষ্ঠানিকভাবে অপারেশন ইনহেরেন্ট রিজলভের সমাপ্তি হল। ট্রাম্প এই সৈন্য প্রত্যাহারকে ISIS এর বিরুদ্ধে নির্ণায়ক জয় হিসেবে বর্ণনা করেছেন। এশিয়ান গেমসে আজ ভারতীয় ক্রীড়াবিদরা আরও পদক জয়ের লক্ষ্যে খেলতে নামবেন। পুরুষদের হকি সেমিফাইনালে ভারত, সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। ক্রিকেটে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে ভারত সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ক্রিকেটে গতরাতে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামের 3 ম্যাচের একদিনের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে। ভারত অধিনায়ক শুভমান গিল অপরাজিত 223 রান করে ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন। এই মুহূর্তের খবর শেষ হল।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: ঘন্টা মানে শেষ ঘন্টায় ঢুকে পড়েছি, আর মাত্র 16 দিন, মাথায় আছে তো সেটা? শপিং টপিং হয়ে গেছে, বেশিরভাগেরই হয়ে গেছে, আর অনেকেই আবার সেকেন্ড টাইম যাবে আমি জানি, ঠিক মহালয়ার পরে। অন্যদের দেখে টেকে মনে হবে যে ইস, আমার এটা কেনা হয়নি, ওটা কেনা হয়নি, সেটা কেনা হয়নি। ঠিক আছে, বছরে একটা সময়ই তো বাঙালির আনন্দের সময়, বলুন, এই সময় আমরা আনন্দ করব না, এটা হতে পারে? সম্ভবই না। আর প্রচুর মেসেজ আছে, সেসব মেসেজ তো পড়বই, সেই সঙ্গে সঙ্গে জানাই, গান মিলান্তিতে গানের রিকোয়েস্টও কিন্তু করতে পারবেন। তার কারণ হচ্ছে যে আমি মোটামুটি দ্বিতীয় ঘন্টা থেকে সবকটা গানই আপনার পছন্দের গানই বাজাচ্ছি। আর এবারে যে গানটা এক্ষুনি আসতে চলেছে গান মিলান্তিতে, সেটা জুবিন নাটিয়াল আর অন্তরা মিত্রের গাওয়া তুই যে আমার। আর এই গানটার জন্য আমাকে রিকোয়েস্ট করেছে পিউ সামন্ত বেহালা মাঝেরহাট থেকে, না মাঝেরহাট থেকে না, মাঝেরহাট আর বেহালার মধ্যে তো অনেকটা ডিস্টেন্স। যাই হোক, এইটা নিয়ে আমি এখন ভাবতে থাকি, আর গানটা শুনিয়ে দিই, ফিরছি গানের পর, শুনতে থাকুন।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: FM রেইনবোতে। রেইনবো নিউ টিউন,
2: রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।
3: নিউ টিউনে ইমন চক্রবর্তী আর তিমির বিশ্বাসের গাওয়া জয় দেবী ফ্রম দ্য মুভি দেবী চৌধুরানী। 107 FM রেইনবো, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে নমস্কার কলকাতায়। ফিরছি গানের পর, মানে ঠিক 3 মিনিট।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107

0: FM Rainbow তে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
1: শুনছেন, নমস্কার কলকাতা 107 FM Rainbow এ আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর প্রচুর মেসেজ তো এসেছেই, মেসেজ পড়ব, কিন্তু তার আগে আপনাকে একটা জিনিস জানানোর আছে। মানে সবসময় তো কিছু না কিছু জানাই, তো এই ব্যাপারটা আপনি কি জানতেন যে কুমির কেন পাথর খায়? মানে কুমির যে পাথর খায় সেটাই আমি জানতাম না, জিকে কি খারাপ আমার। যাই হোক, কুমির পাথর খায় এইটা নিয়ে অনেকের মনেই অনেক রকম প্রশ্ন আছে। শিকারকে আস্ত গিলে খাওয়ার পাশাপাশি এই ভয়ঙ্কর সরীসৃপ প্রাণীরা কেন নুড়ি বা পাথর গিলে খায়? এর পেছনে একটা মানে সাংঘাতিক বৈজ্ঞানিক কারণ রয়েছে। ভয়ঙ্কর চোয়াল আর ধারালো দাঁত দিয়ে শিকারকে নিমেষে টুকরো করতে ওস্তাদ কুমির, কিন্তু মাংসাশী এই প্রাণীর মেনুতে মাঝে মধ্যেই জায়গা করে নেয় আস্ত পাথর। শুনতে অবাক লাগলেও এই অদ্ভুত কাজের পেছনে লুকিয়ে রয়েছে একটা দারুণ বিজ্ঞান। মানুষের মতো সময় নিয়ে খাবার চিবিয়ে খাওয়ার স্বভাব তো নেই এদের একেবারেই, আর শিকার ধরার পর হাড়গো সমেত বিশাল মাংসের টুকরো এরা আস্ত গিলে নেয়। আর এই প্রমাণ সাইজের খাবার হজম করার জন্যই তারা একটা বিশেষ কৌশল করে থাকে। সেটা কি? কুমিরের পেটে থাকা এই পাথরগুলোকে বিজ্ঞানের ভাষায় বলা হয় গ্যাস্ট্রোলিথ। পেটের ভেতরে এই নুড়ি পাথরগুলো আস্ত একটা প্রাকৃতিক জাঁতাকলের মতো কাজ করে। পাকস্থলীতে সংকুচিত হয়ে থাকার সময় পাথরগুলো মানে যে ঘর্ষণটা হয় তার মাধ্যমেই কিন্তু বড় খাবারগুলো টুকরো টুকরো করে দেয়। তবে শুধু পাথর দিয়ে তো আর আস্ত একটা শিকার হজম করা সম্ভব নয়, এর সঙ্গে পাল্লা দেয় কুমিরের পেটে থাকা অত্যন্ত শক্তিশালী অ্যাসিড। এই অ্যাসিডের তেজ এতটাই বেশি যে শক্ত হাড় পর্যন্ত নিমেষে গলিয়ে দিতে পারে। পাথর আর অ্যাসিডের এই যুগলবন্দিতেই কুমিরের হজম প্রক্রিয়া ম্যাজিকের মতো কাজ করে। একদিকে পাথরগুলো খাবারের খাবারগুলোকে গুঁড়ো করে দিচ্ছে, অন্যদিকে অ্যাসিড তাকে রাসায়নিকভাবে গলিয়ে ফেলে। এইভাবেই শিকারের প্রত্যেকটা অংশ খুব সহজে হজম করে ফেলে এই সরীসৃপ। ভাবুন, নুড়ি পাথর খাচ্ছে আর আমাদের পেটে একটা পাথর হলে সেটা যেভাবে হোক অপারেট করে ফেলতে হয়, সে গল ব্লাডারে হোক আর কিডনিতে হোক, কি অবস্থা! আর গাদা গাদা পাথর খাচ্ছে কি না, তাড়াতাড়ি মাংস চিবিয়ে খাবে সেই জন্য। বাবা, কুমির সত্যি, মানে এই সত্যিটা আমি জানতাম না, এই সত্যিটা জানার পর কিরকম একটা অদ্ভুত লাগছে। তো এই অদ্ভুত লাগার মধ্যে একটা কাজ করি, একটা এমন একটা গান শুনিয়ে দিই যে গানটা শুনলে মনটা ভালো হয়ে যায়। মানে আমার তো একটা গান সবসময় ভালো লাগে, আমি জানি আপনারও ভালো লাগবে, জুবিন গার্গের গাওয়া মন তোকে দিলাম। গানটা শুনুন, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর প্রচুর মেসেজ এসেছে, তো একজন লিখেছে, দিদি আমারটা পড়ো, আমি তো প্রথম মেসেজ দিলাম। সে হচ্ছে সৌভিক সরকার ফ্রম কসবাহালতু। সৌভিক, আমি কিন্তু তোমার মেসেজ পড়ে ফেলেছি, তুমি হয়তো তখন অন্য কাজ করছিলে যার জন্য শুনতে পাওনি। বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে লিখেছেন, সুপ্রভাত অরুণিমা, তোমার অনুষ্ঠান সঞ্চালনা খুব ভালো লাগে। আমি একজন প্রবীণ 70+, এখনও মোটামুটি সক্ষম, ঘরে বাইরের অনেক কাজে নিজেকে ব্যস্ত রাখি, সকাল বিকেল ছাদ বাগানে কিছুটা সময় কাটে, অবসর সময়ে রেডিওতে নানান অনুষ্ঠান শুনি, মোবাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবার সাথে যোগাযোগ রাখি। এরপর আরও বয়স বাড়লে কতটা সক্ষম থাকবো তা ঈশ্বরই জানেন। না না, সক্ষম থাকবেন, আর আমরা তো সবসময় আছি আপনার কানের পাশে, কাজেই যোগাযোগ রাখবেন, বন্ধুত্বের কোনো অভাব হবে না। আর এবারের মেসেজ যে আমাকে করেছে সে হচ্ছে কাকলি চ্যাটার্জি। সে একটি গান শুনতে চেয়েছে ব্যারাকপুর থেকে, কাকলি। আমি চেষ্টা করব এই গানটা শুনিয়ে দেবার। আর সে লিখেছে যে, তবে উপযাজক হয়ে উপকার করে আমি ঠকেছি, যদি তার কেউ না থাকে তবে উপকার করো, তা না হলে মুশকিল। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম, এটা আমার ফার্স্ট মেসেজ, পড়লে খুশি হব, পড়ে দিলাম কিন্তু কাকলি। তার পরের মেসেজ আমাকে যে পাঠিয়েছে সে হচ্ছে বলাই পলতা মিঠাকুণ্ডু কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। শুভ সকাল অরুণিমা দিদি, আমি আপনার অনুষ্ঠান শুনি কিন্তু কোনো মেসেজ করি না, আজও শুনছি, একটা গানের অনুরোধ করলাম, পারলে শুনিয়ে দেবেন, নিশ্চয়ই চেষ্টা করব শোনানোর। আর এর পরে আমাকে যে মেসেজ করেছে সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, অরুণিমা গুড মর্নিং, আমি নিজেই এখন প্রবীণ ব্যক্তি, প্রবীণ হওয়ার আগে থেকেই আমি সবসময় প্রবীণ ব্যক্তিদের পাশে থেকেছি এবং এখনও আছি। প্রবীণদের সকলে বেশি বেশি করে সময় দিন, সাথে যত্নও নিন। এর পরের মেসেজ শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে, সুপ্রভাত অরুণিমা, গড়িয়া থেকে উঠেছি বাসে, যাব যাদবপুরে, ফাঁকা সিটে আরামে বসে চোখ আসলো জুড়ে, হঠাৎ খুলে দেখি চোখ, বৃদ্ধ দাঁড়িয়ে অসুস্থ শরীরে, কষ্ট বিবেকের তাড়নায় সিটটি দিলাম ছেড়ে, হাতখানি মাথায় রেখে ভরিয়ে দিলেন আশীর্বাদে, বাবা তুমি বেঁচে থাকো চির।

সকাল সুস্থতার সাথে। আসুন সবাই মিলে থাকবো আমরা প্রবীণ নাগরিকদের পাশে, নানা কাজে হাত বাড়াবো সামান্য ভালোবেসে। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর থেকে এই মেসেজটা পাঠিয়েছেন, খুবই সুন্দর মেসেজ। আর এর পরের মেসেজ আমাকে যে পাঠিয়েছে সে হচ্ছে শাওন বারাসাত থেকে, আমি কোনো প্রবীণকে সাহায্য আর করি না, রাস্তাঘাটে কোনো প্রবীণ ভিক্ষুককে আর কোনো দিন সাহায্য করব না। কেন সেটা বলছি, একবার এক বয়স্ক ভদ্রমহিলাকে দেখছিলাম, উনি খালি পায়ে ট্রেনে ঘুরে ঘুরে ভিক্ষা করেন বনগাঁ রানাঘাট সেকশনে। বেশ কিছুদিন ধরে খেয়াল করার পর আমি আর আমার এক বন্ধু দুজনে মিলে ওনাকে 300 টাকা দিয়ে বলেছিলাম একজোড়া চটি কিনে নিতে, খালি পায়ে যেন উনি ভিক্ষা না করেন। সপ্তাহখানেক পর আবার দেখা, দেখি উনি সেই খালি পায়ে ঘুরছেন। একটু চাপ দিয়ে জিজ্ঞেস করাতে উনি বললেন যে ওনার গুরুদেব নাকি ওনাকে বলেছেন খালি পায়ে ভিক্ষে করতে, আর সেইটা কি টাকা নাকি ওনার গুরুদেব নিয়ে নিয়েছে। বিশ্বাস উড়ে গেছে এই ঘটনার পর থেকে শাওন বারাসাত থেকে। আসলে কি জানো তো, এই যে যারা ভিক্ষা করেন তাদের মাথার ওপরেও অনেকগুলো লোক থাকে আর কি। তারা যে মানে একলা কাজটা করছেন তা না, এটা একটা বিশাল মানে সিস্টেম, একের পর এক, তারপর এক, তারপর এক। তো আমি ভিখিরিদের কথা বলছি না, তবে শাওন তুমি তোমার বাড়ির আশেপাশের বৃদ্ধ মানুষদের তো সাহায্য করতেই পারো, তাই না? রোজ ঝলমলে শুভ সকাল, নমস্কার, কলকাতা খুব ভালো লাগছে। রানী রাসমণির ইংরেজদের জব্দ করার কাহিনী শুনে গর্বে বুকটা ভরে যাচ্ছে। যাই হোক বিষয় বলি, গ্রামের অনেক প্রবীণ প্রবীণাদের নানান সাহায্য করে চলেছি, যেমন যাদের দেখার মতো কেউ নেই তাদের জন্য আমরা ক্লাবের ছেলেরা মিলে তাদের ওষুধ এনে দেওয়া, কাউকে ডাক্তারখানা নিয়ে যাওয়া, এমনকি মাঝে মাঝে দুপুরের খাবারও আমরা দিয়ে থাকি। এটা বলার মতো না আমি মনে করি, এটা আমাদের কর্তব্য। তারা আমাদের মুখ চেয়ে সুস্থ শরীরে জীবন যাপন করছে। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে। আরও বেশ কিছু মেসেজ আছে কিন্তু সেগুলো পরে পড়ব, আপাতত যেটা করব সেটা হচ্ছে যে একটা গান, স্বাগতর গাওয়া হে গোমা দুর্গা। শুনুন 107 FM রেনবো।

0: will book a place for themselves in the final and will be meeting Pakistan in the final of the Asian Games 2026.
1: जी और अगली अपडेट के साथ हम फिर हाजिर होंगे
0: जी जरूर 10:30 बजे आपको मिलेंगे हम एक बार फिर से विद द नेक्स्ट अपडेट फॉर नाउ इट्स गुड बाय
2: एशियन गेम्स 2026 आईची नगोया
3: गाने बाजू ओनर रेडियो सुनछो 107 FM रेनबो शाद शुरे शारा दी शाद शुरे शारा दी
4: सुनछेन नमस्कार कोलकाता
5: नमस्कार कोलकाता
4: 107 FM रेनबो ते नमस्कार कोलकाता
5: नमस्कार कोलकाता
6: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবোয় যেরকম কথা দিয়েছিলাম ঠিক সেরকম ভাবেই মনোসমাজকর্মী মোহিত রণদীপ চলে এসেছেন আমাদের মধ্যে এই মুহূর্তে
7: হ্যালো ডক্টর
6: গুড মর্নিং হ্যাঁ তো আজকে তো প্রবীণদের দিন হ্যাঁ তো প্রবীণদের দিনে আমি যেটা জানতে চাই যে প্রবীণরা তো বেশিরভাগ সময় আজকাল দেখা যাচ্ছে ভীষণ একলা থাকছেন একলা হয়ে যাচ্ছেন ইনফ্যাক্ট ছেলেমেয়েরা অনেক সময় অন্য জায়গায় থাকছেন তো সেক্ষেত্রে কী কী ধরনের মানসিক সমস্যা দেখা যাচ্ছে প্রবীণদের মধ্যে
8: নানান কারণ তো থাকি একটা হচ্ছে যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কতগুলো শারীরিক সমস্যা দেখা দেয় যেমন ব্লাড প্রেশার বেড়ে যাওয়া ডায়াবেটিস হওয়া সেখান থেকে হার্টের সমস্যা সেরিব্রাল স্ট্রোক পার্কিনসন কোন কোন ক্ষেত্রে অ্যালজাইমার বা ডিমেনশিয়া আবার ক্যান্সারের মতো অসুখ এই অসুখগুলো একটা বয়সের পর দেখা যায় যে কারণে তাদের অনেকটাই পরনির্ভরশীল হতে হয় নিজেদের যে শারীরিক সক্ষমতা গুলো খানিকটা কমে যায় এই বয়সে এইসব অসুখ বিসুখ একটা অন্যতম কারণ আরেকটা কারণ যেটা দেখা যায় যে যারা কেয়ার গিভার যারা বাড়িতে দেখাশোনার দায়িত্বে তাদেরকে নানান কাজে বাইরে থাকতে হয় তারাও সময় দিতে পারেন না তার ফলে একাকিত্বের একটা সমস্যা তৈরি হচ্ছেই এটা একটা বাস্তবতা এবং সেই একাকিত্বের সঙ্গে জড়িয়ে থাকছে উদ্বেগ উৎকণ্ঠা মন খারাপ এসব কিছু
6: তো সেই মানে একাকিত্ব থেকে মানসিক রোগ হতে পারে বৃদ্ধ মানুষদের যারা
8: শুধু বৃদ্ধ নয় যে কোনো মানুষেরই হতে পারে এটা যদি একজন মানুষ একা হয়ে যায় তখন তার মনের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয় আর বিশেষ করে বয়স্কদের তো অন্যদের উপর নির্ভর করতে হচ্ছে তাদের ক্ষেত্রে একাকিত্বের সমস্যাটা আরো প্রকট হয়ে ওঠে
6: ঠিক
8: বাইরের সঙ্গে সুযোগাযোগটা অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায় শারীরিক নানান কারণেই তার উপর যেটা থাকে যে কাছের মানুষদের একে একে চলে যেতে দেখেন তারা এই বয়সে
6: এটা ভীষণ ভয়ও তৈরি করে
8: বড় সমস্যা তৈরি করে তো উদ্বেগ উৎকণ্ঠার সমস্যা যেটা খুবই দেখা যায় যার শারীরিক লক্ষণ যেমন থাকে মানসিক লক্ষণ থাকে পরপরা হাত পা কাঁপা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি আর মানসিক লক্ষণ গুলোর মধ্যে থাকে একই কথা বারে বারে বলা তারপর অস্থিরতা কিছুতে স্থির হতে পারেন না সবসময় অ্যাসিওরেন্স খুঁজেন তো এই জায়গাগুলো তৈরি হয় এটা উদ্বেগ উৎকণ্ঠার বিভিন্ন লক্ষণ আর অনেক দূরের কথা অনেক আগে ভেবে নেওয়া এবং সেটা ধরে নেওয়াই যে নেগেটিভ কিছু হতে চলেছে এই আচরণও দেখা যায় এছাড়া যেটা দেখতে পাই আমরা সেটা হচ্ছে বিষণ্ণতা বিষণ্ণতা যেটা হয় যে মন খারাপ কিছু ভালো লাগে না সাধারণ মন খারাপের মধ্যে দিয়ে আমরা সবাই যাই কিন্তু বিষণ্ণতায় মন খারাপের তীব্রতা অনেক বেশি হয় কোনো কিছু করতে ইচ্ছে করে না কিছু ভালো লাগে না শব্দ সহ্য হয় না এই যে সামনে কালী পুজো ইত্যাদি আসছে এই সময়টা বয়স্ক মানুষের কাছে কিন্তু ভয়াবহ যাদের হার্টের অসুখ আছে তাদের কাছে তো বটেই আর যারা বিষণ্ণতায় যারা ভোগেন তাদের কাছে বিষণ্ণতার শব্দ সহ্য হয় না বেশি আলো সহ্য হয় না এটা বিষণ্ণতার খুব সাধারণ কিছু লক্ষণ আর
6: ঠিক ঠিক
8: এগুলো দেখা যায়
6: আচ্ছা আচ্ছা
8: আর এই সমস্যাগুলো মূলত রয়েছে

0: এখন এখান থেকে তো বেরোনো দরকার, সমস্যাগুলো থাকবে এটা সত্যি। সমস্যার থেকে বেরোনোর জন্য এবারে যেটা হয়েছে যে এবারে এই প্রবীণ দিবস ওরা যে জায়গায় ওরা একটা নামকরণ করেছেন এটাকে, এই দিনটাকে ওই থিম তৈরি হতো প্রত্যেক বছর একটা করে থিম বেছে
1: নেওয়া,
0: তো এবছরও একটা থিম বাবা হয়েছে আর কি। সেই থিমটা হচ্ছে যে দা এজ অফ লঞ্জিভিটি, মানে লঞ্জিভিটি মানে আমাদের বয়সকালে মানুষের বেঁচে থাকার সময়সীমাটা কিন্তু বেড়েছে আগে।
1: ঠিক ঠিক,
0: তার একটা কারণ হচ্ছে যে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি, সেটা একটা বড় কারণ। যে আগে মানুষ চিকিৎসার অভাবে মারা যেত, কিন্তু এখন মানুষ বয়স্ক মানুষ কিন্তু অনেকদিন অবধি বাঁচতে পারবে, এটা এক। দ্বিতীয় যেটা হচ্ছে যে এই দা এজ অফ লঞ্জিভিটি, এটাকে ওরা বলছেন যে রিথিংকিং সিস্টেমস ফর লঙ্গার লাইফ, মানে এই পুরো ব্যবস্থাপনা যা রয়েছে বয়স্কদের পিছিয়ে, সেই ব্যবস্থাপনা গুলোকে নিয়ে নতুন করে ভাবা, যাতে এই পরবর্তী জীবন যেটা দীর্ঘ জীবন সেটা যাতে সুন্দর হয়ে ওঠে। এই ভাবনার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের, সমাজের, সবার
1: সবার
0: কেমন সবার। হ্যাঁ, পরিবারের মানুষটি যেমন ভাববেন তার পরিবারের মানুষটিকে নিয়ে, বয়স্ক মানুষটিকে নিয়ে, ঠিক সেরকম ভাবেই সমাজেরও কিছু দায় থাকে,
1: সমাজকেও
0: ভাবতে হবে এবং রাষ্ট্রকে তো ভাবতেই হবে। এটা সরকার, রাষ্ট্র মানে সরকার অবশ্যই, তো তাদের তো ভাবতেই হবে, তাদের ভাবার দায় রয়েছে এক্ষেত্রে।
1: হ্যাঁ,
0: কিন্তু এখনো পর্যন্ত এই ভাবনাটা এতদিনও আমাদের এখানে তো খুব চোখে পড়ে না, পৃথিবীর অন্য প্রান্ত গুলোতে বয়স্কদের নিয়ে যত সরকারি ব্যবস্থাপনা রয়েছে, যত উদ্যোগ রয়েছে তাদের যত্ন নেওয়ার ক্ষেত্রে, সেই জায়গায় আমাদের এখানে এখনো প্রবল ঘাটতি আছে, এটা একটা বাস্তবতা।
1: আশা করা যায় নিশ্চয়ই এরপর সবাই এগিয়ে আসবেন বয়স্ক মানুষদের পাশে, কারণ পৃথিবীর অনেক দেশই কিন্তু প্রবীণময় হয়ে যাচ্ছেন, নতুনদের জন্ম কম হচ্ছে এবং প্রবীণের সংখ্যা বেড়ে যাচ্ছে, কাজেই প্রবীণ মানুষদের পাশে দাঁড়ানোটা প্রত্যেকের একটা দায়, এবং এই দায়টা আমরা প্রত্যেকেই রক্ষা করব আশা করি ভবিষ্যতে। ঠিক ঠিক, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ, ব্যস্ত সময়ের মধ্যেও এতটা সময় দিলেন, ধন্যবাদ।
2: হ্যালো ডক্টর।
1: আর এরপর আপনার জন্য আসতে চলেছে পরপর তিনটে গান, তিনেকে তিন গানের হ্যাট্রিকে। প্রথম গানটি অরিজিৎ সিংয়ের গাওয়া মন বোঝে না, আর তারপরের গান আশা ভোঁসলের গাওয়া চাইনা আমার রেশমি চুড়ি। এই গানটার জন্য মেসেজ করেছিল আমায় রনেন সাহা সাগরপাড়া মুর্শিদাবাদ থেকে, আর তারপরের গানটি শচীনদেব বর্মনের আজ জন্মদিন, তার জন্মদিনে তাকে তার গান শুনতে চেয়েছেন আমাদের বন্ধু শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, শোনোগো দক্ষিণ হাওয়া। তাহলে এই গান তিনটে শুনুন, ফিরছি গানের পর।
2: FM Rainbow Day 3

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা আপনার সঙ্গে এতক্ষণ ছিলাম, এবার তো চলে যাবার প্রায় সময় হয়ে গেছে। তো যারা মেসেজ করেছিলেন, যাদের মেসেজ আমি পড়তে পারিনি, চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে মেসেজ করেছিলেন, মেসেজ করেছিলেন রানা চট্টোপাধ্যায়, উনি কোথা থেকে মেসেজ করেছেন সেটা লেখেননি, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে। আপনাদের আমি 5 তারিখে আবার ফিরে আসছি, সেদিন নিশ্চয়ই আপনাদের মেসেজ আমি পড়ে দেবই, কথা দিলাম। আর এখন চলুন চলে যাই লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে, দেখে নিই কি অবস্থা এই মুহূর্তে রাস্তাঘাটের। সময় এখন 9:57, এই মুহূর্তে কি অবস্থা রাস্তাঘাটের চলুন জেনে নিই। তো যান চলাচল স্বাভাবিক থাকবে এটা আমরা জেনে নিয়েছি, আর জেনে নেবার সঙ্গে সঙ্গেই আমি অরুণিমা এইবার কথা আমার ফুরলো, নোটে গাছটি মুড়লো, যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে আমি আবার আপনার কাছে ফিরে আসব, কবে বলুন তো? 5 তারিখ, মানে আগামী সোমবার। সেদিন প্রচুর কথা হবে, প্রচুর আড্ডা হবে, আর যাদের যাদের মেসেজ পড়তে পারলাম না আজকে, তাদের মেসেজ নিশ্চয়ই পড়ে দেবো। আসলে সময় এত কম রয়েছে আর মেসেজগুলো এত লম্বা যে আমি এখন পড়তে পারলাম না, সেই জন্য আমি সত্যিই ভীষণ ভীষণ দুঃখিত। আরও একটা কথা বলে যাই যে পুজোর তো আর মাত্র 16 দিন বাকি, আশা করি শপিং টপিং হয়ে গেছে বা জোর কদমে চলছে, পুজোতে খুব ভালো করে এনজয় করুন। সেই সঙ্গে সঙ্গে আজকে একটা বিশেষ দিন, আজ প্রবীণদের দিন, প্রবীণদের পাশে লাঠির মতো হয়ে দাঁড়ান, আর নিজের বাবা মার সঙ্গে দূরত্বটা বাড়াবেন না, কারণ যখন তারা পৃথিবীতে থাকবেন না তখন আপনি বুঝতে পারবেন আপনি আপনার জীবন থেকে সবচেয়ে কাছের মানুষ দুটোকে হারিয়ে ফেলেছেন। তাই সারাদিনে অন্তত একবার তাদের খোঁজ নিন। আমি অরুণিমা চললাম, শুনতে থাকুন 107 FM রেইন।

0: Namaskar. The 10 in the morning news headlines. Prime Minister Narendra Modi is to participate in the centenary celebration. UPSC.
1: Akashvani Kolkata. FM Rainbow Prachar Taronge ei muhurter khobor porchi Anindo Chattopadhyay. দক্ষিণ কলকাতার একটি বেসরকারি স্কুলে দুই ছাত্রের মধ্যে বই ছেঁড়া নিয়ে ঝামেলার জেরে গতকাল এক পড়ুয়াকে ছুরি দিয়ে আঘাত করে আরেকজন পড়ুয়া। আহত পড়ুয়া নবম শ্রেণীর ছাত্র। ঘটনার পর তাকে দ্রুত বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার

শারীরিক অবস্থা স্থিতিশীল। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার অপরাধ দমন জানিয়েছেন, অভিযুক্ত পড়ুয়া অটিস্টিক, তবে সব কিছু বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ায় ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এলাকার দুই দলের মধ্যে সংঘর্ষে বোমা বিস্ফোরণে আহত হয় পাঁচজন। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গ্রেফতার এক। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর দুই ব্লকের গিরিবালা আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে বিরিয়ানি দেওয়ায় পড়ুয়ারা আনন্দ প্রকাশ করেছে। স্কুলের প্রধান শিক্ষক প্রসেনজিৎ প্রামাণিক জানান, স্কুলের পড়ুয়াদের অনেকেরই আগে বিরিয়ানি খাওয়ার সুযোগ হয়নি, মিড ডে মিলের বরাদ্দ থেকেই তাদের জন্য এই বিশেষ আয়োজন। আলিপুরদুয়ারের বীরপাড়ায় এক স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন ব্যবসায়ীর মা। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে নিরাপত্তা ও অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে ডায়মন্ড হারবার, সুন্দরবন পুলিশ জেলা এবং দমকল ও প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করেন। ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার চন্দ্রশেখর বর্ধন এবং সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর মণ্ডপে অগ্নি নির্বাপন ব্যবস্থা, দর্শনার্থীদের যাতায়াতের রাস্তা, জরুরি নির্গমন পথ এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। বিহারের বাল্মীকি জঙ্গল থেকে ধরা পড়া একটি বাঘকে আগামীকাল সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে আলিপুরদুয়ারে বক্সা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বাঘ ছাড়ার কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য সরকার শনিবার পর্যন্ত বক্সা ব্যাঘ্র প্রকল্প পর্যটকদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইউপিএসসির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। 1926 সালে ইউপিএসসির প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে গত বছরের 1 অক্টোবর বর্ষব্যাপী যে উদযাপনের সূচনা হয়েছিল এই অনুষ্ঠানটি তারই সমাপ্তি পর্ব। ভারত চীন সীমান্তে হিমালয়ের দুর্গম গিরিপথ চোলায় ভারতীয় সেনাদের কৃতিত্বের সম্মানে পালিত চোলা দিবসের 60তম বর্ষপূর্তি উপলক্ষে একটি বিশেষ বাইক র্যালির আয়োজন করেছে ভারতীয় সেনাবাহিনী। দার্জিলিংয়ের সুকনা মিলিটারি স্টেশন থেকে আজ এই বাইক র্যালির সূচনা হয়। র্যালিটি সিকিমের ঐতিহাসিক চোলাতে গিয়ে শেষ হবে। দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদ যাচ্ছেন। সেখানে শক্তিপুরের প্রতাপ সংঘের মাঠে দুপুর 2 নাগাদ তার দলীয় সমাবেশে যোগ দেওয়ার কথা। জনসভা শেষে তিনি একটি রোড শোয়ে অংশ নেবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য, রেজিনগর বিধানসভা উপনির্বাচনে আগামী 6 অক্টোবর ভোট নেওয়া হবে। রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতে রাজ্য সরকার আগামীকাল থেকে 3 দিন কলকাতা সহ রাজ্যের সব ব্লক ও পুরসভা এলাকায় সেবা সেতু অভিযান কর্মসূচিতে এক বিশেষ শিবিরের আয়োজন করছে। অন্নপূর্ণা যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, প্রধানমন্ত্রী কিষাণ ক্রেডিট কার্ড, প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি সহ রাজ্য কেন্দ্রীয় সরকারের প্রায় 20টি জনকল্যাণমূলক প্রকল্পে সাধারণ মানুষ এই শিবিরগুলি থেকে আবেদন করতে পারবেন। মেট্রো রেল আগামী 10 অক্টোবর মহালয়ার দিন অরেঞ্জ লাইন করিডোরের চিংড়িঘাটায় নবনির্মিত উড়ালপুলের ওপর দিয়ে বেলেঘাটা সেক্টর 5 সেকশনে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। ডিসেম্বরে বড়দিনের আগে এই লাইনে বাণিজ্যিকভাবে মেট্রো চালানোর লক্ষ্যে এই ট্রায়াল রান শুরু হবে। আলিপুরদুয়ারের বীরপাড়ায় এক স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন ব্যবসায়ীর মা। গতরাতে মাকে নিয়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। রাস্তায় তাঁর স্কুটার লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে। এই মুহূর্তে খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: স্টুডিও ঘড়ি কাঁটা বলছে 11:52 হয়ে 52 সেকেন্ড হয়ে গেছে। আপনি টিউন করেছেন 107 FM রেইনবো, আর সঙ্গে অবশ্যই রয়েছি আমরা গান দরিয়া নিয়ে। বৃহস্পতিবারের গান দরিয়া মানেই একেবারে লোকসুরে ভেসে যাওয়া, মাটির গানে মাটির গন্ধ মেখে দরিয়া ভাসানো। দরিয়া ভাসাচ্ছি কে? আমি অম্বালিকা, সঙ্গে
3: আমি মধুমিতা। আজকের দিনটা একটু অন্যরকম। দরিয়া আমরা ভাসাবো সেই সুরের সাগরে, সুরের প্রতিম সেই বিখ্যাত মানুষটিকে সঙ্গে নিয়ে। আজকে কিন্তু কোনো কোনো দিনটা খুব অহংকারের দিন হয়, আলোর দিন হয়, উজ্জ্বলতার দিন হয়। আজকের দিনটা একেবারে ঠিক তাই। একটা গান শুনি, তারপরে আসি কথায়।

0: কি অমুক একটা আকর্ষণ আছে না গানটার মধ্যে,
1: একদম তাই।
0: এই দুনিয়ায় দাঁড়িয়ে, এই সময়ে দাঁড়িয়ে, এত জগঝম্পের মধ্যে দিয়ে আসি। আজকে আমি রাস্তা দিয়ে যখন আসছিলাম, অনেকটা সময় ওই মোবাইল যে আমরা ঘাটে, আমার একটা অভ্যেসটা ভীষণ কম। আমি যে অনেকের গান টানগুলো শুনবার অভ্যেস আমার খুব কম, মনে হয় যে ইউটিউব খুলে টুলে তার পুরো গান বৃত্তান্ত ইত্যাদি জানবো, তো ওই করতে গেলে দেখা যায় যে অর্ধেক জিনিসই জানা হয় না, সময় তো দৌড়চ্ছে। তা আজকে ঘন্টা খানেকের পথে আমি শুনতে শুনতে আসছি, সে কাকে ছেড়ে কাকে শুনবো, তাতে একটা জিনিস বুঝতে পারলাম যে বদল তো হবেই,
1: তা তো বটে।
0: এবং দুটো জিনিস হয়েছে, একটা হচ্ছে অনেকটা বদলে গেছে, আর একটা পুরনো নতুনের মেলবন্ধনও শুরু হয়ে গেছে। এইটা আজকের দিনের আমার সমীক্ষা, আমার জীবন থেকে যে গানকে যেটুকু জানি বুঝি সেখান থেকে সমীক্ষা। কিন্তু যার কথা বলবো বলে এই কথাগুলো সূত্রপাত করলাম, তিনি শচীন দেব বর্মণ।
1: ঠিক, গান শোনার পর আমরা মোটামুটি সবাই বুঝে গেছি যে আজকে আমরা কাকে নিয়ে কথা বলব
0: এবং কেন বলবো সেটা বলবো এবার আমরা।
1: একদম তাই। আসলে ওই যে আমরা শুরুটাই বলছিলাম না, একদম প্রবাদ পুরুষ, হ্যাঁ, যে মানুষটাকে ঘিরে, যে মানুষটার রক্তে রাজ রক্ত, অর্থাৎ রাজ পরিবার থেকে উঠে আসা এই মানুষ, কিন্তু শুধু সঙ্গীতের টানে, গানকে ভালোবেসে, সমস্ত কিছু ছেড়ে গানের জন্য কোথাও যে হারিয়ে যাওয়া যায়, এগিয়ে যাওয়া যায়, সব কিছুকে পিছনে ফেলে রাখা যায়, সেটা বোধহয় তাকে দেখে আমরা শিখেছি। তিনি আমরা যেটা সব মানে তার যাপনটা যদি একটু দেখি, তিনি কিন্তু কখনো সেই মাটির টানকে ভোলেননি। ভাটিয়ালি কথাটা তার একেবারে ভিতরে ছিল। যখন বাংলা ছবির কথাও যদি আসি, আমরা আধুনিক গানের কথাও যদি আসি, অথবা আরও পরে যখন একেবারে সেই মুম্বাই নগরী বা তখনকার বম্বে সেখানে রয়েছেন, তখনও কিন্তু সুর করতে গিয়ে কখনো সেই ভুলটা হয়নি তার, ভাটিয়ালকে তিনি কখনো ভোলেননি। আর তেমনই কিছু কথা যখন আমরা এগোচ্ছি, তখন তার কথা শুরু করব, কিভাবে শুরু হয়েছিল সেগুলো তো আসবে।
0: হ্যাঁ, এই গল্পে যাব। আর একটু কথা বলে রাখি, তার গাওয়া লোকগান তো শুনবই, কিন্তু লোক আঙ্গিকে তার যে বাংলা গান গাওয়া, যেটা হয়তো আধুনিক গান কিন্তু চলনটা লোকগানের মতো, সেই গানের মধ্যেও আমরা একটু ঘোরাফেরা করব। আর সে গানগুলো খুব বিখ্যাত, খুব চেনা, সে গানগুলো না শুনলে শচীন দেব বর্মনকে ছোঁয়াই যায় না।
1: ঠিকই বলেছ, একদম তাই। আমরা যদি এই গানটা শুনি, চলো শোনা যাক, তারপর এসে বরং তুমি যখন এই কথাটা বললে তখন এই গানটা শোনা যাক।

0: এমন করে প্রেমের গান ওই সময় গাওয়া,
1: একদম তাই,
0: চারটিখানি কথা
1: দিক ভুলেছি আমি, কিভাবে কথাগুলো বলা হচ্ছে, যে সত্যি তো প্রেম করলে যে দিক ভুলে হয় সেটা তো বলে দিতে হবে না, তবে সেই সময়ে তুমি যেটা বলছো এটা হচ্ছে সব থেকে বড় কথা, সেই সময় মানে কবেকার কথা আর কি,
0: একেবারে গত বিগত শতাব্দীর মাঝামাঝি 30, 31, 32
1: এইটা এইটা প্রায় মানে ওই সময় মীরাদেব বর্মনের কিন্তু লেখা, এই কথাটাতে আমরা চলে এলাম আর কি।
0: মীরাদেব বর্মন যিনি আগে ছিলেন মীরাধর, তার একেবারে বিশ্বস্ত সঙ্গী এবং তাদের
1: সঠিক অর্থে সহধর্মিনী,
0: ঠিকঠাক মানুষ না হলে তো ঠিকঠাক এরকম কাজ এবং এই ব্যক্তি,
1: তাই তো তাই তো।
0: কিন্তু যেটা খুব মজার গল্প, একদম ছোটবেলায় গান বাজনা গুণ বাবার কাছে, বাবা নবদ্বীপ চন্দ্র, তার কাছে তার গানের তো তালিম চলছিল, কিন্তু একদিন তার বন্ধু মুথু মিয়া আর তিনি দুজনে গুনগুন গুনগুন করে গান গেয়ে যাচ্ছিলেন জমিদার বাড়ির সামনে দিয়ে। তখন ওই মুন্সিবাড়ির যে জমিদার, তিনি ছিলেন মানে নাবালক ফকির, তিনি এই ব্যাপারটা শুনলেন, শুনে বাড়ির চাকরকে দিয়ে ওদের ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে সচিন কর্তার কাছে একটু গান শুনতে চাইলেন। গান শুনে বললেন, তুমি তো ভালো গাও, তুমি গান শেখো, তোমার ব্যবস্থা আছে? উনি বললেন যে না, একেবারে পরিষ্কার কণ্ঠে। উনি তখন তাকে হারমোনিয়াম, পিয়ানো, সমস্ত যে যন্ত্রগুলো দরকার লাগে প্রাথমিকভাবে গান শিখতে, একটি ঘর তৈরি করে দিলেন, তারপরে তবলিয়া ঠিক করে দিলেন, এবং এই যে একজন আরেকজনকে বোঝা, এই পৃষ্ঠপোষকতাগুলো তো চিরকালীন সঙ্গীত বা সংস্কৃতির ক্ষেত্রে এটা ভীষণ প্রয়োজন, এই পৃষ্ঠপোষকতা। তিনি হয়তো নিজে গাইছেন না, কিন্তু তিনি ধারণাই করে ফেলেছিলেন যে এই ছেলে অনেক দূর যাবে, সেই ভাবনা থেকে এই যে ব্যবস্থাটা করে দিয়েছিলেন, এটা একটা বিরাট পাওয়া।
1: ঠিকই, তুমি যখন শুরু করলে তখন একটু বলি যে শুরুর দিকে দেখো পল্লীগীতি ওনার কিন্তু মানে পপুলারিটি যেটাকে বলে, মানে একেবারে এসে সেই জায়গাটাতে আসবো, সেজন্য আমরা একটা বরং সেই গান শুনি, তারপরে যখন যখন ছোটবেলার কথা এগুলো হচ্ছে,
0: একটা কথা খুশখুশ খুশখুশ করছে, কিন্তু এটা ওরার আমার মধ্যে এই মজাটা থাক, ও গানটা বাজাক, আমি খানিকটা চোখ বন্ধ করে রাখার মতো আমি জানবো না কি গান, গানটার পরে দেখি তো আমার মনের সাথে মিলে যায় কিনা।
1: তাহলে কি পরপর দুটো গান শুনবো?
0: শুনতে
1: পারি।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: সত্যি এই রকম কিছু, এই যে দুটো গানই আমরা পরপর শুনলাম, সেটা হচ্ছে একেবারে অরিজিনালি যেটাকে বলা হয় ফোক, মানে সেই পল্লীগীতির কথা যেহেতু আমরা শুরু করেছিলাম, মানে ছোটবেলাটা শুরু হচ্ছে হিন্দুস্তান রেকর্ড থেকে, এইটা সেই সময় এসেছিল আর কি। তো তুমি ভাবো সেখানেও কিন্তু অদ্ভুত একটা অন্যরকম, মানে সেই বিষাদ, মানে সেই বিষাদ, এবং কোথাও একটা যেটা আমরা বলছিলাম না যে ভাটিয়ালি শব্দটা ভীষণ রকম তাকে একেবারে ভেতর থেকে, মানে পল্লীগীতি যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি পল্লীগীতি,
1: মানে এখন তো এটা লোকগীতি হয়েছে, আগে তো এগুলো পল্লীগীতি নামেই ঠিকই প্রচলিত ছিল।
0: আর মানে এটা শুনতে শুনতে না আমার একটা কথা খুব মনে হচ্ছিল যে তার জীবনের জায়গাটা যদি আমরা একটু দেখি তাহলে দেখব যে তিনি আগরতলায় বা ধরো পরে মানে কুমিল্লায় বেড়ে ওঠা, সেইটা করে তিনি চলে আসছেন কলকাতা, সেখান থেকে আবার বোম্বে বা এখনকার মুম্বাই। হ্যাঁ, তুমি ভাবো সেই সময় এসেও কিন্তু আসলে তার জীবনীতে মানে দেখাই যাচ্ছে যে তিনি বলছেন যে কলকাতাতেও কিন্তু আমার মন টিকছে না।
1: তারপর
0: এবং অদ্ভুতভাবে বলছেন, মানে এই লেখা মানে কথাটা আমার অদ্ভুত লেগেছে যে এখানে মাটিও বিক্রি হয়, এই কেমন
1: জায়গা,
0: তুমি ভাবো নিজে কতটা মাটির কাছাকাছি থাকলে এই কথাটা বলেন আর কি।
1: এবং এই বোধটা যদি তখন সবার হয়ে যেত না তাহলে কিন্তু এখন অনেক ভালো থাকতে পারতাম।
0: তাই এবং বলছেন যে মানে সেটা কিন্তু ওই যে বললাম বোম্বে যখন গেলেন সেখানে গিয়েও হাঁপিয়ে উঠছেন, বলছে কোথাও একটা নদী নেই তাহলে সুর বাঁধবো কেমনে। তো সেই সময় তারপরে আবার মুম্বাইয়ে
1: ঠিক রবীন্দ্রনাথের কথা মনে পড়ে যাচ্ছে না, যে এই যে একটা ধারা, যে এই যে একটা নদী দরকার, একটা বিস্তৃত প্রান্তর দরকার,
0: তবে সুর আসবে,
1: সুর আসবে। অত সহজ সুর, মানে অত সহজে তো শিল্পী হওয়া যায় না, স্রষ্টা হওয়া যায় না,
0: একদম
1: আমরা কি সহজে ভাবি না।
0: নদী খুঁজতে কোথায়, তুমি যখন বললে তখন একটু বলে নি যে মুম্বাইতে নদী খুঁজতে কোথায় যাচ্ছেন, পাওয়াই মানে পাওয়াই লেক আর কি, মানে সেখানে তো আর তো অপশান নেই কিছু আর কি, সেখানে চলে যাচ্ছেন এবং সারাদিন ছিপ ফেলে একেবারে বসে থাকছেন জলের দিকে তাকিয়ে, তবে মনে হচ্ছে যে সুরটা আসছে, আমার সুর আসছে, গান পাওয়া যাকে বলে, আমরা বলি না যে মানে আমাদের খিদে পায় ঘুম পায় এই যে ব্যাপারটা, সেখানে গান পাচ্ছে বোধ হয়। সত্যিই জীবনের একটা সেই জল ছবির মতোই এই কথাগুলোই তার বিভিন্ন গানে আমরা বারে বারে পেয়েছি, তাই নয় কি?
1: একদম।

0: মহুয়া বনের গাছপালা আর তারা যে কীভাবে কী জানলো সেটা জানি না, কিন্তু এই পল্লীগীতির সুর কিন্তু আমাদের বড্ড বেশি ভাবালো, এটা কিন্তু সত্যি কথা।
1: এবং একটা জিনিস খুব অন্যরকম লাগতে শুরু করে যখন আমরা এই অনুষ্ঠান করতে শুরু করি, অনেক বই টই ঘেটে টেটে সব নিয়ে এটি আসি, কিন্তু সেটা যখন গানের সাথে মিশতে থাকে তখন একটা যে রূপকথা তৈরি হয় তা তো অনস্বীকার্য। এই যে মানুষটি যার এই গানটি শুনছিলাম, গানটি শুনতে শুনতে মনে হচ্ছিল তার সঙ্গীতের শিক্ষার কথা, স্বয়ং কৃষ্ণচন্দ্র দে তার কাছে তার সঙ্গীত শিক্ষা, পণ্ডিত ভীষ্মদেব চট্টোপাধ্যায় সেরাঙ্গী বাদক মাদুল খাঁর কাছে তার সঙ্গীত শিক্ষা, এবং শরৎ বাদক উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের কাছেও তিনি শেখেন। মানে শেখার পর্বটা কত বিস্তৃত ছিল। তাছাড়াও তো তার সাংগীতিক জীবনে কবি জসিমউদ্দিন, কাজী নজরুল ইসলাম এদের সঙ্গে তার খুবই একেবারে বন্ধুত্ব, বাংলায় যেটাকে আমরা বলি যে ওঠা পড়া বসা, সব কিছুই তাদের একসঙ্গে কাজ সৃষ্টি হয়েছে, তাদের এই বন্ধুত্ব ছিল, সব ছিল। কিন্তু আমরা কথায় একটু ছেদ ঘটাবো এবারে, আমাদের সেটা করতে হবে।
0: মোটামুটি আমাদের একটা কাজ আছে, সেই কাজটা করে ফেলবো, যে সেই কাজটা মোটামুটি এশিয়ান গেমস চলছে, আমরা এতদিনে যারা শুনছি জেনেই গেছি। তো যাই হোক, 20th এশিয়ান গেমস 2026 তার একটা আপডেট নেব, আপডেট নিয়ে আবার আমরা ফিরে আসব ঠিক 5 মিনিটের মধ্যেই।
2: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

0: আমরা কিন্তু মোটামুটি ফিরে এসেছি, ওই যে বললাম যে এশিয়ান গেমসের পর কিন্তু আমরা ফিরে চলে এসেছি, ফিরে এসেই একটা দুর্দান্ত গান শুনিয়েছি। আমরা আজকে চেষ্টা করছিলাম ফোক, অবশ্যই ফোক পল্লীগীতি এই ব্যাপারটা নিয়েই থাকার, এবং অবশ্যই সেখানে সচিন দেব বর্মনের জন্মদিনে যেহেতু মধুমিতা আর আমি রয়েছি সেখানে, মধুমিতা আর অম্বালিকার সঙ্গে আপনি তো শুনছেন এই অনুষ্ঠান, তার মধ্যে আমরা যেটা চাই করছিলাম দু একটা গান একটু ফোক অঙ্গের, অথচ আধুনিক আধুনিক গানই
1: একটু শুনতে হবে, ব্যক্তিটা তো ধরতে হবে। পুলকদার কাছে গল্প শুনেছিলাম যে পুলকদা বলেছিলেন যে তখন জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে কলের গান, যেটা আমরা পরে ছবিতে দেখি আর কি, সেইখানে গান শুনতাম, ব্যতিক্রমী কণ্ঠেশ্বরের একটি পল্লীগীতি, যে গানটা ছিল ডাকলে কোকিল রোজবিহনে। যতদূর জানি কুমার শচীন দেব বর্মন, দেখো তখন কিন্তু এটা ব্যবহৃত হতো, কুমার শচীন দেব বর্মন, তখন তো এস ডি বর্মন তিনি হয়ে ওঠেননি, কুমার শচীন দেব বর্মনের প্রথম রেকর্ড, এবং প্রথম রেকর্ডেই তিনি সুপারহিট।
0: আচ্ছা আমরা যদি শোনাই
1: না শুনবো, এরপর উনি রেকর্ড করলেন যে গানটি, সেটার জন্য একটা গল্পটা তোমায় বলে দিই, নিশীথে যাইও ফুলো বনের ভ্রমরা,
0: না সেই গল্পটা বরং থাক, আমরা যখন এই গল্পটা প্রথম গানের কথা তখন তুমি বলেই ফেললে,
1: তাহলে প্রথম গানটা
0: ফিরে এসে গল্পটা শুনবো।
1: আচ্ছা একদম একদম একদম,
0: হ্যাঁ চলো।

0: তুমি ভাবো এই গান হচ্ছে প্রথম গান এবং হিট, এটা সব থেকে বড় ব্যাপার সেই সময়। মানে সেই সময় এই জায়গাগুলো কিন্তু আমাদের ভাবতে হবে, এবং এই জন্যই আমরা আজকে একটুখানি অন্য অন্য গান, আমরা হিট গান তো নিশ্চয়ই শুনি, প্রত্যেক দিন শুনবই,
1: তখন তো এত সুবিধা আমাদের কাছে ছিল না, সেখান থেকে ভালো গান তৈরি করা, তৈরি হওয়াটাও খুব দুষ্কর,
0: একদম।
1: সেখানে তারা এই ধরনের গান তৈরি করেছেন, গেয়েছেন এবং মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে,
0: একদম। আমরা যে গানটা দিয়ে শুরু করেছিলাম ওই যে তার সঙ্গে আমরা যেহেতু মানে ছোটবেলাটা একটু একটু করে ছুঁয়ে যাচ্ছি, সেখানে তো বলছিলাম যে কুমিল্লায় বড় হওয়া, সেখানে বিভিন্ন মানুষের সাথে পরিচয় এবং তার যে ছোটবেলাটা কেটেছে যেখানে, সেখানেও কিন্তু আশপাশে কোথাও একটা এই মাটির গন্ধ যেটা বলছিলাম আর কি, সেই গন্ধ মেখেই চলা। এবং যেহেতু তিনি গানের মানুষ, হয়তো পরবর্তীতে তিনি গানের মানুষ আরও বেশি করে হবেন, তখন নয়, তখনই কিন্তু বিভিন্ন কবিতা, বিভিন্ন পংক্তি তিনি মনে রেখেছেন,
1: তাই না?
0: সুর করার চেষ্টা করেছেন, ভাবছেন যে এটা শুনলাম, এটা যদি একটু বদলে দিই একটু অন্যভাবে গানটা, আমরা যেটা শুরুতেই যে গানটা শুনেছিলাম রঙ্গিলারে, সেই গানটাতে তুমি ভেবে দেখো যে সেখানের যে এটা কিন্তু উনি অন্যভাবে শুনেছেন, পরে কবি জসীমউদ্দিন মানে সেইটা একদম অন্যরকমভাবে লিখলেন, তাই না? এবং সেটা একদম মোস্ট পপুলার গান হিসেবে আমরা তো শুনলামই। জসীমউদ্দিনের সঙ্গে কিন্তু তার সত্যি ভীষণ একটা সুন্দর সখ্যতা ছিল,
1: এবং পরে এইবারের গানটির কথাতেও সে কথাই আসে যে নিশীথ যাইও ফুলো বনে। কবি অমিতাভ চৌধুরীর কাছ থেকে শোনা যে বাংলার এক গ্রাম্য কবি ছিলেন শেখ ভানু, এই গানটির প্রথম অন্তরায় ছিল জ্বালায় দিলের বাতি, জেগে রব সারা রাতি গো। কুমার শচীন দেব বর্মন যখন গানটি রেকর্ড করলেন, তবে কবি জসীমউদ্দিন দিল শব্দটি বদলে করে দিলেন জ্বালায় চাঁদের বাতি, জেগে রব সারা বাতি। ধরো আমিও তো প্রায় 50 বছর আগে গানটি শুনেছি, এবং এই শব্দটার প্রতি কিন্তু অসম্ভব একটা ঝোঁক, যে চাঁদ কথাটাকে চাঁদেরও বাতি কথাটা, যে লোকসুর, লোককথা হিসেবে, লোকশব্দ হিসেবে এলো। এবং এই রেকর্ডের পরে আরো তো অনেক অনেক গান ছিল তাদের বিখ্যাত সব, ঝুলিতে, নতুন ফাল্গুন যাবে, আর একটা বিখ্যাত গান প্রেমের সমাধি তীরে, আমি ছিনু একা, অজস্র হিট গান তৈরি হলো, এবং যে ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই শুরু

0: আছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: একটা অন্য টান, অন্য ডাক ইনফ্যাক্ট। এবং এই ডাকগুলো তো এমনি এমনি আসে না, ছোটবেলা থেকে গানের মধ্যে থাকা, গানের পরিবেশে বড় হওয়া, চারদিকের পরিবেশটাও কিন্তু মানুষকে তৈরি করে।
1: যে
0: আমরা আমাদের স্বভাবের কত পরিবর্তন হয়ে গেছে, আমরা অনেক হিংস্র হয়ে গেছি, তার কারণ হচ্ছে বাতাবরণ, যেখানে থাকছি, শিখছি, পড়ছি, বুঝছি, বা মনে হচ্ছে যে একটু দুষ্ট লোক হলে ক্ষতি বা কি হয়। এই যে ব্যাপারটা তৈরি হয়ে যাওয়া, এটা তো কম কথা নয়।
1: ঠিক, আমরা আরো একটা গানে যাব, সেখানে আমরা আমাদের সময় কিন্তু বেশ এগিয়ে আসছে আর কি, তো সেজন্য আমরা পরপর কি দুটো গান যদি সম্ভব হয় আমরা বাজিয়ে নিই বরং, তাই না?

রাধা এবং তার কথাও কিন্তু সেখানে বলছেন, সেখানেও সেই কথা। কিন্তু আমাদের হাতে আর এখন আপাতত সময় নেই, আমরা একটা পরের গানে চলে যাব। সেখান থেকেই কিন্তু আবার 12:02 আমরা নিউজ ব্রেকের পর ফিরে আসছি, সঙ্গে থাকলো সচিন দেব বর্মন, আর অবশ্যই আমরা রয়েছি 107 FM রেন।

সে যে পারের মাঝি বাজায় বাঁশি শুনলে কানে ভোলা যে দায়, পারের মাঝি বাজায় বাঁশি শুনলে কানে ভোলা যে দায়, তোর মাটির দেহ মাটির গর্ব থাক না পড়ে এই দুনিয়ায়।

0: নিড়ি বিবাগি পরাণ পাখি দেহের বাসা ভুলিতে চায়, সে যে সুযোগ পেলেই নীল মরণের নীল গগনে উড়িয়া যায়।
1: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য সম্পদ হিসেবে বন ও বন্যপ্রাণী সুরক্ষার প্রয়োজন। বন্যপ্রাণ সপ্তাহ 2026 উপলক্ষে এক বার্তায় শ্রী মোদী বন্যপ্রাণীদের এবং তাদের বিচরণ সুরক্ষার জন্য নাগরিকদের কাজ করতে আহ্বান জানান। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থে বন্যপ্রাণীদের যাতায়াতের করিডোর এবং তাদের বিচরণ ক্ষেত্রের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখা প্রয়োজন। ভারত চীন সীমান্তে হিমালয়ের দুর্গম গিরিপথ চোলায় ভারতীয় সেনাদের কৃতিত্বের সম্মানে পালিত চোলা দিবসের 60তম বর্ষপূর্তি উপলক্ষে একটি বিশেষ বাইক র্যালির আয়োজন করেছে ভারতীয় সেনাবাহিনী। দার্জিলিংয়ের সুকনা মিলিটারি স্টেশন থেকে আজ এই বাইক র্যালির সূচনা হয়। দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদে যাচ্ছেন। সেখানে শক্তিপুরের প্রতাপ সংঘের মাঠে দুপুর 2 নাগাদ তার দলীয় সমাবেশে যোগ দেওয়ার কথা। জনসভা শেষে তিনি একটি রোড শোয়ে অংশ নেবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, রেজিনগর বিধানসভা উপনির্বাচনে আগামী 6 অক্টোবর ভোট নেওয়া হবে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতে রাজ্য সরকার আগামীকাল থেকে 3 দিন কলকাতা সহ রাজ্যের সব ব্লক ও পুরসভা এলাকায় সেবা সেতু অভিযান কর্মসূচিতে এক বিশেষ শিবিরের আয়োজন করছে। অন্নপূর্ণা যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, প্রধানমন্ত্রী কিষাণ ক্রেডিট কার্ড, প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি সহ রাজ্য ও কেন্দ্র সরকারের প্রায় 20টি জনকল্যাণমূলক প্রকল্পে সাধারণ মানুষ এই শিবিরগুলি থেকে আবেদন করতে পারবেন। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ফুটবল দল আজ কলকাতায় আসছে। আগামী 3 অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ হবে। যদিও ব্রাজিলের অন্যতম তারকা খেলোয়াড় রাফিনহা চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না। অন্যদিকে উরুগুয়ের দল গতরাতে কলকাতায় এসে পৌঁছেছে। 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে আগামী 6 অক্টোবর ভারতের মুখোমুখি হবে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবো তে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
3: ফিরে এলাম সংবাদ বিরতির পরে। আপনাদের সাথে আছি আমি মধুমিতা এবং আছে অম্বালিকা, আর আজকে কথা বলছি যাকে নিয়ে, তিনি শচীন দেব বর্মণ।

0: এইরকম একটা সুন্দর গান শুনতে শুনতে কিন্তু আমরা ফিরে চলে এসেছি মধুমিতা আর অম্বালিকার সঙ্গে। শুনছেন গান দরিয়া 107 FM রেনবো, বৃহস্পতিবার মানেই একেবারে মাটির সুরে দরিয়া ভাসানো আমাদের কাজ, তাই তো?
1: এবং গানটা শুনতে শুনতে আরেকজনের কথা মনে পড়ে গেল না, সচিন কর্তার সাথে সাথে
0: মিনা দেববর্মা, মানে লেখনীটা তাঁর। আমরা কিন্তু বেশ কয়েকটা গান শুনে ফেলেছি অলরেডি আর কি, যে যেখানে মীরা দেববর্মনের আমরা ইচ্ছা করেই এই পর্বটায় দিকে রেখেছিলাম, যে একেবারে সহধর্মিনীর কথা বলেইছিলাম, যে সঠিক অর্থে সহধর্মিনী তার কথা আমরা বলবো, মানে যিনি প্রায় আড়ালে থেকে তাকে এগিয়ে দিয়েছেন, সেই মানুষটার কথা না বললে সচিন দেববর্মনের জন্মদিনে বোধ হয় একটু
1: পূর্ণতা আসে না।
0: যাই হোক, এই সব কথা বলতে গিয়েই আমার মনে হলো যে একটা, মানে যে গানটা আমাদের না শুনলেই নয়, আমরা অনেক সময়ই মানে বলেছেন যে সেই সময়টার তার কথা বললে তিনি এগিয়ে এসেছেন, তার নানান রকম কথা এসেছে এবং সেই বিখ্যাত যে গান, সেই গানটা এবার আমাদের শুনতেই হবে, কারণ স্টুডিওর ঘড়ি অলরেডি বলছে 12:09, মানে এক ঘন্টা হয়ে গেছে, তার মধ্যে আমাদের কাছে একটা জরুরি কাজ
1: এসেছে এবং এটা জানিয়ে দেওয়া খুবই জরুরি। হাওড়া, কলকাতা, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় আগামী 2-3 ঘন্টার মধ্যে হালকা থেকে ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে এবং ঝোড়ো হাওয়া বইবে 30-40 কিলোমিটার বেগে। আপাতত আবহাওয়া সংক্রান্ত ঘোষণা এটুকুই।

0: জীবনের শিক্ষা তো এক এক রকম হয়। এই যে মীরাদেব বর্মন, শচীন দেব বর্মনের গল্প বলছি, শচীন দেব বর্মনের গল্প মানে পরে হয়তো একটু রাহুল দেব বর্মনকেও আমরা ছুঁয়ে যাব। মানে বলতে চাইলাম যে ভুলিনি কাউকে আর কি। কিন্তু দেখো, জীবন, জীবন বোধ, এগুলোর তো মর্যাদা দিতে হয়। আমাদেরও ছোটবেলাটা যখন আমরা কাউকে দেখেছি ভালো মানুষ, অমুক কাকা ভালো, অমুক মামা ভালো, যে যে যার যার ইচ্ছে হয়েছে সে অমুক মামা, অমুক কাকা, অমুক পিসির মতো হওয়ার চেষ্টা করেছে। আবার এখন একটা এমন একটা ভাব এসেছে, মুখে বলে আমি ভালো, আমি ভালো, কিন্তু কাজে সেই ভালোটা করে না। এই যে পচা একটা সময় কেন, যেটা মুখে বলে সেটা কাজে করে না। কিন্তু এদের ক্ষেত্রে সেগুলোর একেবারে অন্য ধারা দেখেছি, যে হাতের কাছে বাংলা গানের গীতিকার না পেয়ে মীরাদেব বর্মন লিখতে লাগলেন গান শচীন কর্তার জন্য, বাংলা আধুনিক গান। বিশেষভাবে তো আমরা একটু আগে শুনেছি সোনোগ দক্ষিণ হাওয়া, রূপে বর্ণে ছন্দে ছন্দে জীবনে যাগলে তুমি। একদিকে তার গান এবং সুর মিলে একটা সুন্দর অবস্থা তৈরি হলো। আর পুলকদা বললেন যে শচীনদা আমাকে একটা ডেট দিলেন মুম্বাই যাওয়ার জন্য। আমি নির্দিষ্ট দিনে মুম্বাই গেলাম, তার লিঙ্ক রোডের বাড়িতে পৌঁছেও গেলাম। শচীনদা জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি বিনীতভাবে বললাম, আপনি আমাকে এই সময় এখানে আসতে বলেছিলেন। উনি বোধহয় আমার ব্যাপারটা ভুলে গিয়েছিলেন। তিনি বললেন যে তুমি বসো বসো। ঘরে আরও অনেক লোক ছিলেন। এক ভদ্রলোক সবার সামনেই একটা টিনের সুটকেস খুলে ওকে অনেক টাকার নোট দেখালেন। শচীনদেব ওই তার নির্দিষ্ট ভঙ্গিতে বললেন যে তুম জিতনা রুপাইয়া দেখাও, হাম তোমারা পিকচার নেই কারেঙ্গা। এই ভদ্রলোক অনেক কাকুতিমিকুতি করার পরে শচীনদা তাকে ফিরিয়ে দিলেন। ঘরের মধ্যে থাকা অন্যেরা কিন্তু অবাক। একজন বলে উঠলেন যে দাদা, সাত সকালে এতগুলো টাকা ছেড়ে দিলেন? উনি বললেন, কুয়া জানো, কুয়া মানে হচ্ছে পাতকুয়া, বাঙালরা এরকম করে বলে। পাতকুয়া থেকে একসঙ্গে সব জল তুলে নিলে কুয়া শুকাইয়া যায়, কুয়াতে জল জমবার সময় দিতে হয়। মিউজিক ডিরেকশনও তাই, টাকা লোভে একগাতা ছবিতে কাজ করলে আমি ফুরাইয়া যাব। আমার একটা ইয়ারলি কোটা আছে, তার বেশি আমি কাজ করি না। আমার এই বছরের কোটা কমপ্লিট, যে যত টাকাই দিক এই বছরে আর আমি ছবি করুম না। এই যে সংযম, কেন শচীনদেব বর্মন হয়ে উঠেছিলেন, এই জীবনের ছোট ছোট গল্পগুলো সে কথা বলে দেয়,
1: বারবার বলে দেয় আর
0: বারবার বলে দেয়।
1: তো আমরা সেটা যখন শুনলামই, তখন একদম সেই বিখ্যাত গানটা, মানে যেটা আমাদের শোনা হয়নি এবং শুনতেই হবে।

0: কি অপূর্ব না,
1: এই গানের আমরা এত পরিচিত, এইটাই বলতে চাইছিলাম যে আমরা কিন্তু অনেকেই জানি না যে লেখা লেখাটা কিন্তু আসলে মীরা দেব বর্মনের। এরকম বহু গান, মানে বোধ হয় আমার যেন মনে হয় যে সচিন দেব বর্মন মানে সেই সচিন কর্তা হয়ে ওঠার একটা প্রধান কারণ তুমি ভেবে দেখো, এই গীতিকার, এইরকম একজন শক্ত গীতিকার না হলে কি এটা সম্ভব জানি না। মানে একাধিক কালজয়ী গান তুমি, মানে তার আগে তুমি অনেকগুলো গানের কথাই বলছিলে, সত্যিই তাই যে এইরকম মানে মাতৃভূমিটা মানে স্বাধীন বাংলাদেশকে মন ভরে উপভোগ করবেন বলে বোধ হয় সেই সময় এই গানটার কথা একটু মানে প্রসঙ্গটা এলোই যখন বলি যে সেই সময় তো দেশভাগের ক্ষত পুরোপুরি নিরাময় হয়নি, তো তারপর নিজেদের ভাষা নিজেদের আত্মসম্মানের জন্য প্রাণপণ লড়াইয়ে নেমেছিলেন তারা। এবার 1971 জন্ম নিল স্বাধীন বাংলাদেশ এবং সেই বছরই পূজোয় সচিন কর্তা গাইলেন এই আনন্দঘন একটা ফুর্তির গান। এই গানটা কিন্তু আসলে গ্রামোফোন কোম্পানি HMV থেকে সেই সময় প্রকাশিত হলো, অবশ্যই নিজের সুর এবং লেখা লিখলেন মীরা দেব বর্মন। এই
0: বাংলা গানের ইতিহাসে এই নাম দুটো বড়ই উজ্জ্বল হয়ে রইল, এবং দেখো আজও এতদিন পরে আমরা তাদের কথা বলছি, তার কথা তো স্মরণ করতেই হবে। আমি তোমাকে অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে এআর রহমানকে নিয়ে অনুষ্ঠান করতে গিয়ে আমি যেন যতটা সলিল চৌধুরীকে পেয়েছি তার চেয়ে অনেক বেশি সচিন কর্তাকে আবিষ্কার করে ফেলেছিলাম। যে যখন কিছু ছিল না তখন যে সম্ভার নিয়ে এসে, এখন তো এক্ষুনি বললি আমিও ত্রিপুরা দৌড়াতে পারি, মুম্বাই দৌড়াতে পারি ইত্যাদি ইত্যাদি, তখন ত্রিপুরা থেকে মুম্বাইয়ের দূরত্বটাও কিছু কম ছিল না। এই যে এতটা যাত্রাপথ হেঁটে যাওয়া, এবং আরেকটা যে বাঙালি হিসেবে বাংলার সংস্কৃতিকে বজায় রেখে সর্বভারতীয় স্তরে একটা কালচার তৈরি করা, যেটা কিন্তু অনেক বছর বাদে আবার গত কয়েক বছর ধরে আবার এই ট্রেন্ডটা ফিরে আসছে যে অনেক বাঙালি গুণী মানুষেরা বিভিন্ন ফিল্ডে গিয়ে মুম্বাইতে কাজ করছেন। কিন্তু তখন যাওয়া আর কৃষ্ণচন্দ্রদের ভূমিকাও এখানে অনেকটা, এগুলো না খুব গভীরভাবে ভাবতে হয়। ছোটবেলায় কি জানতাম, কৃষ্ণচন্দ্র দে মানে হচ্ছে তার ডাকনামটা বেশি প্রচলিত ছিল যে কানাকেষ্ট, কিন্তু তার যে অবদান এবং সেটাকে সেই লেগাসিটাকে বহন করলেন সচিন দেব বর্মন। পরবর্তীকালে মান্নাতে যখন মুম্বাইতে যায় সেক্ষেত্রেও কিন্তু তার জীবনেও সচিন দেব বর্মনের অনেক ভূমিকা আছে, একটু একটু করে বাংলা সংস্কৃতিটাকে টেনে বিশ্বের দরবারে বা অন্তত ভারতের কাছে একেবারে ইংরেজিতে বললে বলে যে ওপেন করে দিল, আর বাংলায় বললে অবারিত দ্বার করে দিল।
1: ঠিকই, আমরা তার কথাতে যখন আছি শুধু আমার একটা কথাই মনে হয় যে এই যে আর্ট ফর্ম সেই সময়টা আমরা কেমন যেন মানে যে কোনো আর্ট ফর্মেই কিন্তু মেয়েরা থাকতেন সেই সময়, কিন্তু কোনোভাবেই একটু যেন আড়ালে থাকছেন, এটাও তো ঠিক নয়। সেই সময় তো একটা মানে কোথাও যেন একটা

0: সেই সময়টা যে ওই রকম
1: ওইরকমই ছিল, সেই কথাটা যে ভাবতেই হবে আর কি।
0: একটা জিনিস আমরা খুব ভুল বুঝি, আমরা বুঝতে জানি না, শিখিনি আর কি, নিশ্চয় শিখিনি। আমাদের ধারণা যা যত আধুনিকতা সব এখন না, সেটা একেবারেই নয়।
1: আমরা কিন্তু আজকে
0: তখনকার দিনে যে মহিলারা ছিলেন তাদের হয়তো স্কুলের গণ্ডিও তারা পার করেননি, এমন কিছু মহিলার এমন কিছু বিচক্ষণতা আছে জীবনে দেখা। তিনি এত কারো ঠাকুমা পিসিমা ওই ওই স্তরের মা মাসি পর্যায়ে আসেনি, কিন্তু তাদের ওই বিচক্ষণতা না থাকলে মায়েরা এগোতো না, মায়েরা না এগোলে পরবর্তী সময় মেয়েরাও এগোতো না। সব কি ঠুটো হয়ে বসে থাকে নাকি? ঈশ্বর কি বেছে বেছে পুরুষদেরই সব গুণ দিয়ে পাঠায়, মহিলাদের কোনো গুণ ছাড়া রাধবারও করে পাঠায়? তা না, একটা মন আর মনন দেয়, নাহলে মীরাদেব বর্মনকে পাওয়া যায়।
1: তাই তো,
0: এটা বাংলা গানের ইতিহাসে তার যে উজ্জ্বল নাম, একটু আগেই বলছিলাম যে পরবর্তী সময় যাদের নাম আমরা করব, যেমন অর্ণা শ্রীকান্ত, এরকম জুটিদের নাম আমরা করব ধীরে ধীরে, একটা সময় আসবে, কিন্তু শুরু তো তারা করে দিয়ে গিয়েছিলেন।
1: ঠিকই, মানে কণ্ঠশিল্পী হিসেবে সেই সময় যদিও বা মহিলাদের নাম পাওয়া যেত, মানে তুমি ভেবে দেখো মহিলা গীতিকার বা সুরকার হিসেবে ইতিহাস কাটলে যে কয়েক দু একজন মানে পাওয়া যাবে, তার মধ্যে কিন্তু মানে এই হইচই ফেলে দেওয়া মানে পদকর্তা আর কি, তিনি হচ্ছেন মীরাদেব বর্মণ।

0: তুমি ভাবো একটি মেয়ের পায়ের বর্ণনা এত সুন্দরভাবে করা বোধহয় বাংলা গানে খুব কম এসেছে। কি সুন্দরভাবে তিনি বর্ণনা করেছেন, মানে এই লেখনীটার কথাই বলছি। হয়তো তিনি নিজেও এভাবে তার বিয়ের সময় সেজেছিলেন কিনা ঠিক খুব একটা জানা নেই, তবে তার সাথে দেখা অবশ্যই, আমরা একটু আগেই বলছিলাম বিশ্বদেব চট্টোপাধ্যায়, সেখানে দেখা হয়েছে, অনুষ্ঠানে দেখা হয়েছে। এবং শচীন্দেব বর্মনের গানে একেবারে তিনি প্রেমে পড়ে যাওয়ার মতো অবস্থা আর কি, সেই রকমই কিন্তু তার ব্যাপার ছিল। 37-এ তার সঙ্গে দেখা, ভালো লাগা, এবং 38-এ বিয়ে। তো সেই সময় কিন্তু নানা সমস্যাও হয়েছিল তাদের বিয়ে নিয়ে, কিন্তু তুমি যেটা বলছিলে না যে আধুনিক আধুনিক গান, আধুনিক মনস্কতা সবে তো তখন হচ্ছে, এরকম একটা ব্যাপার, লড়াইও ছিল। তবে রাজপরিবারভুক্ত হওয়ায় সেখানে কিন্তু সাড়ম্বরে বিয়ে হয়েছিল। শচীন কর্তা এসেছিলেন ঘোড়ায় চড়ে, হাতে ছিল একেবারে তরবারি, বসেছিল নহবতখানা, বাজিয়েছিলেন আলী হুসেন খাঁ। তাহলে তুমি ভেবে দেখো যে এইভাবে কিন্তু তার শুরু। আর তার জীবনের কথা একটু আমার বলতে ইচ্ছা করছে, তারপরে এসে বরং আরেকটু বলবো। তার তো তিনি মীরাধর, তুমি আগেই বলেছো যে দাদু দিদিমার কাছে থাকতেন কমলনাথ দাশগুপ্ত, দাদু হচ্ছেন রায়বাহাদুর, ঢাকা হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন। তো যাই হোক, সেই যে সঙ্গীত শেখার শুরুটা তো তখনই বললাম, কলকাতায় চলে এসেছিলেন তিনি বাংলাদেশ ছেড়ে, তো সেখানেই বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে তালিম নেন, কীর্তন এবং ঠুমরি শেখেন সঙ্গীতাচার্য ধীরেন্দ্রনাথ দেবের কাছে, অনাদি দস্তিদারের কাছে রবীন্দ্রসঙ্গীত, এমনকি শান্তিনিকেতনে অমিতা সেনের কাছে নৃত্য চর্চাও করেন। তাই সুর তাল ছন্দ ছিল একেবারে তার নখদর্পণে। এই অমিতা দেবীর একটা চিঠির কথা আমরা এসে বলবো, ঠিক আছে? কারণ আমাদের কাছে কিন্তু একটা স্টুডিওর ঘড়ি একেবারে বলছে 12:29 হয়ে একদম 30 সেকেন্ড,
1: একেবারে এই প্রসঙ্গে এখন এই মুহূর্তে কথা বন্ধ করে দেবার জন্য একটা আগাম প্রস্তুতি আমাদের নিতে হবেই, কারণ আমরা এশিয়াডের আপডেটে চলে যাব।
0: এশিয়ান গেমস, 20তম এশিয়ান গেমস চলছে, সেখানের আপডেট নেব, নিয়ে এসে ফিরছি আমরা আবারও 107 FM রেইনবো গান্দরিয়ানি অমালিকার মধুমিতা থাকছি, একদম 5 মিনিটের মধ্যে কিন্তু আমরা ফিরছি।
2: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। एशियन गेम्स 2026 आईटी नगोया।
3: हेलो एंड अ वेरी वार्म वेलकम टू ऑल द लिसनर्स ऑफ ऑल इंडिया रेडियो। मैं हूं साक्षी मांडवाल और मेरे साथ इस वक्त यहां मौजूद हैं धर्मेंद्र। हम लेकर आ गए हैं आपके लिए दोपहर के 12:30 के ऑन गोइंग एशियन गेम्स 2026 के लेटेस्ट अपडेट्स। एंड क्विकली स्टार्टिंग ऑफ विद क्रिकेट, इंडिया स्टैंडिंग ऑन द ब्रिंक ऑफ मूविंग ऑन इन टू द फाइनल्स ऑफ द एशियन गेम्स 2026 इन द इंडियन मेन्स T20 क्रिकेट। जी हाँ, आपको बता दें आज सेमीफाइनल के मुकाबले में भारत और श्रीलंका के बीच में श्रीलंका ने पहले टॉस जीतकर बोलिंग करने का निर्णय लिया। In return, when India was put into bat first, India was able to put on 169 runs on board in 20 overs. As a result, Sri Lanka ko mila 170 run ka target jeetne ke liye. Aur uske contrast mein, when the Sri Lankan batters came down to bat, they in fact just completely piled up and became 45 for the loss of 9 wickets. Yani, there was a total collapse from the Sri Lankan team when it came to chasing down the target. 9.4 overs abhi pure hue hain. और श्रीलंका की पूरी टीम ऑलमोस्ट सिमट चुकी है 45 रनों में। इट्स जस्ट अ मैटर ऑफ वन मोर विकेट फॉर इंडिया एंड विद दैट इंडिया विल देन मूव ऑन टू सील देयर बर्थ इनटू द फाइनल्स। एंड एज आई से दैट टू ऑल आवर लिसनर्स, इट इज इन फैक्ट ऑल ओवर फॉर श्रीलंका फ्रॉम हियर एंड इंडिया हैज मूव्ड इनटू द फाइनल्स ऑफ द एशियन गेम्स 2026 बाय कंप्लीटली वाइंडिंग ऑफ श्रीलंका इन जस्ट अ पॉल्ट्री टोटल ऑफ 45 रन। जी हाँ, श्रीलंका की पूरी टीम 45 रनों में सिमट गई, 10 ओवर भी पूरे नहीं हुए, 9.5 ओवर के अंदर भारत की तरफ से जसप्रीत बुमराह ने 2 विकेट लिए, अक्षर पटेल ने 2 विकेट लिए, वॉशिंगटन सुंदर ने 1 विकेट लिया, अभिषेक शर्मा ने भी 2 विकेट लिए, रवि बिश्नोई के नाम एक भी विकेट नहीं रहा। लेकिन overall well-rounded team effort, collective effort put out by the Indians today when it comes to bowling. Definitely the batting star for India being Ishan Kishan, who was able to contribute 80 runs from his bat in mere 46 balls with the strike rate of 173.91, and of course the second batter being Vaibhav Suryavanshi.

আমরা কিন্তু একটু আগেই ফিরে এসেছি এশিয়ান গেমসের যে আপডেট নিয়ে, সেই আপডেটের কথা বলতে বলতেই আমরা পরের গানেও চলে গিয়েছিলাম। আর শচীন দেব বর্মনের জন্মদিন এবং সেখানে যেটা আমরা বলছিলাম সেখানেই কিন্তু আজকে তাঁকে নিয়ে কথা হচ্ছে। গান দরিয়ায় আমরা দরিয়া ভাসিয়েছি একেবারে ফোক সুরে, অর্থাৎ লোকসুরে। সেই সুরে ভাসতে ভাসতেই আমরা স্টুডিওর ঘড়ির কাঁটা একেবারে পের করে ফেলেছি, 12:41 হয়ে গেছে। আমরা মীরা দেব বর্মনের গল্প বলছিলাম এবং সেখানে যেটা বললাম না যে অমিতা সেন, অর্থাৎ অমিতা সেন বললে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকটুখানি বলে ফেলি যে তিনি হচ্ছেন অমর্ত্য সেনের মা। তার কাছে নৃত্য শেখা, মানে তার একটা চিঠি অদ্ভুতভাবে কি সুন্দরভাবে বলছেন তিনি যে মীরার কথা, মানে তাকে তার ছাত্রীকে আর কি লিখছেন সেই চিঠিতে। তিনি বলছেন যে তোর এই সেই খুব মনে পড়ে জানিস যে তোর কথা, তোর খুব চঞ্চলতা, ছুটে ছুটে আসা, এবং তুই হঠাৎ করে ছুটে এসে বললি জানো শচীন দেব বর্মন এস ডি বর্মন তার একটা কি ভালো গান গাইছেন তিনি, তখন কিন্তু তুই চিনিস না, তারপর চেনা হলো, সেই চেনা থেকে পরিচয় হলো, পরিচয়টা একটু বাড়লো, ভালো লাগা হলো, প্রণয় হলো, বিয়েও হলো। সে বিয়ে কিন্তু খুব সমস্যা তৈরি করেছিল গোটা মানে দুই পরিবারে তো বটেই বাকিটাও, কিন্তু শেষে কি হলো, প্রেমের জয়। সেই জয় কিন্তু তোর, একান্তই তোর।

0: কথা মানতেই হবে। সেই জয়টা বোধহয় সেই জয় দিয়েই একেবারে মাতিয়ে ফেললি তুই। ঠিক এরকম একটা লেখা যখন আমরা পাই তখন মনে হয় যে আধুনিকতা আজকে নয়, আধুনিকতা সেই সময়ই ছিল, তাই বোধহয় এই এই ব্যাপারগুলো আমরা পেয়েছি। তার হাত ধরে তিনি কতটা এগিয়ে থাকা মানুষ বলেই বোধহয় এই সব গান পেয়েছি আমরা, তাই নয় কি? যে খুব সহজ কথা, খুব সহজ কথা, সেই সহজ কথাটা সহজভাবে বলতে পারার নামই তো তিনি।
1: একেবারেই। আমরা তো গান শুনছি, গানে যাব, আবারও গানে যাব, কিন্তু জীবনের এই ছোট্ট ছোট্ট পর্বগুলোকে যখন একটু আলোচনা করার সুযোগ ঘটে, যখন আমরা তাকে বিশ্লেষণ করতে পারি, তখন সেটা একেবারে অন্য রকম পাওয়া হয়। আর ওই যে বললাম যে একটা অদ্ভুত সমীকরণ ছিল বাংলা গানের সঙ্গে তাদের দুজনের মধ্যে, যে এই সমীকরণটা না থাকলে পরে তো কখনোই এত ভালো কাজ আমরা পেতাম না, সঙ্গীত জগৎ পেত না। এরা তো এক একজন মাইলস্টোন, এবং আমাদের খুব সৌভাগ্য যে আমরা সুযোগ পাই তাদেরকে স্মরণ করবার। আমরা গানে যাব, আর গান থেকে গানেই যাব, আরও টুকরো টুকরো অনেক গল্প আছে, শুধুমাত্র তো বাংলা না, বাংলার পরে মুম্বাইতে পৌঁছে যাওয়া, একাধিক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করা, গল্প করে শেষ করতে পারবো না।
0: হ্যাঁ,
1: শুনে নি
0: আমরা যে গানে যাব, সেই জন্যই আমরা গানটা খুঁজছিলাম, যে গানটায় যাব তার একটা গল্প আমরা এসে বরং বলবো, কিভাবে লিখলেন তিনি।

0: আহা, কেমন যেন মনে হচ্ছে না একটু চুপ করে থাকি।
1: এবং এই গানটার প্রেক্ষিতে একটা খুব নিজস্ব গল্প বলবো, ছোটবেলায় বড় হওয়া মফস্বলে পাড়ার দিদিরা থাকে না যারা গান গায়, গান শেখে, একটা দিদি খালি গান শিখতো সাথীদি বলে, ও এই গানটা গাইতো। এবং ওর গান গাওয়ার রিওয়াজের সময় ছিল এই সকালবেলা 11টা 11টার সময়। ও যখন এই গানটা গাইতো, এখন আমি বলছি আমরা তো খুব ছোট গুড়ি গুড়ি খেলি টেলি, খালি ওই আমার ভাই জানরে কইও নায়ন নিতে ভাই কথাটা খুব চিন্তাম, আর তো ভাইজান ফাইজান ইত্যাদি বুঝি না। এখন যেমন বুঝি যে কারোর বিয়ে হয়েছিল, সে বাপের বাড়ি যাওয়ার জন্য এই আকুতি, খালি আমার খালি একটা কথাই বারবার মানে হন্ট করতো যে বোন ভাইকে খুঁজছে। হ্যাঁ, এই কথাটা খুব ভাইফোঁটা চিনি, তার সঙ্গে রিলেট করে। এবং গান কিরম ভাবে জীবনের সঙ্গে জুড়ে যায়, মানে এই গানটা বলে না একদম জুড়ে যাওয়া, আমার যে সাথীদি সংসারী মানুষ হয়ে গেল। এবং তার গান শুনে যে আজকে সে কথাটা আমি রেডিওতে বসে বলবো, এটা আমারও ভাবনার মধ্যে ছিল না। কিন্তু দেখো, তখন ওই বয়সে শোনা গানটা আজকে তার মানে বুঝি, কেন গাওয়া হয়েছে সব বুঝি, কিন্তু কিভাবে মনের মধ্যে দাগ কেটে গেছে।
0: হ্যাঁ, এবং এরকম কিছু ব্যাপার কিন্তু আমাদের সবার মনেই থাকে। তুমি যখন এই কথাটা বললে, তখন আমি একটু বলি যে তার লেখনীর কথা তো আমরা বলছি, এই গানও তো অবশ্যই মীরা দেববর্মনের লেখা। সেই লেখনীর কথা যদি বলি, তাহলেও কিন্তু একটা ছোট্ট ঘটনা আছে। তিনি সেই সময় ওই বাংলাদেশের ওই 71 ওই সময়টাতে আর কি, যে ভীষণ রকম খারাপ অবস্থা, মাতৃভূমির টানে তিনি সেই স্বাধীন বাংলাদেশের মানে একেবারে মন ভরে উপভোগ করতে যাচ্ছেন যে হ্যাঁ স্বাধীন হয়েছে, এবার আমি সেখানে আবার ফিরে যাব। তো সেখানে ফিরে গেলেন, সেখানে ছুটে মানে যাওয়ার পরে আবার তিনি তখন ফিরে আসছেন, ফিরছেন গ্রামের পুকুর পাড় দিয়ে, দেখলেন একটি 14-15 বছরের মেয়ে পুকুর পাড়ে বসে একেবারে হাপুস নয়নে কাঁদছে। কি অদ্ভুত, তুমি ভেবে দেখো। জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, এই বাবা তুমি কাঁদছো কেন, বসে কিছু হারিয়ে গেছে এরকম? তো সদ্য বিয়ে হয়েছে, সে কাঁদতে কাঁদতে বলছে আমার সদ্য বিয়ে হয়েছে, ভাই আসবে বলে বাপের বাড়ি নিয়ে যা না, বাপের বাড়ি নিয়ে যাওয়ার জন্য ভাই বলে গেছে, কিন্তু সেও অনেক দিন হয়ে গেছে, সে আসছে না, তাই আমি সকাল থেকে অপেক্ষা করে করে রোজ ক্লান্ত হয়ে যাচ্ছি, ভাইয়ের আর দেখা নেই। তৈরি হয়ে গেল সত্যি এই মন ব্যাকুল করা গান, কে যাস রে,
1: কি অপূর্ব সব সৃষ্টি। কথার মাঝে একটা দরকারি খবর পড়ে দিই, আকাশবাণী কলকাতার শতবর্ষের পথে এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত, শুনতে ভুলবেন না। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে।

0: তিনি সেই তার কথা তো আমরা বলছিলামই, মীরা দেব বর্মণ না থাকলে সত্যি বোধহয় শচীন দেব বর্মণকে আমরা এইভাবে পেতাম না, এটা তো একদম বারবার ফিরে ফিরে আসছে। কিন্তু স্টুডিওর ঘড়ি কিন্তু আমাদের অলরেডি বলছে যে 12:54 হয়ে 10 সেকেন্ড হয়ে গেছে। মধুমিতা অম্বালিকার সাথে শুনছেন 107,
1: বাকি রয়ে গেল অনেক কথা, যে কথাগুলো বলতে ইচ্ছা করে যে তার পরিচালনা, সঙ্গীত পরিচালনায় যে অসাধারণ ভালো ছবি তৈরি হয়েছিল বাংলায়, যখের ধন, আমার গীতি, নারী, রাজকুমার, মানে এই ধরনের জীবনসঙ্গী, মহাকবি কালিদাস, অন্যদিকে দু ভাই, সাবনাম, 44 বাবা একবার, তারপরে হচ্ছে জুয়েল থিপ, আরাধনা, গ্যাম্বলার, জুগনু, মিলি, তুমি ভাবো না ওই গানগুলোর কথা, তুমি খালি ভাবো, মানে গানগুলো ধরে ধরে একদিন যদি আমরা এই ভাবনাটা ভাবি তাহলেই বুঝবো যে প্রত্যেকটা ছবি হিট।
0: তুমি যখন ছবির কথা বললে, মীরা দেব বর্মণ কিন্তু অনেকগুলো জায়গাতেই সহযোগী সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন,
1: কাজ করে, স্বাভাবিক, এটা তো খুবই স্বাভাবিক। এবং তুমি ভাবো এই যে ওনার একটা যে
0: তেরে মেরে সপনে না জামানা, এগুলো সব শর্মিলি,
1: ওনার যে একটা ভাব, এবং প্রত্যেকটা ছবির গান কি হিট ভাবুন। এবং আমরা কি এটা ভাবি যে তিনি আর কেউ নন, তিনি শচীন দেব বর্মণ, যিনি পারলেন, পেরেছেন সর্বভারতীয় সঙ্গীতকে এক ছাঁচে বেঁধে দিতে। পুরস্কার পেয়েছেন জীবনে অনেক, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন 2 বার, জাতীয় সঙ্গীত শিল্পী হিসেবে শ্রেষ্ঠ অবদান তার, সেই হিসেবে তিনি পুরস্কার পেয়েছেন। আর যত আমাদের অনুষ্ঠানটা শেষ হয়ে আসছে তত মনে হচ্ছে আরো অনেক কথা বলি, অনেক কথা,
0: কত কিছুই বলা হলো, তাই না?
1: এটা অদ্ভুত, মানে এই এই যে তুমি হিন্দি ছবির নামগুলো করলে, বাংলা ছবির নামগুলো করলে, ছবির গানগুলো যে প্র্যাকটিক্যালি হিট গানগুলোর কথা মনে পড়ে গেল, যে একজন মানুষ কখন হিট হয়, একটা দীর্ঘ যাপন থাকে তার পেছনে,
0: তাই তো,
1: শেখা, শেখানো, তারপরে গাওয়া, পরিচালক হওয়া, মানে এর মধ্যেই তারা তাদের জীবনটাকে বইয়ে দিয়েছেন। আমরা তো একেবারে শেষের পর্বেই এসে গেছি,
0: যেহেতু তাদের সেই প্রেমের গল্প হচ্ছিলই, আমরা খুব একটা আধুনিক গান আজকে বাজানোর চেষ্টা করিনি, কিন্তু তবু এই গানটা প্রেমের কথা যখন হচ্ছে সেই গানটা দিয়েই আজকে কিন্তু শেষ করব আমরা। তিনি ওই তাদের দুজনকে একসাথে দরকার এবং মনে রাখা দরকার। ও না, আরেকটা কথা একটুখানি আছে, সেটা বলে রাখলাম যে আমরা কিন্তু ফিরছি ঠিক 2:30 নাটক নিয়ে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। দুবাই থেকে ইসরায়েলগামী বিমানের ক্যাপ্টেন স্মিথ মচ্ছলের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন। সরকারি সূত্রে জানানো হয়েছে, তার স্ত্রী এবং বাবা মার সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী ক্যাপ্টেন মচ্ছলের প্রশংসা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও ক্যাপ্টেন মচ্ছলের ভূয়সী প্রশংসা করেছেন। আগেই জানানো হয়েছে, দুবাই থেকে ইসরায়েলের তেল আভিবগামী এক যাত্রীবাহী বিমানে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত করে তা ছিনতাই করার চেষ্টা করেছিল ওই বিমানেরই সহকারী পাইলট। ওই অভিযুক্ত সহকারী পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য সম্পদ হিসেবে বন ও বন্যপ্রাণী সুরক্ষার প্রয়োজন। বন্যপ্রাণ সপ্তাহ 2026 উপলক্ষে এক বার্তায় শ্রী মোদী বন্যপ্রাণীদের এবং তাদের বিচরণ সুরক্ষার জন্য নাগরিকদের কাজ করতে আহ্বান জানান। চলতি অর্থবর্ষের সেপ্টেম্বর মাসে পণ্য ও পরিষেবা কর জিএসটি সংগ্রহের হার গত বছরের তুলনায় 14.7% বৃদ্ধি পেয়েছে। 2025 সেপ্টেম্বর মাসে এই পরিমাণ ছিল 1,77,000 কোটি টাকা। 2026 সেপ্টেম্বরে কেন্দ্রীয় জিএসটির পরিমাণ দাঁড়িয়েছে 37,772 কোটি টাকা। রাজ্য জিএসটির পরিমাণ 45,363 কোটি টাকায় পৌঁছেছে। মেট্রো রেল আগামী 10ই অক্টোবর মহালয়ার দিন অরেঞ্জ লাইন করিডোরের চিংড়িঘাটায় নবনির্মিত উড়ালপুলের ওপর দিয়ে বেলেঘাটা সেক্টর 5 সেকশনে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। ডিসেম্বরে বড়দিনের আগে এই লাইনে বাণিজ্যিকভাবে মেট্রো চালানোর লক্ষ্যে এই ট্রায়াল রান শুরু হবে। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ফুটবল দল আজ কলকাতায় আসছে। আগামী 3রা অক্টোবর যুবভারতীয় ক্রীড়াঙ্গনে এই ম্যাচ হবে। যদিও ব্রাজিলের অন্যতম তারকা খেলোয়াড় রাফিনহা চোটের কারণে ম্যাচ খেলতে পারবেন না। অন্যদিকে উরুগুয়ের দল গতরাতে কলকাতায় এসে পৌঁছেছে। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে আগামী 6ই অক্টোবর ভারতের মুখোমুখি হবে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য বিজেপি প্রার্থীর সমর্থনে আজ প্রচারে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শক্তিপুরের প্রতাপ সংঘের মাঠে এক জনসভায় যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। জনসভা শেষে মহাতীর্থ কপিলেশ্বর মন্দিরে যাবেন তিনি। সেখান থেকে মুখ্যমন্ত্রী একটি রোড শোয়ে অংশ নেবেন। আজই তিনি কলকাতায় ফিরবেন। উল্লেখ্য, রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর দ্বিতীয় মুর্শিদাবাদ সফর। হুগলির জাঙ্গিপাড়ায় একটি সমবায় ব্যাংক থেকে বেআইনিভাবে ঋণ নেওয়ার অভিযোগে প্রাক্তন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধ কমিশন। খুব শীঘ্রই তাঁকে তলব করা হতে পারে। জানা গেছে, ওই ব্যাংক থেকে একমাত্র কৃষকরাই ঋণ নিতে পারেন, কিন্তু ব্যাংকের চেয়ারম্যান হওয়ার সুবাদে প্রাক্তন মন্ত্রী এই বিপুল পরিমাণ ঋণ দিয়েছিলেন। অন্যদিকে ইউনেস্কোর নামে পুজোর পাস বিক্রির তদন্তে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে নোটিশ পাঠিয়েছে ইডি। রাজ্যে সেপ্টেম্বরে জিএসটি আদায় গত বছরের তুলনায় 6% বৃদ্ধি পেয়েছে, তবে এই হার সর্বভারতীয় গড়ের তুলনায় কম। কেন্দ্রের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গে অভ্যন্তরীণ জিএসটি আদায় হয়েছে 5,549 কোটি টাকা। গত বছর একই মাসের পরিমাণ ছিল 5,229 কোটি টাকা। অন্যদিকে সারা দেশে সেপ্টেম্বরে অভ্যন্তরীণ জিএসটি আদায় বেড়েছে 10%। ইভিএমের অপ্রতুলতার কারণে আসন্ন পুরনির্বাচনে সমস্যা সৃষ্টি হচ্ছে বলে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এ বিষয়ে প্রধান বিচারপতি দ্রুত হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছে। এর আগে বিভিন্ন মামলার সূত্রে ইভিএম সংরক্ষণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এশিয়ান গেমসের দ্বাদশ দিবসে আজ ভারতীয় ক্রীড়াবিদরা আরও পদক জয়ের লক্ষ্যে খেলছেন। কম্পাউন্ড আর্চারিতে আজ ভারতের গণেশমণি রতন 194-144 গেমে কং ডুক ড্যাংকে হারিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন। পুরুষদের 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তলে ভারতের অনিশ ভানওয়ালা ফাইনালে উঠেছেন। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক বিবিক্ত, রচনা প্রশান্ত ভট্টাচার্য, প্রযোজনা সুব্রত মজুমদার। নাটক বিবিক্ত

0: বিবিক্ত নাটকটি এখানেই শেষ হল। রচনা প্রশান্ত ভট্টাচার্য, অভিনয়ে তমগ্ন পার্থসারথি দাস, মামুনি আরতি মৈত্র, লালিকা শোভনা রায়চৌধুরী, দেবেন অবনীমোহন বন্দ্যোপাধ্যায়, বাবুল কৌস্তুভ সেন, মধু রুনু বড়াল, অলোক গৌতম বন্দ্যোপাধ্যায়, কিশোর দেবব্রত বন্দ্যোপাধ্যায়, খোকন দেবাশিস গুহ ও রঞ্জনা রীতা দত্ত চক্রবর্তী, সম্পাদনা বিশ্বনাথ দাস। নাটকটি প্রযোজনা করেছেন সুব্রত মজুমদার।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: নাটকের পর এবার আধুনিক গান, না আজকে ব্যান্ডের গান, চন্দ্রবিন্দু।

0: মা দেখা দে নয় তো টাকা দে।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো।
2: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। কেন্দ্র ব্যবসায়ীদের জন্য চিনি মজুদ রাখার সময়সীমা কমিয়ে 15 দিন করেছে। একই সঙ্গে মজুদের ঊর্ধ্বসীমা 1,000 কুইন্টাল করা হয়েছে। আগামী 15 তারিখ থেকে এই নির্দেশ কার্যকর হবে এবং নভেম্বর মাস পর্যন্ত তা বলবৎ থাকবে। তবে কলকাতা ও তার বৃহত্তর পুর এলাকা এবং অসমে চিনি মজুদের ঊর্ধ্বসীমা 2,000 কুইন্টাল করা হয়েছে। খুচরো বাজারে চিনির গড়দাম আগস্ট মাসের সর্বোচ্চ দামের তুলনায় 15% কমেছে। রাজ্যে সেপ্টেম্বরে জিএসটি আদায় গত বছরের তুলনায় 6% বৃদ্ধি পেয়েছে, তবে এই হার সর্বভারতীয় গড়ের তুলনায় কম। কেন্দ্রের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গে অভ্যন্তরীণ জিএসটি আদায় হয়েছে 5,549 কোটি টাকা। গত বছর একই মাসে এর পরিমাণ ছিল 5,229 কোটি টাকা। সরকারি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আরও এক দফায় সেবা সেতু অভিযান শুরু হচ্ছে। 3 দিনের এই কর্মসূচি শুরু হবে আগামীকাল সকাল 11:00 থেকে বিকেল 5:00 পর্যন্ত। প্রায় 20টি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেতে সাধারণ মানুষ সংশ্লিষ্ট শিবিরগুলিতে আবেদন জানাতে পারবেন। ইভিএম এর অপ্রতুলতার কারণে আসন্ন পুর নির্বাচনে সমস্যা সৃষ্টি হচ্ছে বলে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এ বিষয়ে প্রধান বিচারপতির দ্রুত হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছে। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রায়ের ডিভিশন বেঞ্চে আগামী সপ্তাহে মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে। কালীঘাট তৃণমূলের 4টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার মামলায় দায়ের হওয়া আবেদন সুপ্রিম কোর্ট আজ খারিজ করে দিয়েছে। মেন জানিয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে 3টি ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যেই সক্রিয়। বর্তমানে তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক সংক্রান্ত বিষয়টি কমিশনের বিচারাধীন। এর প্রেক্ষিতেই হাইকোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে রাজি নন শীর্ষ আদালত। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের 2-1টি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ও তার আশেপাশের এলাকাতে আজ আকাশ মেঘলা থাকবে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। দুবাই থেকে ইসরায়েলে তেল আবিবগামী উড়ানে ভারতীয় পাইলটের ওপর ছুরিকাঘাতের ঘটনা নিয়ে সংযুক্ত আরব আমিরশাহী তদন্তের নির্দেশ দিয়েছে। সেদেশের অ্যাটর্নি জেনারেল এই নির্দেশ দিয়ে বলেছেন, তদন্তকারী একটি দল ঘটনার সময়কার তথ্য যাচাই করে কোন পরিস্থিতিতে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছিল এবং এর সঙ্গে সন্ত্রাসমূলক তৎপরতার কোনো যোগ আছে কিনা সে বিষয়গুলি বিস্তারিত তদন্ত করে দেখবে। অসামরিক উড়ানমন্ত্রী রামমোহন নাইডু বলেছেন, ক্যাপ্টেন স্মিথ মাচ্ছার যেভাবে নিজের সাহস ও উপস্থিত বুদ্ধি ব্যবহার করে ফ্লাই দুবাইয়ের যাত্রীদের প্রাণ রক্ষা করেছেন তার জন্য সারা দেশ গর্বিত। যাত্রী নিরাপত্তায় তাঁর দক্ষতা, নিয়মানুবর্তিতা এবং অদম্য দায়বদ্ধতা কুর্নিশযোগ্য। আত্মরক্ষার আগে সেবার মানসিকতার মধ্যে দিয়ে ক্যাপ্টেন মাচ্ছার ভারতীয় মূল্যবোধকে তুলে ধরেছেন বলে মত প্রকাশ করেন তিনি। কেন্দ্র ব্যবসায়ীদের জন্য চিনি মজুত রাখার সময়সীমা কমিয়ে 15 দিন করেছে। একই সঙ্গে মজুতের ঊর্ধ্বসীমা 1,000 কুইন্টাল করা হয়েছে। আগামী 15 তারিখ থেকে এই নির্দেশ কার্যকর হবে এবং নভেম্বর মাস পর্যন্ত তা বলবৎ থাকবে। এদিকে খুচরো বাজারে চিনির গড়দাম আগস্ট মাসের সর্বোচ্চ দামের তুলনায় 15% কমেছে। রাজ্যে সেপ্টেম্বরে জিএসটি আদায় গত বছরের তুলনায় 6% বৃদ্ধি পেয়েছে, তবে এই হার সর্বভারতীয় গড়ের তুলনায় কম। কেন্দ্রের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গে অভ্যন্তরীণ জিএসটি আদায় হয়েছে 5,549 কোটি টাকা। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের 2টি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতা ও তার আশেপাশের এলাকাতে আজ আকাশ থাকবে মেঘলা। এশিয়ান গেমসে ভারতের পুরুষ দল আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 4-3 হারিয়ে হকির ফাইনালে পৌঁছেছে। সেমিফাইনাল খেলায় আজ খেলার 5:13 হরমনপ্রীত গোল করে দলকে এগিয়ে দেন। 23 মিনিটে গোল করেন সুখজিৎ সিং। খেলার সময় অভিষেক জয়সূচক গোলটি করেন। আজ ভারত দিনের খেলায় এখনও পর্যন্ত 3টি পদক জিতেছে। এই মুহূর্তে হেডলাইনস আপাতত এটুকুই।
1: মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: রেইনবোর ঘড়ি কিন্তু এই মুহূর্তে বলছে 4:02 হয়ে 40 সেকেন্ড, কিন্তু অলরেডি হয়ে গেছে।
3: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। Cafe Kolkata.

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: না মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে 4:07 হয়ে 7 সেকেন্ড অমরজিৎ এবং দেব হট সিটে এসছে, এটা তোমরা আগে থেকে জেনে গেলে কি করে? মানে এটা আগে থেকে কি করে জেনে গেলে? ন্যাচারালি দুই দাদা ভাইকে অনেক অনেক ভালোবাসা, এইটা ব্যাপারটা কিভাবে হলো? মানে এটা কিভাবে
3: সম্ভব? টাইম চেকে তো আমি কথা বলিনি, তুমি কথা বলেছো,
2: এক্স্যাক্টলি তাই।
3: তাহলে কি করে দুটো গলা আসলে বুঝে গেছে ভাইবসে, মানে লাস্ট শো এর ভাইবসটা যে এখনো আমরা ধরে রাখতে পেরেছি সেটা আমাদের বন্ধুরা বুঝতে পেরেছে।
2: একদমই তাই, যে কারণের জন্যই কিন্তু সেপ্টেম্বর, এই গত কাল সেপ্টেম্বর শেষ হয়ে গেছে, মানে অক্টোবর মানে পুজো ভাইব শুরু, আর দেবদা আসা মানে একটা অরা নিয়ে চলে আসা।
3: আজকে কিন্তু মানে অরার যা একমাত্র অক্টোবরে যদি কারোর অরা থাকে সেটা হচ্ছে মা দুর্গার অরা।
2: একদমই তাই, মানে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে অলরেডি, মানে এখন থেকে যেটা হবে সেটা হচ্ছে এই পুজো চলে এসছে, অনেক কিছু করতে হবে, অনেক কিছু করতে হবে, মানে এই যে একটা ব্যাপার আর কি, মনের মধ্যে সবসময় একটা চলে যে হ্যাঁ সামনে পুজো চলে এসছে, মানে শপিং হয়নি, এই কোথায় যাবি ডেস্টিনেশন ঠিক হয়নি, এই সব কিছু আমাদের আজ একদম মানে মুফত একদম সলিউশন দিয়ে দেবো, কারণ অমরজিৎ আর দেব কিন্তু সিটে রয়েছে।
3: একদমই তাই, আর সেই সঙ্গে আজকে যেহেতু 1st অক্টোবর, সুতরাং আমার মনে হচ্ছে যে বেশিক্ষণ কাউকে ওয়েট করিয়ে মানে লাভ নেই আর কি।
2: একদমই,
3: তার একটাই কারণ, সেটা হচ্ছে যে 1st অক্টোবর মানে হচ্ছে অনেক অনেক মানে বিখ্যাত একটা দিন, আর বিভিন্ন কারণে আর কি বিখ্যাত দিন, তার মধ্যে প্রথম যে কারণে বিখ্যাত দিন সেটা বলতেই হবে, তার কারণ হচ্ছে আজকের এই দিনটার সঙ্গে কিন্তু আমাদের ক্যাফে কলকাতার দারুণ মিল আছে।
2: এক্স্যাক্টলি তাই, আসলে ক্যাফে বললেই আমাদের মনের মধ্যে যে ভাইবটা কাজ করে সেটা কি আলটিমেটলি সেটা একটু ভাবতে থাকো, ততক্ষণ আমরা একটু জার্নি করে আসি বুঝলে, মানে 4:14 এর জন্য তুমি একটু ভাবতে থাকো, ততক্ষণ আমরা বরঞ্চ একটু ঘুরে টুরে চলে আসি আর কি।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: জাস্ট যখন সময়টা 4:30 দিকে যায়, মানে ধরো এখন 4:13 হয়ে 13 সেকেন্ড, যখন সময়টা আস্তে আস্তে 4:30 দিকে যায়, তখন আমরা যারা যারা 90s বড় হয়েছি তারা একটা কথা শুনেছি, একটু কড়া করে চা বানাও তো। এই 90s এটা একটা স্টেটাস আইকন ছিল, কিন্তু আলটিমেটলি যত সময় গড়িয়েছে তখন এই বলছি একটু কড়া করে কফি হবে নাকি ব্যাপারটা এই জায়গায় কিন্তু চলে এসেছিল।
2: একদমই তাই। আর সেই সঙ্গে আমরা যেটা একটু বড় হয়েছি সেটা হচ্ছে চাফিতে বড় হয়েছে।
1: একদমই তাই,
2: মানে চা তাতে অবশ্যই চা তো থাকবেই, হালকা কফি পাউডার মেলানো, মানে চাফি, চা অ্যান্ড কফি। তো সত্যি সত্যি এই চাফিতে আমাদের প্রচুর আড্ডা হতো, আমাদের ঘন্টার পর ঘন্টা আমাদের আড্ডা, বিভিন্ন টপিক উড়ে যেত।
1: এখন অনেক ট্রেনে উঠলে, মানে যারা যারা আর কি চা বিক্রি করতে আসেন আর কি, হক করেন, তাদেরকে জিজ্ঞেস করো দাদা চাফিটা ভালো তো, ভালো হবে তো, মানে ব্যাপারটা কিন্তু অনেকেরই এটা স্পন্টেনিয়াস ফ্লো হয়ে যায় যে এই ব্যাপারটা আর কি, এখনো যায়নি কিন্তু
2: চাফি আছে।
1: হ্যাঁ,
2: কিন্তু মজাটা হচ্ছে যে আমাদের অনেকেই কিন্তু এই 90s কথা তুমি বলছো, 90s কিন্তু আমাদের মানে পিওর কফিতেই কিন্তু আমাদের ডেট শুরু হয়েছে।
1: এক্স্যাক্টলি তাই,
2: আমাদের অনেকে ডেটিং শুরু হয়েছিল কফিতেই। আরো মজার করে বললে যে ঠিক করে যদি বলি, একটা সময় কলকাতার যদি মানে হাব বলি সেটা হচ্ছে কফি হাউস। কফি হাউস সবাই, কফি কোথায় পাওয়া যায়? কফি হাউসে পাওয়া যায়। আমার একটা দীর্ঘদিন ধরে একটা মিসকনসেপশন ছিল, কফি হাউসে বোধহয় শুধু কফিই পাওয়া যায় আর কিছু পাওয়া যায় না, কিন্তু পরে জেনেছি চাও পাওয়া যায়। যাই হোক, তো পরবর্তীকালে এই 90s শেষের দিকটায় কিন্তু কলকাতা কিন্তু পিওর একটা কফি হাউস ছিল,
1: মানে
2: কফি শপ যাকে বলা হয়। এবং ধরো এই কফি হাউস মানেই ছিল আমরা যেন ধুমায়ুত ঘর, প্রচুর চিৎকার চেঁচামেচি, ওই চিৎকার চেঁচামেচির বাইরে
1: মানে ট্যাভার্ন বলতে আমরা যেটা বুঝতাম,
2: ঠিক কোথাও একটা সফট জায়গা যেখানে তুমি আর আমি শুধু মুখোমুখি

0: ঘুমায়িত কফি, এই ছিল কিন্তু কনসেপ্ট। সেটা কলকাতায় এসেছিল, আমরা দেখেছিলাম। সেই রকম আমাদের অনেকেরই অভিজ্ঞতা আছে এরকম, এই রকম ছোট ছোট কফি হাউসগুলোতে আড্ডা দেওয়ার, প্রথম ডেটিং। তো মজা মনে হলো যেহেতু আজকে ইন্টারন্যাশনাল কফি ডে।
1: এক্স্যাক্টলি তাই, আজকে ইন্টারন্যাশনাল কফি ডে, ন্যাচারালি আজকে কিন্তু চা মানে বিকেলবেলার আড্ডার সঙ্গে যে চা সেটা বরঞ্চ আজকে একটু আমরা পাশ কাটিয়ে দেবো, আমরা পাস আপ করে দেবো,
0: হালকা ডিলিট করে দিচ্ছি।
1: এক্স্যাক্টলি তাই, এইখানে হালকা করে এন্ট্রি নিয়ে নেমে কফি, মানে সেই সময়টার কথা যখন দেব বলছিল সেই সময়টা কিন্তু এত ব্ল্যাক কফি টফি এত কিছু আবিষ্কার হয়নি আর কি, মানে আমাদের, আমরা সেই সমস্ত কনসেপশনের মধ্যে যাচ্ছি না, আমরা জাস্ট নিখাত একদম কফির কথা বলছি, যেখান থেকে চা থেকে আলটিমেটলি কফিতে ট্রানজিশন এই যে পিরিয়ডটা, এবং আলটিমেটলি কফি আমাদের বাঙালি ঘরোয়া আড্ডায়, মানে একদম ইংলিশ আড্ডা থেকে বাঙালি ঘরোয়া আড্ডায় যে কফি জায়গা করে নিল এবং একটা স্ট্যাটাস আইকন হয়ে গেল, এই নিয়েই কিন্তু কথা বলবো।
0: ঠিক তাই, আর সেই জন্যই 9903653992 যে নাম্বারটা তোমরা সকলেই জানো, মনের ভেতরে রেখে দিয়েছো, সেই নাম্বারে টেক্সট করো অথবা হোয়াটসঅ্যাপ করো তোমার প্রথম কফি ডেট।
1: এক্স্যাক্টলি তাই,
0: কফি নিয়ে আমরা, চা নিয়ে অনেক ডেটিং আছে, সেসব নিয়ে আজকে কোনো কথা হবে না। আজকে প্রথম তোমার প্রিয় মানুষকে নিয়ে তুমি কোনো কফি ডেটে গিয়েছিলে, গিয়ে থাকলে সেই কফি ডেটের গল্পটাই জানাও আমাদেরকে।
1: একদমই তাই, আর আপাতত একটু কফির স্বাদ পেতে ওই রকম একটা কফি হাউসে যাবে নাকি? এই দাদা, দাদা মর্জিদা দেবের জন্য দুটো, এই কে কে কে যেন ডাকছে, এই আসছি আসছি আসছি আসছি কফিটা খেতে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দিয়ে দিন।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতায় দেব আর অরিজিৎ, আর হ্যাঁ সেই সঙ্গে কফি ডেটিং নিয়ে আমরা কথা বলছি।
2: একদমই তাই। ব্যাপারটা হচ্ছে কি, 4:22 হয়েছে, তো আপাতত 6:30 বাজতে এখনো অনেক দেরি, কিন্তু না, এখানে অরিজিৎকে কোনোভাবে দেখা যাচ্ছে না, অমরজিৎ হট সিটে বসে আছে। ব্যাপারটা হচ্ছে 9903653992 ইজ দ্য নাম্বার, এবং সেই নাম্বার কিন্তু তোমার জন্য খোলা রয়েছে। কেন খোলা রয়েছে তার কারণ, আজকে ইন্টারন্যাশনাল কফি ডে। এবং কফি ডে কোথায় দে, মানে কাপে দে নাকি কোথায় দে সেটা কিন্তু আমরা বলছি না, কিন্তু বিষয়টা হচ্ছে কফি কিভাবে স্ট্যাটাস সিম্বল হয়ে গেছে, কফি কিভাবে বাঙালি ঘরোয়া আড্ডায় ঢুকে গেছে, এই নিয়েই কিন্তু তোমার সঙ্গে কথা বলছি।
1: একদমই তাই। আর সেই সঙ্গে আমরা ফার্স্ট জানতে চেয়েছি তোমার কাছে, সেটা হচ্ছে যে তুমি তো অনেক অনেক ডেটে গেছো, কেউ কেউ হয়তো বলছো যে আমি তো জীবনে কখনো ডেটে যাইনি। ঠিক আছে, ডেটে নাই বা যেতে পারো, কখনো কখনো প্রিয় মানুষের সঙ্গে স্বপ্নেও তো ডেটে যেতে পারো, সেখানে যদি একটু কফি কাপ থাকে তাহলে ক্ষতি কি।
2: একদমই তাই।
1: তো সেই জন্য তুমি তোমার প্রথম ডেটের কথা, যে কফি কাপের সঙ্গে এবং তোমার উল্টো দিকের মানুষটির সঙ্গে, এমনটা নট নেসেসারি যে তিনি একদম তোমার একটি ছেলে বা একটি মেয়ে হতে হবে, প্রিয় মানুষ বন্ধু হতে পারে,
2: প্রিয় মানুষ হতে পারে।
1: প্রথম কফি নিয়ে আড্ডা, কফির কাপের সঙ্গে প্রিয় মানুষের সঙ্গে আড্ডা, সেই গল্পটাও কিন্তু তুমি আমাদেরকে শেয়ার করতে পারো 9903653992।
2: এক্স্যাক্টলি তাই। এবং ধরো তুমি দেবের বাড়িতে কখনো গেলে, এবার আগেকার দিনে যেটা হতো, 90s যেটা হতো, সেটা হচ্ছে নর্মালি একটা চায়ের কাপে দিয়ে দেওয়া হতো। এখন যেটা হয় সেটা হচ্ছে ওয়ার্ড্রোবটা হালকা করে এরকম ভাবে টেনে খোলা হয়, তারপর একটা সুন্দর কাপ বার করা হয় যার উপরে বেশ সুন্দর করে গ্রাফিক্স করা, তার ভেতরে তোমাকে নানা ধরনের অপশন দেওয়া হয়, যে অপশনগুলো আমরা কোনোদিন শুনিনি, মানে এত ধরনের কফির নাম হতে পারে, মানে ওই কফির নামগুলো মুখস্থ রাখা মানে তোমার একটা স্ট্যাটাস আইকন তৈরি হয়ে গেছে।
1: ইনফ্যাক্ট আমি ছোট্ট করে একটু বলি, ধরো তুমি এখন যদি কোন রকম ফুড কোর্টে যাও, তুমি ওখানে দেখতে পাবে প্রথমে দেখা থেকে ল্যাটে, মানে আমি ল্যাটে শুনে লাট খেয়ে গেছিলাম, যে ল্যাটে কি করে কি খায়, মানে ল্যাটের অরিজিনালটা কি আছে, পরে বলেছিলেন এটা একটু একটু তিতকুটে হয়, এবং
2: কিন্তু কফি, আলটিমেটলি কফি,
1: কিংবা ক্যাপুচিনো,
2: ক্যাপুচিনো।
1: এবার ক্যাপুচিনোর মজাটা হচ্ছে ক্যাপুচিনোর মাঝখানে ওই যে কাপটা দেয়, কাপের উপরে একটা ধুমায়িত কফির ঠিক মাঝখানে একটা লাভ সাইন থাকে।
2: এক্স্যাক্টলি তাই। এবং সেটা কিন্তু খুব সুন্দর করে একটা আর্টিস্টিক সিম্বল।
1: Absolutely. এইরকম বিভিন্ন নামে কফি আছে, তবে আমরা, আমার পছন্দ ক্যাপুচিনো, আমি চিরকাল ক্যাপুচিনো পছন্দ করি, ব্ল্যাক কফি আমার খুব একটা পছন্দ নয়। কারণ হচ্ছে যে আড্ডা যখন দেবো

0: তখন জমিয়ে দুধ কফি খাবো।
1: আচ্ছা, এর মানে কি এই যে তুমি কোনোদিন আমার বাড়িতে আসবে না?
0: মানে
1: যাই হোক না কেন, সেটা আমি বলছি না, কারণ মাঝে মধ্যে রাত জাগতে গেলে ওই কফিটা আবার প্রচন্ড উপকারী আর কি, মানে রাত জাগিয়ে রাখার জন্য। এক্স্যাক্টলি তাই,
0: আমি দুধ কফিতেই রাত জাগি।
1: আচ্ছা, ভালো হয়েছে। কিন্তু আমরা এই নিয়ে কিন্তু কোনো বিতর্ক বা ডিবেটে যাচ্ছি না, আমরা একদম নিখাত তোমার কাছ থেকে জানতে চাইছি 3990365992 তে যে তোমার আড্ডায় এরকম ভাবে কিভাবে কফি ঢুকে পড়েছে, অথবা কফি ডেট বা কফি নিয়ে কোনো মজার অভিজ্ঞতা। আজকে ইন্টারন্যাশনাল কফি ডে, কাপে কফি দে নাকি কি হয় সেগুলো নিয়ে কিন্তু আমরা যাচ্ছি না, আমরা আলটিমেটলি তোমার কাছ থেকে কিন্তু এটাই জানতে চাইছি। আর আমাদের একটা ইনস্টা হ্যান্ডেল রয়েছে, দ্যাট ইজ 107FM রেইনবো কলকাতা, সেখানে তুমি যদি যাও তাহলে আমরা এই কথাটাই বলতে পারি, তুমি হো বন্ধু সখা তুমি।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: কখনো কখনো এমনটা হয় যে কিছু মানুষকে না স্যালিউট করতে ইচ্ছে করে, মনে হয় যে সেই মানুষটিকে, তিনি বয়সে ছোট হতে পারেন, বড় হতে পারেন, কিন্তু তার কাজের জন্য তাকে মনে হয় ইয়েস আপনি হচ্ছেন ট্রু হিরো। যেমন এই মুহূর্তে আজকের দিনে বলা যেতে পারে যে আজকে টক অফ দ্য টাউন নয়, টক অফ ইন্ডিয়া নয়, ওয়ার্ল্ডের আজকে একটাই কথা, এমন একজন মানুষ যিনি 174 জন প্যাসেঞ্জারের লাইফ সেভ করেছেন, অ্যান ইন্ডিয়ান পাইলট, নাম ক্যাপ্টেন স্মিথ মচ্ছর।
2: এক্স্যাক্টলি তাই, মানে আমরা সবসময় কিন্তু, মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা দেখি সেটা হচ্ছে রিয়েল লাইফের হিরোদের দেখি, কিন্তু এদের মধ্যে থেকেও মাঝে মধ্যেই কিন্তু রিয়েল লাইফ হিরোরা উঠে আসেন যাদেরকে সত্যি স্যালিউট করতে ইচ্ছে হয়।
1: আজকের এই ঘটনা সবাই জেনে গেছেন, খবরের কাগজ, নিউজ চ্যানেল সবাই একটাই কথা বলছেন যে ক্যাপ্টেন ভাগ্যিস ক্যাপ্টেন স্মিথ মচ্ছর ছিলেন, আর ছিলেন বলেই 174 জন প্যাসেঞ্জারের জীবন বেঁচে গেছে। সুতরাং আমরা অবশ্যই বলতে পারি, উই আর প্রাউড ফর ইউ ক্যাপ্টেন

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
2: FM রেইনবোতে। ইন্ডি পপ প্লেলিস্ট,
3: ইন্ডি পপ প্লেলিস্ট।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: কি আশায় বাঁধি হল ঘর বেদনার বালু চরে,
3: মানে মানে কি,
4: মানে একটা আশা করে হল ঘর তৈরি করেছি, কেন বলো তো, মানে বালু চরে অনেকগুলো বেদনা, মানে এই মানে বেদনা ফলেছে আর কি, ওই কারণের জন্য আর কি,
3: মানে আমরা বেদনা শুনেছিলাম আর কি, তুমি বেদনায় চলে গেলে,
4: বেদনা বলেছিলাম, আচ্ছা বেদনা মানেই বেদনা আর বেদনা মানেই বেদনা আর কি, মানে বেদনার যা দাম তাতে বেদনা হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার আর কি, কিন্তু বেদনা মানে এই বেদনার কথা কেন বললাম, তারও একটা ব্যাপার স্যাপার আছে আর কি,
3: মানে বেদনা থেকে মুক্ত পাওয়া যায়
4: না, না না না না, বেদনাদায়ক কোনো মুক্তি এখন আমরা পাচ্ছি না, কারণ এখন তো সবে মাত্র 4:42, আপাতত 6:42 আমরা এটা বলতে পারি, কিন্তু এই যে কফি, এই যে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম, স্টেটাস আইকন, স্টেটাস সিম্বল, এই সমস্ত নিয়ে আমরা কথা বলছিলাম, বেদনা হচ্ছে একটা স্টেটাস সিম্বল, কাদের কাছে বলো তো,
3: কাদের কাছে,
4: ডক্টর,
3: আচ্ছা
4: হ্যাঁ, মানে ওনারা একটা একটা কন্টেন্ট একটা তো বলেছেন যে যেটা তুমি খেতে পারো আর কি, কম্পোনেন্ট সেটা হচ্ছে ইউরোলিথিন, ইউরোলিথিন এ, এটি একটি প্রাকৃতিক উপাদান যেটা গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে যে এটা হার্টের কর্মক্ষমতা কিন্তু অনেকটা অনেকটা বাড়িয়ে দিতে পারে, ন্যাচারালি মাঝে মধ্যেই মানে বুকের বাঁ দিকটা এরকম ভাবে চেপে ধরে ওরে বাবা গো বলে বসে পড়াটা কিন্তু অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে
3: বেদনা খেলে,
4: একদমই তাই, এবং এটা পুরোপুরি ভাবেই বেদনাতে কিন্তু রয়েছে,
3: কিন্তু একটাই চাপ আছে, সেটা হচ্ছে বেদনার যা দাম তাতে কখনো কখনো মনে বেদনা হতে পারে,
4: একদম তাই, মানে ওটা খেয়ে মানে বেদনার রসটা খেয়ে নিয়ে ওরে বাবা গো বলে হয়তো বসে যেতে পারে আর কি, এরকম ব্যাপারটা, মানে কি বলতো, মানে তোমার বাড়িতে যদি যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে তুমি কফি অফার করতে পারো, চা অফার করতে পারো, সমস্ত কিছু, মানে চা নিদেন পক্ষে কফি, মানে কফি নিদেন পক্ষে চা নয়,
3: এটার পরে বলতে পারো তুমি বেদানার জুসও অফার করতে পারো,
4: একদমই তাই, এবার যদি এটা অফার করো তাহলে বুঝতে হবে হ্যাঁ স্টেটাস সিম্বলটা অনেকটাই এগিয়ে গেছে, একদমই তাই, কি উচ্চ বংশ আর কি ব্যাপারটা,
3: কিন্তু আপাতত 9903659992 যে নাম্বারে কফি না চা একটা রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে, যারা রীতিমতো চা খোর, মানে যারা চা খেতে ভালোবাসেন, তারা হঠাৎ করে তাদের স্ট্যাটাসটা চেঞ্জ করতে চাইছেন না, তারা বলছে না না আমরা চা খেয়ে ভালো আছি, আমরা ওয়াই আমরা কফিতে যাব, কিন্তু আমি বলেছি মাঝে মধ্যে কফিতে যাওয়া ভালো, আমি কখনোই বলিনি আপনি চিরকালের সঙ্গীকে আপনি ছাড়ুন, কিন্তু কখনো কখনো তো আপনি একাধটা ডেটিং এ আপনি কফি খেতেই পারেন,
4: মানে সেটা ডেটিং টা আর কি এরকম কোট আনকোট হতে পারে, সেটা ডেটিং কি যাই হোক না কেন,
3: ইটিং,
4: হ্যাঁ সেটা আমরা যাচ্ছি না, কিন্তু ডেটিং এ গেলে ওই রকম একটা ছোটখাটো ইটিং এর ব্যাপার স্যাপার যে থাকবেই এটা আমরা জানি
3: অবশ্যই, হ্যাঁ তো সেই ক্ষেত্রে চায়ে তো আড্ডা হয়, কিন্তু কফিতে স্পেশাল আড্ডা হয়,
4: একদম,
3: আপাতত যারা লিখেছেন তাদেরটা পড়ি, দুই দাদা থাকা মানে বিকেলের অনুষ্ঠান জমে যাওয়া, শীতকালে কফি বেস্ট, ডেটিং এ গিয়ে কফি খাইনি চা খেয়েছি আমি, অফিসে কফি মেশিন আছে তাও চা খাই, আর আড্ডায় চাই বেস্ট, চা কিন্তু পরপর ছয় মারবে, সৌভিক লিখছে ঢাকুরিয়া থেকে,
4: মানে এটা খুব একটা যে আমাদের সঙ্গে মানে একদম ডিফার করছে তা নয়, এটা আমরাও ভালোবাসি, মানে গরমে চা, বর্ষাকালে চা, শীতে চা, সমস্ত সময় চা, কিন্তু শীতের সময় একটা আলাদা ধরনের আইকন তৈরি হয়ে গেছে, মানে একটা আইকনিক ব্যাপার তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে কফি,
3: যেমন একজন লিখেছেন, কে লিখেছেন নামটা লিখেননি, ও আচ্ছা লিখেছেন শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে লিখছেন যে বাড়িতে কফি খাই চিনি ছাড়া দুধ কফি, তবে আজ সকালে রেডিওতে শুনলাম দুধ কফি খাওয়া ভালো নয়, না কে বলেছে যে সব সময় নিয়ম মানতে হবে,
4: সকালবেলা যেটা শোনা হয়েছে ওটা সকালবেলার জন্য, বিকেলবেলা আবার দেবে একটু।

0: আগেই বলে দিয়েছে দুধ কফি ছাড়া আমি কিচ্ছু খাই না। এরকম অনেকেই কিন্তু আজকাল ভিডিও বানাতে পছন্দ করেন যেখানে কিন্তু মানে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হচ্ছে যে আমি তো দুধ চা দুধ কফি ছাড়া কোনো কিছু খাই না।
1: এই যেমন কফির কথা আমরা বলছি, প্রথম কফির ডেটের কথা বলেছিলাম আজকে। আমার প্রথম কফি ডেটের অভিজ্ঞতা খুব সাধারণ ছিল। প্রথমে একটু নার্ভাস লাগছিল, তারপর গল্প করতে করতে সময়টা ভালোই কেটে গিয়েছিল, সব মিলিয়ে অভিজ্ঞতাটা ভালো ছিল। আর যদি নিমন্ত্রণ বাড়ির কথা বলো তাহলে আগে যাই কফি স্টলে, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে।
0: এক্স্যাক্টলি তাই, আমাদের মন মানুক চাই না মানুক। জুবিন গার্গ এবং জুন ব্যানার্জি বলছেন না না না না, মন মানে না, কি করবো বলো, আমাদের হাতে কোনো কিছু নেই।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। আর এই মুহূর্তে আমাদের এই শহর কলকাতায় এখনো অতটা ওয়ার্নিং কিছু জারি না হলেও হলুদ সতর্কতা অর্থাৎ ইয়েলো ওয়ার্নিং কিন্তু জারি হয়ে গেছে, কারণ ঝড় আসছে। আগামী 2-3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় তোমাকে একবার জানিয়ে দেবো। উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া এবং মুর্শিদাবাদ। আরও একবার বলে দিই, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া এবং মুর্শিদাবাদে কিন্তু হলুদ সতর্কতা জারি হয়ে গেছে। তার কারণ আগামী 2-3 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ন্যাচারালি বুঝতেই পারছো, যারা এই সমস্ত জায়গা থেকে শুনছো তারা কিন্তু অবভিয়াসলি একটা কোনো সেফ লোকেশনে বা কোথাও একটা চলে যাও। আর এই মুহূর্তে যখন ঘড়ি বলছে যে 4:50 হয়ে 40 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, তখন এই ঝিরঝির বা ঝমঝম যাই হোক না কেন, শিলুদা আসুক বা না আসুক, এই মুহূর্তে কিন্তু রাঘব দা, ইয়েস 107 FM রেইনবোতে এই মুহূর্তে রাঘব চট্টোপাধ্যায়।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: এই যে যেমন রাঘবদা একটু আগে বলছিল আগুন লাগিয়ে তুমি চলে যাও, আমরা জানি না আমাদের এখানে স্টুডিওতে এমন কিছু হয়নি আর কি, কিন্তু অফ এয়ার আমরা অনেক হাসাহাসি করি, অনেক মজা করি, কি হয় না হয় সেটা আর তোমাদের সঙ্গে না হয় শেয়ার করছি না, কিন্তু 9903653992 ইজ ফর ইউ এবং সেখানে কিন্তু তোমার মেসেজ জমা হচ্ছে। আপাতত ঘড়ি বলছে যে 4:55 হয়ে 55 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। ন্যাচারালি অমরজিৎ এবং দেবকে যদি শুনতে হয় এবং তাদের বকবকানি যদি সন্ধ্যে 6:30 পর্যন্ত তোমাকে সহ্য করতে হয়, তাহলে কিন্তু তোমাকে কানেক্টেড থাকতে হবে, যাকে বলা হয় কোটা কোড স্টে কানেক্টেড। আমরা কিন্তু 5:02 আরও একবার ফিরে আসছি, ততক্ষণ সুন্দরী কমলা মানে গাঙ্গুলির গাওয়া সুন্দরী কমলা তোমার সঙ্গে থাকুক।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বর্ষায় বিদায় লগ্নে ডেঙ্গু সংক্রমণ বাড়তে শুরু করায় পশ্চিমবঙ্গ সরকার নজরদারি আরও জোরদার করার নির্দেশ দিয়েছে। সাম্প্রতিক সময়ে যেখানে সংক্রমণ বেশি ধরা পড়েছে সেই 12টি ডেঙ্গু হটস্পট চিহ্নিত করে সেখানে বিশেষ নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্কুল শিক্ষা দপ্তর রাজ্যের সমস্ত স্কুলে ডেঙ্গু সচেতনতা কর্মসূচি চালানোর নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট কালীঘাট তৃণমূল কংগ্রেসের বাকি অ্যাকাউন্ট সক্রিয় করার আর্জি খারিজ করে দিয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সক্রিয় রয়েছে 3টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। 2 বিচারপতি এম এম সুন্দরেশ ও পি বি ভারলের বেঞ্চ কালীঘাট তৃণমূলের আর্জি খারিজ করে দিয়েছে। বেঞ্চ জানিয়েছে, বর্তমানে তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক সংক্রান্ত বিষয় কমিশনে বিচারাধীন। এই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টেও মামলা বিচারাধীন, সেই জন্য শীর্ষ আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করবে না। মৎস্যজীবীদের জীবন জীবিকার মৌলিক অধিকারের স্বীকৃতি ও সুরক্ষার জন্য বৈষম্যহীন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, বোট লাইসেন্স ভাড়ার প্রথা অবিলম্বে বন্ধ করা ও বাঘের আক্রমণে প্রাণ হারানো মৎস্যজীবী পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সহায়তা সহ 8 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেছে ক্ষুদ্র মৎস্যজীবীদের সংগঠন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম। গোসাবা ব্লকের কুমিরমারি, কালিদাসপুর, ছোট মোল্লাখালি সহ বিভিন্ন গ্রামের মৎস্যজীবী ও ব্যাঘ্র বিধবারা আজ বাগনা রেঞ্জ অফিসে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে দেখা করেন। রাজ্য সরকারের ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা আজ বর্ধমান শহরে বিভিন্ন ওষুধের দোকানে হানা দেয়। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। দোকানগুলির স্টক রেজিস্টার খতিয়ে দেখার পাশাপাশি চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করা হচ্ছে কিনা তাও পরীক্ষা করেন আধিকারিকরা। কেন্দ্র ব্যবসায়ীদের জন্য চিনি মজুত রাখার সময়সীমা কমিয়ে 15 দিন করেছে। একই সঙ্গে মজুতের ঊর্ধ্বসীমা 1,000 কুইন্টাল করা হয়েছে। আগামী 15 তারিখ এই নির্দেশ কার্যকর হবে এবং নভেম্বর মাস পর্যন্ত তা বহাল থাকবে। এশিয়ান গেমসে ভারতের পুরুষ দল আজ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 4-3 হারিয়ে হকির ফাইনালে পৌঁছেছে। সেমিফাইনালে আজ হরমনপ্রীত গোল করে দলকে এগিয়ে দেন, পরে গোল করেন সুখজিৎ সিং। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: গানে গানে তো মনের ভাষাটা পড়াই যেতে পারে, কিন্তু সঙ্গে যদি থাকে হচ্ছে কফি তাহলে তো কথাই নেই। আর সেই কফির কথা মানে কফিতে মুখোমুখি দুজনে, মাঝখানে শুধু কফি কাপ, এই সিচুয়েশনে যদি কেউ পড়ে থাকো তাহলে কি কি কথা হয়েছিল, কি কথা, আমরা সবটা গোপন কথা শুনতে চাইনি কিন্তু অভিজ্ঞতাটা জানতে চেয়েছি।
3: একদমই তাই।
2: কিন্তু কেউ কেউ বলছেন যে না, তারা খুব একটা কফি ডেটিং এ যাননি, তারা অনেকে চায় ডেটিং এ গেছিলেন। কিন্তু চা নিয়ে চর্চা অন্যদিন হবে, আজকে আপাতত কফি নিয়ে কথা হোক।
3: একদমই তাই। তার কারণ হচ্ছে আজকে মানে যারা একটু পরে টিউন করেছো তারা হয়তো জানো কি জানো না, তবু একবার তোমাদেরকে জানিয়ে দিই যে আজকে কিন্তু ইন্টারন্যাশনাল কফি ডে, অর্থাৎ আন্তর্জাতিক কফি দিবস। ন্যাচারালি আজকে কফি দি বস, মানে কফি কিন্তু বস। একদমই তাই।
2: তো কফি ডেটিং নিয়ে আমি খুব একটা ভাবিত নই, চায়ের আড্ডা চালিয়ে যাচ্ছি। লিখেছেন সুভাষ চক্রবর্তী উত্তর ওয়ালি থেকে, বেশ একদিন আপনার চায়ের আড্ডাতে নিশ্চয়ই আমরাও যাব। কেমন পরেরটা হচ্ছে লালমোহন মাঝি বউবাজার হাওড়া থেকে লিখছেন যে আমি গায়ের ছেলে, বড় হয়েছি মাটির ভাড়ে চা খেয়ে, চা খাওয়া শিখিয়েছিলেন দাদু ঠাম্মা। আজ থেকে 5 দশক, সে সময় কফির মজা ছিল না, এখন অবশ্য কফির মজা পেয়ে থাকি অনুষ্ঠান বাড়িতে।
3: এক্স্যাক্টলি তাই, অনুষ্ঠান বাড়িতে তো একটা কফির আলাদা স্টলই থাকে। এবং মাটির ভাড়ের কথা যখন তুমি বললেই, মাটির ভাড়েও কিন্তু আজকাল অনেক জায়গায় কফি দেওয়া হয়, যেটা কিন্তু বেশ ভালো।
2: একদমই তাই। মজাটা হচ্ছে বিয়ে বাড়িতে যখন আমরা যাই কিংবা অনুষ্ঠান বাড়িতে যাই, তখন কিন্তু আমি মন দিয়ে দেখে নিয়েছি যারা চা খেতে ভীষণ ভালোবাসেন, চা ছাড়া চলেন না, তারাও কিন্তু গুটি গুটি পায়ে কফি স্টলের দিকে এগিয়ে যায়।
3: এক্স্যাক্টলি তাই। এবং সেখানে কিন্তু কফি স্টলের সামনে, মানে সামনেটা দেখলেই বোঝে যে অজস্র কাপ পড়ে থাকে, মানে পাশে একটা বড় সড় লিটার বিন থাকা সত্ত্বেও সামনে কিন্তু প্রচুর কাপ পড়ে থাকে। যদিও সেটা কাম্য নয়, মানে লিটার বিনের মধ্যে, মানে আমাদের যে বিনটা রয়েছে সেটার মধ্যে ফেলাটাই আমাদের কাম্য, কিন্তু দেখলে বোঝা যায় যে হ্যাঁ, মানুষ কফিটাকেও কিন্তু পছন্দ করে।
2: শুধু তাই নয়, চার কফি যদি একসঙ্গে থাকে তাহলে লোকে গুটি গুটি বা কফির দিকে এগিয়ে যায়।
3: একদমই তাই।

0: অমরজিৎ দা ও দেবদা বৈকালিক শুভকামনা জানালাম। আজকের অনুষ্ঠান ভালো লাগছে এবং আমি অনুষ্ঠান বাড়িতে গেলে চা কফি দুটো থাকলে আগে কফিটা নিই। এই কফি প্রথম খেয়েছিলাম, আমার উল্টো দিকে যে মানুষটি ছিল সে কেউ নয়, সে আমার বড় ছেলে আলাপন, কারণ ও কফি খায়, চায়ে হাত দেয় না। এরকম লিখেছেন বহুরু দাস, বহুরু ঘোষপাড়া থেকে মাধাই দাস লিখেছেন।
1: আচ্ছা ওকে, আলাপন বলে বলে কিন্তু মনে পড়ে গেল আমাদেরও কিন্তু একটা আলাপ

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: যারা আমরা মোটামুটি নাইনটিজে বড় হয়েছি, তারা আমাদের বাবা মায়ের কাছ থেকে, আমাদের কাকা জ্যাঠা যারা যারা রয়েছেন আর কি, তাদের সবার কাছ থেকে কিন্তু বেশ কয়েকটা নাম সম্পর্কে খুব বেশি ওয়াকিবহাল হয়েছিলাম। তাদের মধ্যে যে যে নামগুলো বলতেই হয়, যেমন ড্যানি ডেনজোংপা, যেমন রাজবাব্বার, যেমন মুকেশ খান্না, এদের কথা যেমন শুনেছি, এরা এবং তার সঙ্গে ববি দল, টুইঙ্কল খান্না, এরা যদি একসঙ্গে মিলেমিশে যান তাহলে একটা কম্বিনেশন, একটা কম্বো তৈরি হয়, এবং সেই কম্বোটার নাম কি? সেই কম্বোটার নাম হচ্ছে বরসাত,
3: রাজকুমার সন্তোষী ফিল্ম।
2: ইয়েস, একদমই তাই, রাজকুমার সন্তোষী যেখানে কিন্তু পরিচালনা করেছিলেন, এবং সেই ছবিটা কিন্তু রিলিজ করে গিয়েছিল এই অক্টোবর মাসেই, আজকে 1st of October, 6th of October 1995, অর্থাৎ 31 বছর বয়স হয়ে গেছে। 31 বছর বয়স হয়ে গেছে মানে জাস্ট ভাবা যাচ্ছে না, একটা ছবি যে ছবিটা 6th of October রিলিজ করে গিয়েছিল এবং জাস্ট 8 কোটি, ম্যাক্সিমাম 8.5 কোটি মতো, খুব যদি ভুল না করি 8.5 কোটি টাকার মতো এই ছবিটার বাজেট ছিল, এবং এই ছবিটা মুনাফা করেছিল 34 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড।
3: ইনফ্যাক্ট এই ছবিটা পরপর 4 খানা ফিল্মফেয়ার পেয়েছিল,
2: যেমন
3: ববি দল পেয়েছিলেন বেস্ট অ্যাক্টর, ডেবিউ অ্যাক্টর, তারপর টুইঙ্কল খান্না পেয়েছিলেন অ্যাক্ট্রেস হিসেবে ডেবিউ,

0: সিনেমাটোগ্রাফি পেয়েছেন সন্তোষ সিভন, আমার ওয়ান অফ মাই ফেভারিট, আর হচ্ছে বেস্ট সাউন্ড হয়েছিল রাকেশ রঞ্জন, এরা সবাই কিন্তু পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।
1: একদমই তাই, এবং খুব অদ্ভুত ভাবে এখানে একটি নেগেটিভ রোল প্লে করেছিলেন ড্যানি ডেঞ্জোম্পা, তিনি কিন্তু নমিনেটেড হয়েছিলেন, কিন্তু যারা যারা ডেবিউ করলেন তারা কিন্তু প্রত্যেকেই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়ে গেলেন। মানে এটা কিন্তু খুব একটা সারপ্রাইজিংলি ব্যাপারটা ভাবতে অবাক লাগে যে তাদের কাছে এটা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল, কারণ বলিউডই একটা ছবি এবং 95-এর মানে মিড 90-এর একটা হিট ছবি বরসাত, এবং সেই ছবি এই মুহূর্তে আমরা ফ্ল্যাশব্যাকে দেখব, মানে ফ্ল্যাশব্যাকে দেখব মানে কি তার গান শুনবো। 5:16 হয়ে 16 সেকেন্ড যখন হয়ে গেছে ফ্ল্যাশব্যাকে, কিন্তু এই মুহূর্তে আমরা সেই ছবি অর্থাৎ বরসাতের গান তোমার জন্য রাখলাম 107 FM রেইনবোতে। আর এই কথাটা শুধুমাত্র এই ছবির গানের কথা নয়, আমাদেরও মনের কথা, হামকো সির্ফ তুমসে প্যার হ্যায়। FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে। ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা। দেখতে দেখতে তো এখন প্রায় 5:30 দিকে সময় এগিয়ে যাচ্ছে, 5:23 হয়ে 40 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। আমি জানি না তোমার হাতে এই মুহূর্তে কফির কাপ আছে নাকি চায়ের কাপ আছে, কিন্তু আপাতত একটু ট্রানজিশনের দিকে আমরা এগোবো। আমরা শুধুমাত্র এই কফি বা চাতে আটকে থাকবো না, তার সঙ্গে আড্ডাটা কিন্তু এগোতে থাকবে। এবং আড্ডা শুধুমাত্রই যে তোমার আমার বা আমাদের সঙ্গে তোমাদের হবে তা কিন্তু নয়। এই আড্ডা এমন অনেক মানুষ আছেন যে মানুষদের মনের কথা বলে।
3: একদমই তাই। ইনফ্যাক্ট আমার এক মনে হয় সবসময় যারা আমাদের এই শো শোনেন ক্যাফে কলকাতা, তারা যে শুধুমাত্রই জেনজি এমনটা নয়, অনেক সিনিয়ররাও শোনেন এবং সিনিয়ররাও কিন্তু আমাদের প্রোগ্রাম এনজয় করেন এবং তারা কিন্তু টেক্সটও করেন। এইরকম প্রচুর টেক্সট আজকে আমরা পেয়েছি, সেগুলো আমরা শুনিয়েছি। কিন্তু আজকের দিনটা কিন্তু শুধুমাত্র যে ইন্টারন্যাশনাল কফি ডে এমনটা নয়, আজকের দিনটা কিন্তু আরও একটা কারণে বিখ্যাত। সেটা হচ্ছে আমাদের আশপাশে বহু মানুষকে আমরা দেখি শুনি। মজাটা হচ্ছে যে আমাদের একটা সময় এসে মনে হয় যে একটা মানুষ যখন তার নির্দিষ্ট বয়স সীমাটা অতিক্রম করে চলে যান, মানে পার করে চলে যান, তখন কেন যেন মনে হয় যে না না উনি বয়স হয়ে গেছে, উনি বেশি বুঝবেন না, উনি কাজটা করবেন না। কিন্তু কোথাও কোথাও মাথায় রাখতে হয় অভিজ্ঞতাটাও কিন্তু ম্যাটার করে।
2: এক্স্যাক্টলি তাই। আজকে কিন্তু তাদেরও দিন, অর্থাৎ ইন্টারন্যাশনাল ওল্ডার পারসনস ডে। সেই মানুষগুলো, সেই মানুষগুলোকে মাথায় রেখে যাদের মনে হয় যে এটা কি আদৌ এই কাজটা করতে পারবেন, কিন্তু মন থেকে অনেক সময় শক্তি থাকলেও হয়তো শারীরিক সামর্থ্যহীনতার জন্য তারা অনেক সময় অনেক কিছু করতে পারেন না, কিন্তু তারাও এক সময় কিন্তু তোমার আমার মতোই ছিলেন। আজকে কিন্তু সেই মানুষগুলোরও দিন। সুতরাং 5:30 একটা ছোট্ট বিরতির পর 5:35 আমরা আবারও ফিরে আসবো। 9803659992 তোমার জন্য খোলা রয়েছে। এবারে বরঞ্চ একটু তাদের নিয়ে কথা হোক, তাদের দেওয়া বেস্ট গিফটটা, সেরা গিফটটা তুমি তাদেরকে গিফট করেছি।

হতে পারে সে তোমার বাড়িতে বয়স্ক কোনো ব্যক্তি। ওল্ডার পার্সনস ডে মানে বুঝতেই পারছো কাদের কথা বলছি। সেই মানুষকে দেওয়া তোমার বেস্ট গিফটটা কী ছিল সেটাই কিন্তু তুমি আমাদেরকে জানিয়ে দিতে পারো। 9903653992 ইজ ফর ইউ, ওপেন টু অল। এখানে কিন্তু তুমি মেসেজ করতেই পারো, জানিয়ে দিতে পারো তোমার মনের কথা। এবং 5:35 মিনিটে কিন্তু অমরজিৎ এবং দেব আবার কিন্তু ব্যাক করছে, 6:30 পর্যন্ত তোমার সঙ্গে রয়েছি আমরা।

0: पदकों के साथ कुल 64 पदक जीतकर भारत इस समय मेडल टैली में 8वें स्थान पर है।
1: That is all that we had. इस अपडेट में आप सबके लिए फिलहाल के लिए साक्षी, मुझे साक्षी मांडवाल और धर्मेंद्र को दीजिए इजाजत। हम आपसे दोबारा जुड़ेंगे दोस्तों शाम के 6:30 बजे विद द लाइव अपडेट्स ऑफ द ऑनगोइंग एशियन गेम्स 2026. थैंक यू सो मच फॉर ट्यूनिंग इन. गुड बाय फॉर नाउ.
2: गाने बाजू ऑन ए रेडियो सुनछो 107 FM रेनबो सात सुरे सारा दिन सात सुरे सारा दिन
3: 9903652 এই নম্বরে কিন্তু তোমার মেসেজ জমা হচ্ছে। যারা একটু পরে অর্থাৎ 5:30 একটু পরে টিউন করলে তাদেরকে আরও একবার জানিয়ে দিই, অমরজিৎ এবং দেব কিন্তু তোমার সঙ্গে রয়েছে আজকের ক্যাফে কলকাতাতে। এবং আজকে ওল্ডার পার্সনস ডে, ঠিক ধরেছ, ইন্টারন্যাশনাল ওল্ডার পার্সনস ডে আজকে। অর্থাৎ সেই মানুষগুলো, যে মানুষগুলোর কিন্তু অনেকটা বয়স হয়েছে, আমরা কিন্তু ভাবি যে তারা অনেক কিছু হয়তো পারবেন না কি বুঝতে পারছেন না, কিন্তু না, তাদের কিন্তু মনে মনে অদম্য ইচ্ছেটা থাকে সে সব কিছুকে জয় করার। তুমি আমি বা তোমরা আমরা শুধুমাত্র নয়, সেই মানুষগুলো কিন্তু আড্ডার অংশ। তাদের জন্যই কিন্তু আজকের এই টপিকটা এই মুহূর্তে তোমার জন্যে। তাদেরকে দেওয়া বেস্ট গিফট কি ছিল বা সারা জীবনে, মানে
4: ইনফ্যাক্ট এটাই হতে পারে যে ওল্ডার পার্সন ডে বলতে আমরা বুঝতে পারি যে বাড়িতে তো অনেক ওল্ডার পার্সন থাকেই, ইনফ্যাক্ট অনেকের বাবা মারাও বয়স হয়েছে, তো তাদেরকেও কিন্তু আমরা আজকের এই গ্রুপে আমাদের এই ওল্ডার পার্সনদের মাঝখানে আমরা তাদেরকে নিয়ে আসতে পারি। এবং তোমার সেরা গিফট টিল ডেট তুমি ওল্ডার পার্সনদেরকে কি দিয়েছ, মেবি হতে পারে তোমার কোনো বয়স্ক কাকু, কোনো জেঠু কিংবা দাদু, এনি পার্সন যাদেরকে সঙ্গে থেকেছো তুমি। এবং আমার একটা কথা সবসময় মনে হয় অমরজিৎ, সেটা হচ্ছে যে কখনো কখনো এই মানুষগুলো না তারা চায়, তাদের যেমন ছোটবেলায় তারা আমাদের হাত ধরতো, তারাও চান যে আমরা কখনো কখনো তাদের হাত ধরি,
3: একদমই
4: তাদেরকে একটু বলি যে আমরাও তো আছি তোমাদের সঙ্গে।
3: একদমই তাই, আমরা অনেক সময় অনেক রিল দেখি, কিছু কিছু মোটিভেশনাল রিল আমাদের চোখের সামনে আসে, যে ছোট্ট হাতটাকে ধরে তারা বড় করেছিলেন এক সময়, সেই হাতটা বড় হয়ে গিয়ে তাদের হাতটা, মানে সেখানে অনেক অনেক দেখা যায় সেখানে হয়তো চামড়া
4: গুটিয়ে
3: গেছে, কুচকে গেছে, অনেক কিছু হতে পারে, কিন্তু ফাইনালি সেই হাতটা কিন্তু হাতটাকে ছাড়েনি। অনেক মোটিভেশনাল রিলস আমরা দেখতে পাই। আপাতত আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে তুমি বললে না যে আমাদের হাত ধরে পার করে দেওয়া বা বড় করা, এই এখানে যাস না, ওখানে এই করিস না, ওই করিস না, এই যে ব্যাপারগুলো ছিল, অর্থাৎ আমাদের এই ডানপিটে দস্যিপনাকে যারা যারা হজম করে নিয়েছিলেন সেই মুহূর্তে, তাদের জন্য এই মুহূর্তে সেই ছোটবেলাটাকে মাথায় রেখে ডানপিটে। এবং তারপরে কিন্তু আমরা ফিরে আসছি দিনেকে দিন গানের হ্যাট্রিক, আর তোমরা কিন্তু কোথাও যেও না, কারণ আমরা কিন্তু এখনই ইনস্টাতে লাইভ আসবো, সুতরাং আমাদের সঙ্গে থাকো। আমরা একটু পরেই, জাস্ট ডানপিটের একটু পরেই কিন্তু আমরা দিনেকে দিন গানের হ্যাট্রিক নিয়ে ফিরে আসছি লাইভে, ইনস্টা লাইভে।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবোতে 3 কে

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতাতে তো আমরা রয়েছি, মানে রয়েছি বলাটা ভুল, তার কারণ হচ্ছে এই মুহূর্তে ঘড়ি বলছে 5:56 হয়ে 19 সেকেন্ড হয়ে গেছে, এবং আমাদের ইনস্টা হ্যান্ডেল দ্যাট ইজ 107 FM রেইনবো কলকাতা, সেখানে আমরা কি করছিলাম একটু,
3: আমরা লাইভে ছিলাম।
2: এক্স্যাক্টলি তাই, আমরা লাইভে ছিলাম, তিনেকে তিন গানের হ্যাট্রিক চলতে চলতেই কিন্তু আমরা লাইভে চলে গিয়েছিলাম। যারা এখনো পর্যন্ত জানে না তাদেরকে জানিয়ে দাও যে আমাদের একটা ইনস্টা হ্যান্ডেল রয়েছে, সেখানে যাও এবং চটপট করে ফলো করে ফেলো, এবং দেখো অমরজিৎ এবং দেবকে আজকে কেমন সুন্দর দেখতে লাগছে,
3: সেখানে অমরজিৎ কি কি প্ল্যান শেয়ার করেছে সেটাও সেখানে পেয়ে যেতে পারো।
2: এক্স্যাক্টলি তাই, আমরা আপকামিং কি কি প্ল্যান শেয়ার করেছি, নাকি এই মুহূর্তেই আছি, নাকি ভবিষ্যতে পাচ্ছি, এই সব কিছু নিয়েই কিন্তু ঘড়ি বলছে যেতে নাহি দিব। কিন্তু এই ঘন্টাটা তো প্রায় শেষের পথে, মানে আর মাত্র 3 মিনিট বাকি রয়েছে। ন্যাচারালি আমরা কিন্তু আরও একবার ব্যাক করবো, ইয়েস অমরজিৎ এবং দেবকে কিন্তু তোমাকে আরও একবার সহ্য করতে হবে। কতক্ষণ পর্যন্ত?
3: 6:30 পর্যন্ত।
2: ইয়েস একদমই তাই, সন্ধ্যে 6:30 পর্যন্ত কিন্তু অমরজিৎ এবং দেব থাকবে। ততক্ষণ রূপম ইসলাম তোমাকে বলছে ঝাপসা শহর, এই আমাদের শহর ঝাপসা হয়ে গেছে, মানে বৃষ্টি বৃষ্টি আবার নেমে গেল নাকি, যাই হোক না কেন, কি হলো না হলো সেটা আমরা আপাতত হট সিটে বসে দেখতে পাচ্ছি না, কারণ হট সিল্ফ ইটসেলফ ইজ ভেরি হট।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। আগামী দিনে রাজ্য রাজনীতি থেকে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব মুছে যাবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। মুর্শিদাবাদের রেজিনগরে আজ উপনির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারাভিযানে যোগ দিয়ে তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে কোনোরকম বিভাজন বরদাস্ত করা হবে না। রেজিনগরের মানুষই

0: নির্বাচনের বদলে উন্নয়ন চাইছে। তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে দুপক্ষের লড়াইকেও কটাক্ষ করেন তিনি। রাজ্যে সেপ্টেম্বরে জিএসটি আদায় গত বছরের তুলনায় 6% বৃদ্ধি পেয়েছে, তবে এই হার সর্বভারতীয় গড়ের তুলনায় কম। কেন্দ্রের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ জিএসটি আদায় হয়েছে 5,549 কোটি টাকা। গত বছর একই মাসে এর পরিমাণ ছিল 5,229 কোটি টাকা। অন্যদিকে সারা দেশে সেপ্টেম্বরে অভ্যন্তরীণ জিএসটি আদায় বেড়েছে 10%। সরকারি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতে আরও এক দফায় সেবা সেতু অভিযান শুরু হচ্ছে। 3 দিনের এই কর্মসূচি শুরু হবে আগামীকাল সকাল 11:00 থেকে বিকেল 5:00 পর্যন্ত। প্রায় 20টি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেতে সাধারণ মানুষ শিবিরগুলিতে আবেদন জানাতে পারবেন। কর্পোরেট সংস্থাগুলি সুসংহত ও ফলদায়ী সামাজিক দায়বদ্ধতা সিএসআর এর লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার আজ মালাবার সংস্থার সঙ্গে লেটার অফ ইন্টেন্ট বা ইচ্ছাপত্র স্বাক্ষর করেছে। কলকাতায় আজ এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত ওই সংস্থার কর্ণধারদের সঙ্গে সিএসআর চুক্তি বিনিময় করেন। বর্ষার বিদায় লগ্নে ডেঙ্গু সংক্রমণ বাড়তে শুরু করায় রাজ্য সরকার নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে। সাম্প্রতিক সময়ে যেখানে সংক্রমণ বেশি সেই 12টি ডেঙ্গু হটস্পট চিহ্নিত করে সেখানে বিশেষ তৎপরতার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্কুল শিক্ষা দপ্তর রাজ্যের সমস্ত স্কুলে ডেঙ্গু সচেতনতা কর্মসূচিও চালাতে বলেছে। ডেঙ্গু প্রতিরোধ ও প্রচার ও সচেতনতা কর্মসূচির জন্য ইতিমধ্যেই 1,20,00,000 টাকা অনুমোদন করেছে রাজ্য সরকার। কালীঘাট তৃণমূলের 4টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার মামলায় দায়ের হওয়া আবেদন সুপ্রিম কোর্ট আজ খারিজ করে দিয়েছে। বেঞ্চ জানিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে 3টি ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যেই সক্রিয় রয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: আরে মনটা করে বুড়ো হুরু, আরে মেলতে পাকা সাইরে,

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ফার্স্ট অক্টোবর মানে হচ্ছে ওল্ডার পার্সনস ডে, আর সেই দিনে তুমি তোমার প্রিয় মানুষকে, যারা ওল্ডার পার্সন মানে সিনিয়র সিটিজেন, তাদেরকে তুমি কি গিফট করেছো, টিল ডেট সেরা গিফট কি দিয়েছো, এরকম অনেকগুলো টেক্সট এসে গেছে। যেমন স্বর্ণাভ রায়চৌধুরী লিখছেন যে আমার প্রিয় কাকাই বই পড়তে খুব ভালোবাসতেন, এখনও ভালোবাসেন, যখন বই সবসময় বই উনি নিয়ে আসতেন, বড় হওয়ার পর এখন আর উনি বেরোতে পারেন না, তাই প্রতি বছর পুজো সংখ্যা আমি ওনার জন্য কিনে এনে দিই, উনি খুব খুশি হন। ক্যা বাত স্বর্ণাভ। এই রকম প্রিয় মানুষকে আমরা আমাদের আশপাশে এরকম প্রচুর মানুষকে যারা দেখতে পাই, তারা কেউ বাবা হতে পারেন, মা হতে পারেন, বয়স্ক মানুষ হতে পারেন, জেঠু কাকু যে কেউ হতে পারেন, এমনকি পাশের বাড়ির কাকিমা জেঠিমাও হতে পারেন, ঠাকুমাও হতে পারেন। তা আমরা আজ পর্যন্ত তাদেরকে কোনো গিফট দিয়েছি কিনা, সেরা গিফট কি দিতে পারি তাকে যেটা তিনি খুব খুশি হতে পারেন, সেই রকমই জানতে চেয়েছিলাম তোমাদের কাছে। 9903653992 তে দেব আর অমরজিৎ।
3: এক্স্যাক্টলি তাই। আর আজকে আজকে মানে স্পেশালি ফার্স্ট অফ অক্টোবর যাদের যাদের জন্মদিন রয়েছে, অনেকেরই আজকে জন্মদিন রয়েছে, ন্যাচারালি জন্মদিন যেহেতু রয়েছে সেই কারণের জন্য আমরা স্পেশালি ক্যাফে কলকাতা থেকে কিন্তু অমরজিৎ এবং দেব এই কথাটা বলতেই পারি। যেমন রামনাথ কোবিন্দের আজকে জন্মদিন, আজকে কিন্তু সোহিনী সরকারের জন্মদিন, এবং তার পাশাপাশি 50-60 দশক থেকে শুরু করে 70-80 এই সময়টা যিনি মানে মাতিয়ে রেখেছিলেন যাকে বলে আর কি, সেই মানুষটার জাস্ট নামটুকুই পরিচিতি, আর কিছু দরকার নেই, মানে শুধু নামটুকু বললেই কিন্তু কাফি যাকে বলে।
2: ছোট্ট একটা হিন্ট দিতে পারি যে ভারতবর্ষের বলিউড মিউজিকের যদি টপ 7 মেলোডি মেকারের কথা বলা হয়, তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছেন তিনি, বাংলার মানুষ, তিনি আর কেউ নন শচীন দেব বর্মন।
3: এক্স্যাক্টলি তাই, যাকে আমরা সংক্ষেপে SD বর্মন বলে জানি, অর্থাৎ শচীন কর্তা। শচীন কর্তা মানেই জানি একটা অন্য ধরনের জনরা অফ মিউজিক, যেখানে কিন্তু তিনি মানে বাংলা গান থেকে শুরু করে বলিউড গান কোনো কিছুতেই কিন্তু বাদ নেই যে তার যে সাংগীতিক প্রভাব বা তার যে ধরনের চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা আজকের দিনে দাঁড়িয়েও কতটা মডার্ন সেটা কিন্তু অবাক হয়ে আমাদের ভাবতে হয়।
2: ঠিক, ইনফ্যাক্ট তার গান আজও রিমেক করা হয় এবং তার গান আমরা আজও শুনি। এখনও আমরা কিন্তু পুরনো আমাদের সেই রেকর্ড প্লেয়ার তো নেই, কিন্তু স্টিল আমাদের মিউজিক যে লাইব্রেরি আছে লিস্ট, তার গান কিন্তু আমাদের থাকবেই থাকবে।
3: এক্স্যাক্টলি তাই, মানে আমাদের একটা কথা আছে না, কোট আনকোট আমরা একটা কথা বলি যে ইউ আর মাই ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তো যখন আমরা গাইডের কথা বললাম, 1965 রিলিজ করে গিয়েছিল গাইড, যে গাইডে কিন্তু অনেকগুলো গান ছিল।

এবং সেই সময় কিন্তু বিগেস্ট হিট বলতে গেলে কিশোর কুমার, লতা মঙ্গেশকর এদেরকে কিন্তু আমরা সেই সময় মানে জাস্ট ভাবাই যাচ্ছে না, মানে লেভেলটা ভাবা যাচ্ছে না। এবং সেখানে যদি মিউজিক কম্পোজ করেন শচীন কর্তা, আমাদের শচীন দেব বর্মন, তাহলে ব্যাপারটা ভাবা যাচ্ছে। লিরিক্স লিখেছিলেন শৈলেন্দ্র। এই মুহূর্তে বাম্পার বার্থডে যখন আমরা প্লে করেই দিয়েছি, শচীন দেব বর্মনের জন্মদিনকে কিন্তু আরও একবার নতুনভাবে পেতে, ইয়েস, যদি অনেকটা অনেকটা পিছিয়ে যাওয়া যায় ব্যাপারটা

0: মনে হয় এই দিনটা তোমার বিশেষ খবর ইন্টারেস্ট নেই, কিন্তু আমার ভীষণ ইন্টারেস্ট আছে। তার কারণ হচ্ছে,
1: কে বলেছে?
0: তার কারণ হচ্ছে আজকে ওয়ার্ল্ড ভেজিটেরিয়ান ডে।
1: এক্স্যাক্টলি তাই, আজকে ওয়ার্ল্ড ভেজিটেরিয়ান ডে। মানে ভেজিটেরিয়ান বললে তার আগে আমি তো নন বসাতেও পারি
0: না, একদম নয়। আজকে ভেজ ডে, মানে ভেজিটেরিয়ান ডে, যারা ভেজ খান আমার মতো, তাদের জন্য কিন্তু আজকের দিনটা সেলিব্রেট করার মতো।
1: একদমই তাই, অনেকেই কিন্তু ভেজ এই মুহূর্তে পছন্দ করেন। আর যখন ঘড়ির কাঁটা বলছে যে 6:16 হয়ে 40 সেকেন্ড হয়ে গেছে, তোমাদের জন্য কিন্তু আমরা একটা টপিক রেখেছিলাম যে বিষয়ে তোমার সঙ্গে কথা বলছি। দ্যাট ইজ সেই মানুষটা আজকে কিন্তু ওই যে অনেকগুলো স্পেশাল ডে এর মধ্যে আরও একটা স্পেশাল ডে হচ্ছে কি, আজকে ওল্ডার পার্সন ডে। ইয়েস, ইন্টারন্যাশনাল ওল্ডার পার্সন ডে। তো ওল্ডার পার্সনদের জন্য চিন্তাভাবনা করে তুমি কি এমন স্পেশাল গিফট তাদেরকে গিফট করেছো বা তাদেরকে প্রেজেন্ট করেছো, সেটাই কিন্তু তোমার কাছ থেকে জানতে চাইছি।
0: পায়েল ব্যানার্জি পাঠিয়েছে বেলঘরিয়া থেকে, আমি দিদানকে উপহার দেই তার এক প্রিয় বই, সেই সব সুখের স্মৃতি আজকে গেল কই। বইয়ের পাতায় চোখের, বইয়ের পাতায় গন্ধ, আজ শুধু চোখ মুঠো ফোনে, বইয়ে পাতা বন্ধ, আজ তাই এই মন নস্টালজিয়ায় ভাসে, বইয়ের সাথে কাটানো স্মৃতি ভিড় করে সব আসে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতাতে আমরা রয়েছি। আর 9903653992 কিন্তু তোমার জন্য খোলা রয়েছে। আজকে আরো একটা বিশেষ দিন
3: এবং আমার

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: এই যে লাস্টে একটা চমক ছিল না, পা, মানে কি আমরা বিগ বি কে যে এইরকম ভাবে দেখবো সেটা কিন্তু আমরা কোনোদিন ধারণাই করতে পারিনি। মানে খুব ভালো লেগেছিল কিন্তু দেখে। যাই হোক, কাম টু দ্য টপিক। হ্যালো দুই আর যে দাদারা কপিতে, আচ্ছা আমি ছোট্ট তানিয়া খাতুন বলছি, আমি আমার দাদুর সাথে কফি খাই, আপনাদের অনুষ্ঠান শুনি, আমার শুনতে খুব ভালো লাগে। দক্ষিণ চব্বিশ পরগনা চাঁদেরহাট সিপাইপাড়া থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছো।
3: ইনফ্যাক্ট তানিয়া আমাদের দুটো টপিককেই কভার করলো,
2: একদমই তাই,
3: এবং সিনিয়র সিটিজেনকেও সে কভার করলো, মানে আই মিন ওল্ডার পারসন এট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল কফি ডে।
2: আচ্ছা, এবং তার সঙ্গে বলে দিয়েছে যে ও কফি খাচ্ছে, ন্যাচারালি কফিটা ভেজ না নন ভেজ এই বিষয়ে আমরা যাচ্ছি না, কারণ তুমি ভেজিটেবল ডে এর কথা বলেই দিয়েছো। আর এখন ঘড়ি কিন্তু বলছে 6:21 হয়ে 34 সেকেন্ড। যারা যারা মোটামুটি হলদিয়া, নন্দীগ্রাম এইরকম জায়গা থেকে আমাদেরকে শুনছো, তারা তারা জানো, মানে মেদিনীপুর থেকে যারা যারা শুনছো, না না না না, নতুন করে আর কোনো ঝড়ের কথা বলছি না, বরঞ্চ এটা বলতে পারি যে সেখানে একটা দারুণ ব্যাপার কিন্তু হয়ে গেছে। সেখানে হলদি নদীতে ওয়াটার মেট্রো কিন্তু চালু হয়ে গেছে, মানে যেটা আমাদের শহর কলকাতার কথা বলেছিলাম কদিন আগেই, মানে জাস্ট 1-2 মাস আগেই বলেছিলাম, সেই রকম ভাবে ওখানেও কিন্তু চলছে ওয়াটার মেট্রো। সুতরাং এটা একরে কিন্তু বেশ, মানে মাঝে মধ্যেই মনে হয় যেন একটু এপার ওপার করি আর কি।
3: এক্স্যাক্টলি, কখনো কখনো আমরাও চলে যেতে পারি সেই ওয়াটার মেট্রো চড়ার জন্য।
2: এক্স্যাক্টলি তাই, আপাতত আমরা কিন্তু যেটা করছি সেটা হচ্ছে আমরা ডুবে আছি, মানে আমাদের সূর্য ডুবে গেছে, সময় প্রায় শেষের পথে, মানে সুতরাং অমরজিৎ এবং তার সঙ্গে দেব ডুবে যেতেই হবে, বিশ্বাস করো কিছু করার নেই। আমাদের সঙ্গে যদি একটু মিনার রহমানকে পেয়ে যেতাম খুব ভালো হতো আর কি।

0: না সে যতই ডুবে থাকো যাই হোক না কেন, ওই সমস্ত কথা বলা যাবে না, আর্থিক ফার্থিক ব্যাপার স্যাপার এই সমস্ত বলা যাবে না। আজকে আমরা কফি খাচ্ছি, মোট কথা
1: একদম শো থেকে বেরিয়ে কফি খাচ্ছি।
0: এক্স্যাক্টলি তাই, আজকে আমরা কফি খাচ্ছি, সে যতই ডুবে থাকি যাই থাকি না কেন আমরা ভেসে উঠবো আবার। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখনো মোটামুটি অমরজিৎ এবং দেবকে কিন্তু টাটা বাই বাই করতেই হবে, কারণ সময় বলছে 6:25 হয়েছে, 51 সেকেন্ড হয়ে গেছে, আমাদেরও তো বাড়ি টাড়ি আছে না,
1: একদমই তাই।
0: টুকুর টুকুর করে এই মুহূর্তে মানে 6টা যখন বেজে গিয়ে প্রায় 6:30 দিকে চলে গেছে আর কি, মানে 6:30 সময় তোমরা কিন্তু একটা আপডেট শুনতে পাবে, এশিয়ান গেমসের আপডেট, এবং তারপরে কিন্তু তোমাদের জন্য আরও অনেক কিছু রয়েছে। ইয়েস, তোমরা যে অনুষ্ঠান শুনতে সব থেকে বেশি পছন্দ করো, অর্থাৎ সিনেম্যাজিক নিয়ে রঞ্জন ভট্টাচার্য কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে 107 FM রেনবো।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি বর্ণালী সিংহ। সরকারি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতে আরও এক দফায় সেবা সেতু অভিযান শুরু হচ্ছে। তিন দিনের এই কর্মসূচি শুরু হবে আগামীকাল সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রায় 20টি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেতে সাধারণ মানুষ শিবিরগুলিতে আবেদন জানাতে পারেন। বর্ষার বিদায় লগ্নে ডেঙ্গু সংক্রমণ বাড়তে শুরু করায় রাজ্য সরকার নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে। সাম্প্রতিক সময়ে যেখানে সংক্রমণ বেশি সেই 12টি ডেঙ্গু হটস্পট চিহ্নিত করে সেখানে বিশেষ তৎপরতার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্কুল শিক্ষা দপ্তর রাজ্যের সমস্ত স্কুলে ডেঙ্গু সচেতনতা কর্মসূচিও চালাতে বলেছে। ডেঙ্গু প্রতিরোধে প্রচার ও সচেতনতা কর্মসূচির জন্য ইতোমধ্যেই 1,20,00,000 টাকা অনুমোদন করেছে রাজ্য। মহাত্মা গান্ধী জয়ন্তী উপলক্ষে আগামীকাল সারা দেশে বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হবে। এই গ্রামসভায় প্রশাসনিক ব্যবস্থার সংস্কার, পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করা, জনসেবা

মান উন্নয়ন এবং গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হবে। কর্পোরেট সংস্থাগুলির সুসংহত ও ফলদায়ী সামাজিক দায়বদ্ধতা সিএসআর এর লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার আজ মালাবার সংস্থার সঙ্গে লেটার অফ ইন্টেন্ট বা ইচ্ছাপত্র স্বাক্ষর করেছে। কলকাতায় আজ এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত এবং ওই সংস্থার কর্ণধারদের সঙ্গে সিএসআর চুক্তি বিনিময় হয়। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের জন্য 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি থাকছে 700 রাজ্য পুলিশ। জেলা পুলিশ সুপার অংশুমান সাহা আজ তমলুকের নিমতৌড়িতে এক সাংবাদিক বৈঠকে একথা জানান। ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্র ডেভিড মেন্সার বলেছেন, ফ্লাই দুবাই বিমানে ছিনতাইয়ের চেষ্টার ঘটনা আমেরিকায় 11 সেপ্টেম্বরের সন্ত্রাসবাদী হামলার কথা মনে করিয়ে দেয়। গতকাল ফ্লাই দুবাইয়ের বিমানে ভারতীয় পাইলট স্মিথ মৎসরকে হামলা করার পর ওমানের ওই সহ পাইলট ককপিটের নিয়ন্ত্রণ ব্যবস্থা নষ্ট করার চেষ্টা করেছিল। মেন্সার জানান, ওমানের ওই পাইলটকে সৌদি কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করছে, পরে তাকে সংযুক্ত আরব আমিরশাহীর হাতে তুলে দেওয়া হবে। এই মুহূর্তের খবর আপাতত এটুকুই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদের রেজিনগরে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার অভিযানে অংশ নেন। উন্নয়নের ক্ষেত্রে কোনো রকম বিভাজন বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানান তিনি। যারা বিজেপি সরকারকে ভোট দেননি তারাও সরকারি সুবিধে পাবেন এই আশ্বাস দিয়ে শুভেন্দু বলেন, রেজিনগরের মানুষই বিভাজনের বদলে উন্নয়ন চাইছে। নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের হয়ে প্রচারে আজ ওই বিধানসভা এলাকার কেন্দুয়া বাজারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বাধা সৃষ্টি করে বলে কংগ্রেসের অভিযোগ। নন্দীগ্রাম এলাকায় তাদের প্রচারে ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ করে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের জন্য 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, পাশাপাশি থাকছে 700 রাজ্য পুলিশ। জেলা পুলিশ সুপার অংশুমান সাহা আজ তমলুকের নিমতৌরুতে এক সাংবাদিক বৈঠকে একথা জানান। কেন্দ্রীয় সরকার ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ছাড়প্রাপ্ত ফাস্ট্যাগ পুনর্নবীকরণের নির্দেশিকা সংশোধন করেছে। নির্দেশিকা অনুযায়ী তাদের ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি নির্মিত যানবাহন এবং মালিকানা শ্রেণীতে নথিভুক্ত যানবাহনের জন্য ছাড়প্রাপ্ত ফাস্ট্যাগ ইস্যু করা হবে। পিএম পোষণ প্রকল্পে স্কুলগুলিতে মিড ডে মিলের জন্য টাকার কোনো সমস্যা নেই বলে বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন। তিনি আজ বলেন, স্কুল শিক্ষা দপ্তর এখনও পর্যন্ত 997 কোটি টাকা দিয়েছে। কোনো স্কুলে টাকা না গেলে সেক্ষেত্রে অ্যাকাউন্টের সমস্যা থাকতে পারে। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ফুটবল দল আজ কলকাতায় আসছে। আগামী 3 অক্টোবর যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ হবে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো বলছি আমি ব্যান্ডেল থেকে অলোক চ্যাটার্জি।
1: অলোক বাবা কেসে হ্যায়?
0: হ্যাঁ ঠিকই আছি, আমি হিন্দি বলতে পারি না স্যার।
1: আচ্ছা কিউ কিউ নি হিন্দি বল পাতে হ্যায়?
0: আমি হিন্দিটা ভালো বলতে পারি না, তো ওই জন্য বলি না।
1: আরে আপনি বলুন না, ঠিক হয়ে যাবে।
0: আরে আমাকে একটা গানা শুনিয়ে দেবেন, ওই যে তেরি মেহরবানি আর থেকে তেরি মেহরবানি এই গানা।
1: তারপরে গানটা শুনিয়ে বলতে হবে, গানটা শোনান আমাকে।
0: তেরি মেহরবানিয়া তেরি কদর জানিয়া কুরবান তুঝে মেরি জিন্দগানিয়া তেরি মেহরবানিয়া। ঠিক আছে স্যার,
1: থ্যাংক ইউ থ্যাংক ইউ।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। গ্রামীণ মানুষের কাছে জল বিভাজিকা উন্নয়নের বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগকে আরও নিবিড়ভাবে পৌঁছে দিতে ভারত সরকারের সহযোগিতায় রাজ্য সরকার সংস্কার উৎসবের উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় আগামীকাল গ্রাম সভার মাধ্যমে এই কর্মসূচির সূচনা হবে। স্কুল সার্ভিস কমিশন SSC-র একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য সংশোধিত তালিকা অনুযায়ী ডাক পাওয়া প্রার্থীদের ইন্টারভিউ শুরু হবে 8ই অক্টোবর। তথ্য যাচাই প্রক্রিয়া ওই দিন থেকেই শুরু হবে বলে কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। কয়েকদিন আগে OBC সংরক্ষণের সংশোধিত তালিকা অনুযায়ী নতুন করে ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের তালিকা তৈরি করে কমিশন। চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আশঙ্কা, ইতিমধ্যেই একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপারিশপত্র অনেকে পেয়েছেন, তাই নতুন করে তালিকা তৈরির ফলে নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা বাড়তে পারে। পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নিরবিচ্ছিন্ন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া এবং নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে রাজ্যজুড়ে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। জেলা নির্বাচন আধিকারিক এবং নির্বাচনী নথিভুক্তিকরণ আধিকারিকদের এই বিশেষ কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ছাড়প্রাপ্ত ফাস্ট্যাগ পুনর্নবীকরণের নির্দেশিকা সংশোধন করেছে। নির্দেশিকা অনুযায়ী তাদের ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি যানবাহন এবং দিব্যাঙ্গজন মালিকানা শ্রেণীতে নথিভুক্ত যানবাহনের জন্য ছাড়প্রাপ্ত ফাস্ট্যাগ ইস্যু করা হবে। বৈধ শংসাপত্র, UDID কার্ড কিংবা প্রযোজ্য অন্যান্য নথিতে উল্লেখিত প্রতিবন্ধকতার শতাংশের ভিত্তিতেই ছাড় দেওয়া হবে। সরকার 2026-27 পাঠ্যক্রম বর্ষের ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ স্কিম আবেদনের সময়সীমা 31 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়েছে এর ফলে যোগ্য প্রার্থীরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালেতে তাদের আবেদন সম্পূর্ণ করার জন্য বাড়তি সময় পাবেন। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।

0: Wow, what a day! এর চারিদিকটা একটু দেখো ভালো করে,
1: what a day শুধু নয়, what an evening বলো। এই যে আমি আজকে যখন ট্রেনে করে আসলাম, বন্ধুদের বলা ভালো যে আমার আসা যাওয়াটা কিন্তু এই গঙ্গার পাড় ধরেই হয়। ট্রেনটা যেই গঙ্গার পাড়ের এই লাইনটাতে ঢুকলো, আর ঠিক তখনই আমার চোখটা কিন্তু ফোন থেকে অটোমেটিক্যালি জানলার বাইরে, আর জানলার বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কি দেখলাম জানো, জাস্ট আলোয় ঝলমল করছে গঙ্গার পাড়টা।
0: মানে বলা ভালো গোটা শহরটাই অ্যাকচুয়ালি আলোয় ঝলমল করছে,
1: একদমই তাই। আর আমার মনে হলো যে ওই মোমেন্টটা যেন ওইখানে ফ্রিজ হয়ে যায়, আর ট্রেনটা যেন না যায়, আমি যেন এখানেই পুরো রাতটা এনজয় করি। তারপর মনে পড়লো না, স্টুডিওতে আসতে হবে, তোমাদের সঙ্গে গল্প করতে হবে, কারণ ব্রতদীপ সঙ্গে রয়েছে আর আমি সঙ্গে রয়েছি তোমাদের বন্ধু শ্রীপর্ণা,
0: আর আমি রয়েছি ব্রতদীপ। আর আজকে খুব একটা তাড়াহুড়ো করবো না বুঝলে তো, কারণ আজকে কোনো তারা নেই আমাদের,
1: একদমই তাই।
0: ভাইজি প্যানোরামার আরো একটা এপিসোডে রয়েছে আজকে তোমাদের সঙ্গে, আমি ব্রতদীপ, আমার সঙ্গে শ্রীপর্ণা, তোমরাও চলে আসতে পারো আজকের এই আড্ডায় কোনো তাড়াহুড়ো না করে। 0332231341 এই নাম্বারটা ডায়াল করে, আর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে চলে যাও, আজকে একটা পোস্টার রয়েছে সেই পোস্টারের কমেন্ট বক্সে চলে এসো, তোমার জীবনে তাড়াহুড়ো না করে ডিসিশন নেওয়ার সেই গল্পগুলো।
1: তাড়াহুড়ো না করে তুমি কথাগুলো বললে বলো তো, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের মধ্যে না এই তাড়াহুড়ো ব্যাপারটা না, মানে জাস্ট ওই বলে না রক্তে মজ্জায় মানে ইনবিল্ট হয়ে গেছে, প্রোগ্রামিং হয়ে গেছে কোডের মতো। তবে আমরা এখন মানে এমন একটা টাইমের মধ্যে রয়েছে যেখানে অপেক্ষা বোধহয় আমরা কারোর জন্যই করছি না, কিছুর জন্যই
0: করছি না, মানে একটা অস্বস্তিকর ব্যাপার হয়ে উঠছে জানো তো। মানে ধরো খিদে পেয়েছে, খাবার এখনই চাই, কিছু কিনতে হবে আজই বাড়িতে চাই, কাউকে একটা মেসেজ করেছি উত্তরটা এখনই চাই, কোনো গান ভালো লেগেছে এখনই পুরো অ্যালবাম শুনে ফেলবে,
1: একদম কোনো সিনেমা সিরিজ ভালো লেগেছে একসঙ্গে বিঞ্জ ওয়াচ করো বা একটা সিটিং এ কমপ্লিট,
0: হ্যাঁ, অথবা কোনো নতুন কিছু শিখছি কালকেই আমি ক্যারাটাতে ব্ল্যাক বেল্টটা চাই, এরকম একটা ব্যাপার অলরেডি আমাদের মধ্যে চলেছে। আর কখনো কখনো কি হয় জানো তো, মানে খুব পার্সোনাল একটা শত্রুতা মাঝে মাঝে তৈরি হয়ে যায়, কার সঙ্গে, ঘড়ির কাঁটার সঙ্গে। সেকেন্ডটা যদি মানে ধরো এই রাস্তায় আমি মনে করো ফিরছি কোনো একটা ক্যাবে করে ফিরছি, আর সিগন্যালটা দাঁড়িয়ে আছে 59 সেকেন্ডের জন্য দিয়ে দিল, হ্যাঁ আবার 1 মিনিট,
1: মানে জাস্ট তুমি ক্রস করতে যাবে আর তখনই সিগন্যালটা লাল হয়ে
0: যাবে, ব্যাপারটা ওই যে ইটস অল অ্যাবাউট পারসপেক্টিভ, আমরা অপেক্ষা বলছিলাম না, কারো কাছে ওটা 59 সেকেন্ড আর কারো কাছে ওটা 1 মিনিট,
1: একদমই তাই, মানে ইটস অল অ্যাবাউট পারসপেক্টিভ। কিভাবে একটু তোমাদের বলি যে এই একটু আগে আমাদের কথা হচ্ছিল, আরে তাড়াতাড়ি করো আর মাত্র 15 মিনিট স্টুডিওতে ঢুকতে হবে, আমি বললাম আরে 15 মিনিট আছে এখনো টাইম, এত চিন্তা করছো কেন?
0: একদম একদম, মানে একটু দাঁড়ালেই মনে হয় কি সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সত্যি কি সময় নষ্ট হচ্ছে নাকি আমরা এমন একটা জীবনে আর কি ইউজ টু হয়ে গেছি যেখানে প্রতি প্রত্যেকটা জিনিসের রেজাল্ট মানে যত তাড়াতাড়ি আসে তত ভালো করে ধরে নিচ্ছি। ধরো একটা খুব সাধারণ ব্যাপার, হ্যাঁ খাবার, ঠিক আছে, আগে বাড়িতে রান্না হচ্ছে, রান্না হতে সময় লাগছে, রান্নার গন্ধ আসছে, আমরা জানি খাবার তৈরি হতে আরো 20 মিনিট লাগবে, সেই অপেক্ষাটার কিন্তু একটা আলাদা আনন্দ ছিল,
1: সেই স্মেলটা আসছে, কখন মা ডাকবে খাবার টেবিলে, সেই যে একটা আনন্দ, সেই যে অপেক্ষা করা জাস্ট কিছুক্ষণেরই তো ব্যাপার, সেই টাইমটাও না আমরা নিজেকে দিতে পারছি না,
0: একদম। কিন্তু এখন সমস্যাটা কি হয়েছে, আমাদের হাতে এমন একটা ব্যবস্থা রয়েছে যে আমাদের না ওই কয়েকটা জাস্ট বাটন ক্লিক করলেই
1: খাবার দরজা স্ক্রল করে পছন্দের খাবারটা অর্ডার করো, দেখবে তুমি সেখানেও আমাদের ধৈর্য নেই, কেন এতক্ষণ টাইম লাগছে, এই তো দেখাচ্ছে অ্যাপে চলেই এলো, আরো 10 মিনিট কি হলো, 10 মিনিট তো হয়ে গেছে, 10 মিনিট 2 মিনিট ক্রস করে গেল, আসছে না কেন?
0: এবার দেখো এই সবের মধ্যে কিন্তু সুবিধে হয়েছে, এটা অস্বীকার করছি না, কিন্তু সুবিধে হতে গিয়ে যেটা হয়েছে অসুবিধাও কিছুটা হয়েছে।
1: আমাকে একটা কথা বলো, তুমিও বলো আর বন্ধুদেরকেও জিজ্ঞেস করছি যে আমরা কি সময় বাঁচাচ্ছি নাকি আদৌ সময়ের সঙ্গে যুদ্ধ করতে করতে নিজেরাই হাঁপিয়ে যাচ্ছি?
0: মানে আসলে অভ্যেসটা খারাপ করে ফেলছি অপেক্ষা করার, মনে করো 5 মিনিট অপেক্ষা করতে হলো কারোর জন্য, পাঁচটা যদি 6 মিনিট হয়ে যায় সে সেখান থেকে পালিয়ে যাচ্ছে, একটু বাঁচতে তো হবে,
1: একটু নেচে কুদে একটু আনন্দ করে তারপরে ফিরে আসো আমাদের সঙ্গে।

0: এই গানটা তুমি মনে করো না, মনটা একটু দুঃখ দুঃখ হয়ে যায়। বাট হ্যাঁ, আজকের সন্ধ্যাটা, আজকের সন্ধ্যাটা একদমই দুঃখ করার মতো নয়, আজকের সন্ধ্যাটা একটুখানি রি এনজয় করার মতো, মানে আরেকটু রিলিফ করার মতো, তাই না?
1: বেসিক্যালি যেটা হচ্ছে আর কি, সেটা হচ্ছে যে আজকে ধরো এই যে অক্টোবর মাস পড়ে গেল, উই অল নো যে অক্টোবর মাসে কি হতে চলেছে, আমরা আর আলাদা করে সেটাকে,
0: হ্যাঁ সেটাকে আমরা আলাদা করে এমফাসাইজ করার দরকার নেই, কারণ চারদিকে আমরা বুঝতে পাচ্ছি ভাইবটাই ঠিক সেই রকম।
1: এই যে ছাতিম ফুলের গন্ধ, একটু নাকটা জ্বলছে ঠিকই, কিন্তু এই ছাতিম ফুলের গন্ধ ইতিমধ্যে একটা ঝঁকা দিয়ে দিয়েছে, ঠিক আছে?
0: ছাতিম ফুলের গন্ধ থেকে আমার একটা কথা মনে পড়লো, যে ছোটবেলায় যখন এই যে একটা পুজোর জামা কিনবো, আমি তো আজকে পুজোর জামাটা পরেই চলে এসেছি।
1: আজকে তুমি কি জানো, আমি একটা গান ছোটবেলা থেকে কখনো, এটা আমি অন এয়ার আগেও বলেছি, যে আমি একটা একটা গান ছোটবেলা থেকে কোনোদিন গাইতে পারিনি, সেটা হচ্ছে যে ও আয় রে ছোটে আয় পুজোর গন্ধ,
0: বুঝতে পেরেছি
1: কেন গাইতে পারিনি জানো, কারণ ওখানে একটা লাইন ছিল,
0: দাওনা পরিয়ে নতুন জামা ফ্রক, ঠিক আছে, এটা আমি তোমার হয়ে আমি এটা
1: শখ জামা জিন্স দাওনা পরিয়ে,
0: আমি তোমার হয়ে শখ পূরণ করে দিচ্ছি, আর আমার মনে হয় আমাদের লিসেনাররাও সেই শখটা তোমার হয়ে পূরণ করে দিবে। বাট এই যে পূজোর কথাটা আমরা তুললাম, কেন তুললাম, পূজোর জামা পাওয়ার একটা এক্সাইটমেন্ট ছিল, এমনকি এরকমও দিন গেছে বাবা পঞ্চমীর দিন ডিউটি সেরে বাড়িতে জামার প্যাকেট নিয়ে ফিরছে, ষষ্ঠীটা সকালটা পড়বে আর নতুন জামা পরে বেরোবো, তার আগে পর্যন্ত মায়ের পেছন পেছন ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান করছে, মা নতুন জামা কোথায়, নতুন জামা কোথায় মা। সেখানে একটা ওই যে পাওয়ার একটা আনন্দ ছিল, আর একটা ওয়েট ছিল, একটা জাস্ট লাইক কি বলতো, জাস্ট মানে যে আসবে নতুন জামাগুলো খুলবো, নতুন জামার গন্ধ, আর
1: এক্স্যাক্টলি নতুন জামার গন্ধ, এটা এটা মানে নতুন বইয়ের ঠিক যখন আমরা যখন ফাইনাল ইয়ার ফাইনাল কমপ্লিট করে, ফাইনাল এক্সাম কমপ্লিট করে যখন আমরা ওই জানুয়ারির 2 তারিখ থেকে আমাদের স্কুল শুরু হয়ে যেত, ঠিক ঠিক আছে, তো ওই সময় যে নতুন বইয়ের গন্ধ, আর ঠিক সেরকমই নতুন জামা কাপড়ের গন্ধ, এন্ড ইটস মমোইং,
0: এই মমোইংটা এখন কোথাও কি না খুব তাড়াতাড়ি চলে,
1: খুব তাড়াতাড়ি চলে
0: এসেছে,
1: অপেক্ষাটা হারিয়ে গেছে, আর অপেক্ষাটা হারিয়ে যাওয়াতে কি হয়েছে, নতুন জামার গন্ধটা না এখন না অনেকটা ধোঁয়াশা হয়ে গেছে, কারণ এখন নাকে দিয়ে মনে হচ্ছে যে জাস্ট পরে একটা পারফিউম ছড়িয়ে বেরিয়ে যাচ্ছে,
0: হতো আর কি, মানে ওইটা না আর নেই আমাদের মধ্যে, জাস্ট আমি আর ওয়েট করতে পারছি না, পূজোর ভাইবটা এখনই গায়ে নিতে হবে, বাট ওই তাড়াহুড়োটা আমাকে করতে হবে
1: একদম। দেখি আমাদের টেলিফোন লাইনে বন্ধু, বন্ধু আজকে কি বলছে আমাদের জন্য, হ্যালো কে বলছো, কোথেকে বলছো, হ্যালো বন্ধুর সঙ্গে কথা বলা যাচ্ছে না, হ্যালো শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, বলো,
2: বলছি কি আমি ধর্মরাজ শান্তি বলছি সোনাপুর রূপনগর থেকে,
1: হ্যাঁ বলো,
2: বলতে যাই কি সময়ের আগে চলে যাচ্ছে, কেন কি মানে তাড়াতাড়ি সবকিছু চাই, তাড়াতাড়ি সবকিছু চাই, আর দেখুন দুর্গাপুজোর মানে কাপড় অর্ডার করি আমরা, আর মানে করছি, আর অনেক দেরি করে দিচ্ছে আসার,
0: ছোটবেলা থেকে আমরা সায়েন্স ফিকশনে পড়েছি, আমার মনে হয় এখন আমরা সবাই না টাইম ট্রাভেল করছি, আমরা এখন টাইমের থেকে
1: এগিয়ে থাকার চেষ্টা করছি, এগিয়ে থাকার চেষ্টা করছি,
0: দৌড়াচ্ছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি,
1: মানে প্রতিদিনের ইঁদুর দৌড়টা আমাদের কাছে একটা কি হচ্ছে, আমরা মানে আমরা চাইছি আসলে আলোর গতিতে ছুটতে, কিন্তু আমরা আলোর গতি ধরতে গিয়ে কচ্ছপকে ভুলে যাচ্ছি,
0: তখন আমি
1: কেন ভুলে যাচ্ছি বলতো কচ্ছপ, কারণ ওই যে বলেছিল মনে হয় যে স্লো বাট স্টেডি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি,
0: আমরা সবাই জানি প্রতিদিন,
1: কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমি এটা স্ট্যান্ড আপ কমেডি থেকে ঝেড়েই বলছি কথাটা, ঠিক আছে, সেটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে খরগোশের সঙ্গে অন্যায় করা হয়েছে, কেন বলো, কারণ খরগোশ
0: বন্ধুদেরও মনে হয় ব্রতদীপ কি বলতে চেয়েছে, তাহলে তোমরা ডেফিনেটলি ফোন কলে এসো, আর এসে আমাদেরকে বলো 0332213341 এই নাম্বারে।
1: এন্ড একটা দারুণ গান তোমাদের জন্য সাজানো রয়েছে আপাতত, সাবানন ক্রিকেটের একটা দারুণ গান, যে গানটা সত্যি একটু থামতে শেখায়, একটু থামো গানটা শোনো,

0: এইভাবেই আমরা একটু দাঁড়িয়ে যাই। একটু দাঁড়িয়ে গেলে সমস্যা নেই দোস্ত জি, এরকম ভাবেই একটু দাঁড়িয়ে যেতে হবে। কারণ একটা কথা আছে জানো তো, এটা একজন বিখ্যাত মানুষ বলেছেন, ঠিক আছে, বলেছে যে মঞ্জিলে মিলেগি ভটক কর হি সহি, মঞ্জিলে মিলেগি ভটক কর হি সহি, গুমরা তো ও হ্যায় জো ঘর সে নিকলা হি নাহি।
1: ইরশাদ ইরশাদ।
0: তো বেসিক্যালি এরকমই হয় অ্যাকচুয়ালি, বেরোতে হবে, একটু থামতে হবে, মানে জাস্ট ওই মোবাইলটা স্ক্রোল করতে করতে করতে করতে হাঁটতে হাঁটতে হাঁটতে হাঁটতে হাঁটতে হাঁটতে হবে না,
1: হাঁটতে হাঁটতে হাঁটতে হাঁটতে এরকমও দেখেছি টুকরে ল্যাম্প পোস্টে ধাক্কা খেয়ে যাচ্ছে।
0: এক্স্যাক্টলি। আরেকটা সমস্যাও আছে, মানে নিজেদের ক্ষেত্রে নিজের কাজটা যখন আমাদেরকে করতে বলা হয় তখন হ্যাঁ এই তো করছি, আরে এই তো হয়ে
1: যাচ্ছে,
0: এই তো একটু পরে করছি, কাল থেকে শুরু করব। ইতিহাস সাক্ষী আছে যারা যারা এই কথাটা বলেছে যে কাল থেকে শুরু করব, কালটা আসবে না,
1: এই কালটা কোনো দিন আসে না,
0: আসেনি, আমারও আসেনি, আমার আসেনি, আমার আজও আসছে না, আমি অনেক খুঁজেছি বিশ্বাস করো। আমাদের টেলিফোন লাইনে বন্ধু, দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
2: হ্যালো
0: হ্যালো,
2: হ্যাঁ দাদা আমি পায়েল বলছি, বিলকুলিয়া থেকে।
0: হ্যাঁ পায়েল বলো।
2: দেখো দাদা, এটা সত্যি ঠিক কথাই, মানে অ্যাকচুয়ালি এখন এত সবকিছুর উন্নতি হয়েছে, তো তার ফলে না এত আমরা ইঁদুর দৌড়ের মতো দৌড়চ্ছি, তো তার ফলে না আমাদের আবেগ অনুভূতি গুলো না অনেকটা মানে কমে যাচ্ছে, বলতে কি আমরা গুরুত্ব দিতে ভুলে যাচ্ছি, মানে সেই যুগের সাথে দৌড়তে গিয়ে সে আবেগ গুলো যেন মানে এসি ঘরে থাকতে থাকতে বলে না আমাদের আবেগ গুলো জমে যাচ্ছে। তো আমার মনে হয় যে সত্যি এরকম অনলাইন কেনাকাটা একটুখানি বন্ধ করে আমরা যদি সবাই মিলে আনন্দ করে একটু
1: আবেগের চালাচালি, এই আবেগের চালাচালিতেও না মানে আবেগ আদান প্রদান যদি বলি যাচ্ছে, টুং করে একটা মেসেজ ঢুকলো তোমার ফোনে, তুমি হয়তো ব্যস্ত আছো, তুমি হয়তো মিটিং এ আছো, তুমি হয়তো কলেজে আছো, তুমি হয়তো ক্লাসে আছো, বা তুমি রাস্তায় বা ট্রেনে বা বাসে ঝুলতে ঝুলতে যাচ্ছ, ফোন বাজছে একবার দুবার তিনবার চারবার পাঁচবার, মানে অনন্তবার ফোনটা বেজে যাচ্ছে, তুমি বুঝতে পারছো কে কলটা করছে, বাট তুমি কোনোভাবে হয়তো তাকে তুমি সেই মুহূর্তে রিপ্লাইটা করতে পারছো না, এবং উল্টো দিকের মানুষটা তোমার পরিস্থিতিটা বুঝতে পারছে না, জাস্ট তুমি এটুকুই তাকে বোঝাতে চাইছো যে আমি এই মুহূর্তে রিপ্লাই করতে পারছি না, একটু ওয়েট করে যাও, সে তোমাকে হয়তো ভালোই পাশে, ইগনোর করছে না, একটু বোঝার চেষ্টা করো, হয়তো সে এতটাই ব্যস্ত আছে বা এতটাই কাজে ফেঁসে গেছে বা আটকে গেছে যে সে পারছে না রিপ্লাই করতে। এই তাড়াহুড়োটা না রেখে একটু ওয়েট করাটাও কিন্তু খুব দরকার। এখন একটা খুব ট্রেন্ড এসছে আমি দেখেছি খেয়াল করে, যে আমরা যারা জিনজি বা জেন আলফা বলো না কেন, তারা যাদের অনেক বছরের একটা মানে কি বলবো টুগেদার লাইফ রয়েছে বা যারা ম্যারিড কাপল রয়েছে, তারা এত বছর থাকছেন, সেটাকে আমরা প্রচন্ড পরিমাণে কি বলবো ইন্সপায়ার্ড হচ্ছি, অ্যাডমায়ার করছি, কিন্তু নিজেরা কোথাও গিয়ে সেটা টপ সিক্রেটটা ভুলে যাচ্ছি, আর সেটা কি, সেটা হচ্ছে তাড়াহুড়ো না করা,
0: একদম। আর যেটা হচ্ছে আর কি, এই সব কিছু ইনস্ট্যান্ট হওয়া দরকার, এই মানসিকতাটা পোষণ করতে গিয়ে যেটা ঘটছে আর কি, আমরা না নিজেদের জীবনের ক্ষেত্রে না একটা স্নুজ বাটনের মানুষ হয়ে যাচ্ছি, অ্যালার্মটা বাজছে, আমি তো মানে যেমন আমি সাড়ে চারটা থেকে যদি আমার মনে করো আটটায় উঠতে হবে, আমার সাড়ে চারটা থেকে অ্যালার্ম দেওয়া শুরু হয়, ঠিক আছে, কারণ আমাকে ওখান থেকে জাগাতে শুরু করতে হবে, আমি গিয়ে উঠছি সাড়ে আটটায়, ঠিক আছে, আমাকে আটটার মধ্যে উঠতে হবে। তো সমস্যাটা হয়ে গেছে এইখানে, আমরা নিজেদের জায়গায় না খুব স্নুজড হয়ে যাচ্ছি, এই স্নুজড হলে চলবে না, নিজেদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে তাড়াহুড়ো করতে হবে, এখনের কাজটা এখনই করলে ভালো হয়, মানে এমন নয় যে তাড়াহুড়োটা খুব একটা খারাপ জিনিস, কিন্তু সবসময় তাড়াহুড়োটা একেবারেই ভালো কিছু নয়। যেমন তুমি কিছু শিখছো, স্পেশালি তোমরা যারা শিল্পকলার মধ্যে আছো, তাদের মধ্যে একটা একটা প্রবণতা দেখাই যায় প্রায় 90% ক্ষেত্রে, এই প্রবণতাটা দেখা যাচ্ছে যে আমি আজকে গিটার শিখছি, কালকেই আমি এটা কালকেই হবে না, ঠিক আছে,
1: মানে সি মেজর কর্ডটাই ধরতে,
0: না না সেটাও সেটাও অনেক দূরস্থ, ঠিক আছে, সুতরাং একটু অপেক্ষা করতে হবে, একটু একটু একটু দাঁড়াতে হবে, একটু একটু চারিদিকটা দেখতে হবে, বুঝতে হবে যে এক্স্যাক্টলি আমি কি চাইছি, তাড়াহুড়ো করে আমি যেটা চাইছি সেটা কি পাবো, আর যদি পাইও আমি ওই যে পাওয়ার মতো পড়ে কি পাবো, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলে গেছেন জানো তো, তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণ ক্ষণ,
1: একদমই তাই। আর আমার এখানে আরো একটা জিনিস মনে পড়লো, এটার সাথে একদম কন্ট্রাডিক্টরি, একদম বিপরীতে দাঁড়িয়ে আছে থ্রি ইডিয়টস এর সিনেমাটা, সেই যে গল্পটা সবাই রেসে ছুটছে, সেই একদম শুরু থেকে যে রেসটা শুরু হচ্ছে লাইফের, ওই রেসেও কিন্তু তোমার, তারপরে তুমি যখন পৃথিবীতে আসছো, আসার পরেও তোমার রেস
3: ওই যে ওখানটা, ওখানে ওখানে আমির খান বলছে না, আরে বেটা তুই অন্দরই রে, বার বহুত কি হবে, বহুত সার্কাস চল রহা হ্যায় সার্কাস,
1: এক্স্যাক্টলি। তো এই যে দৌড়ানোর রেসটা, এই রেসে তুমি, হ্যাঁ মানছি যে আমাদের জীবনে একটা প্রগ্রেস দরকার, আমাদের একটা গ্রোথ দরকার, একটা ফলাফল দরকার কোথাও গিয়ে, বাট সব ফলাফল কি এতটা তাড়াতাড়ি আসে? কোথায় গেলাম, কত দূর পৌঁছলাম, কতটা এগোলাম, কার সাথে কি করছি, কতটা পেলাম জীবনে, সবটা নিয়ে আমাদের একটা প্রশ্ন যে
3: আমরা অ্যাকচুয়ালি একটা লুপে ফেঁচে গেছি জানো তো। মানে ধরো আমি কোথাও ঘুরতে যাচ্ছি, ঠিক আছে, বাসে যাচ্ছি, কোথায় এলাম একটু একটু আগে যেটা বললাম, ম্যাপটা খুলে আমরা আমরা চারিদিকটা দেখছি না, আমরা বাসের বাইরেটা দেখছি না, আমরা ম্যাপ খুলে ম্যাপটা দেখছি, ম্যাপটা কিভাবে যাচ্ছে, গাড়িটা কত কিলোমিটার যাচ্ছে, এই দেখছি।
1: আমার খুব কষ্ট হয় এটা দেখলে যে ইস ঘাড়ে প্রচন্ড ব্যথা করছে, তো প্লিজ মুখটা তোলো, বাইরেটা দেখো কি সুন্দর, আমার অচেনা কাউকে আবার বলতে ইচ্ছা করে প্লিজ একবার বাইরেটা দেখো, প্লিজ একবার দেখো। আর
3: তখন সে কি করছে, সে দেখছে কোথায় এলাম, ও আচ্ছা ও এইখানটা এলাম, মানে এখান থেকে, এই তো মালদা, আর কিছু বিজ্ঞ মানুষ থাকে, এই তো মালদা চলে এসেছি, আর এখান থেকে আর একটা ঘন্টা রাস্তা আছে চলে যাবো, আর বেশি কিছু লাগবে না, ঠিক আছে। তো এরকম মানুষজন থাকে অ্যাকচুয়ালি, তো এই মানুষগুলোকে একটু বলতে হয় যে দাদা কোনটা রাখুন, বাইরেটা দেখলে দেখুন, নাহলে চুপ করে উঠে থাকুন, নিজে দেখুন, ঠিক আছে। তো

0: এটা এটাই করবেন অ্যাকচুয়ালি, ঠিক আছে? কারণ অত আমাদের তাড়াহুড়ো নেই, আমরা ঘুরতে যাচ্ছি, আমরা ঘোরাটাকে এনজয় করতে চাইছি, ওই ট্রেন জার্নিটাকে এনজয় করতে চাইছি। কারণ ওই যে একটু কথা আছে না, সফর খুব সুরত হে মঞ্জিলো সে ভি, ঠিক আছে? মানে মঞ্জিলটাকে একটু এনজয় করতে
1: হবে। পৌঁছে গেলে তো
0: হয়েই গেল, সফর
1: যাচ্ছি যে মোমেন্টটাতে, যে মোমেন্টটাতে আমি গুটি গুটি, একদম এই যে সফরনামা, এই সফরনামাটাই কিন্তু লাইফের সবথেকে বড় সত্যি। এই সত্যিটাকে না যারা ইগনোর করে চলে যায় তারা কিন্তু অনেক কিছু হারায়, লিটারালি হারায়।
0: তো তাই আমি বলি মাঝে মাঝে যে কবি কবি এসা হোনা চাইয়ে, তো আপাতত এই গানটা না হলে
1: বলছে কবি কবি আদিতি জিন্দগি মে কুছ আপনা লাগতা হ্যায়,
0: কুছ আপনা তো হয়ে যায়।

0: ব্যাস
1: এরকম হাসতে হাসতেই সব কিছু ঠিক হয়ে যাবে, জানো তো, একটু হাসি দরকার জীবনে।
2: আমার মনে হচ্ছে আমি আদিতি,
1: কবি কবি আদিতি জিন্দগি ইউই আদিতি লাগতা হ্যায়।
2: এক্স্যাক্টলি, হ্যাঁ না, আমরা সবাই কম বেশি আদিতি, কারণ আদিতির মুড অফ থাকলে আদিতিকে হাসানোর জন্য কেউ না কেউ তো আছে। আমার মনে হয় যে আমাদের সবাইকেই হাসানোর জন্য কেউ না কেউ আছে। একটা তো মানুষ কেউ পৃথিবীতে আছে যে তাড়াহুড়ো না করে আমাদের পাশে আছে।
1: আই গেস উই অল নো দেম। তো যাই হোক, এরপরে কিছু কিছু জায়গায় একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে, সব কিছুর জন্য কি সত্যি তাড়াতাড়ি হওয়া দরকার? একটা ভালো বই পড়তে কিন্তু সময় লাগে, মাথায় রাখবে। একটা ভালো রান্না হতে সময় লাগে, একটা গাছ বড় হতে সময় লাগে, একটা বন্ধুত্ব তৈরি হতে সময় লাগে, কোনো মানুষকে সত্যি করে চিনতে সময় লাগে। কিছু কিছু জিনিসকে জানো তো দ্রুত করার জন্য কোনো শর্টকাট থাকে না, আর সেই জায়গাটাই আমরা আজকের এই আলোচনার কিন্তু একটা মজার অংশ, কারণ

0: আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি যেখানে প্রযুক্তি আমাদের মানে আমাদের অনেক অপেক্ষা থেকে মুক্তি দিয়েছে, মানে সেটা ভালো, কিন্তু সেই সুবিধার সঙ্গে সঙ্গে আমরা কি নিজেরা একটু অধৈর্য হয়ে পড়ছি না, একটু মনে হচ্ছে পেশেন্স হারাচ্ছে না?
1: একদম প্রচন্ড পরিমাণে, কারণ ধরো একটা ভিডিও আমরা দেখছি সেটাকেও আমরা 2.5x স্পিডে দিই,
0: 10 সেকেন্ডের মধ্যে ভালো না লাগলে স্কিপ, একটা গান শুরু হলো পরের গান, একটা সিনেমা একটু ধীরে গল্প বলছে, আরে কি স্লো সিনেমাটা, শুরু থেকেই সিনেমাটা স্লো, কেউ কথা বলছে তার শেষ কথা শেষ হওয়ার আগে উত্তর দেওয়ার প্রস্তুতি, কেউ একটা গল্প বলছে আমরা মনে মনে ভাবছি আচ্ছা আসল কথাটা কি বলো তো, আমরা ওই সিচুয়েশনটাকে এনজয় করছি না। আমরা ভাবো আজ এখনকার সময় যদি দাদুরা গল্প বলতে শুরু করে, দাদু মেন গল্পটা বলো তো, দাদু হয়তো এইভাবে শুরু করছে, শোন তাহলে এই যে একটা সময় ছিল আমাদের গ্রামে এরকম একটা গাছ ছিল,
1: দাদু
0: কি হয়েছিল বলো তো, দাদু গাছটার তলায় কিছু হয়েছিল, ডাটা গাছের তলায় কিছু হয়নি, হয়েছিল তো আমার বাড়িতে, আরে দাদু বাড়ির ঘটনা, মানে এক্স্যাক্টলি এইভাবেই আমরা দিনের পর দিন সময়ের পর সময় ধরে অধৈর্য হয়ে পড়ছি। এই অধৈর্য বিষয়টাকে যদি আমরা একটু কাটাতে না পারি তাহলে এই সমস্যা।
1: হ্যাঁ, কখনো কখনো টেবিলটা তো টার্ন হয়, আর সেই টেবিলটা যখন টার্ন হচ্ছে তখন কিন্তু গল্পটা একটু থামে, গল্পটা একটু দাঁড়ায় একটা জায়গায়, দুদণ্ড তাড়াচাড়ি একটু, এই যে শ্বাসটা নাও একটুখানি, একটুখানি থামো, কারণ এই যে প্রতদীপ গাছের কথা বললো, গাছকে তুমি টেনে তো লম্বা করতে পারবে না, আর যাই করো। আর ওই যে মোটা মোটা গল্পের বই, এখন একটা কালচার হয়েছে আমি দেখছিলাম কফি টেবিল বুক বলে, মানে তুমি বইটা এতটাই মোটা যে তুমি কোনো একটা কফি শপে বা এখন বুক ক্যাফেতে গিয়ে তুমি পড়ছো, সেখানে বসে তোমাকে কফিটা নিয়ে বইটা পড়তে হবে, তুমি কিন্তু সেই বইটা ক্যারি করতে পারবে না, তার মানে কি ওখানে তোমাকে একটু ওয়েট করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু ওই বইটা পড়া হবে না, ওই বইয়ের যে স্টোরিটা আছে সেই স্টোরিটাকে তোমার পুরোপুরি জানা হবে না। আর হ্যাঁ, আমি জানি না জানলে হয়তো কোনো অসুবিধে নেই, কিন্তু পরে হয়তো কোনো একদিন মনে হতে পারে, ইস গল্পটা পুরোটা জানা হলো না, ওই দিনকে একটু তাড়াহুড়ো না করলেও হয়তো
0: হতো। এবার আমরা কার সঙ্গে দৌড়ছি, ঠিক আছে, এটাও আমাদেরকে কিন্তু ভাবতে হবে যে কার সঙ্গে দূর হচ্ছে, খাবার তাড়াতাড়ি চাই, ডেলিভারি তাড়াতে চাই, মেসেজের রিপ্লাই তাড়াতে চাই, একটু দেরি হলেই মনে হয় এত সময় লাগছে কেন, কিন্তু এখান থেকে আসল প্রশ্নটা আসছে যে কেন কেন এত তাড়াহুড়ো করছি। কারণ একটু খেয়াল করলে দেখা যাবে জীবনের অনেক দৌড়ের কিন্তু কোন স্টার্টিং লাইন নেই, ফিনিশিং লাইনও নেই, তবুও আমরা দৌড়চ্ছি। কেউ চাকরি পেলো, আমরা চাকরি পাই, আমরাও মানে আমারও চাকরি চাই, কেউ বিদেশ গেলো আমারও যেতে হবে, কেউ বিয়ে করলো আমারও একটা ভাবা উচিত, কেউ বাড়ি কিনলো আমি এখনো কেন পারলাম না, কেউ বিজনেস শুরু করলো আমি এখনো কি করছি, কেউ সোশ্যাল মিডিয়াতে লিখলো ড্রিম অ্যাচিভড, আর আমরা ফোনটা নামিয়ে ভাবলাম আমার ড্রিমটা তাহলে গেল কোথায়।
1: দেখো এখানে একটা মজার ব্যাপার আছে যে আমরা অনেক সময় না অন্য মানুষের যে অ্যাচিভমেন্ট সেটাকে দেখি, সেটার সঙ্গে নিজের এন্টায়ার লাইফটাকে পুরোপুরি কম্পেয়ার করি, ডিসব্যালেন্স করে ফেলি।
0: ওরে একটা ভালো দিন দেখি কিন্তু আমরা জানো তো, মানে নিজের সব খারাপ দিন মনে করি যে ওর সাকসেস দেখি, নিজের আনসার্টেনিটি দেখি,
1: ডিপ্রেশনে চলে যাচ্ছি, দেখছি কেউ একটা স্টোরি দিয়েছে সেখানে কোথাও একটা দারুণ কোনো একটা জায়গায় ঘুরতে গেছে, দারুণ একটা ড্রেস পরেছে, কিন্তু সেটার বিহাইন্ড দ্য সিনসে নিজেকে বসাই, বসিয়ে না মনে করি আমার সঙ্গে কেন এটা হচ্ছে, আমি কেন এটা করতে পারছি,
0: আর এভাবে যদি কম্পারিজন করতে থাকি আমরা কিন্তু অলওয়েজ হেরেই যাব,
1: আমরা হেরে বসে থাকব।
0: এক্স্যাক্টলি, কারণ নিজের জীবনের পুরো গল্পের সঙ্গে অন্যের জীবনের একটা সুন্দর প্যারাগ্রাফের তুলনা করছে, আর সোশ্যাল মিডিয়া এই ব্যাপারটাকে কিন্তু আরো মজার করে দিয়েছে, মানে কেউ পাহাড়ে গেছে, কেউ সমুদ্রে, কেউ নতুন গাড়ি কিনেছে, কেউ প্রমোশন পেয়েছে, কেউ এনগেজমেন্টের ছবি দিয়েছে, কেউ লিখেছে নিউ বিগিনিংস, আর আমরা রাত 12টায় বিছানায় শুয়ে ভাবছি আমার বিগিনিংটা,
1: আরে দাঁড়াও দাঁড়াও, তোমার বিগিনিং হয়ে গেছে, কারণ এই যে এটা হচ্ছে না তোমার সঙ্গে, এই যে তুমি ঘুরছো, ওর ছবি দেখছো, তার ছবি দেখছো, নিজেকে কম্পেয়ার করছো, এটাকে কি বলে জানো, ফোমো, ফিয়ার অফ মিসিং আউট।
0: সবাই কিছু একটা করছে আর আমি যদি না করি, সবাই একটা মানে না করি, সবাই একটা নতুন ট্রেন্ড ফলো করছে আর আমি যদি না করি, সবাই ক্যারিয়ার নিয়ে এগিয়ে যাচ্ছে,
1: করছো না বাবা, কেন বুঝতে পারছো না, তুমি কিছু মিস করছো না, তুমি যদি নাও করো অন্যের ক্যারিয়ারের সঙ্গে, তুমি নিজের ক্যারিয়ার অন্যের অ্যাচিভমেন্টের সঙ্গে তুমি নিজের পাওয়া না পাওয়াকে কম্পেয়ার করতে যেও না।
0: আর সব থেকে বড় কথা, পিছিয়ে পড়ছি কার থেকে, যে বন্ধুরা প্রমোশন হয়েছে সে কি আমার সঙ্গে রেসে নেমেছিল,
1: একদমই না,
0: যে বিদেশ গেছে সে কি আমাকে পেছনে ফেলার চেষ্টা করছে, বা যে বিয়ে করছে সে কি আমার জীবনের ডেডলাইন ঠিক করে দিয়েছে,
1: না, তাড়াহুড়োটা কোথা থেকে,
0: এক্স্যাক্টলি,
1: হয়তো অনেকটাই আসছে আমার নিজের মাথা থেকে, আমাকেও ওইখানে পৌঁছতে হবে, যতটা তাড়াতাড়ি পৌঁছতে হবে, আমি না একটা ইমাজিনারি টাইমলাইন, একটা ওই যে ফিনিশিং লাইনের কথা বললাম, ওটা না আমি আরো কাছে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করছি।
0: এটা এইখান থেকে একটা সিনেমার টাইম মনে পড়ছে, জিন্দেগি না মিলেগি দোবারা, যেখানটায় ঋতিক রোশন এন্ড ক্যাটরিনা কাইফ তারা দুজনে জাস্ট এমনি হাঁটতে বেরিয়েছে, ওই সময় ঋতিক রোশন বলছে এই সময় এটা করবো, এই সময় এটা করবো, বনভিটা খাবো, এই সময় ওই সময় করবো, ঠিক আছে, তো ইন দ্য মিন টাইম

0: তখন বলছে আরে ক্যাটরিনা কে বলছে আরে রুকো রুকো ইতনি জলদি কো কালকে বেঁচে থাকবি কিনা তুমি বস জানো না, তুমি এত কিছু প্ল্যান করে ফেলছো। তো ইটস লাইক দ্যাট, মানে
1: দেখো এই যে রিলেশনশিপ ম্যারেজ কেরিয়ার সবার লাইফের না টাইম লাইনটা আলাদা হতেই পারে। কেউ হয়তো কুড়িতে সব কিছু পেয়ে গেছে, ওভার অ্যাচিভ করে ফেলেছে, তুমি হয়তো এখনো 35 আটকে দাঁড়িয়ে খুব ছোট্ট কিছু একটা করছো, ভাবছো যে আমার সাথে কেন এটা হচ্ছে না, আমারও তো হওয়ার কথা ছিল। বাট ডোন্ট ওয়ারি, তোমার টাইম লাইনটা হয়তো ওখান থেকেই শুরু হওয়ার আছে, তোমার সামনে হয়তো ভালো কিছু আছে, টেনশন করো না, জাস্ট ওই
0: মনে করো তুমি মনে করছো যে এইখানটাই আমার সব শেষ, এইখান থেকেই আমাকে শুরু, আমার মাঝে মাঝে বলে ওখান থেকেই তোমার সবটা শুরু হবে যেটা শ্রীবর্ণা বললো। কিন্তু তারপরে এরপর এই এরপরের পিছনে ছুটতে ছুটতে আমরা কিন্তু এই বর্তমানটাকে মিস করে যাচ্ছি।
1: একটা কাজ করো, এরপরটাকে আজকে খাতায় লিখে পেন দিয়ে পেন থ্রু করে কেটে দাও, কেটে দিয়ে কাগজটা মুড়ো মুড়ে ডাস্টবিন।
0: একদম, কিন্তু ধরো আমরা তো ক্যারিয়ারের কথা বলছি, আমরা সবাই ভালো চাকরি চাই, একটা এটাই স্বাভাবিক, আমরা চাই গ্রোথ, সেটাও স্বাভাবিক। কিন্তু কখনো কখনো আমাকে তাড়াতাড়ি সাকসেসফুল হতে হবে, এই প্রেশারটা এত বেশি হয়ে যায় যে আমরা নিজের কাছে নিজেই জিজ্ঞেস করি না আমি আসলে কি করতে চাই।
1: এবারে কেউ হয়তো নিজের প্যাশন ফলো করতে চাইছো, ঠিক আছে, তোমার প্যাশনটাই হয়তো তোমার প্রফেশন, বাট সেটা দেরিতে শুরু হচ্ছে, ডোন্ট ওয়ারি, সেটা দেরিতে শুরু হলেও কিন্তু সেটা তোমার জন্যই ডেস্টিনড হয়ে আছে, যে বলে না ডেস্টিনি কথাটা, সেই ডেস্টিনিটাকে কিন্তু তোমাকে মানতে হবে। আর দেখো রিলেশনশিপের কথা যখন আমরা বললাম যে আমরা কাউকে ভালোবাসি, আর একটা সম্পর্কের মতো যখন আমরা যাচ্ছি কখনো মনে হয় যে এটার একটা পরিণতি দরকার, তাই না, খুব তাড়াতাড়ি দরকার। অন্য লোক, অন্য মানুষটা হয়তো রেডি নয়, মানে অতটাও রেডি নয়, তাকে আমি বলছি যে তুমি কি কবে কেন, এই যে একটা কোয়েশ্চেন মার্ক, সেটা আমি খুব তাড়াতাড়ি তার সামনে ফেলে দিচ্ছি। এটা কি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না, কি বলো?
0: আসলেই তাড়াহুড়ো হচ্ছে। আর কি জানো তো, একটা একটা বিষয় আমি সবসময় বলি যে অগোছালো মন, অগোছালো ঘর, অগোছালো বারান্দা, অগোছালো ছাদ, মাঝে মাঝে অগোছালো থাকাই ভালো। সবসময় যে গুছিয়ে রাখতে হবে তার কোনো মানে নেই, গুছিয়ে তো অবশ্যই রাখবে, কিন্তু মাঝে মাঝে যদি অগোছালো থাকে তখন দেখবে মাঝে মাঝে অগোছালো ভাবেই সেই ফোনটা বাজবে।
1: আসলে অগোছালো মানুষটার প্রেমে পড়ারও আগে সেই অগোছালো আইডিয়াটার প্রেমে পড়াটা খুব দরকার।
0: আসলেই আসলেই, তো সেরকমই একটা গান তোমাদের জন্য থাকবে, কারণ এই গানগুলো আমাদেরকে সবসময় ভাবায় এটাই যে এই গানগুলো এইভাবেই তৈরি, এইভাবেই নিজেদেরকে অগোছালো রাখতে ভালোবেসেছে, টুকরো টুকরো কথা, টুকরো টুকরো অভিমানগুলো এইভাবেই জমে উঠেছে এইসব গানের মধ্যে দিয়ে। তাই আপাতত তোমাদের জন্য এই গানটা থাকবে না, তা তো হয় না, তাড়াহুড়ো করছি না, তাড়াহুড়ো না করেই বলছি, তোমরাও তাড়াহুড়ো না করে আমাদের কমেন্ট বক্সে চলে এসো, একটু গল্প হোক, আড্ডা হোক। আর আপাতত তোমাদের জন্য শ্রেয়া ঘোষাল আর বাবুল সুপ্রিয়র কণ্ঠে রইল এই গানটাই, রইলো

0: তা বেজে গেছে টেলিফোন?
1: না, আমি ভাবছিলাম যে এখন ধরো কোনো একটা লিসেনার আমাদের শুনছে, কোনো একটা বন্ধু, সে হয়তো গাড়িটা ড্রাইভ করছে, করতে করতে বাড়ি ফিরছে, আর গাড়ি রাখা রেডিওতে, রেডিও সেটটাতে গাড়িতে গানটা বাজছে, হয়তো তার পাশে কেউ একজন বসে আছে, সে হয়তো গাড়ির কাছে মাথা দিয়ে গানটা শুনছে। মানে এই যে মোমেন্টটা, তারা দুজনেই দুজনে কেউ কাউকে কিছু বলছে না, দুজনেই দুজনের সঙ্গে যে অপেক্ষাটা এত বছর ধরে করে চলেছে, সেই অপেক্ষাটা তো কিছুদিন পরে পরিণতি পাবে, মানে একটা খুব সুন্দর মিষ্টি একটা মোমেন্ট। আমি ভাবছি যে এটা তো প্রেমিক প্রেমিকার মতো হতে পারে, দুজন বন্ধুর মতো হতে পারে, হয়তো তারাও চায়ের দোকানে এখন বসে বসে আমাদের এই আড্ডাটাই শুনছে
0: কোথাও গিয়ে। এই এত তাড়াহুড়ো কিসের, এত তাড়াহুড়ো? তো তাড়াহুড়ো করতে হবে না, তাড়াহুড়ো না করেই আজকের এই এত সুন্দরভাবে মানে পৌঁছচ্ছি আর কি নিজেদের জায়গায়। অ্যাকচুয়ালি সবাই একটা সময় আমাদের যেখানে যেখানে আমাদের গন্তব্য রয়েছে সেইখানেই হয়ে যাচ্ছে।
1: আসলে লাইফে স্মল থিংস যে ব্যাপারটা হয় না, স্মল মোমেন্টস, লিটল মোমেন্টস, লিটল থিংস বলে যে বিষয়টা হয়, সেই ছোট ছোট মোমেন্টগুলোকে না আমরা ভুলে যাই। যেরকম একটা বললাম, ধরো চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা, বা প্রেমিকার হাত ধরে গাড়িতে ড্রাইভ করতে করতে বাড়ি ফেরা, এই যে মোমেন্টগুলো, এই মোমেন্টগুলোকে তুমি কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাস্ট রেসে বা ফাস্ট ট্র্যাকে থাকলে তুমি বোধ হয় ভুলেই যাবে কোথাও গিয়ে। তোমাকে একটু দাঁড়াতে হবে। ওই যে উত্তর কলকাতার যে গলিগুলো রয়েছে, সেই গলিগুলো কিন্তু তোমাকে একটু এদিক ওদিক ঘোরায়। কেন ঘোরায় জানো তো? যাতে তুমি একটু স্লো হও, তুমি যাতে তাড়াহুড়ো না করো। আমার এটা পার্সোনালি মনে হয়েছে এত বছর ধরে হাঁটতে হাঁটতে, মাঝপথে দাঁড়িয়ে হয়তো তুমি কোনো একটা পুরনো বাড়ি দেখবে, ফোনটা বের করবে, একটা ক্লিক নেবে, সেখানে একটা খুব ছোট্ট মিষ্টি বিড়াল ছানা হয়তো শুয়ে আছে, তুমি একটু দাঁড়িয়ে ওকে আদর করলে, তোমার টাইমটা ওখানে একটু পজ হলো, আর সেই পজটাকে একটু এনজয় করলে কোথাও গিয়ে, মনে মনে নিজের সঙ্গে খানিকটা গল্পও করলাম যে এখানে তো আমি অনেকদিন আগে আসতাম, তুমি হয়তো করলে ঠিক এরকম।
0: মাঝে মাঝে কি জানো তো, জীবনে একটা সেমিকোলন দরকার, পজ বাট নট দি এন্ড।
1: একদম,
0: ওকে। তো বেসিক্যালি ওই সেমিকোলন রেখেই আমরা এগিয়ে চলেছি, মাঝে মাঝে একটু পজ নিচ্ছি, একটু দাঁড়াচ্ছি, একটা মানে এটা এটা না, এটা হচ্ছে লাইফের অ্যাডভার্টাইজমেন্টের মতো, ঠিক আছে? কি চলছে লাইফটাকে একবার একটু গুছিয়ে নিই। বেসিক্যালি যে আমাদের সমস্যাটা হয়ে গেছে কি, সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা সবার আগে যেটা করি সেটা হচ্ছে ফোনটাকে নিয়ে ডুম স্ক্রোলিং করতে শুরু করে দিচ্ছি। ঠিক আছে, খুব বাজে, অফকোর্স খুব বাজে, আমি নিজেও সেই এই বিষয়টার শিকার আপাতত, আমি নিজেকে সেখান থেকে বার করার চেষ্টা করছি আপ্রাণ। তো যা হচ্ছে আর কি, একটু পজ নিলে কি হয়, ডুম স্ক্রোলিংটা বন্ধ করে বন্ধুর সঙ্গে হয়তো একটা ঘন্টা গল্প করলে, একটু গল্প করা দরকার, মানে ওই ডুম স্ক্রোলিং এর থেকে গল্প করাটা অনেক বেটার।
1: সবাই মিলে খাবার টেবিলে খেতে বসেছো, বা কোথাও হয়তো রেস্টুরেন্টে একটা দিন ফ্যামিলি নিয়ে সবাই মিলে খেতে গেছো,
0: সেখানেও
1: তোমরা হয়তো ফোন স্ক্রল করছো, প্লিজ ফোনটা ব্যাগে রেখে দাও,
0: খাবারটা এসেছে, খাবারটাকে গরম গরম না খেয়ে মানে লিটারালি কতগুলো পোজে, কতগুলো অ্যাঙ্গেল থেকে ছবি নেওয়া সম্ভব, সেই কাজটি না করিয়া তোমরা যদি খাবারটিকে একদম মানে সৎভাবে আহার করো, আমি মনে করি সেটা বেটার। অ্যাকচুয়ালি
1: আমি একটা রুল ফলো করি, আর আমার বন্ধুদেরকেও করাই, ফ্যামিলির সবাইকে, ধরো আমরা কোথাও একটা খেতে বসেছি বা

0: বাড়িতে প্রচুর লোকজন এসে গেট টুগেদার, আমরা কি করি, আমরা সবাই ফোনটাকে সাইলেন্ট করে অন্য ঘরে রেখে দিই, সিম্পলি অন্য ঘরে রেখে দিই। সেই মানুষগুলোর সঙ্গে ওই মোমেন্টে থাকাটা, ওই যে ফিজিক্যাল প্রেজেন্স, এখন তো প্রচুর নতুন নতুন টার্মস হয়েছে, ফিজিক্যাল প্রেজেন্স, ভার্চুয়াল প্রেজেন্স, তো তুমি ভার্চুয়াল প্রেজেন্সে একটা মানুষকে সামনে পাওয়ার জন্য এত কাকুতি মিনতি করছো, মানুষটা সামনে নিয়ে তুমি ফোন কল করছো, এটার কি মানে হলো ভাই?
1: অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মানে কি হচ্ছে বলতো, আসলে যে জিনিসটার জন্য আমরা এত তাড়াহুড়ো করছি সেটা কি সত্যি আমার, মানে মানে কোনো কিছুর জন্য যদি আমাকে তাড়াহুড়ো করতে হয় সেই জিনিসটা আমার হবে কি না, এই নিয়ে কিন্তু একটা সন্দেহ থেকেই যায় বারবার। মানে মনে করো যদি হয় মানে দৌড়চ্ছি, মন দিয়ে দৌড়চ্ছি, স্বপ্নের জন্য দৌড়চ্ছি, কিন্তু যদি শুধু এরকম মনে হয় সবাই দৌড়চ্ছে তাই আমাকেও দৌড়তে হবে, তাহলে হয়তো একবার থেমে যাও, শ্বাস নাও, চারপাশে তাকাও, তারপর ঠিক করো তোমার কোথায় যেতে ইচ্ছে করছে।
0: আর কি জানো তো, মানে জীবনটা একটা রেস হতেই পারে, আমি মানছি, প্রত্যেকটা মুহূর্তকে স্প্রিন্ট বানানোর কোনো দরকার, তোমাকে কেউ বলেন তোমাকে অ্যাথলেটিক্স হতে হবে, প্লিজ প্লিজ তুমি হেঁটে হেঁটেও যেতে পারবে, আর হাঁটার মধ্যে একটা মজা আছে, তোমার পায়ে ব্যথাটা কম হবে আমি জানি। আর এই যে আমরা এত তাড়াহুড়ো করছি, মানে শেষ পর্যন্ত তো আমাদেরকে একটা জিনিস শিখতে হবে যে কিছু কিছু জিনিসের জন্য সময় লাগে, প্রচুর টাইম লাগে, এবং সেই সময়টাকে সময়ে দিতে হবে, কারণ যে কথা আছে না, সময়কে সময় দিলে সময় তোমাকে কিছু একটা ফিরিয়ে দেবে।
1: ইয়েস, কিরকম একটা ওই লাইনটা, ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসে বেঁধে রাখে, এরকমই আর কি, বেঁধে রাখতে হবে, বেঁধে বেঁধে রাখতে হবে, নিজেকে বাঁধতে হবে সব সময়, মানে একদম নিজেকে ছেড়ে দিয়ে দৌড়ে বেড়াচ্ছ, ছুটে বেড়াচ্ছ, না হবে না, সব সময় ছুটতে হবে না, এত যদি ছুটতে হবে মানে খালি পায়ে যদি ছুটতে যাও এরভাবে তাহলে তো পায়ে চোট লাগবেই, তাই সত্যি দেরি হচ্ছে না জানো তো, খুব একটা দেরি হচ্ছে
0: না। মানে তোমার যদি আজকে মনেই হয় যে আমার কি একটু দেরি হয়ে যাচ্ছে, নিজেকে একবার প্লিজ জিজ্ঞেস করো যে সত্যি কি দেরি হয়ে যাচ্ছে, আর দেরি হওয়ার জন্য তুমি কার কাছে আনসারেবল, কার কাছে না।
1: একদম। আর কিছু কিছু জিনিস জানো তো সময় নিয়েই আসে, ঠিক আছে, মানে তার জন্য সময় নষ্ট হয় না, সেই সময়ের মধ্যে হয়তো আমরা একটু একটু করে বড় হই, নিজেকে চিনতে শিখি, কাকে চাই, কি চাই, কোথায় যেতে চাই সেটা বুঝতে শিখি,
0: রাইট থিং এট দ্য রাইট মোমেন্ট,
1: একদম। তাই আজ যদি তোমার মনে হয় আমার একটু দেরি হয়ে যাচ্ছে, নিজেকে একবার জিজ্ঞেস করো সত্যি কি দেরি হচ্ছে, নাকি তুমি শুধু অন্য কারো ঘড়ি দেখে নিজের সময়টা বাঁচছো। আর যদি সত্যি মনে হয় একটু ধীরে চলতে হবে, চলো একটু ধীরে চলি, কারণ জীবনটা তো শুধু কত তাড়াতাড়ি পৌঁছলাম তার হিসাব নয়, জীবনটা অনেকটা পৌঁছতে পৌঁছতে কতটা বাঁচলাম তারও হিসেব।
0: হ্যাঁ, মানে তুমি একটা জার্নাল লিখছো, সেই জার্নালে তোমার প্রত্যেকটা পাতা সাদা রয়ে গেছে, কারণ তুমি তো দৌড়চ্ছো, তুমি তো চারপাশটা দেখছো না, তোমার দেখার কিছু নেই, তোমার কারোর সাথে গল্প করার কিছু নেই, তুমি জাস্ট ফাস্ট লিভিং করছো, তাহলে তোমার ওই জার্নালের পাতাগুলো স্ক্রিবল করে তুমি ভরাবে কি করে, তুমি সেখানে লিখবে কি করে, আর ওই ছানা পোনা হলে ওদেরকেই বা কি গল্প।
1: এখনো কিন্তু আমরা আমরা তোমাদের তোমাদেরও তাড়াহুড়ো না করার গল্প শুনতে চাই, সেই গল্পগুলো নিয়েই কিন্তু তোমাদের সঙ্গে আড্ডা দিতে চাই, চেষ্টা করছি তোমাদের সঙ্গে গল্প করার, প্রচুর গান হবে, প্রচুর মানে প্রচুর আড্ডা হলো, অনেকগুলো গানও শোনালাম, তোমাদেরও কিন্তু চাই মেসেজ, অপেক্ষা করছি তোমাদেরও, দেখা যাক তোমরা কত রিপ্লাই দাও, এবং চেষ্টা করা যাক ফাইনালি তোমরা তোমারা মানে তোমাদের তাড়াহুড়ো না করে জীবনে কি কি এলো সেই গল্পগুলো বলো আমাদের সঙ্গে,
0: সেই গল্পগুলো বলার জন্য কিন্তু তোমরা ফোন লাইনেও চলে আসতে পারো, ফোন লাইন খোলা রয়েছে 03322131341
1: নাম্বারে, অথবা আমাদের ফেসবুক পেজ যৌবনী কলকাতা, সেখানেও কিন্তু আজকের একটা পোস্টার রয়েছে, সেই পোস্টারের কমেন্ট বক্সে চলে এসো, গল্প হচ্ছে আড্ডা হচ্ছে, আর যদিও আমরা খুব অল্প সময়ের জন্যই আছি তাই এই গল্প পড়তে অ্যাকচুয়ালি ভালোই লাগছে, আর ওই তাড়াহুড়ো না করে যদি একটু শপিংই করো, একটু বেছে বেছে ভাবো তো, শপিং করতে একটা সময় কত সময় লাগতো, ঠিক আছে, মানে
0: করো এখনো লাগে, এটা বললে হবে না, এটাতে আমরা উই গার্লস ডিসএগ্রি,
1: ঘন্টা দেড় ঘন্টা দু কোনো ব্যাপারই না, জাস্ট দু ঘন্টা
0: আমি এটুকু মানি ব্রততি, আমরা যখন শপিং করতে যাই, মানে আমরা মেয়েরা স্পেসিফিক্যালি, আমাদের টাইম ওখানে স্টপ হয়ে যায়, আমরা জাস্ট ওখানে ফ্রিজ করি, করে আমাদের সাথে মানে যে থাকে তাকে বলি যে তুমি একটু থাকো, আমরা ঘুরে আসছি, এরকম একটা ব্যাপার, সেই গোটা শপিং মলটা গোটা দোকানটা ঘুরে ফিরে যখন আমরা আসি, তখন হয়তো সঙ্গে যে ছিল সে বলছে যে দু ঘন্টা হয়ে গেছে, দু ঘন্টা হয়ে গেল এত তাড়াতাড়ি, এই যে ফিলিংটা, এই ফিলিংটাও কিন্তু মাঝে মাঝে হওয়ার দরকার কোথাও গিয়ে, কারণ ওই যে এইখানে তোমার কোথাও গিয়ে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ ধীরে চলারও দরকার আছে, এত তাড়া কিসের না বলে নিজেকে একটু বলার দরকার, ঠিক আছে আজকে একটু এনজয় করি, আজকে একটু সময় নিই, আজকে একটু টাইম নিয়ে শপিং করি, আজকে একটু টাইম নিয়ে বন্ধুর সাথে গল্প করি, আজকে একটু ফোন করে বলি কি রে পাঁচ মিনিট না এক ঘন্টা হবে তোর কাছে,
1: মানে আসলে এই আমরা না এই পাঁচ মিনিটে ধাঁধায় আটকে পড়েছে, ঠিক আছে, আমরা সব যে ভাই পাঁচ মিনিট হবে, ভাই পাঁচটা মিনিট 5টা মিনিট, আর না কেন 5টা মিনিট, আধ ঘন্টা কেন সময় চাইছো না, কেন 40 মিনিট চাইছো, কেন একটা ঘন্টা কেন সময় চাইছো,
0: কেন একটা দিন চাইছো না কারো কাছ থেকে।
1: এক্স্যাক্টলি, আমরা কেউ অত ব্যস্ত নই জানো তো, আমরা বলি আমরা খুব ব্যস্ত খুব ব্যস্ত, আমরা কেউ অত ব্যস্ত নই আদতে, আমরা চাইলেই সময় বার করতে পারি, চাওয়াটার উপর ডিপেন্ড করছে অনেকটা। শুধুই যদি দৌড়ে যাই, শুধুই যদি তাড়াহুড়ো করে যাই, তাড়াহুড়ো করলে যেমন ভাত সেদ্ধ হয় না, তাড়াহুড়ো করলে যেমন রান্না পরিপাটি করে হয় না, তাড়াহুড়ো করে মানে কোনো কিছুই হয় না। একটা উপন্যাস লিখতেও বহু বছর সময় লাগে, একটা ছবি আঁকতে বহু সময় লাগে, একটা গান তৈরি করতে অনেক সময় লাগে, একটা সময় ছিল যখন সিনেমা বানাতে প্রায় 2 বছর 3 বছর 4 বছর 5 বছর লেগে যেত, তখন গিয়ে সেটা কিন্তু হতো একটা কাল্ট ক্লাসিক। আর এখনকার দিনে দাঁড়িয়ে যে 2 মাসে বা 1 মাসে যে সিনেমাটা বানাচ্ছে সেটাকে কতটা আমরা কাল্ট ক্লাসিক বলতে পারছি। আলটিমেটলি একটা হিন্দিতে কথা আছে, জলদি কা কাম শেতান কা।
0: হ্যাঁ, তো একদম একদমই তাই, কারণ একটু সময় নিয়ে না করলে না কাজগুলোর মধ্যে অনেক লুপহোলস থেকে যায়, আর সেই লুপহোলস গুলো তুমি আমি আমরা কেউই চাই না। আমরা চাই জীবনটাকে খুব সুন্দরভাবে বাঁচতে, তাড়াহুড়ো না করে একটু স্লো লিভিং, একটু ফাস্ট লিভিং, দুটোর ব্যালেন্স করে অনেকটা এগিয়ে যেতে, অনেকটা ভালোবাসতে, আর আশেপাশের মানুষগুলোর দিকে একটু খেয়াল রাখতে, কারণ বেশি দৌড়লে কিন্তু চারদিকটা খেয়াল রাখা হবে না।
1: একদম একদম একদম, মানে ওই যে পৌঁছতে পৌঁছতে কতটা বাঁচলাম তারও হিসেব কিন্তু রাখতে হবে। আমি আর শ্রীপর্ণ এবার সত্যি এবার আমাদেরকেও একটু বিদায় নিতে হবে।
0: হ্যাঁ, তবে আমাদের একটা কনফেশন করার আছে, এই যে এতক্ষণ ধরে আমরা বললাম যে তোমরা তাড়াহুড়ো করো না, এই যে এবার বাড়ি ফেরার পথে কিন্তু আমরা এবার একটু পাটা চালিয়ে
1: তাড়াহুড়োই করবো, মানে কে আগে বাড়ি পৌঁছবে এরকম একটা ব্যাপার থাকবে, কারণ আমরাও মানুষ, আমরা আবার তাড়াহুড়ো করবো, আমরা আবার ইম্পেশেন্ট হবো
0: ওই দিনের শেষে, আবার বলবো তাড়াতাড়ি করো।
1: শুধু মাঝে মাঝে যেন মনে থাকে সবকিছু তাড়াতাড়ি পাওয়া জরুরি নয়, কিছু অপেক্ষা থাক, কিছু পথ লম্বা হোক, কিছু গল্প একটু সময় নিয়ে শেষ হোক, আর কিছু স্বপ্ন নিজের সময় পূরণ হোক।
0: তাই আজকে ওয়াইবি প্যানোরামা থেকে আমরা তাহলে এই কথাটুকু রেখে যাই তোমার কাছে, যে সবাই যখন দৌড়চ্ছে তখন একটু থেমে জিজ্ঞেস করো, আমরা কি সত্যি দৌড়তে চাই? ভালো থেকো, নিজের মতো থেকো, আর এই খুব তাড়াতাড়ি জীবনটা চলে যাচ্ছে বলে
1: একটু জীবনটাকে স্লো ডাউন করো, কারণ জীবনটা মিস করার মতো তাড়াহুড়ো করার জিনিস না।
0: দেখো, ভালোবাসো, ভালো থাকো, প্রচুর আনন্দ করো, আর নিজেকেও খুব ভালো রাখো,
1: মানে মানে মনের কথাও একটু শুনে চলতে হবে। তাহলে আজকে যেতে যেতে আমরা জড়িত ছিলাম ব্রতদীপ এবং আমার সঙ্গে শ্রীপর্ণা,
0: আর এই আজকের তাড়াহুড়ো না করাটাকে দারুণ দারুণ করে এনজয় করো,
1: সেলিব্রেট করো ইনফ্যাক্ট। চলো যেতে যেতে ভালো থেকো, ভালো রেখো, ভালোবেসো, আর থেমে নয় বরং প্রেমে থাকো। যেতে যেতে সুরজ এখানে জয় বড়ুয়ার কণ্ঠে রইল এই গানটি।

মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন আপনি শুনছেন সংবাদ সকল 107 FM রেইনবোতে সংবাদ সকল সংবাদ সকল

একেবারে মাসের শুরুতেই রণজয় কৃষ্ণা আপনাদের সঙ্গে সংবাদ সফরে রয়েছি ঠিক রাত্রি ১২টা পর্যন্ত। আর আমরা জানি আপনারাও রয়েছেন FM রেনবোর এই সংবাদ সফরে রণজয় কৃষ্ণার সাথে প্রত্যেক বৃহস্পতিবারের মতোই।

0: আমি জানি যে ইতিমধ্যে ঘড়ির কাঁটা প্রায় ৬ মিনিট অতিক্রম করে গিয়েছে আর সকলে এসে গিয়েছেন যারা আমাদের নিয়মিত যারা লিসনার রয়েছো। সংবাদ সফর আজ রাতে বৃহস্পতিবারের সপ্তাহের মাঝামাঝি এই সময়ের এই নিউজ ম্যাগাজিন অনুষ্ঠানের কৃষ্ণা রণজয়ের সঙ্গে তোমরা ইতিমধ্যেই ৬ মিনিট ধরে রয়েছো আমি আশা করছি, এবং যারা এখনও পর্যন্ত রেডিও সেট অন করনি বা প্রসারভারত নিউজ অন এয়ার অ্যাপে তোমরা এখনও পর্যন্ত অন করনি তারা চটপট কিন্তু অন করে দাও, কেননা পুজোর আগে আরও অনেক অনেক কিছু দিয়ে সাজানো আজকের সংবাদ সফর।
1: আমরা জানি যে অক্টোবর মাস পড়ে যাওয়া মানেই কিন্তু চারিদিকে একটা বেশ পুজো পুজো ভাব। সে অনেকে বলেন না যে চারিধারে যখন সাদা কাশ ফুলে ভরে গেছে তখন মনেই হয় যে কাশ ফুলের হয়তো নিজস্ব কোনো গন্ধ নেই, কিন্তু কাশ ফুল মানেই একটা পুজোর গন্ধ আছে। এইরকম একটা পুজোর চারিধারে যখন একটা ভাব এসে গেছে, সবাই যখন পুজো নিয়ে ভাবছি, সবাই যখন বিভিন্ন রকমভাবে সে অনলাইন হোক আর দোকানে দোকানে ভিড় করেই হোক কেনাকাটা করতে মোটামুটি শুরু করেছি, তখন কিন্তু আমরা যখন এই সংবাদ সফর অনুষ্ঠান করতে বসলাম রণজয় এবং কৃষ্ণা, তখন আমাদের মনে হলো যে আচ্ছা আমরাও কি সব জায়গায় যখন পুজো পুজো নিয়েই আলোচনা হচ্ছে তখন আমরাও কি সেই পুজো পুজো আলোচনার মধ্যেই গাভাস নাকি একটু অন্যরকম। বিশেষ করে কালকে যখন সেকেন্ড অক্টোবর গান্ধীজির জন্মদিন, যেখানে সহিষ্ণুতা, যেখানে অবশ্যই সেই জায়গাটার কথা কি মাথায় রেখে আমরা কিছু ভাবনার মধ্যে যাব, চিন্তা ভাবনা করে একটা বিষয় আপনাদের জন্য আমরা রেখেছি। এবং কারণ আপনারা জানেন যে আমাদের সংবাদ সফর কিন্তু একটু অন্যরকম, অন্যান্য যে সমস্ত ভাবেই আমরা খবর সংগ্রহ করি, সে ইলেকট্রনিক্স মিডিয়ায় বলুন কিংবা প্রিন্ট মিডিয়া বলুন, সেই খবরগুলো আমরা যখন সকালে বা সারা দিন ধরে আমাদের কানের কাছে আসে বা আমাদের চোখের সামনে আসে বা আমাদের কানের মধ্যে দিয়ে একদম মর্মে প্রবেশ করে এমন কিছু খবর, সেই খবরগুলোকে নিয়েই কিন্তু আমরা সংবাদ সফরকে তৈরি করি বা আমাদের সফরে আমরা সেই সংবাদগুলোকেই নিজেদের মধ্যে রাখি যে সংবাদগুলো আমাদের ভাবায়, আমাদের মনে হয় এমনটা হলে ভালো হতো বা এমনটা না হলে কি হতো না, সেই রকম কিছু খবর যেগুলো আমাদের আনন্দ দেয় বা আমাদের মনকে স্পর্শ করে।
0: আজকের সময় আমরা বিভিন্ন ক্ষেত্রেই আমরা দেখি যে ধরো যে সামান্য কোনো ঘটনায় একদম ছুরিকাঘাত হয়ে গেল, সামান্য কোনো ঘটনায় রক্তারক্তি কাণ্ড বয়ে গেল, অথচ সেটা হয়তো খুব সহজ কথায় সেই সমস্যার হয়তো সমাধান করা যেত, হয়তো খুব একটা জটিল নয়, কিন্তু কোনো একটা সময় মনে হয় যে আজকে আমরা এত কিছু পেয়েছি, প্রযুক্তির এত অ্যাডভান্টেজের সঙ্গে আমরা রয়েছি সবসময়ের জন্য, তাও কোথাও হয়তো আমাদের সহিষ্ণুতার অভাব দেখা যাচ্ছে ভীষণভাবে আজকের এই সময়ে, আজকের এই সমাজে। এবং ইয়াং জেনারেশন বা জেনজি তারা আমাদের সবসময়ের ভীষণ কাছের, আমাদের ভীষণ ভালোবাসার, এবং খুব খারাপ লাগে যখন তাদের মধ্যেও এই রকম জায়গায় ভীষণভাবে অসহিষ্ণু হয়ে ওঠার কিছু ঘটনা এবং তার যে আফটার এফেক্ট, তার যে ফলাফল সেটা মারাত্মকভাবে যখন আমরা দেখতে পাই সেটা কিন্তু আমাদের ভীষণ ভীষণভাবে খারাপ লাগে। এবং সেই জায়গায় আজকে যদি আমরা নিজেদের মধ্যে একটু কথা বলি, সহিষ্ণুতা সংঘাত নয়, সহজতা। তোমরা কি ভাববে, কি বলবে, অবশ্যই আমাদেরকে জানাও কৃষ্ণা এবং রণজয়কে। 2243-7912 তোমাদের জন্য খুলে দিলাম ফোন লাইন, এবং সেই সঙ্গে মেসেজ 9903-65992। সবসময় রণজয় যেটা বলে যে মেসেজটা তোমরা একটু বেশি করে করো তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হয়, আর একটু যদি রোমান হরফে তোমরা মেসেজ না করে সরাসরি বাংলায় যদি তোমরা হোয়াটসঅ্যাপ করো তাহলে কিন্তু সেটা আমাদের কাছে খুব সুবিধাজনক হয়। তাই চলে এসো ফোনে এবং মেসেজে।
1: সহিষ্ণুতা সংঘাত নয়, সহজতা। অনেক সময় অনেক কথাই কিন্তু আমরা শুধুমাত্র কথার মাধ্যমে, শুধুমাত্র, কারণ মতবিরোধ থাকতেই পারে, মতানৈক্য থাকতেই পারে, মত এবং অমত থাকতেই পারে, কিন্তু সেখানে বোধহয় সামান্য একটু সহিষ্ণুতা থাকলেই অনেক সংঘাতকে এড়িয়ে সহজতার জায়গায় পৌঁছে যায়। আমরাও তাই চাই, আপনাদের মত বা আপনাদের অমত, যেটা আপনারা ভাবছেন সেটাই আমাদেরকে ফোনে জানান বা মেসেজ করুন। কারণ আমরা জানি অনুষ্ঠান শেষে রাত ১২টায় আমরা যখন বাড়ি ফিরব একটা অন্য জায়গা আমাদের সামনে ধরা দেবে, যেমনটা আপনারা আমাদেরকে মেসেজের মাধ্যমে বা ফোনের মাধ্যমে জানান।
0: তাই দেরি নয়, চটপট আপনারা জানান। তার কারণ হচ্ছে যে একদিকে ফোন এবং অন্যদিকে মেসেজ দুটোই কিন্তু আপনাদের জন্য খোলা রয়েছে।
1: 2243-7912 এবং 9903-6599।

0: আমরা দিব্য আছি এবং আমাদের দিব্য থাকতে হবে। এবং একটি বিষয়ে সবাইকে সতর্ক করে রাখাটা ভীষণভাবে দরকার, কেননা এই মুহূর্তে আমাদের কাছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু একটি সতর্ক বার্তা এসে পৌঁছেছে। এক থেকে দু ঘন্টার মধ্যে বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে হুগলি উত্তর চব্বিশ পরগনা জেলার বেশ কিছু অংশে আগামী এক থেকে দু ঘন্টার মধ্যে, এবং 30-40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।
1: আইচি নাগোয়ায় চলতি এশিয়ান গেমসের একটা সুন্দর খবর দিয়ে আমরা আজকের এই খবরের সফর শুরু করি। আইচি নাগোয়ায় চলতি এশিয়ান গেমসে ভারতের হয়ে নজর কেটেছেন, হ্যাঁ অনেকেই নজর কেটেছেন, কিন্তু অ্যাথলেটিক্সে ভারতের অন্যতম বড় মুখ হয়ে উঠেছেন ভিথিয়া রামরাজ। পিটি ঊষার রেকর্ড ভেঙে তিনি আগেই ব্রোঞ্জ জিতেছিলেন। দলগত ইভেন্টে 4x400 মিটার রিলেতে মেয়েদের হয়ে সোনা এবং মিক্সড টিমের হয়ে রূপো জিতিয়েছেন ভারতকে। অর্থাৎ চলতি এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সে প্রথম সোনা এলো বিদ্যার হাত ধরে। কিন্তু এশিয়ার মঞ্চে আলো ছড়ানোর আগে অনেকটা অন্ধকার পেরিয়ে আসতে হয়েছে কিন্তু বিদ্যাকে। বিদ্যার এই সাফল্যের নেপথ্যে রয়েছে একাধিক কঠিন চ্যালেঞ্জ পেরিয়েও হার না মানার গল্প। ট্রাক চালকের মেয়ে বিদ্যা, পরিবারের আর্থিক অবস্থাও খুব একটা সচ্ছল ছিল না, সেই পরিস্থিতি সামাল দিতে বিদ্যা এবং যমজ বোন নিত্যাকে একটি স্পোর্টস হোস্টেলে ভর্তি করান তাদের মা। সেখান থেকেই অ্যাথলেটিক্সে পথ চলা শুরু। সহজ ছিল না কেরিয়ার গড়া। পাটিয়ালায় ট্রেনিংয়ের সময় একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল বিদ্যাকে। ভাষাগত সমস্যা, বারবার অসুস্থ হওয়ার পাশাপাশি অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারও হয়, ফলে অলিম্পিক্সের জন্য ট্রায়ালের প্রস্তুতিও ধাক্কা খায় বারবার। শুধু তাই নয়, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি থাকায় খেলাধুলো ছেড়ে চাকরির জন্য পরিবার থেকে কিছুটা চাপ দেওয়া হয়েছিল বিদ্যাকে। তবে না, খেলা থেকে তিনি সরেননি। 2022 সালে চেন্নাইয়ে চলে যান তিনি। সেখানে কোচ নেপাল সিং রাঠোরের নির্দেশে ফ্ল্যাট স্প্রিন্ট ছেড়ে হার্ডলসের দিকেও নজর দেন এবং সেই সিদ্ধান্তেই মোড় ঘোরে বিদ্যার কেরিয়ারের। 2023 সালের এশিয়ান গেমসে 3টি পদক জিতে নিজের প্রতিভার জানান দিয়েছিলেন বিদ্যা। এরপর 2024-এর প্যারিস অলিম্পিকেও ভারতের মহিলাদের 4x400 মিটার রিলে দলের সদস্য ছিলেন তিনি। আর এবার জাপানে দুর্দান্ত পারফরমেন্সে 3-3টি পদক জিতেছেন 28 বছরের বিদ্যা। ব্যক্তিগত ইভেন্টের কথা একটু আগে বললাম, ব্যক্তিগত ইভেন্টে তো তিনি নজির করেছেনই। পিটি ঊষার 42 বছরের রেকর্ড তিনি ভেঙেছেন। আর বিদ্যার এই কীর্তিতে পিটি ঊষা তিনি আবেগঘন বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। এই নিয়ে মুখ খুলেছেন তিনি। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি তিনি কি জানিয়েছেন জানেন? তিনি লিখেছেন, অভিনন্দন মিথ্যা, রেকর্ড তো তৈরি হয় ভাঙার জন্যই। যে সীমা একসময় আমরা তৈরি করেছিলাম, সেই সীমা যখন পরের প্রজন্ম পেরিয়ে যায় সেটা দেখেও ভালো লাগে। একজন অ্যাথলিটের কাছে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? ঊষা আরও লেখেন, 400 মিটার হার্ডলসে বিদ্যা রামরাজের আমার 42 বছরের পুরনো জাতীয় রেকর্ড ভেঙে দেওয়া অত্যন্ত বিশেষ একটি মুহূর্ত। কোনো উঠতি অ্যাথলেট যখন কয়েক দশক ধরে টিকে থাকা কোনো মাইলস্টোন পেরিয়ে যায়, তখন সেটা শুধু সেই অ্যাথলেটের জন্য নয়,

গোটা খেলার জন্য গর্বের মুহূর্ত। এরপরেই রেকর্ডের আসল উত্তরাধিকার নিয়ে নিজের মত জানিয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা। তার বক্তব্য, কোনো রেকর্ডের সবচেয়ে বড় উত্তরাধিকার হলো সেটা কতদিন টিকে থাকলো তা নয়, বরং পরের অ্যাথলিটকে আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখাতে কতটা অনুপ্রাণিত করলো সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

0: আকাশবাণী কলকাতা একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে আগামী 25 অগস্ট 2027 পর্যন্ত। ইতিমধ্যেই এই অনুষ্ঠান আপনারা শুনছেন প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 এই অনুষ্ঠান আকাশবাণী কলকাতার সংগ্রহশালা থেকে বিশেষ এই অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। আমরা আজকে যে কথা বলছি সেটা হচ্ছে যে আগামীকাল 2 অক্টোবর গান্ধী বার্থডে, এবং যে অহিংসার কথা বলেছিলেন মহাত্মা গান্ধী বাপুজি, এবং সেই জায়গা থেকে আজকে আমাদের সমাজে বিভিন্ন রকমের বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটছে, যে ঘটনা কখনো কাঙ্ক্ষিত নয়। অথচ যদি আমরা একটু যদি আমাদের সহিষ্ণুতাকে বজায় রাখতাম, সংঘাতের মুহূর্ত তৈরি নয়, সহজভাবে সহজতার সঙ্গে যদি সেটাকে আমরা মেনটেন করতে পারতাম, তাহলে হয়তো অতটা খারাপ কিছু হতো না বা মর্মান্তিক কোনো ঘটনা ঘটতো না। কিন্তু আজকে এরকম ঘটনা আকছার ঘটছে, সেটা নিয়ে আমরা 2243-7912 জানতে চাইছি। ইতিমধ্যে আমাদের লিসনার রয়েছেন টেলিফোনে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, না, আমাদের হয়তো কোনো লিসনার চেষ্টা করছিলেন কিন্তু যথাসময় আমরা হয়তো কানেক্ট করতে পারিনি। আমরা চেষ্টা করব, আমাদের 2243-7912 যেরকম খোলা রয়েছে সেরকম আমাদের মেসেজ 9903-65992 সেটাও খোলা রয়েছে। ফোনে বন্ধু রয়েছেন, নমস্কার, হ্যালো, 2243-7912, না, কোথাও হয়তো একটু কানেকটিভিটির সমস্যা হচ্ছে, যাই হোক আমরা সমস্যা দেখে নেব। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে 9903-65992 সেটাও কিন্তু একদম অ্যালাইভ রয়েছে এবং তোমাদের মেসেজের অপেক্ষায় রয়েছে, তাই একটু বেশি করে মেসেজে এসো তোমরা।
1: হ্যাঁ, আমরা যেটা আজকের বিষয়ে রেখেছি, আমরা একটা কথা বলি না, যে এখন আমরা মানে বলি কম শুনি, মানে বলি বেশি শুনি কম, মানে ব্যাপারটা যেটা হয়েছে যে অন্যকে কথা বলার সুযোগ দেওয়া বা শুনতে শেখা বা ভিন্ন মত যদি কারো থাকে সেটাকে গ্রহণ করবার যে মানসিকতা, সেটা বোধ হয় আমাদের মধ্যে একটু একটু করে কমে আসছে। কারণ এটা তো ঘটনা না যে ধরুন আপনার যে মত অন্যের সে মতটা নাও থাকতে পারে, কিন্তু সহিষ্ণুতা মানে কিন্তু এমন নয় যে আপনি নিজের মতকে বিসর্জন দিচ্ছেন, বরং বলা যেতে পারে যে অন্যের মত, অন্যের বিশ্বাস বা অন্যের যে জীবন দৃষ্টি তার প্রতি আপনি সম্মান দেখাচ্ছেন। নিজে সহিষ্ণু হওয়া মানে আমি দুর্বল না, কখনো নয়, কিন্তু সহিষ্ণুতা কখনোই দুর্বলতার লক্ষণ নয়, বরং বলা যেতে পারে যে নিজের অবস্থানে একেবারে দৃঢ় থেকে অন্যের অস্তিত্বকে বা অন্যের মতকে আপনি মর্যাদা দিচ্ছেন, তাহলেই বোধ হয় সংঘাত নয় সহজতা এটা চলে আসতেই পারে। আজকে আমাদের বিষয় এটাই। আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন, আপনাদের মতামতের অপেক্ষায় রণজয় কৃষ্ণ।
0: চটপট করে সহিষ্ণুতা সংঘাত নয় সহজতা, কি বলবে তোমরা, চটপট চলে এসো। এমন একটা পরিস্থিতির দিকে আমরা এগোচ্ছি, বা কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু ঘটনা আমাদের চোখে এসে পড়ে যেটা হয়তো কখনো কোনো রকম তার যুক্তিগ্রাহ্য বিষয় থাকে না, বা শত যুক্তি দিয়েও সেটাকে হয়তো আমরা সবুজ সংকেত দিতে পারি না। এতটাই লোভ, টাকার লোভ, গয়নার লোভ, এবং সেই কারণে নিজের সদ্যজাত সন্তানকেই বিক্রি করে দেওয়া, এবং বিক্রি করছে কে, না বাইরের কেউ ছেলে ধরা নয়, নিজের মা বাবাই। একবার নয়, একাধিকবার নিজের শিশু

শিশুকে পাচার করা হয়েছে বাবা মায়ের মাধ্যমে, এক রাজ্য থেকে অন্য রাজ্য। অবশেষে বড় বড় শিশু পাচার চক্রের পর্দা ফাঁস করেছে পুলিশ। মহারাষ্ট্র থেকে উদ্ধার হয়েছে মাত্র দু মাসের সদ্যজাত শিশু, এবং পুলিশ এই ঘটনায় শিশুটির মা বাবা সহ সাতজনকে গ্রেফতার করেছে। যেটা জানা যাচ্ছে যে এই সদ্যজাত মাস দুয়েকের শিশুটিকে এই দু মাস বয়সের মধ্যে তিনবার বিভিন্ন রাজ্যে পাচার করা হয়েছিল। মহারাষ্ট্রে, তেলেঙ্গানাতেও পাচার করা হয়েছিল। মুকুন্দবাড়ি এলাকায় ওই সদ্যজাত শিশুটিকে বিক্রি করার অভিযোগ উঠেছিল তার বাবা মায়ের বিরুদ্ধে। এরপরেই পুলিশ তদন্ত শুরু করে, খুঁজতে শুরু করে, অবশেষে রবিবার তাকে উদ্ধার করা হয়। প্রায় 1,20,000 টাকায় নিজের সদ্যজাত সন্তানকে বাবা মা বিক্রি করে দেন কিসের জন্য জানেন? শিশুটিকে বিক্রি করে সেই টাকায় দামি ফোন আর সোনার গয়না কিনবেন বলে, আর বিক্রির টাকায় নিজেদের সাধ পূরণ করেছিলেন নিজের সন্তানকে বিক্রি করে তার বাবা মা। পুলিশ যায় বাড়িতে, তল্লাশি চালায় এবং সেই ফোন, দামি মহামূল্য ফোন এবং গয়না উদ্ধার করেছে পুলিশ। কি বলবেন, কোথায় যাচ্ছি আমরা? একটু কোথায় ভাবতে হবে। আমাদের সমাজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমন ঘটনা আমাদের চোখে আঙুল দেয়।

0: দেখতে দেখতে ঘড়িতে সময় বলছে আমরা প্রায় 40 মিনিট পেরিয়ে এলাম, হাতে আর 1 ঘন্টা 20 মিনিট সময় রয়েছে। এবং আজকে এই সময় সামনে পুজো আসছে, এবং পুজোতে যাতে কখনও কোনোরকম ঝুট ঝামেলা গণ্ডগোল না হয় সেই জায়গা থেকে কৃষ্ণা এবং রণজয়ের একটু তোমাদেরকে সতর্ক করা, এবং সেখান থেকেই কখনও কোনো কিছুতেই সংঘাত নয় সহিষ্ণুতা সেটা একটু মাথায় রাখা দরকার, সহজতা সেটা যদি তুমি রাখো তাহলে দেখবে যে অনেক অনেক কঠিন কঠিন জটিল জটিল সমস্যা যেগুলোর জন্য আমরা ঝামেলায় জড়িয়ে যাই সেটা হয়তো খুব সহজেই তুমি শট আপ করতে পারবে, কি তাই তো কৃষ্ণা?
1: একদমই তাই, একদমই।
0: এবং সেই জায়গা থেকে আমাদের পুজোর আগে আমাদের যারা লিসনার রয়েছে তাদের সকলকে 8 থেকে 80 একটু সতর্ক বার্তার মতো আমাদের তরফ থেকে, তাই তো? তুমি কি বলবে?
1: একদমই, বিশেষ করে আমরা দেখি যে পুজোর প্যান্ডেলের বাইরে দেখবেন কোনো সেরকম কিছু নেই, হয়তো মানে প্যান্ডেলে ঠাকুর দেখতে গেছে, লাইনে দাঁড়িয়েছে, সেই লাইনে হয়তো একটু বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, ব্যাস কোথায় গেল সহিষ্ণুতা, মারমার কাটকাট অবস্থা, তখন আমরা ভুলেই যাই আমরা কিন্তু উৎসবে রয়েছি, আমরা আনন্দে।
0: এবং তুমি দেখবে যে খুব ছোট্ট ছোট্ট কিছু ঘটনা সেটা একটা বিরাট রূপ নেয়, তাই নয় কি? মানে মানে আমি বলবো রক্তারক্তি বা বিরাট ভাবে ইনজিওর্ড হয়ে যাওয়া এই ঘটনাগুলো কিন্তু খুব সহজে এড়ানো যায় আমার মনে হয়, তাই না?
1: আসলে ওই যে প্রথমেই একটা কথা বললাম না যে আমরা বলি বেশি শুনি কম, মানে আমরা সামনের যে লোকটা আছে তার কথাটা শুনতে চাই না, এবং অনেক সময় যেটা হয় হয়তো সামান্য সামান্য
0: মানে সামান্য কারণে সামান্য গন্ডগোলের কারণে,
1: এমনকি বিশেষ করে পুজোর সময় একটা বড় বোধহয় অশান্তির কারণ হয় মানে কার পার্কিং। এই কার পার্কিংয়ের জন্য হয়তো কেউ একটু অন্যভাবে বাইকটা রেখে গেছেন, কিংবা কেউ হয়তো কোনো একটা জায়গায় পার্কিং করতে গিয়ে জায়গা পাচ্ছেন না, ব্যাস একেবারে দুজনের মধ্যে মানে একেবারে মারামারি কাটাকাটি শুরু হয়ে যায়, যে মানে কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে হয়তো তেমন কিছু নয়, একটু যদি একজন এগোতেন এবং একটু পিছোতেন তাহলেই হয়তো সমস্যার সমাধান হয়ে যেত।
0: ধরো ঠাকুর দেখতে যাওয়ার জন্য ট্রেনে করে আসছে, একটু ট্রেনে জায়গার জন্য সে চুলোচুলি কাণ্ড হয়ে যায়, তাই নয় কি?
1: আসলে তোমাকেও একটু মানে পিছোতে হবে, আমাকেও একটু এগোতে হবে, ওই
0: মানে নিজের জায়গায় যদি আমি থাকি আমি অ্যাকচুয়ালি নড়বো না, ডান দিক নয় বাঁ দিক নয় সামনে নয় পেছনে নয়, তাহলে খুব মুশকিল। মানে একটু আজকের সময় একটু ফ্লেক্সিবল হওয়াটা ভীষণভাবে দরকার, মানে অ্যাডজাস্টমেন্ট জীবনের সব ক্ষেত্রে দরকার, তাই নয় কি?
1: এবং আমরা যে ওই যে ভাবি যে আমি যদি সহিষ্ণু হই তাহলে
0: আমি হয়তো হেরে গেলাম, আমি হয়তো হেরে গেলাম, আমি হয়তো দুর্বল হয়ে গেলাম, প্রতিপক্ষ শক্তিশালী হয়ে গেল, সেটা কিন্তু নয়, সেটা আলটিমেটলি নয়।
1: বরঞ্চ যদি এইভাবে নিজেদের মধ্যে যদি একটুখানি মানে বলেন একটা ব্যালেন্স করে চলা, যদি তার কথাকেও একটু গুরুত্ব দেওয়া যায় এবং তিনিও যদি আপনার কথাটাকে একটু গুরুত্ব দেন, তাহলে কিন্তু অনেক অনেক সমস্যার একেবারে এক চুটকিতে সমাধান বলে না সেই সমাধান হয়ে যায়। একটু ভেবে দেখতে পারেন রণজয় কৃষ্ণার কথাটা।
0: সহিষ্ণুতা সংঘাত নয় সহজতা। 2243-7912 খোলা রয়েছে, তোমরা ফোনে এসো, এবং সেই সঙ্গে আমাদের যে মেসেজ রয়েছে হোয়াটসঅ্যাপ 9903-65992।
1: আশা করি এবার যারা ফোনে আসবেন আমরা তাদের সাথে কথা বলতে পারবো, এবং আমরা অবশ্যই চাইবো আপনারা ফোনে আসুন এবং আপনাদের সঙ্গে আপনারা মত বিনিময় করি, আপনাদের কথা শুনি।

0: আমাদের সঙ্গে ফোনের লাইনে কেউ আছেন, একটু দেখে নি কে রয়েছেন। নমস্কার। নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
2: হ্যাঁ, কার সাথে কথা বলছি?
1: আমি মহেশতলা 10 নম্বর ওয়ার্ডের থেকে কথা বলছি।
2: নাম কি? নাম বললেন না তো।
1: আমার নাম মধুসূদন পাল।
2: হ্যাঁ বলুন।
1: আপনি যে সংঘাতের কথা বলছেন না? হ্যালো,
2: হ্যাঁ বলুন।
1: সংঘাত হয় কেন বলুন? সংঘাত হচ্ছে কেউ একটা জন্য শুনুন অন্যায় করে চলেছে, তার প্রতিবাদ করতে গেলে, তার প্রতিবাদ করতে গেলে কি হবে বলুন, আমরা কি করব? প্রচুর অন্যায়, যে অন্যায়কে সহ্য করা যায় না, তখন কি করা যাবে?
0: বেশ, আপনি প্রশ্ন রাখছেন নাকি আপনি কোনো উত্তর পেয়েছেন?
2: বেশ, উনি প্রশ্ন রাখলেন ওনার মতো করে, আমরাও জানতে চাইছি। আমাদের যারা লিসনার থাকবেন তারা আসবেন এবং তারা তাদের মতামত তারা জানাবেন, ফোনে জানাবেন এবং মেসেজে জানাবেন। সহিষ্ণুতা সংঘাত নয় আমাদের বার্তা, মাথায় রাখবেন, সহিষ্ণুতা সংঘাত নয় সহজতা। আপনি কি ভাবছেন, কি মনে করছেন, কিভাবে সমস্যা সমাধানের উপায় আপনি বাতলাচ্ছেন নিজের মতো করে, সেটা অবশ্যই জানাবেন। কৃষ্ণা এবং রণজয়কে শুনছেন আজ রাতে সংবাদ সফর।
0: আমরা জানতে চাইবো, কিন্তু সত্যিই আমরা জানতে চাইবো যে এরকম কোনো সমস্যা যদি হয়, যে যে সমস্যা সাংঘাতিক সমস্যা, যেমনটা আমাদের প্রথম শ্রোতা বন্ধু বলতে চাইলেন যে সেই সমস্যার সমাধান করতে গেলে একমাত্র উপায় হচ্ছে সংঘাত, আপনি কি বলেন? সমস্ত সমস্যার সমাধান কি সংঘাতই, নাকি সেই সংঘাত সহিষ্ণুতা সহজতা মানিয়ে নেওয়া বা কথার মাধ্যমে ব্যাপারটার সমাধান করার অন্য উপায়ও খুঁজতে হবে? কারণ সংঘাতই কি একমাত্র সমাধান, কি বলেন? আমরা আমাদের দিক থেকে একটা মত রেখেছি, মতামত রাখবেন আপনারা। বলেছি প্রথমে এই অনুষ্ঠানের, আমাদের সঙ্গে মতের মিল হতে পারে, অমিল হতে পারে, তবেই তো রেনবোতে সংবাদ সফর
2: গরমিল হবে না, এটুকু বলতে পারি।
0: রণজয় কৃষ্ণা কিন্তু আপনাদের প্রত্যেকটি মতের গুরুত্ব দেয়, আপনারা আসুন এবং আপনাদের মত জানান আমাদেরকে। আমাদের পরের শ্রোতা বন্ধু কেউ রয়েছেন, একটু দেখে নিই তিনি কি বলছেন। নমস্কার।
2: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার।
3: দেখুন, সমস্যা তো প্রত্যেকের মানুষের জীবনেই সমস্যা আছে, সমস্যাটা তো নিজেদের মধ্যে, আমার মনে হয় যে লড়াই ঝগড়া না করে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াটাই ভালো।
0: বেশ,
3: আমার এটাই মনে হয়।
0: সংঘাত নয় সহিষ্ণুতা, তাই তো আপনার মত?
2: মানে পুজোর আগে আমরা যে বার্তাটা দিচ্ছি কৃষ্ণা এবং রণজয় সংবাদ সফরের এই হট সিট থেকে, সেটার সঙ্গে সম্পূর্ণ সহমত আপনি, তাই তো?
3: একদম।
0: অনেক ধন্যবাদ, খুব ভালো পুজো কাটান। একদমই, আমাদের কিন্তু দুজন মতামত জানিয়েছেন, একজন
2: এবার তুমি যদি পারমিশন দাও একটু মেসেজের দিকে যাই।
0: একদম একদম, মেসেজ
2: কারণ শুধু ফোন নিচ্ছি, এবার মেসেজ যারা করছেন লিসনাররা তারা তো রেগে যাবেন, তাই না কি? নমস্কার রণজয়দা কৃষ্ণাদি, সহিষ্ণুতা সংঘাত নয় সহজতা, এটা নিয়ে আমার যা মনে হয়, আমরা সাধারণত সহিষ্ণুতাকে ভাবি দাঁতে দাঁত চেপে লড়াই করা। আমি তোমার মতকে পছন্দ করি না, কিছু বলছি না, কিন্তু সহ্য করে যাচ্ছি। এর ভেতরে একটা চাপা সংঘাত থাকে, ভেতরে ভেতরে রাগ জমে, একদিন সেটা ফেটে পড়ে, কিন্তু আসল সহিষ্ণুতা সেটা নয়। সহিষ্ণুতা হল সহজতা। সহজতা মানে কি? আমি তোমাকে তোমার মতো থাকতে দিলাম আর আমি আমার মতো থাকলাম, এখানে কোনো জোর নেই, কোনো প্রমাণ করার তাগিদ নেই যে আমি ঠিক। আমার মনে হয় আমাদের সমাজে আমরা প্রথমটাই বেশি সহ্য করছি কিন্তু মেনে নিচ্ছি না। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কেউ আমার বিরুদ্ধে লিখলেই আমি ঝাঁপিয়ে পড়ছি। সহজতা আসে যখন আমরা বুঝি পৃথিবীটা একরকম হবে না, আম গাছে আমই হবে, জাম গাছে জাম। আম গাছকে জাম হতে বলাটাই তো সংঘাত, আম গাছকে আম হিসেবে ভালোবাসতে পারাটাই সহজতা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ঐক্য মানে সবাইকে এক করে নেওয়া, সবাইকে তার বৈচিত্র্য নিয়েই আপন করে নেওয়া। তাই আমার মনে হয় সহিষ্ণুতা কোনো মহৎ গুণ নয় যে আমি চেষ্টা করে অর্জন করব। সহিষ্ণুতা হলো একটা সহজ অবস্থা, যখন আমি নিজে সহজ তখন অন্যের ভিন্নতাকে আমি সহজভাবে নিতে পারি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগাম শারদ শুভেচ্ছা। তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে। কে মেসেজ করেছেন? যাদবপুর থেকে সোমেন মেসেজ করেছেন।
0: রণজয়, একটা কথা আমরা বলি না অনুষ্ঠানের শেষে, একেবারে যখন রাত্রি ১২টায় আমরা যখন অনুষ্ঠান শেষ করি তখন আমরা বলি এত কিছু ভেবে কিন্তু সত্যি আমরা বিষয়টা রাখিনি। আপনারা আমাদের ঋদ্ধ করেন আপনাদের মেসেজের মাধ্যমে, আপনাদের ফোনের মাধ্যমে। সত্যি অনুষ্ঠান শেষে মনে হয় এতটা বলার ছিল, এতটা গূঢ়ভাবে চিন্তা করার ছিল। অনেক ধন্যবাদ যাদবপুর থেকে সোমেনকে এরকম একটা অসাধারণ মেসেজ করার জন্য।
2: দারুণ, সত্যি। সোমেনের পরে আমরা চলে যাই পরের মেসেজে। প্রিয় সংবাদ সফর, সহজ হতে হলে সবার সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে, পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে হবে, বুঝতে হবে জগৎ পরিবর্তনশীল। আমরা যদি সবার দুঃখ কষ্ট ব্যথা বেদনা সঠিকভাবে উপলব্ধি করতে পারি তবেই সহজভাবে আমরা চলতে পারব, আমরা সহজ হতে পারব। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে মেসেজ করেছেন।
0: আমাদের প্রথম বন্ধু যে প্রশ্নটা আমাদের কাছে রেখেছিলেন, সংঘাত তো একমাত্র,
2: বোধহয় তার উত্তর তিনি পেয়ে গেলেন। আমরা কিন্তু সেই জায়গা থেকে, মানে আমরা কিন্তু আলাদা রকম ভাবে যে একটা বিষয় একটা টপিক সেটা না, আমরা আমাদের মতো করে একটা আলোচনার একটা জায়গা রাখি, একটা বাতাবরণ রাখি এবং সেখানে একটা একটা কনভারসেশন বলো বা দু তরফের মধ্যে একটা রেসিপ্রোকেশন বলো, সেটা কিন্তু খুব সহজভাবে চলতে থাকে। আর আমাদের এর মধ্যেও কিন্তু একটা সহজতা আছে।
0: একদমই তাই, আমরা শুনতে চাই বেশি, কারণ হচ্ছে আমরা যত শুনব তত শিখব। এবং এইভাবেই একজন প্রশ্ন রাখলে আরও দশজন তার উত্তর দিয়ে দেন, সুতরাং প্রশ্নকর্তা তার উত্তর পেয়ে যান। আমরা শুধু ওই যে বলে না তবলায় ধরতাই দেওয়া, আমরা শুধু ধরতাই দিই, আপনারা কিন্তু উত্তর দেন।
2: এখান থেকেই আমাদের আজকে আমরা যা নিয়ে কথা বলছি এবং তোমরা মেসেজ করছো, তোমরা ফোন করছো, সহজতা, সহজতাকেই আমরা চাইছি সহিষ্ণুতার এই সময়। গান্ধীজির জন্মের আগের দিন আমরা এই বার্তাটা বোধহয় আমাদের কাছে ভীষণভাবে দরকার। বিভিন্ন সময় সত্যি কথা বলতে কি এমন কিছু ঘটনা আমরা দেখে থাকি, আমরা খবরের কাগজের পাতায় বা টেলিভিশনের পর্দায় ফুটে ওঠে, যেগুলো হয়তো আমরা দেখতে চাই না, যেগুলো আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়, আমরা কোনো রকমভাবে আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ সেগুলোকে পছন্দ করি না, কিন্তু খুব ছোট্ট ছোট্ট কারণে কোনো সামান্য বিষয় থেকে একটা সংঘাত চরমে উঠে যায়। সেখানে হয়তো আমরা যদি চেষ্টা করি দুপক্ষের তরফেই, আমি কাউকে একা বলছি না, দুপক্ষকেই কিন্তু সেই জায়গাটায় আসতে হবে, তাহলেই হয়তো আমাদের একটা পারস্পরিক সুন্দর জায়গা তৈরি হবে। আমার মনে হচ্ছে ফোনে আমরা আরো কারোর সঙ্গে কথা বলতে পারবো। নমস্কার।
4: নমস্কার।
2: হ্যাঁ,
4: আমি বরিশাল সদর বাজার থেকে সুজিত ঘোষ বলছি।
0: বলুন
2: বলুন,
4: আপনারা আজকে যে বিষয়টা রেখেছেন যে সহিষ্ণুতায় সংঘাত নয়, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে সহ্য করতে করতে আমাদের দেয়ালে পিঠ থেকে যায়, তখন সংঘাত ছাড়া কোনো উপায় থাকে না। সংঘাত মানে আমি বলতে চাইছি কোনো হিংস্রতা নয়, প্রতিবাদ। প্রতিবাদ করতে গেলে অনেক সময় সেটা সংঘাতের পর্যায়ে চলে যাচ্ছে। এটা আমি আমার নিজের ব্যক্তিগত পারিবারিক জীবনেও আমি দেখেছি, সহ্য করতে করতে করতে করতে একটা সময় আমাকে সেই সংঘাতের পথেই যেতে হয়েছে। কেননা অনেক সময়তেই আমরা এই মানিয়ে চলাটাকে মানিয়ে চলতে চলতে কখন যে আমরা আপোষ করে চলতে শুরু করে দিই সেটাই আমরা বুঝতে পারি না। কিন্তু মানিয়ে চলা আর আপোষ করে চলা, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। মানিয়ে চলা মানে যে কোনো পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, আর আপোষ করে চলার কথাটা অর্থ হচ্ছে কোনো অন্যায়ের কাছে নতি স্বীকার করে চলা। এটুকুই আমি বলতে চাইছি।
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, সেই কথায় বলে না যে ফোঁস করতে কিন্তু কেউ বারণ করেনি, ফোঁস অবশ্যই করবেন, কারণ প্রতিবাদ করতে হয়।

0: কিন্তু তার মানেই কিন্তু সেখানেও যেমনটা বললেন সংঘাত নয়, প্রতিবাদ মানে প্রতিবাদের পরেও কেউ যদি আপনার সঙ্গে মতের মিল হয়, মতানৈক্য হয়, তখন সেখানে প্রতিবাদ অবশ্যই করা যায়, কিন্তু প্রতিবাদ মানেই কিন্তু সংঘাত নয়। এই জায়গাটাকে আমরা ধরার চেষ্টা করছি, আপনি আপনার মতো করে।
1: একদম, আমাদের আমাদের কিছু লিসনার হয়তো সেটা গুলিয়ে ফেলছেন, কিন্তু আমরা আমাদের জায়গায় কিন্তু একদম অবিচল রয়েছি। মানে আমরা যেটা বলেছি, আমরা সংঘাত কখনোই নয়, মানে যখন যেই জায়গায় যেই টেম্পারেই উঠুক না কেন, সেটাকে বোধহয় জল দিয়ে শান্ত করা যায়। যত আগুনই থাকুক না কেন, সেই আগুনে জল ঢাললে সেটা কিন্তু নিভে যাবেই যাবে।
0: একটা কথা যেমনটা বলে না আমাদের যে মহাপুরুষ বলে গেছেন যে ফোঁস করা না, ফোঁস করুন, অবশ্যই করুন, প্রতিবাদ করুন, কিন্তু প্রতিবাদ করা মানেই সেটা সংঘাত নয়। আমরা সেই জায়গাটা বলতে চাইছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এমন করেই কিন্তু আপনারা আসুন, আপনাদের বক্তব্য জানান। আমাদের পরের আরও একজন বন্ধু
1: আমরা অপেক্ষা করব, আমাদের আমরা ঠিক নেব, মানে সকলে থাকুন আমাদের সঙ্গে, আসুন যারা এখনো পর্যন্ত আসেননি, তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি। খুব বেশি সময় আর নেই, কিন্তু একদম হাতে এক ঘন্টা সময় রয়েছে আমাদের। ঘড়িতে এখন সময় রাত 10:59:59।
2: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। আপনি শুনছেন সংবাদ সকল 107 FM Rainbow তে সংবাদ।

0: ঘড়িতে সময় বলছে রাত 11:06 হয়ে 19 সেকেন্ড। ইতিমধ্যে আপনারা দারুণভাবে আপনাদের মতামত জানাচ্ছেন ফোনে এবং মেসেজে, এবং আজকে আমরা জানি আলোচনা করছি একসাথে সকলে মিলে, সহিষ্ণুতা সংঘাত নয় সহজতা। এমন কিছু পরিস্থিতি আমাদের সামনে চলে আসে, অযাচিতভাবে চলে আসে, যখন সেটা আমরা কখনো কল্পনা করতে পারি না, কিন্তু সেই পরিস্থিতিটাকে ট্যাকেল করার জন্য আমরা হয়তো যদি একটু আমরা নিজেদের মাথায় সহিষ্ণুতা এই শব্দটাকে রাখি, যদি আমরা মনে করি যে কখনো কোনোরকমভাবেই এমন কিছু করব না যেটা নিয়ে একটা বিরাট সংঘাতের মুহূর্ত তৈরি হয়, খুব সহজভাবে সহজতার সঙ্গে করে সেটাকে হালকাভাবে মেটানোর চেষ্টা করব, তাহলে হয়তো অনেক বড় বড় সমস্যা কয়েক সেকেন্ডের মধ্যে মিটে যায়, মিটে যেতে পারে এবং মিটে যেতে বাধ্য। আমরা না, কৃষ্ণা বারণ জয় নয়, বড় বড় মনীষীরা কিন্তু এ কথা বলে গিয়েছেন। গান্ধী বার্থডের আগে আজকে যারা এই মুহূর্তে আজ রাতে সংবাদ সফর শুনছেন কৃষ্ণা এবং রণজয়ের সঙ্গে, তাদেরকে আরও একবার আমরা জানালাম, যারা এখনও পর্যন্ত মেসেজ করেননি বা যারা এখনও পর্যন্ত টেলিফোনে আসেননি, 2243-7912 এবং 9903-65999 চটপট চলে আসুন।
1: আমাদের পরের বন্ধু কেউ একজন এসছেন, একটু দেখে নেওয়া যাক তিনি কি বলছেন। নমস্কার।
0: হ্যালো, আর একবার নামটা বলুন।
2: দীপক কুমার, তুমি বলছি বেলপুকুর তুমপাড়া।
0: হ্যাঁ বলুন বলুন
1: বলুন বলুন।
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন, আমরা শুনছি
1: শুনছি, বলুন।
2: আমার বক্তব্য, আপনাদের দুজনকে আগে সংবাদ সফরে নমস্কার জানাই।
0: আপনাকেও নমস্কার।
2: আর আজকের সংঘাত পরে কিন্তু অনুশোচনায় দাঁড়ায়।
0: আচ্ছা,
2: কারণ দেখুন, আমরা যখন সংঘাত সৃষ্টি করি তখন আমি ভাবি কি এই কথাটা কেন বললাম, এই রকম ব্যবহার কেন করলাম। ধরুন সংঘাত করার সময় আমরা করে ফেলেছি, কিন্তু যখন সংঘাত থেমে যায় 2-4 দিন পরে, সেটা কিন্তু আমরা অনুশোচনা করি, কেন এই কথাগুলো বললাম, কেন এরকম ব্যবহার করলাম। ঠিক আছে, এটাই। তাই আমি ভাবছি যে আজকে সংঘাত ভবিষ্যতে অনুশোচনায় পরিণত হয়।
1: বেশ
0: বেশ বেশ বেশ বেশ,
1: অনেক ধন্যবাদ দীপক, অনেক ধন্যবাদ। তাহলে দেখুন, এরমও কিন্তু ভাবনায় আসি, আজকে যখন আমার দেওয়ালে পিঠ ঠেকে গেল, আমাদের একজন বন্ধু বললেন, তখন হয়তো আমরা আপোষ করি, তখন হয়তো আমরা মেনে নিই, কিন্তু এমনটা কিন্তু হতেই পারে যে সেই সময় করা সংঘাত হয়তো পরবর্তীকালে অনুশোচনার কারণও হতে পারে,
0: অনুশোচনা আফসোসেরও কারণ হতে পারে। তাই সংঘাতের আগে একটু ভাববেন যাতে পরে আফসোস করতে না হয়।
1: এবং অপরপক্ষ যিনি বলছেন, যিনি হয়তো অনেক কথা বলছেন, এমনটা হতে পারেও তো যে তিনি বলতে বলতে একসময় এসে বলে না একদম, মানে আর পারছেন না, তিনি হয়তো তখন অনুশোচনায় পড়তে পারেন যে কেন এটা বললাম।
0: আমরা দেখি আমাদের সঙ্গে কে রয়েছেন এই মুহূর্তে।
1: পরের বন্ধু,
0: 2243-7912 তে নমস্কার।
3: নমস্কার।
0: হ্যাঁ,
3: আমি নদিয়া জেলার শান্তিপুরের জয়দেব বিশ্বাস বলছি।
1: বলুন
0: বলুন।
3: সংঘাতে না যাই ভালো, কিন্তু কখনো কখনো কি উপায় কি থাকে সংঘাতে না গিয়ে?
1: বেশ,
3: আমি একজন দৃষ্টিহীন ব্যক্তি, এবার আমার সম্পত্তি আমার আত্মীয় স্বজন কুত্তে চাইছে, কি করবে, আমরা দুটো খেতে দেবো তাহলে এই জীবনটা চলে যাবে, কিন্তু আমার যে অন্য অন্য জিনিসের প্রয়োজন আছে বা আমার সম্পত্তি আমি যাকে ইচ্ছা দিতে পারি আবার নাও দিতে পারি, আমি যদি আমার সন্তান বা আমার সংসার না থাকি আমি সেটা কারোকে দানও করবো, আত্মকে দান করতে পারি, সে উত্তরও তারা মানে মানতে চায় না।
0: বেশ, আসলে এগুলো হয়তো আমাদের কাছে, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে নানান রকমের হয়তো সমস্যা থাকে, কিন্তু সেই সমস্যাগুলো মেটানোর জন্য আলাদা রকমের বিষয় রয়েছে, প্রশাসন রয়েছে, আইনগত জায়গা রয়েছে, সেই বিষয়গুলো থাকবে। কিন্তু আজকে আমরা সামগ্রিকভাবে যেটা বলতে চাইছি যে আমাদের যে সহিষ্ণুতাটাকে সেটাকে মেনটেন করা, সেটাকে আমরা কী করে মেনটেন করব বা কীভাবে করা উচিত সংঘাতের মধ্যে না গিয়ে সহজতাকে মাথায় রেখে, সেটাই কিন্তু আমরা বলতে চাইছি।
1: দেখা যাক পরের বন্ধু আসছেন, তিনি কি বলেন। নমস্কার।
4: হ্যাঁ নমস্কার।
0: কার সাথে কথা বলছি?
4: হাওড়া জেলা মাজু ফিয়াঙ্গাজি থেকে প্রশান্ত সানা বলছি।
0: বলুন।
4: প্রথমে জানাই আপনাদেরকে অশোক শুভেচ্ছা, নমস্কার জানাই।
1: আপনিও নাম জানুন সেটা।
4: আমি সবসময় আমার মতো ইচ্ছা বলে কোন ক্ষেত্রে, সংসার জীবন ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে সংঘাত আমার ভালো লাগে না বা চাই না।
0: সোশ্যাল মিডিয়া ডিজিটাল সমাজ তার ফলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে বলে সে ভীষণভাবে মনে করছে এবং অল্পবিদ্যা ভয়ঙ্কর এবং তার ফলেও কিন্তু অনেক গুণী মানুষকে অপমানিত হতে হয় এই কারণে। আন্দির মতামত এটাই কলকাতা 61 থেকে তিনি জানিয়েছেন। পায়েল ব্যানার্জি তিনি বলছেন সহিষ্ণুতা থাকা খুব প্রয়োজন, সহিষ্ণুতা এক বিরাট শক্তি, খুব সহজ নয় কিন্তু শক্তিশালী। সহিষ্ণুতা যার আছে সে সুন্দরভাবে অনেক কঠিন পরিস্থিতিকে অতিক্রম করে যেতে পারে, নিজের বক্তব্যকে রেখে অপরের বক্তব্যকে গ্রহণ করে সে কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারে, এমনটাই মত পায়েল, পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে।
1: আমাদেরকে বন্ধুরা মেসেজ করছেন, ফোনও করছেন, পরে
0: প্রচুর প্রচুর অনবরত মেসেজ আর ফোন এসে যাচ্ছে। আবার ফোনে আসছি, 2243712। নমস্কার, কার সাথে কথা বলছি? হ্যালো, আমাদের সঙ্গে কেউ রয়েছেন কিন্তু অতিরিক্ত সময় তো আমি দিতে পারবো না, তাই জন্য লাইনটিকে ডিসকানেক্ট করতে হচ্ছে। যিনি আসবেন, কারণ প্রচুর প্রচুর আমাদের লিসনাররা থাকেন, তারা অপেক্ষা করে থাকেন অনুষ্ঠানে কথা বলবার জন্য, মেসেজ করবার জন্য, একটু চিন্তা ভাবনা করে সুচিন্তিত মতামত নিয়ে তবেই আসুন টেলিফোনে এবং বাকিরা শুনুন। আমরা চলে আসি পরের মেসেজে, আমরা চলে আসছি 9903653992। নমস্কার আপনাদের দুজনকে, আপনাকেও নমস্কার আমাদের তরফ থেকে। বলতে চাই সংঘাত কেউ চায় না, কিন্তু জীবনে না চাইতেও কখনো তা এসে পড়ে। মানুষ তার বেসিক নিডে ঘাটতি না থাকলে সহিষ্ণুতাই তো সভ্যতা, কিন্তু সেখানে সংকট এসে গেলে বাঁচার তাগিদে সংঘাতে যেতে হয়। বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি, দুর্বলের ওপর সবলের অত্যাচার নেমে আসে সমাজে অনেক সময়, আর তখনই সংঘাত অনিবার্য হয়ে ওঠে। এটাই অসহায় সামাজিক মানুষের সমস্যা। মানুষ কিন্তু শান্তি চায়, সংঘাত নয়, কিন্তু পাশবিক মানুষের থেকে অধিকার আদায় করে নিতে সংঘাত এসে পড়ে। রীনা পণ্ডিত দমদম পার্ক থেকে মেসেজ করেছেন।
5: রুখে দাঁড়াও, সত্যের হাত ধরে রুখে দাঁড়াও।

0: হ্যাঁ, আমরাও কিন্তু সেই একই কথা বলছি, ফোঁস করো, প্রতিবাদ করো, কিন্তু না, সংঘাত নয়, সহিষ্ণুতার পথে চলো, সহজতা বজায় রেখে। আমাদের পরের শ্রোতা বন্ধু কেউ আসছেন, নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, আমরা কার সাথে কথা বলছি? টেলিফোনে 2243-7912 তে কেউ রয়েছেন? না, আমরা আমাদের পরের যিনি লিসনার থাকবেন তার জন্য অবশ্যই অপেক্ষা করব ফোনে এবং হোয়াটসঅ্যাপে।
0: কথায় বলা হয় যে
1: পরের বন্ধু এসে গিয়েছেন, এটুকুই বলতে পারি আপাতত। কে রয়েছেন? নমস্কার।
2: হ্যালো।
1: হ্যাঁ নমস্কার,
0: শুনতে পাচ্ছি, বলুন।
2: হ্যালো, আমি উত্তর কলকাতা থেকে অপর্ণা বলছিলাম।
1: হ্যাঁ বলুন বলুন
0: বলুন।
2: নমস্কার নেবেন?
0: নমস্কার
1: আপনাকেও।
2: হ্যাঁ হ্যাঁ, দেখুন, এই মেন জিনিসটা হচ্ছে যে যে কোনো জিনিস করতে গেলে একার দ্বারা তো হয় না, একজন প্রতিবাদ করছে অন্যায়ের কারণে, কিন্তু সেখানে আরো দু চারজন যদি না এগিয়ে আসে, সেখানে মীমাংসা করাটা একটু অসুবিধা হয়ে যায়।
1: বেশ বেশ,
2: যেমন আজকেই আমি রাস্তায় যেতে যেতে দেখলাম যে দুটি অল্প বয়সী মেয়ে যাচ্ছে এবং একজন বয়স্ক ভদ্রলোক, নন বেঙ্গলি ছিলেন মেয়ে দুটো, অল্প বয়সী, একটা খুব বাজে রিমার্ক করেছে। তো দুটি মেয়ে খুবই কান্না অবস্থায় ওই ভদ্রলোককে বলছে যে এরকম কেন রিমার্ক করছো, ভদ্রলোক তো অলরেডি চলে যাচ্ছে। তখন আমি ওদেরকে বললাম যে দেখো যে ও মাথা ঠিক নেই, অ্যাভয়েড করো, অ্যাভয়েড করে তুমি তোমাদের বাড়িতে চলে যাও।
1: একদম ঠিক।
2: তো সে সময় আরেকজন ভদ্রমহিলা আসলেন, উনি ওনার রিমাকে বলছেন যে জুতোটা খোলো, খুলে ওর মুখে মারো।
1: না, এরকম প্রতিক্রিয়াশীল অনেকে হয়ে যান, কিন্তু ওই আপনি যেটা প্রথমে বললেন না যে অ্যাভয়েড করো, মানে কোনো কোনো ক্ষেত্রে অ্যাভয়েড করা বা ইগনোরেন্স, সেটাই হয়তো বেস্ট পলিসি থাকে, তাই না? মানে আমার কোনো একটা কারণে কারোর কাছ থেকে এমন একটা মিসবিহেভ পেলাম, এবার আমি যদি তাকে মিস

0: বিএ করার জন্য তার ওপরের কোনো ডিগ্রি প্লেস করতে চাই, তাহলেই কিন্তু সেটা একটা সংঘাতের আবহ তৈরি হয়। অনেক সময় ইগনোরেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, কিন্তু মানে সেটা আমাদের মাথায় রেখে চললে অনেক কিছুই খুব সহজভাবেই কিন্তু মিটে যায়, তাই তো?
1: একদমই এরকমগুলো, মানে আমাদের ওই যে আমরা প্রথমেই একটা মেসেজে আমরা পেয়েছি যে ইগনোরেন্স, মানে জাস্ট যা হচ্ছে হতে যাক আর কি, এই ব্যাপারটা কিন্তু অনেক সমস্যার সমাধান করতে পারে। পরে শ্রোতা বন্ধু কে রয়েছেন?
0: নমস্কার।
1: নমস্কার।
2: নমস্কার, আমি মংলার গোপনী থেকে শ্যামল বিশ্বাস।
1: বলুন
0: শ্যামল বিশ্বাস, কোথা থেকে বলছেন আরেকবার বলুন।
2: মগরাহাট গোপনী।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন।
2: শ্যামল বিশ্বাস বলছি। বর্তমান যা সমাজ ব্যবস্থা, আমাদের ক্ষয় ছাড়া কোনো মতে, যে আপনারা বলছেন সহিষ্ণুতা সহিষ্ণুতা জীবনে ফিরিয়ে আনতে গেলে সমাজ ব্যবস্থা পাল্টালে, না পাল্টালে হবে।
0: আচ্ছা বেশ,
2: এই হচ্ছে আমার মনে।
0: অনেক ধন্যবাদ। মানে আপনি বলছেন যে সামাজিকভাবে আমরা যাতে একটু অন্যরকম আমাদের জেস্চারটাকে যদি আমরা পাল্টাতে পারি, সামাজিক মানুষ হিসেবে, জীব হিসেবে, তাহলেই হয়তো এই পরিবর্তনটা সম্ভব নচেত নয়। এভাবেই আপনারা কী কী বলছেন জানান কৃষ্ণা এবং রণজয়কে। হাতের খুব বেশি সময় নেই, মাত্র 50 মিনিট সময় রয়েছে। 2243-7912 আপনার জন্য খোলা রয়েছে, এবং সেই সঙ্গে 9903-6599-2 হোয়াটসঅ্যাপ। সহিষ্ণুতা সংঘাত নয়, সহজতা।
1: আমাদের পরের বন্ধু এসেছেন, তার সাথে আমরা একটু কথা বলে নিই। নমস্কার।
3: নমস্কার।
1: কি বলছেন?
3: আমি দিয়ালা শিবরামপুর থেকে শুভাশিস হালদার বলছি।
1: বলুন শুভাশিস বাবু, বলুন।
3: যেটা এখনকার যা সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এখন তো সংঘাতের তো বেশি মানুষ সংঘাতেই তো বেশি পড়ে যায়। কারণ কেউ হয়তো কোনো একটা কথা বললো, সেই বলার পরিপ্রেক্ষিতে দেখা গেল যে আরেকজন আরেকজন সেই সংঘাতের মধ্যে আরেকজন এসে জড়িয়ে গেল। এইভাবেই তো সংঘাতটা বেড়ে যায়।
0: আমরা কিন্তু সেই সলিউশনের রাস্তাটাই খুঁজছি, এবং আমাদের যে যেভাবে আমরা কথা বলি, যেভাবে আমরা মানে আমাদের তো কোনো টপিক নয়, কিন্তু আমরা সেখানে সবাই মিলে আলোচনা করি, মানে এইখান থেকে আমরা বেরোতে পারবো কি করে, ওভারকাম করতে পারবো।
1: একটা কথা আমরা সেই আমাদের অনেক কাল আগে আমাদের সেই ভাব সম্প্রসারণে পড়তাম না, যে কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়ে, তা বলে কুকুরে কামড়ানো কি রে মানুষের পায়ে।
0: সিংহ কখনো কুকুরকে কামড়াতে যায় না,
1: ঠিক তাই
0: বিষয়টা সেটাই।
1: সিংহ সিংহের মতো,
0: সিংহ সিংহের মতো চলে, সে তার চলনেই বুঝিয়ে দেয় যে সে রাজা।
1: ওই যেমনটা একজন বললেন না যে আম গাছে আমি হয়, জাম গাছে জামি হয়,
0: সোমেন বলেছিল যাদবপুর থেকে, বিষয়টা তেমন।
1: সুতরাং সবকিছুকে যদি আমরা মেনে নিয়ে মানে মানতে পারি যে আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আমার জন্য নয়, আমার কাপ অফ টি নয়, তাহলে বোধ হয় অনেক সংঘাতকে এড়িয়ে যাওয়া যায়। এবং অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে সেই সহিষ্ণুতাটা কিন্তু তার মানে এই নয় যে আপনি দুর্বল, সেই সহিষ্ণুতা মানে এই নয় যে আপনি অন্যের মতকে একেবারে আপোষ করে চলছেন। এটা তো এমনও হতে পারে যে আপনি অন্যের মতকে আপোষ নয় সম্মান দিচ্ছেন, এইভাবে ভাবুন একটু।
0: এই সেপ্টেম্বরে বেশি দিন না, দিন দশেক আগে শীত পড়েছিল, তুমি জানো?
1: তাই নাকি?
0: হ্যাঁ, দিল্লিতে।
1: আমি তো শুধু দেখছি বর্ষাই বর্ষা, চারিদিকে শুধু জল আর জল।
0: দিল্লিতে এক রাতে প্রায় 20 ডিগ্রির কাছাকাছি পারদ নেমে গিয়েছিল, রীতিমতো শীত পড়ে গিয়েছিল, এসি অফ করে দিতে হয়েছিল, ফ্যান কমিয়ে দিতে হয়েছিল এক রাতে। এই জায়গায় মানে আজ থেকে 25 বছর আগে এরকম একটি রাত দেখেছিল দিল্লি, শীতলতম রাত 2001 সালের পর কিন্তু সেপ্টেম্বর মাসে ফের এই ঘটনা ঘটল। এবং বিভিন্ন ক্ষেত্রেই মানুষের মনে প্রশ্ন জাগছে যে এই যে ওয়েদার ওলটপালট হয়ে যাচ্ছে, এবং তার ফলে এল নিনো কিংবা জলবায়ু পরিবর্তনের প্রভাবেই কি এরকম হচ্ছে, শীত নির্ধারিত সময়ের আগেই কড়া নাড়ছে? কি বলছেন যারা ওয়েদার স্পেশালিস্ট? তারা বলছেন যে এখনই আলমারি থেকে লেপকম্বল বার করার মতো পরিস্থিতি তৈরি হয়নি, হঠাৎ এই ঠান্ডার সঙ্গে এল নিনোর কোনো রকমের যোগসূত্র নেই বলে আবহ বিজ্ঞানীরা জানিয়েছেন, এবং এটি আগাম শীতের লক্ষণও নয়। আসলে ঘটনাটা কি ঘটেছিল একটু বলি খোলসা করে। দিল্লিতে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি দীর্ঘস্থায়ী গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করেছিল দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সহ দেশের বড় একটি অংশে। বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়েছিল, মেঘলা ওয়েদার ছিল।

0: এবং বর্ষা বিদায়ের এই সময় বায়ুমণ্ডলের আর্দ্রতা এবং অবিরাম মেঘের চাদরে থাকার কারণে দিনের বেলা সূর্যের আলো ঠিকমতো পৌঁছতে পারেনি এবং যার ফলেই রাতের বেলা এইভাবে ঠান্ডা নেমে এসেছে অবিশ্বাস্যভাবে। এবং রীতিমতো দিল্লির মানুষজন ভীষণভাবে অবাক হয়ে গিয়েছিল আজ থেকে দিন দশেক আগে দিল্লিতে রাতের বেলা এইভাবে শীত পড়ে যাওয়ায়। তবে স্বস্তি মিলেছিল, তবে স্বস্তিটা ছিল খানিক সময়ের।
1: যদিও আমরা আস্তে আস্তে করে ঠান্ডার সময়ের দিকে এগোচ্ছি বলা যায়, কারণ আমাদের এখন বেশিরভাগ সময়টাই শুধু বর্ষা বর্ষা আর বর্ষা। শীতকাল গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল না না না এসব চলেই গেছে এখন। এখন দুটোই ঋতু মোটামুটি গ্রীষ্ম আর বর্ষা, এরকম একটা জায়গায় পৌঁছেছি। একটা যখন আমরা এশিয়াডের খবর দিলাম, এশিয়ান গেমসের খবর দিলাম, তখন আরও একটা মানে বেশ একটু অন্যরকম জানেন এটা দিতে, যদিও খুব খারাপ লাগছে কিন্তু তাহলেও খবর যখন তখন তো দিতেই হয়। একটা কথা আমরা বলি না যে এক চুল, মাত্র এক চুলের জন্য সাফল্য হাতছাড়া হয়ে গেছে, মাত্র এক চুলের ব্যবধানে। হ্যাঁ, মাথার চুলের জন্য যে সাফল্য অধরা হবে সেটা প্রমাণ মিলল কিন্তু একেবারে হাতে নাতে। মাথার চুলের জন্য পদক হাতছাড়া হলো ভারতের লং জাম্পার শৈলী সিংয়ের, যার ফলে 4 সেন্টিমিটারের ব্যবধানে তিনি পদক হাতছাড়া করলেন। এশিয়ান গেমসে মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে ভারতের মূল বাজি ছিলেন দুজন, অ্যান্সি সোজন এবং শৈলী সিং। কেরলের অ্যান্সি, তিনি শুরু থেকেই ধারাবাহিক ছন্দ বজায় রেখে নিজের সেরা 6.53 মিটার দূরত্ব স্পর্শ করে রুপো নিশ্চিত করেন, আর 6.55 মিটার লাফিয়ে সোনা জিতে নেন চীনের হুয়াং ইউইং। সোনা এবং রুপো যখন নিশ্চিত হয়ে গেল তখন লড়াইটা স্বাভাবিকভাবেই এলো ব্রোঞ্জের জন্য, এবং সেইখানেই অন্যতম দাবিদার ছিলেন এই শৈলী সিং। বিশেষ করে চতুর্থ রাউন্ডে শৈলী ট্র্যাকে দৌড়ে এসে বোর্ডে পা রেখে যে দীর্ঘ জাম্পটি নিয়েছিলেন সেটা দেখে দর্শকরা মোটামুটি নিশ্চিত ছিলেন যে তিনি অনায়াসেই পোডিয়ামে জায়গা করে নেবেন। কিন্তু কিন্তু অফিশিয়াল ডিসপ্লে বোর্ডে দূরত্ব ভেসে উঠতে দেখা গেল যে মাত্র 6.41 মিটার। পরবর্তী জাম্পে শৈলী 6.42 মিটার স্পর্শ করেন, ব্রোঞ্জের দৌড়ে ছিলেন ঠিকই কিন্তু শেষ রাউন্ডে চীনের মেং তান 6.46 মিটার লাভ দিয়ে মাত্র 4 সেন্টিমিটারের ব্যবধানে ভারতীয় তারকাকে ঠেলে দিলেন 4 নম্বরে। এই যে আপাত দৃষ্টিতে লম্বা লাভ, এর পিছনে দূরত্বের ব্যবধানের কারণ না, কোনো যান্ত্রিক ত্রুটি নয়, বরং বিশ্ব অ্যাথলেটিক্সের নিয়ম। নিয়ম অনুযায়ী টেক অফ লাইন থেকে অ্যাথলিটের শরীরের যে কোনো অঙ্গ যেখানে পড়বে সেখান থেকে টেক অফের লাইন কতটা কাছে সেটা ধরা হবে। ধরা যাক একজন অ্যাথলিটের পায়ের থেকে হাত মাটিতে স্পর্শ করল টেক অফ লাইনের কাছে, সেক্ষেত্রে মাটিতে স্পর্শ করার পয়েন্টটা ধরা হবে। এবার আসি আসল কথায়। শৈলী যখন বালিতে ল্যান্ড করেন তার পা এবং গোড়ালি অনেক দূর পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু তিনি ভারসাম্য রাখতে না পেরে পিছন দিকে পড়ে যান। দেখা যায় তার পনিটেলটি পেছনের দিকে দোল খেয়ে গিয়ে গোড়ালির বেশ কিছুটা পেছনে বালিতে পড়ে এবং বালিতে ছাপ ফেলে। ক্যামেরা এবং জুরিরা নিয়মের নির্দেশ মেনে সেই চুলের দাগটিকেই রেফারেন্স পয়েন্ট ধরে পরিমাপ করায় শৈলীর আসল দূরত্ব থেকে অন্তত 1 সেন্টিমিটার বাদ পড়ে যায়। অ্যাথলেটিক্সের ইতিহাসে শৈলীর এই ঘটনাটা না নতুন নয়, কিন্তু 2011 সালের দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপে বেলারুসের নাতাসিয়া মিরানচিক ইভানোভা প্রায় 6.90 মিটারের জাম্প করেও পনিটেল বালিতে স্পর্শ করায় 6.74 মিটার আটকে চতুর্থ স্থানে ছিটকে গিয়েছিলেন। সেই একই নিয়মের ফাঁদে পড়ে 2018 যুব অলিম্পিকে সমস্যায় পড়েছিলেন বেলজিয়ামের মাইতে বেরনার্ড। আর ঠিক এই কারণেই আধুনিক কোচরা জাম্পারদের সবসময় চুল শক্ত করে খোঁপা বেঁধে বা ব্রেড করে নামার নির্দেশ দেন। এই এই ছোট্ট টেকনিক্যাল খুঁটিনাটিটাই কিন্তু শেষ পর্যন্ত শৈলীর ক্ষেত্রে কাল হয়ে দাঁড়ালো, এবং এশিয়াডের মতো এরকম একটা মেগা মঞ্চে নিশ্চিত

0: একটি পদক থেকে দেশ বঞ্চিত হল।
1: আপনি শুনছেন সংবাদ সকল 107 FM রেইনবোতে সংবাদ সকল।

0: একটু দেখে নেব কে আছেন, প্রথমেই তার সাথে একটু কথা বলে নিই। নমস্কার।
1: নমস্কার, কার সাথে কথা বলছি আমরা?
2: নমস্কার, আমি হরিণঘাটার বড়জাগুলি জেলা নদীয়ার থেকে সমীর দাস কথা বলছি।
0: বলুন বলুন বলুন।
2: দেখুন, সংঘাত যদি কারো রোগ হয়, প্রতিবাদী তার একমাত্র দাওয়াই হয়। কারণ দেখুন, যে মানুষটা কারণে অকারণে অপ্রয়োজনে যদি কোনো একটা মানুষের উপর সবসময় যদি সংঘাত সৃষ্টি করে এবং সে যদি সহিষ্ণুতা দেখিয়ে যদি তাকে বারবার ক্ষমা করা হয়, তাহলে একটা কথা মনে রাখতে হবে যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই কিন্তু সমান অপরাধী।
1: ঠিক।
2: অর্থাৎ সংঘাতটা কিন্তু একটা রোগ, আর সেই রোগের দাওয়াই হচ্ছে একমাত্র প্রতিবাদ, নইলে কিন্তু এই সংঘাত কোনোদিনই থামবে না, সংঘাত বেড়েই যাবে।
1: অনেক ধন্যবাদ। এবারে একটু 2243-7912 থেকে একটু চোখটা ঘোরাতে হবে হোয়াটসঅ্যাপের দিকে। নমস্কার রণজয় দাদা এবং কৃষ্ণা দিদি, বিষয় লিখতে মনে পড়ে যাচ্ছে ভূপেন হাজারিকার গান মানুষ মানুষের জন্য। গানের কথাগুলো বাস্তব। আসলে সমাজে সচেতনতা এবং সহিষ্ণুতা বাড়ানো তখনই সম্ভব যখন আমরা মান আর হুঁশ বুঝতে পারব। যেদিন স্বার্থ ভুলে চুরি দুর্নীতি লোভ মন থেকে বিদায় দেব, সেদিন অবশ্য সংঘাত এড়াতে পারব। মানুষের জন্য মানুষের কর্তব্য যেমন আছে, তেমনি হিংস্র পশুদের প্রতি দয়ালু হওয়া উচিত। ইট মারলেই পাটকেল মারতে হবে এমনটা একদমই নয়, অর্থাৎ হিংসার বদলে প্রতিহিংসা নয়। প্রতিবাদ অবশ্য করতেই হবে, তা বলে অন্যকে আঘাত করা নয়। আমাদের প্রত্যেকের ভাবতে হবে অন্যের স্বাধীনতা এবং সম্মান নিজের সম্মান বা স্বাধীনতা দেয়। এস এন মণ্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালী থেকে মেসেজ করেছেন। পরের মেসেজে, প্রিয় রণজয় দা, কৃষ্ণাদি, সহিষ্ণুতা কখনোই সংঘাত নয়, বরং সহজতার জায়গায় পৌঁছানোর একটি ধাপ বিশেষ। আমরা ইচ্ছে করলে নিজেরাই নিজেদের জীবন দুর্বিষহ করে তুলতে পারি, আবার আনন্দময় করে তুলতে পারি। হিংসায় সমাজবন্ধন শিথিল হয়, হৃদয় বন্ধন ছিন্ন হয়। আসলে আমাদের প্রাণের, আমাদের বুদ্ধির, আমাদের সৌন্দর্যবোধের, আমাদের সকল মঙ্গল প্রবৃত্তির, অর্থাৎ আমাদের সমস্ত শ্রেষ্ঠতার মূল ধর্মই হল সহিষ্ণুতা। যুগে যুগে ক্ষমা এবং সহিষ্ণুতা মহতের গুণ বলেই সমাদৃত হয়ে এসেছে। এই ক্ষমা ও সহিষ্ণুতা কখনোই কিন্তু হৃদয় দৌর্বল্যের প্রকাশ নয়, এর মধ্যে বিচার শক্তির অভ্রান্ততা এবং নিরপেক্ষতায় প্রস্ফুটিত হয়। এই সত্য আমরা গান্ধীজি, বুদ্ধদেব, স্বামী বিবেকানন্দ প্রমুখ মনীষীদের জীবন পর্যালোচনা করলেই বুঝতে পারি। সপ্তর্ষি মজুমদার বড়ানগর ডানলপ থেকে মেসেজ করেছেন।
0: আমরা পরপর অনেকগুলো মেসেজ পড়লাম এবং অবশ্যই অনেকগুলো ফোনও অ্যাটেন্ড করলাম। আপনারা যেরকমভাবে ফোন করছেন, আপনাদের মতামত জানাচ্ছেন। পরের বন্ধু কেউ আছেন দেখে নিয়ে একটু নমস্কার।
3: হ্যালো।
1: হ্যাঁ নমস্কার,
0: কে বলছেন?
3: মৌলি বলছি, ঢাকুরিয়া থেকে।
1: বলো।
3: কৃষ্ণা দি, রামাজায় দা, অনেকদিন পর দুজনকে একসঙ্গে পাওয়া,
0: একদম
1: বেশ বলো।
3: দেখো, আমার মনে হয় যে যেখানে যেরকম পরিবেশ হবে না, সেই বুঝে আমাকে সহিষ্ণুতা দেখাতে হবে, সেই বুঝে আমাকে প্রতিবাদ করতে হবে। আর রাস্তাঘাটের ব্যাপারটা আমার মনে হয় খুব দরকার ইগনোর করার। আমাকে যতক্ষণ না সে আমার সামনে এসে আমার রাস্তাটা বন্ধ করছে বা সামনে এসে ফেস টু ফেস কিছু বলছে, ততক্ষণ আমার মনে হয় যে কে আমায় কি বলছে আমি কানে শুনবই না, আমি যাচ্ছি আমার কাজে। হ্যাঁ, কখনো মানে এই এইরকম জায়গায় না কখনো পাত্তাই দেওয়া উচিত না, একদম নিজে নিজের কাজে চলে যাও। কেউ যে কিছু বলছে তুমি কান দিয়ে শোনো না, মানে এক কান দিয়ে যেমন শুনছো এক কান দিয়ে বার করে দাও। কিন্তু হ্যাঁ, যদি সামনে এসে কেউ অশ্লীল কথা বলে বা কোন রকম কিছু মানে করার চেষ্টা করে, তখন কিন্তু আমাকে রুখে দাঁড়াতেই হবে। তখন কিন্তু আমাকে আর সহিষ্ণুতা দেখালে চলবে না, আমাকে বললে হবে না যে ভাই তুমি কেন এরম করছো, দাদা তুমি কেন এরম করছো, এটা বললে কিন্তু মহাবিপদ। তখন আমাকে দেখতে হবে যে আমি কিভাবে বাঁচবো।
1: না, আমি একটা কথা বলি মৌলি, যে হ্যাঁ মানে খুব সফটনে যেভাবে তুমি বললে সেভাবে হয়তো বলা উচিত নয়, কিন্তু সংঘাতে না গিয়েও কথার জোরেও কিন্তু অনেক বড় মেসেজ দেওয়া যায়।
3: হ্যাঁ, সেটা সেটা হয়। সেটা দেখো মানে হয়তো সেটা করা উচিত, কিন্তু কি জানো তো, মানে

0: এত দেখে দেখে দেখে দেখে মনটা না এত বিষিয়ে যাচ্ছে মানুষের, যে মানে অত অতটা না মানুষ সহিষ্ণুতা রাখতে পারছে না।
1: চিন্তা করো না, এই বিষিয়ে যাওয়া মনটাকে ঠিক করার জন্যই তো আমরা রয়েছি, সংবাদ সফর রয়েছে, তাই নয় কি?
2: মোদি যে কথাটা বলছে, পরিবেশ পরিস্থিতি অনুসারে বোধহয় সহিষ্ণুতাটা তার কোট আনকোট মানে সহিষ্ণুতা বলতে যেটা বুঝি সেটা বদলে যায়, তাই তো?
0: আমি যদি বুঝি যে আমি যাচ্ছি হয়তো মানে একটা ছেলে না বুঝে আমায় কিছু বলছে, হ্যাঁ অনেক সময় বোঝা যায়, তাকে হয়তো আমি বলবো যে ভাই কেন এরম বলছিস, রে কি হয়েছে ভাই কেন এরম বলছিস, বাবু যা বাড়ি চলে যা, হ্যাঁ তাকে আমি সহিষ্ণুতা দেখাবো, আমি হয়তো বুঝতে পারবো যে সে হয়তো একটু বোকার মতন কিছু একটা বলে ফেলেছে বা বলছে। কিন্তু সবসময় সহিষ্ণুতা দেখালে কিন্তু হবে না গো রণজয়দা, জানো তো?
1: বেশ বেশ বেশ, আজকের মতো শুভরাত্রি মৌলিক। দেখো এভাবেই আমরা কিন্তু একটা হালকা আলাপ আলোচনার মধ্যে থেকে, হাতে আমাদের আর মাত্র 20 মিনিটের মতো সময় রয়েছে, ঠিক পুজোর আগে আমরা গান্ধীবার্তের আগের মুহূর্তে, আর মাত্র 20 মিনিট পরেই 2nd অক্টোবর পড়ে যাবে, সহিষ্ণুতা সংঘাত নয় সহজতা, আমরা কিন্তু একটা ক্লিয়ার পিকচার পাচ্ছি, মানে সমাজ কি বলতে চাইছে, মানুষরা কি ভাবছে আজকের সময়, আজকের জেনারেশন কি ভাবছে।
2: কেউ বলছেন যে সমাজটাকে বদলাতে হবে, সমাজ যদি এরকম থাকে তাহলে আমাদের সংঘাতে যেতেই হবে, কেউ বলছেন যে পরিবেশ পরিস্থিতি হিসেবে ওই যে ডেফিনেশন সেটা চেঞ্জ হয়ে যায়, পরে শ্রোতা বন্ধু কেউ কিছু বলছেন,
1: দেখা যাক তিনি কি বলছেন, শুনে নি।
2: নমস্কার।
1: নমস্কার।
3: হ্যালো, নমস্কার, আমি বালিগঞ্জ থেকে বলছি, প্রিয়তোষ
2: চট্টোপাধ্যায়।
3: আচ্ছা আমি একটা জিনিস বলছি, যে সংঘাতে না গিয়ে একটা জিনিস হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে, লিমিটটা ক্রস করে গেলে তখন কিন্তু মানুষের টেম্পারটাও লুজ করে এবং তখন তার মানে একটা কিছু বলার চেষ্টা সে করে বা প্রতিবাদ করে, যা হোক একটা কিছু করে, এবং সেটা মানুষের ধর্ম, মানুষ করেই থাকে। আর সেখানে তুমি নীতিবাক্য বা অন্য কিছু যদি বলতে যাও সেখানে কিন্তু হবে, সে শিক্ষিত অশিক্ষিত যেই যেই মানুষই হোক না কেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে স্থান কাল পাত্র, এটাও একটা ভ্যারি করে কিন্তু, তো এই জিনিসগুলো যদি মানে সবসময় যে আমি কতটা সইব কতটা বলবো কতটা বলবো না, এত মেপে চেপে তো করা যায় না, মানুষের সহজত যে জিনিসগুলো আছে হট করে দুম করে হয়ে যায়, কারোর মানে কেউ খুব সহ্য করতে পারে, টেম্পার খুব কুল, খুব ঠান্ডা মাথার লোক, সে একবার দুবার ওই করলো তারপরে কিন্তু সে আর তখন আর পারে না, বারবার যদি একই জিনিস ঘটতে থাকে সেটা কিন্তু সে আর নিতে পারে না, তখন তাকে কিছু একটা বলতেই হয় করতেই হয় আত্মরক্ষা করার জন্য, তার সম্মান মান সম্মান বাঁচানোর জন্য।
1: এভাবেই কিন্তু আমরা কিন্তু দারুণভাবে আমাদের যারা লিসনার রয়েছেন তারা তাদের মতামত জানাচ্ছেন, তাদের ফিডব্যাক জানাচ্ছেন। আবার একটু ফোন থেকে আমরা একটু মেসেজের দিকে তাকাই, সংবাদ সফরে আমার যেটা বলার সেটা হচ্ছে মানুষের সুস্থির স্বাভাবিক জীবনে সংঘাত কাম্য কখনোই নয়, এটা যেমন ঠিক, আবার অন্যদিকে এমন কিছু কিছু পরিস্থিতি বা ঘটনার সৃষ্টি হয় না চাইতেও সংঘাতের জায়গা তৈরি হতে পারে, অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করা উচিত, আর প্রতিবাদ ও সংঘাত মোটেই এক নয়। আমার ঠাকুমা বলতেন, যে সয় সে রয়, আর যে না সয় তার নাশ হয়। ঠাকুর বলেছেন, ছোবল না মারতে কিন্তু ফোঁস করো। মানুষের এই আধুনিক জীবনে ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় মানুষের সহনশীলতা সহিষ্ণুতা যে নামেই ডাকা হোক না কেন সেটা কমে গেছে, সেটার অন্যতম কারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাও। সবশেষে এটুকু বলতে পারি, মানুষের জীবনের সংঘাত যতটা সম্ভব এড়িয়ে মানুষের সহনশীলতা এবং ধৈর্য বাড়ালে ভালো ছাড়া খারাপ হবে না, প্রতিবাদ চলুক চলতে থাকুক। গোপালনগর বসুনগর থেকে, বসুনগর মধ্যমগ্রাম থেকে গোপাল সিনহা তিনি মেসেজ করেছেন, দারুণ, খুব ভালো, মানে আপনার যে দর্শন সেটা আমরা শুনলাম। পরের মেসেজে সরাসরিভাবে আমরা চলে যেতে পারি, থাকবো না স্তব্ধ মোড়া শুধু সহিষ্ণুতাকে ধরে, সংঘাত এড়িয়ে আনবো শান্তি সহজতার বরে, প্রতিবাদের পাহাড় জমিলে হিয়ায় কেন করিব হনন, রুধিয়া সকল সংঘাত সহজে পুষ্পে ভরবে কানন, সুমধুর সম্পর্ক হোক সহপাঠীদের মাঝারে, ঝগড়াঝাঁটি বিবাদের পর আবার বন্ধুত্ব আসুক দ্বারে, মুহুর্মুহু ধৈর্য হারা করিতে হবে ছিন্ন, মেনে নেওয়ার ক্ষমতাগুলি আন্তরিকতায় হোক ধন্য, অটল থেকেও নিজের বিশ্বাসের ওপর অন্যকে দিতে হবে অগ্রতা, মিলেমিশে শান্তিতে বসবাস করার নাম হলো সহিষ্ণুতা। শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153 থেকে মেসেজ করেছেন।
2: আমাদের অনেক মেসেজ এবং অনেক ফোন আসছে, আমরা প্রত্যেকের মেসেজ পড়ার চেষ্টা করি এবং চেষ্টা করি যতটা পারা যায় আপনাদের ফোনে অ্যাটেন্ড করতে এবং আপনাদের কথাগুলো শুনতে। এর মাঝখানেও কিছু খবর থাকে যেগুলো দিতে হয়। দুবাই থেকে তেল আভিবগামী ফ্লাই দুবাই ফ্লাইট FZ1073 ককপিটে ঘটে যাওয়া রোমহর্ষক কাণ্ড এখন মোটামুটি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মাঝ আকাশে তখন কার্যত ফ্লাই দুইয়ের বিমান নিয়ন্ত্রণ হারাতে বসেছে। ককপিটের ভিতর কো পাইলটের হামলায় ক্ষতবিক্ষত ক্যাপ্টেন স্মিথ মচার। তখন ফ্লাইট দ্রুত নিচে নামছে, ঠিক সেই মুহূর্তে নিজের প্রাণের কথা না ভেবে কো পাইলটের সঙ্গে রীতিমতো লড়াই করে ককপিটের দরজা খোলার ব্যবস্থা করেছিলেন ভারতীয় পাইলট। তার সেই একটি সিদ্ধান্ত বদলে দেয় গোটা পরিস্থিতি। কোনো মতে রক্তাক্ত ক্যাপ্টেন দরজা খুলতেই ফ্লাইটের সামনের দিকে থাকা যাত্রীরা এগিয়ে আসেন। মুহূর্তেই পরিস্থিতি বুঝে ককপিটে ঢুকে হামলাকারীকে কাবু করেন তারা। পরে দুই রিলিফ পাইলট ফ্লাইটের নিয়ন্ত্রণ নেন এবং শেষ পর্যন্ত সৌদি আরবের তাবুকে নিরাপদে অবতরণ করে FZ1073। ফ্লাইটে থাকা 174 জন যাত্রী সেক্ষেত্রে প্রাণে বেঁচে যান, যেটা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং বিশ্ব নেতারা ক্যাপ্টেন স্মিথ মচারের এই বীরত্বকে স্যালুট জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকেই তাকে স্যালুট জানিয়েছেন। এর মধ্যে নেতানিয়াহু তিনি উল্লেখ করেন যে গুরুতর আহত অবস্থাতেও ককপিটের দরজা খুলে দেওয়ার যে দূরদর্শিতা ক্যাপ্টেন দেখিয়েছেন তাতেই 9/11 মতো ভয়াবহ বিপর্যয় এড়ানো গিয়েছে। ভারতীয় ক্যাপ্টেন স্মিথ ভয়াবহ বিপদের মুখে এগিয়ে আসা 4 ইসরায়েলি যাত্রীকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল সরকার। তাদের সেই সাহসিকতার স্বীকৃতি দিতে এবার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড ফর সিভিল হিরোইজমের জন্য তাদের নাম সুপারিশ করার কথা ঘোষণা করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হের্জগ। 4 হলেন ইয়ানিভ হায়ুন, ডক্টর মুসায়েব শোটা, জভিকা মানেস এবং আসাফ রাজওয়ান। তাদের সাহসিকতার জন্য গোটা ইসরায়েলের পক্ষ থেকে কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।
1: আবার চলে যাই 9903653992। প্রিয় রণজয়দা কৃষ্ণাদি, সারা বিশ্বের দিকে তাকালে দেখতে পাই সারা বিশ্ব সহিষ্ণুতার অভাবে ভুগছে। তার কারণ বোধহয় লোভ। লোভ সংবরণ করতে পারলে সহিষ্ণুতা আসবেই আসবে। সহিষ্ণুতা আমাদের এগিয়ে যাওয়ার সোপান। যারা আমাদের সহিষ্ণুতার সুযোগ নিয়ে ঠকায় তাদের এড়িয়ে যাওয়া এখনই দরকার। অসিত বৈরাগী অভয়নগর থেকে মেসেজ করেছেন।

0: দেখতে দেখতে ঘড়ির কাঁটা বলছে কৃষ্ণা এবং রণজয়ের ওঠার প্রায় সময় হয়ে এলো, হাতে মাত্র আর 8 মিনিট সময় রয়েছে। মেসেজও এসে পৌঁছেছে, একটু মেসেজে সরাসরি চলে যাই। সংবাদ সফর, দাদা দিদি তোমরা কেমন আছো? আমরা দারুণ আছি। আমরা সবাই শুয়ে শুয়ে তোমাদের অনুষ্ঠান শুনছি, খুব খুব ভালো লাগছে। সবার নানান রকম মত শুনছি, আমাদের যারা শ্রোতা রয়েছেন তাদের খুব খুব ভালো লাগছে। আসলে আমাদের জীবনটা জুড়েই আমাদের সমস্যা, এবং সেই সমস্যাকে সমাধান করতে হবে, চলতে হবে, এগিয়ে যেতে হবে। অভিষেক ঘোষ লেকটাউন কালেন্দি থেকে মেসেজ করেছেন। হ্যাঁ অভিষেক, একটাই কথা যে জীবনে তো সমস্যা থাকবে, সমস্যা সমাধান করে এগিয়ে যাওয়াটার নামই জীবন, এবং সেখানেই কিন্তু একটা চ্যালেঞ্জ থাকে, তাই না? সমস্যা ছাড়া জীবন আবার তোমার খুব পানসে লাগবে, জানো তো। তাই সমস্যাকে চ্যালেঞ্জের মতো দেখতে শেখো, এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার পথ কিন্তু তৈরি হয়ে যাবে। যদি তোমার জীবনে স্ট্রাগল থাকে, যদি তোমার জেতার যদি ইচ্ছে থাকে জীবনে, তাহলে ঠিক ঠিক তুমি জিতবেই জিতবে, তাই তো? একদম শেষবেলা তো এটুকু আমরা বলতেই পারি, তাই নয় কি?
1: জেতার জন্য সংঘাত আসে, মতের অমিল হয়, এবং সেখানে সেই মতের অমিল থেকে আস্তে আস্তে বিদ্বেষে পরিণত হয় সেটা। কিন্তু তাহলেও কোথাও যেন একটা ওই যেমনটা মৌলি বললো না, পরিবেশ পরিস্থিতি অনুসারে সহিষ্ণুতাটা পরিবর্তিত হয়। কখনো সেইটা মানিয়ে নেওয়া যায়, কখনো সেটা ইগনোর করা যায়, কিন্তু কখনো সেটার প্রতিবাদ করতে হয়। কিন্তু আমাদের প্রশ্নটা বোধহয় অন্য জায়গায়। প্রতিবাদ করতে কিন্তু আমি বা রণজয়, আমরা আমাদের দিক থেকে সবসময় বলছি, হ্যাঁ প্রতিবাদ করতেই পারা যায়, কিন্তু প্রতিবাদটা হাতাহাতি মারামারি সংঘাতের জায়গায় নয়, প্রতিবাদটা সেই জায়গাতেই থাকুক যাতে এই মনোমালিন্য, এই মনের যে মতানৈক্যটা, এটা যাতে কোনো সময় কোনো জায়গায় গিয়ে এমন জায়গায় না পরিণত হয়, এতটা বোধহয় না বললেও হতো, এতটা বোধহয় না করলেও হতো। এই যে একটা নিজেদের কাছে নিজের একটা কি বলবো, একটা বোধ তৈরি হয় না, যেটা আমাদের একজন শ্রোতাবন্ধু বললেনও বটে, সেই জায়গাটায় যেন না পৌঁছানো যায়। কারণ সবসময় একটা কথা বোধহয় মনে রাখতে হয়, সেটা হচ্ছে যে আমরা যদি অন্যের মতকে, অন্যের বিশ্বাসকে যদি গুরুত্ব দিই, তাতে কিন্তু নিজের গুরুত্ব কমে না, এটা ঘটনা।
0: একদম শেষ প্রান্তে দারুণভাবে আপনারা মেসেজ করেছেন, ফোন করেছেন, আলাদা করে কৃষ্ণা রণজয়ের আর বলার

0: থাকতে পারে না। কেননা কেননা আপনারাই সব বলে দিয়েছেন। আমরা যেভাবে ভেবেছিলাম যে সহিষ্ণুতা সংঘাত নয় সহজতা, তার কানায় কানায় 100% আপনাদের মতামতে পূর্ণ হয়ে গিয়েছে।
1: এবং সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা কোণ ছুঁয়ে গেছে আপনাদের এই বক্তব্য।
0: একটু জানিয়ে দিই কাদের মতামতে আজকে প্রাণিত হলো আজকের অনুষ্ঠান, এবং যারা শুনলেন তারাও একটা বিরাট জায়গা তারা মন দিয়ে যে শুনেছেন। যারা ফোনে এসেছেন, মধুসূদন পাল মহেশতলা থেকে, স্বপ্না ঘোষ কালিন্দী লেকটাউন থেকে, সুজিত ঘোষ বড়িশা শখের বাজার, দীপক কুমার তুং বেলপুকুর তুংপাড়া থেকে, জয়দেব বিশ্বাস নদিয়া থেকে, প্রশান্ত হাওড়া থেকে, অপর্ণা উত্তর কলকাতা থেকে, শ্যামল বিশ্বাস মগ্রাহাট থেকে, শুভাশিস হালদার বেহালা থেকে, সমীর দাস হরিণঘাটা বড়জাগলি থেকে, মৌলি ঢাকুরিয়া থেকে, প্রিয়তোষ চট্টোপাধ্যায় বালিগঞ্জ থেকে ফোন করেছেন। আর যারা মেসেজ করেছেন, পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, অ্যান্ডি কলকাতা 61 থেকে, সোমেন যাদবপুর থেকে, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, রীনা পণ্ডিত দমদম পার্ক থেকে, শ্যামসুন্দর দাস নারকেল বাগান থেকে, গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে, এস এন মণ্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালী থেকে, সপ্তশ্রী মজুমদার বড়ানগর থেকে, অসিত বৈরাগী অভয়নগর থেকে, এবং অভিষেক ঘোষ কালিন্দি লেকটাউন থেকে মেসেজ করেছেন।
1: আমাদের কি সমস্ত বন্ধুরা যারা মেসেজ করেছেন, যারা ফোন করেছেন এবং যারা শুধুই শুনেছেন, আমাদের এই বিরাট বড় আকাশবাণীর পরিবার, প্রত্যেককে বলি আমাদের সঙ্গে থাকুন। প্রতি বৃহস্পতিবার সংবাদ সফর নিয়ে আমরা আসি এবং সংবাদের বিভিন্ন দিক আমরা ছোঁয়ার চেষ্টা করি, সঙ্গে সঙ্গে চাই আপনারাও আপনাদের মতামত জানান।
0: আমাদের উপর ভরসা রাখুন, পাশে থাকুন, বন্ধুর মতো থাকুন। আগামী সময় আমরা সবাই মিলে এভাবেই এগিয়ে যাব পথের দিকে। আজকের মতো এ পর্যন্তই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
2: গভীর রাতে আপনাদের সাথে গান শোনাতে চলে এসেছি আমি সোহম। শুনছেন অনুষ্ঠান শুনতে কি চাও, অনুষ্ঠান একান্তই আপনাদের অনুরোধের অনুষ্ঠান। হ্যাঁ, 9903659290 3659290 3659290 3659290 এই নম্বরে আপনি SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার প্রিয় গানের কথা জানাতে পারেন, আর সেই গানটি আমি চেষ্টা করব এই একটি ঘন্টার সময়ের মধ্যে শুনিয়ে দিতে। ঠিক আছে বন্ধুরা, তবে প্রথম গানটা আমি আমার একটু ভালো লাগার গান শুনিয়ে দিচ্ছি, রূপম ইসলামের কণ্ঠে, মহানগর এট কলকাতা ছবি থেকে। আর দ্বিতীয় গানটি ইতিমধ্যে একজন বন্ধু SMS করেছেন, বাজিগার ছবি থেকে বিনোদ রাঠোরের কণ্ঠে MRA হামসাফার গানটি শোনানোর অনুরোধ করছি রিন্টু ফ্রম নিউ আলিপুর। ঠিক আছে রিন্টু, আপনার অনুরোধ আমি ডাকছি, তাহলে পরপরই দুটি গানের ওপারে আপনারাও অনুরোধ পাঠাতে থাকুন SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে 9903659290 নম্বরে। শুনতে কি চাও, শুনছেন শুধুমাত্র 107 FM রেনবো, সোহমের সঙ্গে।

0: 바람이.
1: তোমার রিকোয়েস্টেড গানের শো শুনতে কি চাও? শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও? শুনতে কি চাও?
2: ওয়ান ও সেভেন এফ এম রেনবো শুনছেন শুনতে কি চাও।

তিনটে গান বেছে রেখেছি আপনাদের শোনাবো বলে। হাওড়া নাজিরগঞ্জ থেকে নীলাদ্রি মাইতি বন্ধু মেসেজ করেছেন, SMS এর মাধ্যমে করেছেন, জিতের সাথী মুভি থেকে ও বন্ধু গানটা শোনাতে, নিশ্চয়ই বন্ধু, ও বন্ধু শুনিয়ে দেব। আর সম্রাট নামটা লিখেছেন সম্রাট, ঠিক আছে, রিশরা থেকে বলছেন রাজু চলে রাজু আজাদ ফিল্ম থেকে এই গানটি শুনতে। আর একজন বন্ধু লোপামুদ্র মিত্রের কণ্ঠে আয় আয় কে জি গানটা শুনতে চেয়েছেন, কিন্তু বন্ধু কিন্তু নিজের নামটি লেখেননি। যাই হোক, তো সেই আমার অচেনা অজানা অনামী বন্ধুকেও আমি শুভেচ্ছা জানাই এই গানের রিকোয়েস্ট পাঠানোর জন্য। আর আপাতত চলুন, আপনার রিকোয়েস্ট আমি অবশ্যই রেখে দিয়েছি, আপনাদের রিকোয়েস্ট রেখে দিয়েছি, পরপর তিনটি গান রইল আপনাদের জন্য। গানের ওপরে ফিরে আসি। এবারে হোয়াটসঅ্যাপে যে সকল বন্ধুরা অনুরোধ পাঠাচ্ছেন তাদের অনুরোধ রাখবো, একদম রাগ করবেন না আমার ওপর। চলুন শুনি পরপর তিনটি গান।

কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।

107 FM রেনবো শুনতে থেকে যে অনুষ্ঠানে প্রায় আধটা ঘন্টার সময় অতিবাহিত করে ফেলেছি, আর এর মধ্যেই 9903659299 এই নাম্বারে SMS এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এখন আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা অনুরোধ করেছেন তাদের গানগুলো একটু শোনাবো, প্লাবিত হয়ে যাচ্ছি অনুরোধে। হ্যাঁ, তার মধ্যে থেকে সৌভিক সরকার কসবাহালদু থেকে মেসেজ করে বলছেন উনি আলো ছবিতে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এইবারটি গানটি শুনতে চান, অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, শুনিয়ে দেবো। গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে বলছেন, ওনার অনুরোধ হলো ম্যায় খিলাড়ি তুয়া নারী মুভি থেকে শিল্পী কুমার শানু অলকা ইয়াগনিকের কণ্ঠে চুরাকে দিল মেরা গড়িয়া চলি। আচ্ছা, গানটিও অবশ্যই আমি শোনানোর চেষ্টা করব। আর আরও একজন বন্ধু, ওনার নাম হলো শুভঙ্কর ঘড়ুই, নরেন্দ্রপুর থেকে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয় থেকে। আচ্ছা, উনি মেসেজ করছেন মুকেশের কণ্ঠে, শিল্পী মুকেশের কণ্ঠে, কিসি কি মুস্কুরা পে হো নিসা জিনা ইসিকার নাম হ্যায় এই গানটি শুনতে চান আনাড়ি মুভি থেকে, সেই 1959 সালে মুক্তি পাওয়া আনাড়ি। হ্যাঁ, রাজ কাপুরের উপর পিকচারাইজ করা হয়েছিল এই গানটি। চলুন এই অসাধারণ গানগুলি শুনে নি। আরও একটি অনুরোধ পেয়ে গেছি। নমস্কার সোহম দাদা, নমস্কার জানাই আপনাকেও। আশা ভোসলের কণ্ঠে হায় রে কালা একই জেলা গানটি শোনাবেন এস এন মণ্ডল বাপ্পী কোড়াকাটি সন্দেশকালী থেকে। ঠিক আছে বন্ধুরা, আপনাদের জন্য এই গানগুলো গভীর রাতে একটা ছোট্ট উপহার হিসেবে রইল, চলুন শুনে নিই।

শুনতে কিছু অনুষ্ঠানের একেবারে শেষ লকডাউনে চলে এসছে। এর মধ্যে এক বন্ধু বেশ অভিমান করে লিখছেন, হাই দাদা, আমি অরিজিৎ ঘোষ বলছি ফ্রম ক্যানিং। আমি অরিজিৎ সিংয়ের বোঝেন না সে বোঝেন এবং আরও কয়েকটা অপশন দিয়েছেন, যে কোনো একটা গান শুনতে চাই। কত আগে রিকোয়েস্টটা পাঠলাম দাদা, এসএমএসগুলো কয়েকটা তো চালাও না, এসএমএস থেকে চালিয়েছি বন্ধু। আর এটাই আজকের শেষ রিকোয়েস্ট রাখলাম, একদম মন খারাপ করবেন না। চলুন অরিজিৎ সিংয়ের কণ্ঠে এই গানটা শুনতে শুনতে শুনতে কি যা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আমি সোহম, ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন সকলকে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুরঞ্জনী নিয়ে ফিরে আসছি আর কিছুক্ষণের মধ্যেই।

এতক্ষণ শুনলেন অনুরোধের গানের অনুষ্ঠান, শুনতে কি চাও শুধুমাত্র 107 FM রেনবো। এখন শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন খেয়াল রাগ বিহাগ শিল্পী জাইনুল আবেদিনের পরিবেশনায়।

0: এতক্ষণ শুনলেন বেহালায় রাক্ষসী কানাড়া শিল্পী ইন্দ্রদীপ ঘোষের পরিবেশনায়। আর এর সঙ্গে শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই।
1: কানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: গভীর রাতে আপনাদের সাথে গান শোনাতে FM রেইনবো 107 চলে এসেছি আমি সোহম। স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় রাত 2:02 হয়ে 50 সেকেন্ড। হ্যাঁ, এবারে এক এক করে 90s বিখ্যাত সব সুপারহিট সব ছবির গান শুনে নেব। হ্যাঁ বন্ধুরা, চলুন শুনে নিই আর মনটাকে একটু নস্টালজিক করে তুলি। আজকে পরপর তিনটি গান সোনু নিগমের কণ্ঠে। প্রথম দ্বিতীয় গানটি, প্রথম গানটি অর্জুন পণ্ডিত ছবি থেকে, কুমার শানু অলকা ইয়াগনিকের কণ্ঠে। দ্বিতীয় গানটি সোনু নিগমের কণ্ঠে মস্ত ছবি থেকে, এবং তারপরের গানটি বাস্তব ছবি থেকে সোনু নিগম এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে। আসুন শুনে নিই পরপর তিনটি মিষ্টি গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: গভীর রাতে আপনাদের সাথে চলে এসেছি গান শোনাতে, আমি সোম। আজ এই গানগুলো শুনতে শুনতে কি জানেন তো, আমার নিজেরও জীবনের এক একটা অধ্যায়ের কথা মনে পড়ে যাচ্ছে। তখন স্কুল জীবন, জীবনটা ছিল একেবারেই অন্যরকম। হ্যাঁ, স্কুলের পড়াশোনা এসব নিয়ে একটু দুশ্চিন্তা তো সকলেরই থাকে ছাত্র জীবনে, আমারও ছিল। কিন্তু পাশাপাশি জীবনটা অনেক বেশি রঙিন ছিল, কারণ এত দুশ্চিন্তা ছিল না। এক আজ যখন একসঙ্গে অনেক চিন্তাকে নিজের মনের মাঝে স্থান দিতে হয়, একসঙ্গে অর্থনৈতিক চিন্তা, সামাজিক চিন্তা, ভবিষ্যতের চিন্তা, আগামী দিনের চিন্তা, বর্তমানের চিন্তা, স্বাস্থ্যের চিন্তা, বাড়ির আর দশজনের চিন্তা, সত্যি এত চিন্তা ছিল না। তাই চিন্তা যখন ছিল না, সেই সময়টাকেই আমাদের কাছে অনেক বেশি রঙিন মনে হয়। আর বাস্তবতার সঙ্গে আমাদের তো বিশেষ পরিচয় তখন হয়নি, তাই অনেক বেশি রোম্যান্টিক ছিলাম আমরা সকলেই, ছেলে মেয়ে সকলেই। আর মনের মাঝখানে অনেক আশা, অনেক আনন্দ, অনেক ভালোবাসা ঘুরপাক্ষে তো। আর ধীরে ধীরে সময় কাটতে কাটতে আমরা বাস্তবকে চিনতে শিখেছি, তাই তো। এবার চলুন শুনে নিই আরও কয়েকটি গান, আর আমাদের সেই সময়ের একটা রোমন্থন করে ফেলি। এ হরিহরন সুখবিন্দর এবং এ আর রহমানের কণ্ঠে তাল ছবি থেকে পরের গানটি, এবং তারপরের গানটি উদিত নারায়ণের কণ্ঠে 1999 সালে মুক্তি পাওয়া সিরফ তুম ছবি থেকে, এবং হরিহরন এবং সাধন সাধনা সরগম।

রহমানের কণ্ঠে একটি সুপারহিট গান, সেই সময়ের একটি সুপারহিট রোম্যান্টিক গান, দাহেক ছবি থেকে গানটি কি বলবো না, চলুন শুনে নিই পরপর তিনটি গান।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

দারুণ দারুণ সব গান শুনলাম, মনটাকে 27 বছর 28 বছর আগে নিয়ে গেলাম। আমাদের প্রত্যেকেরই জীবনের একটা না একটা অধ্যায় কেটেছে অনেকটা আগে, ওই সময়টায়, 90s-এ, 90-এর দশকে। আবার আজকের যে যুগ, আজকের যে সময়, সেটাও আমাদের কাছে অবশ্যই ভালো, অবশ্যই আনন্দের, কিন্তু ওই সময়ের যে ফ্লেভারটা, সেটাকে পুরোপুরি আজও কিন্তু মানুষ ফেলে দিতে তো পারেই নি, উল্টে আমি দেখতে পাচ্ছি মানুষ আরও বেশি বেশি করে 90s-কে আঁকড়ে ধরছে। এমন গভীর রাত যখন চারদিক নিস্তব্ধ, যখন আকাশে অনেক তারা, চাঁদ মেঘের আড়ালে খেলা করছে, হঠাৎ হঠাৎ কোনো নাম না জানা পাখি আপনার বাড়ির পাশ দিয়ে উড়ে চলে যাচ্ছে ডাকতে ডাকতে, আশপাশে যদি কোনো পুকুর থাকে সেখানে কিছু একটা পড়ার শব্দ, অথবা মাঝে মধ্যে একটা দুটো গাড়ি বাইক রাস্তা দিয়ে যাচ্ছে, সেই সময় আপনার মনটা ছুটছে একেবারে অতীতের দিকে, তাই না বন্ধু? তাহলে এই নিস্তব্ধ রাতকে সামনে রেখে, তাকে অনুভব করে 107 FM রেনবো চালিয়ে রেখে গান শুনছেন আপনি, গান শোনাচ্ছি আমি সোহম, রূপকুমার রাঠোর, কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে। প্রথম গানটি রূপকুমার রাঠোরের কণ্ঠে, তারপরে গানটি কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে। চলুন শুনি প্রথম গানটি তক্ষক ছবি থেকে, তারপরে গানটি সরফরোশ ছবি থেকে। চলুন শুনে নি নস্টালজিক হয়ে উঠি। 107 FM রেডিও শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে সোহমের সঙ্গে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: গভীর রাতে সুরের রামধনু 107 FM রেনবো জ্বালিয়ে রেখেছে, আপনার মনকে পাঠিয়ে দিচ্ছে স্মৃতির অলিতে গলিতে। প্রতিটা গলিতে কত না স্মৃতি, প্রতিটা ক্ষেত্রেই আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করছেন। আপনার ফেলে আসা দিনের মধ্যে কত মুহূর্ত আপনি হয়তো ভুলেই গেছিলেন, আবার মনে পড়ে গেল, হতেই তো পারে, তাই না বন্ধু? আর এভাবেই তো সময়টা অনেকটা এগিয়ে যায়, মানুষের জীবনের এক একটা পর্যায় শেষ হয়, নতুন পর্যায় শুরু হয়। আপকে লিয়ে অনুষ্ঠান আমার অর্ধ শেষের দিকে চলে আসছে, যেতে যেতে আরও কিছু গান শুনতে চাই। এবারের গানটি সোনু নিগমের কণ্ঠে মুঝে রাত দিন বস, এই গানটা তো সেই যুগে সুপারহিট, আজকের যুগেও সুপারহিট, 1999 সালে মুক্তি পাওয়া সংঘর্ষ ছবির গান। এই গানটার একটা বিশেষত্ব রয়েছে, অভিনেতা এই গানটি যে করছেন পিসিও থেকে, হ্যাঁ, পাবলিক টেলিফোন বুথ থেকে। আর এই বিষয়টি এখন সমাজ থেকে প্রায় হারিয়ে গেছে, হারিয়েই গেছে বলা যায়, কিন্তু স্মৃতি রয়ে গেছে। এই পাবলিক বুথ থেকে ফোন করা, আপনার প্রিয় মানুষকে ফোন করা, কখনো কখনো একটু লুকিয়ে ফোন করা, আর এই স্মৃতিগুলো এমন গভীর রাতে ওই টিমটিমে তারার মতোই অনেক আলোকবর্ষ দূর থেকেও আপনাকে আলো দিয়েই স্পর্শ করছে, তেমনি স্মৃতিগুলো আপনার মনের আনন্দের দিকগুলোকে স্পর্শ করছে। চলুন শুনে নিই পরের গানটা।

সংঘর্ষ ছবির এই গানের মাধ্যমে আপকে লিয়ে এই অর্ধ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আপকে লিয়ে শেষ হচ্ছে না, আরও একটা ঘন্টার সময়ে চলবে, সঙ্গে থাকবেন আমাদের প্রিয় আর্যে উজ্জ্বল ভট্টাচার্য, তার সঙ্গে চলতে থাকুক গানের সফর, সুরের সফর।

অনুষ্ঠান শুনছেন 107 FM রেনবোয়ে। আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। এই মুহূর্তে শুনব তিসরি কসম ফিল্মে মুকেশের কণ্ঠে এই গানটি।

আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে পরের গান মুকেশের কণ্ঠে আভারা ফিল্ম থেকে। আপনাদের সঙ্গে রয়েছে আমি উজ্জ্বল।

টুলের ঘড়ি বলছে সময় এখন ভোর চারটে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে প্রথমে খেয়াল শিল্পী অলোক চ্যাটার্জি, রাগ বৈরাগী, তবলায় পিনাকী চক্রবর্তী, হারমোনিয়ামে রতন নট্ট। রাগ বৈরাগী

এতক্ষণ বৈরাগীর আগে খেয়াল শুনলাম শিল্পী ছিলেন অলোক চ্যাটার্জি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন তবলার লহরা, শিল্পী পণ্ডিত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়, হারমোনিয়ামের দেবাশিষ অধিকারী তানপুরায় সুপ্রিয়া দাস, তাল রূপক।

যেমনি তিন তালের আমরা পেশকার বাজাই, সেই পেশকারের জায়গায় আমরা তাল চলনটা আমরা বাজাচ্ছি, তার মধ্যে ছোট ছোট তেহাই।

এটা তিনবার, যাকে চক্রধার তাকে পুকুর বলি আমরা।

একটা ছোট্ট টুকরো এটাই

রূপক তালে তবলাবাদন শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত আনন্দ গোপাল বন্দ্যোপাধ্যায়। হারমোনিয়ামে দেবাশিষ অধিকারী, তানপুরায় সুপ্রিয়া দাস। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয় এবং 100.1 FM গোল্ডে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, যা অন্ধকারে আলো দেখায়, গোলক ধাঁধায় পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনই চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 2রা অক্টোবর, শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে আপনাদের বক্তব্য, মতামত, চিন্তাভাবনা আপনারা আমাদের জানাতে পারেন হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। নতুন দিন আসে নতুন শক্তি নিয়ে, নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে, নতুন নতুন আশা নিয়ে। তাই নতুন দিন শুরু করার আগে নতুন করে আমাদের ভালো লাগা, আমাদের চিন্তাভাবনা, সব কিছুকে পরিবর্তনের একটা সুযোগ আমরা পেতেই পারি। আর তার জন্য প্রথম দরকার জেগে ওঠার। আজ 2রা অক্টোবর, জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন, 1869 সালে। পোরবন্দরে মোহনদাসকে জাতির জনক মহাত্মা গান্ধী হয়ে উঠতে অনেক উঁচু নিচু দুর্গম কর্তমাক্ত কাঁটাযুক্ত পথ অতিক্রম করতে হয়েছিল, কিন্তু তিনি তার বিশ্বাসে সবসময় অটল ছিলেন বলেই এই পথ অতিক্রম করতে পেরেছিলেন। জীবনের বোধের

পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার চিন্তায় তার বিশ্বাসের পরিবর্তন ঘটে। কারণ জীবন অপরিবর্তনশীল, স্থাবর কোনো ব্যাপার নয়, প্রতি মুহূর্তেই কিন্তু পরিবর্তন ঘটে। আর সেই পরিবর্তনটা যদি আমরা মেনে নিতে না পারি, তাহলে কিন্তু জীবনের সঙ্গে মিশিয়ে আমরা এগিয়ে যেতে পারি না। রবীন্দ্রনাথের গানে গানে শুরু করছি আজকের চিরন্তনী শ্রবণ ভট্টাচার্যের।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুক্রবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। সেদিন গেছিলাম তিতলির দাদুর সঙ্গে একটু দেখা করতে। মাঝে মাঝে যাই ওদের বাড়িতে এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। তো স্বাভাবিকভাবেই এই 2রা অক্টোবর যেহেতু সামনে চলে এসেছে, তো গান্ধীজির বিষয়েও কথা হচ্ছিল। তো তিতলির দাদু একটা খুব সুন্দর কথা বললেন, বললেন যে দেখুন, এই যে বিশ্বাস বোধ যেটা নিয়ে আমি কথা বলছিলাম একটু আগে, বিশ্বাস বোধের পরিবর্তনের যে কথা, মনে করুন কোনো একটা

ঘটনা ঘটল। সেই ঘটনার একটা প্রভাব তৈরি হলো আমার উপরে, চারপাশের উপরে। সেটার যদি নিরপেক্ষ বিশ্লেষণ আমাদের নতুন কোনো সিদ্ধান্তে পৌঁছে দিতে পারে, এই নিরপেক্ষ কথাটা কিন্তু খুব জরুরি। বেশিরভাগ মানুষ নিজের পুরনো দৃষ্টিভঙ্গি থেকেই বিশ্লেষণ করে, আবার কিছু মানুষ নিজেকে তার পুরনো অবস্থান থেকে বারবার বার করে এনে নিরপেক্ষভাবে এই ঘটনার বিশ্লেষণ করতে পারে। এটা কিন্তু নির্ভর করে চর্চার ওপর। আমি বললাম, একদম ঠিক বলেছেন। দেখুন, আপনাদের সঙ্গে আমি এই ব্যাপারটা ভাগ করে নিচ্ছি। আমরা প্রত্যেকেই যখন আমাদের নিজেকে বিশ্লেষণ করি, তখন কিন্তু সেই বিশ্লেষণের মধ্যে বারবার করে যেটা উঠে আসে সেটা হচ্ছে আমার নিজস্ব ধরনটা। কারণ আমি যে ধরন, সেই ধরনের মধ্যে দিয়েই তো আমি নিজেকে দেখেছি, বুঝেছি, বা মানে বুঝেছি বলাটা উচিত নয়, অনুভব করেছি, কিন্তু বুঝতে পারিনি। যখন বুঝতে পারবো তখন বুঝবো যে না, আমি এরকম ধরনের বলেই এই কাজটা ঘটছে। ধরুন কোনো মানুষ খুব রেগে যান, চারপাশের মানুষজন বলেন তুমি খুব রাগি, সে কিন্তু মোটেই মনে করে না, এই তো তোমরা এইগুলো ঘটালে তাই আমি রেগে যাচ্ছি। তার মানে তিনি সবসময় তার প্রতিটি ঘটনা তার চারপাশের মানুষজনের উপর চাপিয়ে দেন। তেতলি দাদু আমাকে সুন্দর করে বোঝাচ্ছিলেন, দেখুন এই একই ঘটনা আরো অনেক মানুষ রয়েছেন, তারা হয়তো রাখলেন না, কেউ হয়তো কম রাখলেন, কেউ হয়তো বেশি রাখলেন, আবার কেউ কেউ রাখলেনই না। তাহলে ঘটনাটার ওপর কি তার রাগ নির্ভর করছে, নাকি তিনি রেগে যান বলে এই ঘটনাটা তাকে রাগাতে সাহায্য করছে? তো যার ফলে আমরা প্রত্যেকেই যে যার নিজস্ব মানসিক অবস্থার মধ্যে কিন্তু আটকে থাকি। যখন আমার বোধ পরিবর্তন ঘটে, তখন আমরা নতুন করে আবার সব কিছুকে বিশ্লেষণ করি, যার ফলে বোধের পরিবর্তনটা কিন্তু খুব জরুরি। গান্ধীজির ক্ষেত্রে এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার ঘটেছিল। যখন কোনো মানুষ যুক্তিনিষ্ঠ হন, মুক্ত মনা হন, তবে তিনি সিদ্ধান্ত, যে সিদ্ধান্তই নিজের জীবনে গ্রহণ করবেন, সেটা কিন্তু পরবর্তীকালে পরিবর্তন করে নিজেকে আবার পরিবর্তিত করার সাহস দেখাতে পারবেন। গান্ধীজির এই আপোষহীন সত্যনিষ্ঠ ছিলেন বলেই এই সাহস তার কাছে তার কাজের মধ্যে বারবার প্রতিফলিত হয়েছে। অনেকেই গান্ধীজির মতের সঙ্গে হয়তো বিভিন্ন ক্ষেত্রে একমত নাও হতে পারেন। বিশেষ করে রবীন্দ্রনাথ তো বারবার করে তার এই কথাগুলো লিখেছিলেন যে আমি মহাত্মার সঙ্গে তার অনেক ব্যাপারে একমত নই, কিন্তু একটা ব্যাপার তিনি বারবার করে বলেছেন, রবীন্দ্রনাথও বলেছেন যে তার প্রভাব বিভিন্ন রকম, তার চরিত্রের যে প্রভাব সম্পন্ন যেরকম মানুষ তিনি, যার ফলে তাকে কিন্তু আমি অস্বীকার করতে পারি না। তাহলে একটা জিনিস আমাদের প্রত্যেকের ক্ষেত্রে সত্য, যে কোনো জিনিসকে আমি নাও মেনে নিতে পারি, কিন্তু তার প্রভাব যদি বেশি হয় তাকে আমরা অস্বীকার করতে পারি না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি ছোটো ছোটো কিছু গল্প আমাদের উঠে আসবে আজকে তিতির দাদুর সঙ্গে কথা প্রসঙ্গে, যেগুলো আমি শুনছিলাম সে কথাগুলো আপনাদেরকে বলবো। তো সেই কথাগুলো আমাদের নিজেদের জীবনের ক্ষেত্রেও কিন্তু কতখানি পরিবর্তনশীল সেটাকে কিন্তু আমরা বোঝার চেষ্টা করব। এই মুহূর্তে একটা গান শুনব MS শুভলক্ষ্মীর কণ্ঠে, তারপরে এই গানটার সম্বন্ধেও কিছু গল্প আছে সেটাও বলবো। গান্ধীজির খুব প্রিয় একটা গান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গানটি শুনলাম কিংবদন্তি দক্ষিণ সঙ্গীত শিল্পী এমএস শুভলক্ষ্মীর কণ্ঠে। তার গানের ভক্ত ছিলেন মহাত্মা গান্ধী, একথা অনেকেই হয়তো জানা। গান্ধীজি একবার শুভলক্ষ্মীকে অনুরোধ করেছিলেন অল ইন্ডিয়া রেডিও, তখন আকাশবাণীর নাম ছিল অল ইন্ডিয়া রেডিওতে, রঘুপতি রাঘব রাজারাম গাইতে। শুভলক্ষ্মী সে অনুরোধ প্রথমে ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তিনি গানটা জানতেন না। তাতে গান্ধীজি নাকি বলেছিলেন, উনি যদি সুর ছাড়া শুধু আবৃত্তিও করেন তাহলেও চাইব উনি করুন, অন্য কেউ গানটা জিনে গাওয়ার চেয়ে উনি আরো অনেক ভালো করে সেটাকে প্রকাশ করতে পারবেন। আমরা শুনব রঘুপতি রাজা এই গানটা, পরে ডিবি পালস্করের কণ্ঠে। যাই হোক, দাদুর সঙ্গে যে কথাগুলো হচ্ছিল সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দাদু একটা কথা বলছিলেন, তিতলি দাদু, পরস্পর বিরোধী চিন্তার সমন্বয় আসলে যে কোনো সৃজনশীল মানুষের মধ্যে সবসময় দেখা যায়। কারণ একটা সৃজনশীলতা কি করে, প্রতি মুহূর্তে একই জিনিসকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে সাহায্য করে। যারা একই রকম চিন্তা নিয়ে চলেন তাদের মধ্যে সৃজনশীলতা হয়তো থাকে, কিন্তু তারা খুব চট করে নিজেকে পরিবর্তন করতে পারেন না। কোথাও তারা নিজের চিন্তার মধ্যে আটকে যান, তার মূল কারণ দুটো। একটা হচ্ছে, আমি তাহলে কি ভুল এতদিন ধরে ভেবে এসেছি, এই ইগোটা। আর একটা হচ্ছে, আমি যদি নিজেকে পরিবর্তন করি তাহলে লোকে বলবে যে আমার কোনো কথার দাম নেই। দেখুন কথাটা কত বাস্তব। দাদু আমাকে বলছিলেন যে এটাই তো ঘটনা, আমরা সবসময় অন্য লোককে প্রায়োরিটি দিই নিজের থেকেও অনেক বেশি করে, আর সেই প্রায়োরিটি দিতে গিয়ে আমরা নিজেকে বারবার করে মিথ্যের মধ্যে

আটকে রাখি। এই প্রসঙ্গে জাপল সার্ত্রের কথা এলো, যেখানে তিনি বলেছিলেন যে আমাদের প্রত্যেকের অস্তিত্ব অন্য মানুষের অস্তিত্বের ওপর নির্ভর করছে, আমরা হয়তো স্বয়ং সম্পূর্ণভাবে নিজেকে ভাবতে পারি না। দেখুন, গান্ধীজির ক্ষেত্রে কে কি ভাবলো না ভাবলো তাতে তার খুব কিছু পরিবর্তন ঘটে না, কারণ তিনি তার নিজের বিশ্বাস বা বোধের

বলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই তো এই গল্পগুলোই আমাদের ছোট ছোট মাত্রা তৈরি করে বা একটা রূপক তৈরি করে। গান্ধীজি একবার, আমি আবার অন্য কথায় ফিরে আসবো, তো দাদুর কথার সঙ্গে কথা বলতে বলতে এটা হয়েছিল যে একবার গান্ধীজি বললেন যে সেই সময় একটা বিতর্ক তৈরি হয়েছিল 1934 সাল, বিহার এবং নেপালে প্রচণ্ড ভূমিকম্প বিধ্বস্ত একটা অবস্থা হয়েছিল। গান্ধীজি হরিজন পত্রিকায় লিখলেন, অস্পৃশ্যতার মতো পাপের কারণে এই ভূমিকম্পের উৎস, মানুষ মানুষকে অস্পৃশ্য করে রেখেছে, ছোবে না, মানুষ মানুষকে তার মনুষ্যত্বের দাম দেবে না, এটা তিনি মেনে নিতে পারেননি বা পারেন না। আসলে এখানে হয়তো, আমি জানি না, তার পুরনো অনেক স্মৃতির কথা রয়েছে। রেসিজম নিয়ে তিনি যখন দক্ষিণ আফ্রিকায় ছিলেন, সাউথ আফ্রিকায়, সেই সময় তাকে অসম্ভব রকম ভুগতে হয়েছিল, চারপাশের লোকজনকে ভুগতে হয়েছিল, সেই নিয়ে তিনি কাজ করেছেন, বর্ণবিদ্বেষ নিয়ে লড়াই করেছেন, একরোখা মানুষ ছিলেন। আমরা কিছুদিন আগে বিদ্যাসাগরের কথা বলছিলাম, তিনিও সেই যেদি একরোখা মানুষ ছিলেন, নিজেকে সত্যটাকে আগে নিজের মধ্যে স্থাপন করেছেন, তারপর সেই সত্যের জন্য লড়াই করেছেন। গান্ধীজির ক্ষেত্রে হয়তো তাই, তো যার ফলে এই বর্ণবিদ্বেষ, অস্পৃশ্যতা, এগুলো তার কাছে একটা সাংঘাতিক মাত্রা নিয়ে এসেছিল। তো তিনি তখন এই কথাটা যখন বললেন বা লিখলেন গান্ধীজি, যে এই প্রচণ্ড ভূমিকম্পের সঙ্গে অস্পৃশ্যতার একটা, অস্পৃশ্যতার যে পাপ, সেটাই ভূমিকম্পের উৎস, রবীন্দ্রনাথ তখন বেদনাহত বিষয় নিয়ে লিখলেন, নৈতিকতার সঙ্গে মহাজাগতিক ঘটনাকে যুক্ত করার অবৈজ্ঞানিক দৃষ্টিকোণের কথা জানান, এটি তার গভীর আঘাতের কারণ হয়ে উঠেছে। কিভাবে গান্ধীজির মতো একজন মানুষ অযুক্তিকে উৎসাহ দেন, কারণ অযুক্তি সেই সব অন্ধত্বের মৌলিক উৎস যা আমাদের স্বাধীনতা এবং সমর্যাদার বিরুদ্ধে চালনা করে। রবীন্দ্রনাথ এই কথাটা বলছেন, দাদু আমাকে বোঝালেন যে গান্ধীজির এই যে অযৌক্তিক একটা ধারণা, এই অযুক্তি উৎসাহ দেবে একজন মানুষকে অন্যদেরকে অন্ধত্বের মৌলিক উৎস এবং স্বাধীনতা এবং সমর্যাদার বিরুদ্ধে চালনা করার। তখন গান্ধীজি একটা জবাব দিয়েছিলেন, খুব কৌতূহলজনক জবাব, সেই উত্তরটা এখন বলবো নাকি গানটা শুনে? আচ্ছা বলেই দিই, কারণ অনেক কিছু বক্তব্য আছে। তিনি বলেছিলেন যে, তিনি মেনে নিয়েছিলেন যে কেউ তাকে ঈশ্বরের অস্তিত্ব যদি প্রমাণ করতে বলেন তিনি যেমন পারবেন না, ঠিক তেমনি ভূমিকম্প এবং অস্পৃশ্যতার যোগাযোগের কোনো যুক্তি নির্ভর ব্যাখ্যা দিতে তিনি অপারগ। ঈশ্বর যেমন তার একটি নিজস্ব অনুভূতি, এটিও তার একটি নিজস্ব অনুভূতি, কিন্তু এখানেই তিনি শেষ করলেন না। তারপর তিনি একটা কথা বলেছিলেন যেটা খুব ইন্টারেস্টিং, যদি অস্পৃশ্যতা ও ভূমিকম্পের যোগসূত্র নিয়ে আমার বিশ্বাস ভিত্তিহীন হয়, গান্ধীজি বলছেন যদি অস্পৃশ্যতা এবং ভূমিকম্পের যোগসূত্র নিয়ে আমার বিশ্বাস ভিত্তিহীন হয়, তাহলেও সেটি আমার এবং আমার মতো যাদের বিশ্বাস তাদের জন্য মঙ্গলজনক। অর্থাৎ বৃহত্তর স্বার্থে তিনি ভ্রান্ত পথকেও বেছে নিতে রাজি। এখানে কিন্তু অনেকের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হবে, কারণ কোনো মানুষ যদি কোনো পথকে অভ্রান্ত বলে মনে করেন, সত্য বলে মনে করেন, সেটা কি সবার কাছে সত্য? এ প্রশ্ন তো আসতেই পারে। বিভিন্ন মানুষের সত্য তাদের পার্সপেক্টিভ অনুযায়ী বদলে বদলে যায়, ভালো মন্দ বদলে বদলে যায়। কারণ এই অনুষ্ঠানে আমরা বারবার করে একটা কথা উঠে আসে যে ভালো মন্দের সঠিক সংজ্ঞা কিন্তু আমাদের খুঁজে পাওয়া খুব মুশকিল।

প্রত্যেকটা মানুষ তাদের নিজস্ব চিন্তা ভাবনা বোধ বুদ্ধি জ্ঞান ইত্যাদি অনুযায়ী তার কাছে যেটা কাম্য আকাঙ্ক্ষিত সেটা হলে পরেই ভালো, আর সেটা না হলেই সেটা মন্দ। এটা তো আমরা সবাই বুঝি। সেই জন্যে আমাদের শাস্ত্রে একটা কথা বলে যে প্রত্যেকটা মানুষের জীবনের একটা লক্ষ্য, মহান লক্ষ্য একটা স্থাপন করে সেই লক্ষ্যের সঙ্গে যেগুলো ঠিক সেগুলোই সত্য, এবং সেই লক্ষ্যের সঙ্গে যেগুলো ঠিক নয় সেগুলোই ভুল তার কাছে। যাই হোক, আমরা গান্ধীজির জীবনের এরকম ছোটো ছোটো অনেক গল্পকে তুলে ধরার চেষ্টা করবো তাদের কাছ থেকে যেগুলো শুনছিলাম সেদিনকে। তবে তার আগে যে গানটির কথা বলছিলাম, রঘুপতি রাঘব রাজারাম, গান্ধীজির খুব প্রিয় একটি গান, সেই গানটিকে আমরা বরং শুনি পণ্ডিত ডি ভি পালুস্কারের কণ্ঠে। খুব রেয়ার একটি রেকর্ডিং।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুক্রবার চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল, আর আজ শুনছি মহাত্মা গান্ধীর জীবনের কিছু গল্প, কিছু ঘটনা এবং তার বিশ্লেষণ তিতলির দাদু আমাকে যেভাবে বলছিলেন সেই কথাগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গান্ধীজি একটা কথা বলতেন, আজীবন ভুলে এসেছেন, পথ যদি ভুল হয় তাহলে লক্ষ্য ভুল হবে। আসলে এই ব্যাপারে একটা দাদু কথা বলছিলেন যে গান্ধীজি বলতেন যে পথ হলো বীজ আর লক্ষ্য হলো বৃক্ষ। বীজ ও বৃক্ষের মধ্যে যেমন অবিচ্ছিন্ন একটা সম্পর্ক, তেমনি মিন্স অ্যান্ড এন্ডস। পথ ভুল হলে লক্ষ্য ভুল হবে। আমাদের জীবনের ক্ষেত্রে এই একটা ব্যাপার থাকে, আমরা যখন অনেক সময় সেই ছোটবেলায় খেলতাম যে একসঙ্গে তিনটে রাস্তা শুরু হয়েছে, একটা লক্ষ্যতে পৌঁছতে হবে, পেন্সিল দিয়ে দাগ করে করে করে করে যেতে হবে যে কোন রাস্তাটা দিয়ে গেলে ওই লক্ষ্যতে পৌঁছতে পারবো। তো দেখুন, জীবনের মধ্যে থেকেই কিন্তু এই উত্তরগুলো উঠে আসে। যদি আমরা একটা হয়তো এ বি সি তিনটে রাস্তা আছে, তো আমরা এ রাস্তা দিয়ে চলতে শুরু করে খানিকটা যাওয়ার পর দেখলাম আটকে গেল, আবার ফিরে এলাম বি রাস্তায়, বি রাস্তা দিয়ে চলতে শুরু করলাম, যেতে যেতে যেতে দেখা গেল সেটাতে আমি হয়তো পৌঁছতে পারলাম অথবা পারলাম না।

যদি পারি তো মিটে গেল, যদি না পারি তাহলে আবার সি রাস্তাটাকে দেখতে হবে। তো এই ক্ষেত্রে একই রকমভাবে আমাদের জীবনেরও একটা অনুভূতি, যেটা একটু আগে বলছিলাম, যে সৃজনশীল মানুষদের ক্ষেত্রে সবসময় দেখা যায় তারা প্রতি মুহূর্তে নিজেকেই নিজে কন্ট্রাডিক্ট করে, হয়তো এই মুহূর্তে যেটা করছেন কিছুদিন মধ্যে হয়তো সেটা চেঞ্জ করে ফেললেন। তেমনি কিন্তু এই পথের ব্যাপারটা, এই পথটা যখন শুরু করেছি শেষ হোক, পৌঁছতে পারি না পারি, যেহেতু আমি চলেছি আমি চলবই। এখানে না দু তিনটে জিনিস থাকে, দাদু কিশোর আমাকে বোঝাচ্ছিলেন, দুটো কথা বলেছিলেন। একটা হচ্ছে যে আমি চলতে শুরু করেছি তাহলে কি আমি ভুল, নিজের ইগো হার্ট হচ্ছে। আর দু নম্বর, লোকে আমায় কি বলবে। আর তিন নম্বর, আমি এই কাজটা যেহেতু এতদিন ধরে করে এসেছি এটা আমাকে একটা কমফর্ট জোন দিচ্ছে। এই কমফর্ট জোনটাই কিন্তু প্রতি মুহূর্তে আমাদের উপর, আমরা জানি না, একটা অদ্ভুত নিঘর শৃঙ্খলা, মানে একটা শেকলের মতো চেপে বসে, যেটা আমার নতুন করে কোনো বৃদ্ধি, নতুন করে কোনো গ্রোথ বা নতুন কিছু পাওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যার জন্যে দেখবেন যেসব মানুষেরা জীবনে অসম্ভব সাইন করেছেন, যারা অসম্ভব আলোচিত হয়েছেন, তারা প্রতি মুহূর্তে নিজেকে তার নিজেদের কমফর্ট জোন থেকে বার করে এনেছেন, এনে আবার নতুন একটা পরিস্থিতির মধ্যে নিজেকে ফেলে সেখানে লড়াই শুরু করেছেন। গান্ধীজির কথা প্রসঙ্গে সুভাষের কথা আসবেই, সুভাষচন্দ্রের কথাই ভাবুন না কেন, যে মানুষটা অত জ্ঞান সম্পন্ন, ধীশক্তি সম্পন্ন, ICS পাস করল, সে সময় যদি সে নিজের স্বার্থটুকু দেখে একটা সরকারি চাকরি করত, বিশাল জায়গায়, মানে তার নিজের অর্থ থেকে শুরু করে খ্যাতি প্রতিপত্তিকে নিয়ে যেতে পারত, সব কিছু ছেড়ে দেশের জন্যে নিবেদিত প্রাণ হলো। শুধু তাই নয়, নিজেকে অন্তরীণ রেখে তারপরে বেরিয়ে পড়ল একটা সময় বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে ভারতের স্বাধীনতার জন্য। তাহলে এই যে কমফর্ট জোন থেকে বারবার করে নিজেকে বার করতে আনতে পেরেছেন, তার মূল কারণটা কি? তার মূল কারণ হচ্ছে লক্ষ্য, লক্ষ্য এবং পথ। আমাদের প্রত্যেকের জীবনকে নির্দিষ্ট কিছু লক্ষ্যে বাঁধতে হবে, কোনো গ্রেটার গোলের জন্য। যেটা গান্ধীজি বলেছিলেন তার নিজের জীবনের ক্ষেত্রে, যে যদি অস্পৃশ্যতা এবং এই ভূমিকম্পের মধ্যে সম্পর্ক নাও থাকে, তবুও আমি বৃহত্তর স্বার্থের জন্য সেটাকে মঙ্গলজনক বলে মনে করি। আসলে এই মঙ্গলজনক এই কথাটাও কিন্তু খুব জরুরি। আমাদের লক্ষ্যের সঙ্গে তিনটে জিনিস যুক্ত হয়ে থাকে, সত্য, শিব এবং সুন্দর। শিব মানে আসলে মঙ্গল। তাহলে সত্য যদি হয়, সেটা যদি মঙ্গলকারক হয় এবং সেটা যদি সুন্দর হয়ে ওঠে, তখনই, আর তখনই কিন্তু সেটা জীবনের লক্ষ্যের ক্ষেত্রে অদ্ভুতভাবে মিলে যেতে পারে। বর্তমান পৃথিবীতে দেখা যায় বিভিন্ন রকমের মতান্তর, মনান্তরে পরিবর্তিত হয়, মতের পার্থক্য থেকে ঝগড়াঝাটি, মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়, শত্রুতা তৈরি হয়। রবীন্দ্রনাথের গান্ধীজির কথা উঠে এসেছিল, রবীন্দ্রনাথ গান্ধীজি অনেক সময় মতদ্বৈততায় ভিন্ন পথ অবলম্বন করেছেন, কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধ তার প্রভাব পড়তে দেননি, যেটা কিন্তু আমরা নেতাজি এবং গান্ধীজির ক্ষেত্রেও দেখেছি। তারা মতের দিক থেকে হয়তো দুজন দুরকম ছিলেন, কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধের কোনো অসুবিধে ছিল না। একটা অদ্ভুত ব্যাপার তৈরি হয় জানেন তো, যে মানুষ দুটোকে নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় তাদের ফলোয়ারদের ক্ষেত্রে, তাদের যারা তাদের সঙ্গে রয়েছেন, তাদের সাথী, সেই মানুষদের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক হয়তো নাও থাকতে পারে, কিন্তু তাদের ফলোয়ারদের মধ্যে অসম্ভব একটা বিদ্বেষ, হিংসে, দেশ এগুলো থাকতেই পারে বা থাকে আর কি। যখন গান্ধীজি পুনের ইয়েরাডা জেলে অনশন করছিলেন, তখন গান্ধী রবীন্দ্রনাথের কাছে শুনতে চেয়েছিলেন জীবন যখন শুকায় যায় গানটি। রবীন্দ্রনাথের গানটির সুর ভুলে গেছিলেন, নিজের কথা সুর ভুলে যাওয়া প্রায় ঘটত। রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধী প্রবন্ধে স্বীকার করেছিলেন সুর ভুলে গিয়েছিলাম, তখনকার মতো সুর দিয়ে গাইতে হয়েছিল, কিন্তু সেই গানটি আমরা শুনবো এখন ইন্দ্রাণী সেনের কণ্ঠে।